আজ শনিবার, 30শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 20শে জুন 2026 খ্রিস্টাব্দ, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 4:54 হয়ে 11 সেকেন্ডে, সূর্যাস্ত 6:21 হয়ে 2 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 16 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, কখনো কখনো তা ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের আজ অর্থাৎ 20 জুন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়া ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ভবানীপুর বাসকালের সময় একজন খ্রিস্টীয় পাদ্রীর সহিত আমার বিশেষ বন্ধুতা হয়। তিনি হাই চার্চের বড় গোঁড়া ছিলেন। আমি তাঁহার ভবনে অনেক সময় যাপন করিতাম। তাঁহার প্ররোচনায় আমি ওই সময় হাই চার্চের অনেক পুস্তক পড়ি। তাহার মধ্যে জন হেনরি নিউম্যানের একখানি গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য। এই পুস্তকখানি পড়িয়া আমি বড়ই উপকৃত হই। দুই তিন মাস তাহার প্রভাব আমার মনে জাগরুক ছিল। নিউম্যান কিরূপে সত্যানুরাগ দ্বারা চালিত হইয়া কোন ভ্রমে গিয়া পড়িলেন তাহা দেখিয়া আমার মনে বিষাদ মিশ্রিত এক আশ্চর্যের ভাব হয়। এইরূপে একদিকে যেমন খ্রিস্টীয় শাস্ত্র ও খ্রিস্টীয় সাধুর ভাব আমার মনে আছে, অপরদিকে এই সময়েই রামকৃষ্ণ পরমহংসের সহিত আমার আলাপ হয়। তাহার ইতিবৃত্ত এই। আমাদের ভবানীপুর সমাজের একজন সভ্য দক্ষিণেশ্বরে বিবাহ করিয়াছিলেন। তিনি মধ্যে মধ্যে শ্বশুর বাড়ি হইতে আসিয়া আমাকে বলিতেন যে দক্ষিণেশ্বরের কালীর মন্দিরে একজন পূজারী ব্রাহ্মণ আছেন, তাহার কিছু বিশেষত্ব আছে, ধর্ম সাধনের জন্য অনেক ক্লেশ স্বীকার করিয়াছেন। শুনিয়া রামকৃষ্ণকে দেখিবার ইচ্ছা হইল। যাইব যাইব করিতেছি এমন সময় মিরর কাগজে দেখিলাম যে কেশবচন্দ্র সেন মহাশয় তাহার সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন এবং তাহার সহিত কথা কহিয়া প্রীত ও চমৎকৃত হইয়া আসিয়াছেন। শুনিয়া দক্ষিণেশ্বরে যাইবার ইচ্ছাটা প্রবল হইয়া উঠিল। আমার সেই বন্ধুটিকে সঙ্গে করিয়া একদিন গেলাম। প্রথম দর্শনের দিন হইতেই আমার প্রতি রামকৃষ্ণের বিশেষ ভালোবাসার লক্ষণ দৃষ্ট হইল। আমিও তাহাকে দেখিয়া বিশেষ চমৎকৃত হইলাম। আর কোনো অবতার ধর্ম সাধনের জন্য এত ক্লেশ স্বীকার করিয়াছেন কিনা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাকে বলিলেন যে তিনি কালীর মন্দিরের পূজারি ছিলেন, সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসিতেন, ধর্ম সাধনার্থ তাঁহারা যিনি যাহা বলিতেন সমুদয় তিনি করিয়া দেখিয়াছেন, এমনকি এইরূপ সাধন করিতে করিতে তিনি খেপিয়া গিয়াছিলেন, কিছুদিন উন্মাদগ্রস্ত ছিলেন। তদ্ভিন্ন তাঁহার একটা পীড়ার সঞ্চার হইয়াছিল যে তাঁহার ভাবাবেশ হইলেই তিনি সংজ্ঞাহীন হইয়া যাইতেন। এই সংজ্ঞাহীন অবস্থাতে আমি তাহাকে অনেকবার দেখিয়াছি, এমনকি অনেক দিন পরে আমাকে দেখিয়া আনন্দে অধীর হইয়া ছুটিয়া আসিয়া আমার আলিঙ্গনের মধ্যেই তিনি সংজ্ঞাহীন হইয়া গিয়াছেন। সে যাক, রামকৃষ্ণের সঙ্গে মিশিয়া এই একটা ভাব মনে আসিত যে ধর্ম এক, রূপ ভিন্ন ভিন্ন মাত্র। ধর্মের এই উদারতা ও বিশ্বজনীনতা রামকৃষ্ণ কথায় কথায় ব্যক্ত করিতেন। ইহার একটি নিদর্শন উজ্জ্বল রূপে স্মরণ আছে। একবার আমি দক্ষিণেশ্বরে যাইবার সময় আমার ভবানীপুরস্থ খ্রিস্টীয় পাদ্রী বন্ধুটিকে সঙ্গে লইয়া গেলাম। তিনি আমার মুখে রামকৃষ্ণের কথা শুনিয়া তাহাকে দেখিতে গেলেন। আমি গিয়া যেই বলিলাম, মশাই, এই আমার একটি খ্রিস্টান বন্ধু আপনাকে দেখিতে এসেছেন। অমনি রামকৃষ্ণ প্রণত হইয়া মাটিতে মাথা দিয়া বলিলেন, যীশুখ্রিস্টের চরণে আমার শত শত প্রণাম। আমার খ্রিস্টীয় বন্ধুটি আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মশাই যে যীশুর চরণে প্রণাম করছেন তাকে আপনি কি মনে করেন? উত্তর, কেন, ঈশ্বরের অবতার? খ্রিস্টীয় বন্ধুটি বলিলেন, ঈশ্বরের অবতার কিরূপ? কৃষ্ণাদির মতো? রামকৃষ্ণ, হাঁ সেই রূপ। ভগবানের অবতার অসংখ্য, যীশুও এক অবতার। খ্রিস্টীয় বন্ধু, আপনি অবতার বলতে কি বোঝেন? রামকৃষ্ণ, সে কেমন তা জানো? আমি শুনেছি কোনো কোনো স্থানে সমুদ্রের জল জমে বরফ হয়, অনন্ত সমুদ্র পড়ে রয়েছে, এক জায়গায় কোনো বিশেষ কারণে খানিকটা জল জমে গেল, ধরবার ছোঁবার মতো হল। অবতার যেন কতকটা সেই রূপ, অনন্ত শক্তি জগতে ব্যাপ্ত আছেন, কোনো বিশেষ কারণে কোনো এক বিশেষ স্থানে খানিকটা ঐশী শক্তি মূর্তি ধারণ করলে ধরবার ছোঁবার মতো হল। যীশু প্রভৃতি মহাজনদের যে কিছু শক্তি, সে ঐশী শক্তি, সুতরাং তারা ভগবানের অবতার। শিবনাথ শাস্ত্রী, রচনা থেকে পাঠ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, শিল্পী পঞ্চানন ভট্টাচার্য।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে পঞ্চানন ভট্টাচার্যের গাওয়া গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন শুনবেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:30 আজকের চাষবাস মাছ চাষে প্ল্যাংটনের কার্যকারিতা সম্পর্কে বলবেন ডক্টর দেবাশিস দে। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা রোগ নিরাময় যোগ শুনবেন দ্বিতীয় পর্ব বলবেন রাখি চট্টোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শুভদীপ দে এবং হৈমন্তী দে। 7:45 ধ্রুব কুমার নন্দীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানা অজানা কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র পর্ব তৃতীয় বলবেন সুনীত রায়। 8:05 তুবরি শাশুড়ি টাকার কল রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি। 8:20 ভক্তিগীতি শিল্পী কাকলি আচার্য দীক্ষিত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিতা রায়। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ফেলা উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৌরভ দেবনাথ মল্লিকা চৌধুরী। 12:00 বাংলার মুখ। 12:33 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান রজনীকান্তের গান। 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল রং মিলান্তি উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। 3:00 রবীন্দ্রসঙ্গীত। 3:30 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি বাংলা সম্প্রচার। 5:05 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাঁক। 5:30 শিল্প ভারতী গয়না প্রস্তুতকারক শিল্পাদের যাত্রা নিয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক ও তার পরিবার শুনবেন দেবাশিস রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:00 কৃষি কথার আসর। 7:30 বিচিত্র সংবাদ। 8:00 আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম। 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ধ্রুব কুমার নন্দী। 9:15 লোকগীতি শিল্পী পৌলমী সেনগুপ্ত। 9:30 মুখোমুখি সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। 11:00 কীর্তন শিল্পী অর্চনা দেবী মণ্ডল। 11:00 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি গীতাঞ্জলি প্রচার তরঙ্গের। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সব দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে হুগলিতে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একটি প্রতিবেদন।
2: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ।
1: কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ওড়িশাও সফর করবেন। তিনি ওড়িশার ঝারসুগুড়ার জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ নিয়ে এসেছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে। শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
3: প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা কে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জানিয়েছে, আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026-এর পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। এদিকে এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তার জন্য পশ্চিমবঙ্গে জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যস্তরের কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নাম্বারেও যোগাযোগ করা যাবে। এদিকে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা NEET UG পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজেশ কারিয়ারের অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, সুস্পষ্ট সীমানা নির্ধারণ করে ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি PS নরসিমহা ও AS চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। উল্লেখ্য, এক ব্যক্তি 5 বছরের শিশুপুত্রকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ফুটপাতে একটি গাড়ির ধাক্কায় বাচ্চাটির প্রাণ হারায়। এর প্রেক্ষিতে তার বাবা আদালতে দ্বারস্থ হয়। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমানা অতিক্রম করে সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময়ও এই সম্পর্ক বজায় আছে। তিনি আরও বলেন, ভারতের উত্থানের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধিও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠবে। কেন্দ্রীয় সংস্কৃতির সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নের নেটওয়ার্ককে মোকাবিলা করা এবং অবৈধ আর্থিক ব্যবস্থার নির্মূলে নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহাসিক লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল মিষ্টি রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি একটুও। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির এবং ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা বিশ্বকাপ 2026-এর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে পরাজিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। প্রথমার্ধে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোল গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অন্যদিকে গ্রুপ বির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোকে 1-0 গোলে পরাজিত করেছে। গ্রুপ সিতে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। গ্রুপ ডিতে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়েতে প্যারাগুয়ের বিরুদ্ধে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের সূচনা করবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা। এই বিষয়ে বলছেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় নোনা জল জীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে।
1: মাছ চাষে প্রথমেই যদি বলা হয় যে মাছ চাষে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হলো মাছের খাবার, সেটা একদম প্রথম অবস্থায় যে কোনো মাছ কিন্তু আমাদের যে কৃত্রিমভাবে উৎপন্ন খাবার কিন্তু নিতে পারে না, তাদেরকে ডিপেন্ড করতে হয় আমাদের প্রাকৃতিক খাবারের উপর। এবং সেই প্রাকৃতিক খাবারগুলো আমাদের তারা এই যে পুকুরের জল এই প্রকৃতির থেকে পায়। সবার প্রথমে তারা যখনই ডিম থেকে ফুটে তারা বেরিয়ে এলো, তাদের প্রথম তাদের খাবার হচ্ছে এই প্ল্যাঙ্কটন। এই প্ল্যাঙ্কটন থেকেই তারা কিন্তু তাদের যে বেঁচে থাকার জন্য বৃদ্ধির জন্য প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু এই প্ল্যাঙ্কটন থেকে পায়। আমাদের খাদ্য শৃঙ্খলের একদম নিচের স্তরে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন, সূর্যের আলো এবং যে জলের অক্সিজেন এই সমস্ত নিয়ে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন তৈরি হয়। এই প্ল্যাঙ্কটনগুলো কিন্তু অনেক ভালো নিউট্রিয়েন্ট কন্টেন্ট করে, অনেকগুলো নিউট্রিয়েন্ট যেগুলো কিন্তু মাছ বা চিংড়ির প্রাথমিক জীবনে কিন্তু খুব দরকার হয়। চাষি ভাইরা কিন্তু যখন পুকুর তৈরি করেন, তারা মাটি তোলার পরে জল ঢোকাবার পরে কি করেন, ওনারা যে গোবর দেন, কেউ কেউ মহুয়া খোল দেন, এবং তার সাথে সাথে অনেকেই ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার বা ইউরিয়া এসএসপি এইসব দিয়ে কিন্তু আমাদের এই প্ল্যাঙ্কটন তৈরি করতে থাকেন। ইউরিয়া এসএসপি দেওয়ার ফলে যখন যেটা হয় সেটা কিন্তু প্ল্যাঙ্কটনের খুব ঘনত্ব কখনো কখনো খুব বেড়ে যায়, ডেন্স প্ল্যাঙ্কটন হয়ে যায়, জল খুব সবুজ হয়ে যায়, এবং হঠাৎ করেই দেখা যায় যে প্ল্যাঙ্কটনটা ক্র্যাশ হয়ে যায়। কারণ এই প্ল্যাঙ্কটনের প্রত্যেকটা জিনিসের একটা সাইকেল আছে তাদের গ্রোথের, এই চক্রে যখন একসঙ্গে যখন প্ল্যাঙ্কটনটা মরে যায়, প্ল্যাঙ্কটন ক্র্যাশ হয়ে যায় মানে প্ল্যাঙ্কটন মরে যাওয়া জলে, সেই প্ল্যাঙ্কটন যখন মরে যায় তখন কিন্তু সেগুলো ডিকম্পোজ করতে অনেক অক্সিজেনের দরকার হয়। এই অক্সিজেনটা জল থেকে যখন নিয়ে যায় তখন কিন্তু মাছের মধ্যে ওটা স্ট্রেস তৈরি করে। দুই ধরনের প্ল্যাঙ্কটন আপনারা জানেন আছে, উদ্ভিদ কণা এবং প্রাণী কণা, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন। হ্যাঁ, প্রথম অবস্থায় আমরা যেগুলো বিভিন্ন প্ল্যাঙ্কটন যেমন আছে ক্লোরেল্লা আছে আমাদের, এই প্ল্যাঙ্কটন কিন্তু মিষ্টি জল এবং নোনা জলে আলাদা আলাদা হয়। যেমন ফাইটোপ্ল্যাঙ্কটনের কথা বলছিলাম আমরা, ক্লোরেল্লা আছে, বিভিন্ন ডায়াটাম্স এবং প্রাণীকণার মধ্যে আছে আপনার রোটিফর, কপিপড, আর্টিমিয়া, এই যে এগুলো, এই যে প্রাণীকণা এবং উদ্ভিদকণা এগুলো কিন্তু মাছের একদম প্রথম অবস্থায় আদর্শ খাবার। এবং এইগুলো যদি সাফিসিয়েন্ট পরিমাণে আমরা পুকুরে মেনটেন করতে পারি, কোনো কিছুর সাহায্যে যদি আমরা কোনো প্ল্যাঙ্কটন মানে যেগুলো বাড়াতে সাহায্য করে কিছু জিনিস আগেই বলছিলাম, যেগুলো যেমন আপনার ফার্মিং আর্ড ম্যানিওর বা গোবর এবং যে বিভিন্ন ধরনের খোল যেমন সরিষা খোল, এবং অনেকে পুকুর তৈরি করার সময় মহুয়া খোল ইউজ করেন। একটা মহুয়া খোল ইউজ করার সময় একটা কথা মনে রাখবেন যে মহুয়া খোল ইউজ করলে কিন্তু আপনারা 21 দিন এই জল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না বা কোনো মাছ ছাড়তে পারবেন না। 21 দিনের পর ওর বিষ কেটে গেলে তখন কিন্তু এটা প্ল্যাঙ্কটন তৈরি করার জন্যও একটা নিউট্রিশন দেবে এবং এটা প্ল্যাঙ্কটন তৈরি করতে সাহায্য করে। আপনারা জানেন যে অক্সিজেন যোগাবার জন্য আমাদের শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এই প্ল্যাঙ্কটন কিন্তু মাছকেও আমাদের জলে অক্সিজেন যোগায়। তো এইগুলোর জন্য, এই অক্সিজেন মেনটেন করার জন্য বা প্ল্যাঙ্কটন মেনটেন করার জন্য আমি যে সংস্থা থেকে এসেছি, যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত কেন্দ্রীয় নোনা জল যে পালন অনুসন্ধান সংস্থা, সেই অনুসন্ধান সংস্থা একটি প্রোডাক্ট বের করেছে, সেটা হচ্ছে মাছের বর্জ্য থেকে যেগুলো মাছে ফেলে দেন বাজারে, মাছের যে বর্জ্য যেগুলো মাছের ছাল, মাছের ইন্টেস্টাইন, আঁশ এবং প্রসেসিং ইউনিটের যে সমস্ত বর্জ্য পদার্থ সেইগুলো রিসাইকেল করে আমরা কিন্তু একটা টেকনোলজি দিয়ে এই একটা প্রোডাক্ট বের করেছি, এটাকে প্ল্যাঙ্কটন বাড়াতে সাহায্য করে। এটা একটা লিকুইড প্রোডাক্ট, এটা কিন্তু আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, প্ল্যাঙ্কটন প্লাস নামে পাওয়া যায়, এটা আপনারা দেখতে পারেন। এটা কিন্তু এর উপকারিতা অসীম, এটা কিন্তু একটা প্ল্যাঙ্কটন মেনটেন করতে আমাদের পুরো কালচার পিরিয়ডে এটা কিন্তু কাজ দেয়। আমরা দেখেছি চিংড়ির ক্ষেত্রে এটা প্রতি যেতে পুরো কালচার পিরিয়ডে 400 কেজি পার হেক্টর লাগে, এবং পোনা মাছের ক্ষেত্রেও এই যেতে মোটামুটি করে 300 থেকে 400 কেজি পার হেক্টর যদি কালচার পিরিয়ডে আপনার 6 মাসের কালচারে যদি ইউজ করেন, আপনারা কিন্তু প্রভূত লাভ পাবেন। তো আপনাদের যদি মনে হয় কোনো দিন যে আপনি এই প্ল্যাঙ্কটন প্লাস

0: চান তাহলে কিন্তু আমাদের সংস্থা বাগদ্বীপ গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় নোনাজল পালন অনুসন্ধান সংস্থা, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে আপনারা যোগাযোগ করবেন। আমাদের ইমেল আইডি আপনি লিখে নিতে পারেন krc.kakdeep kakdwip@gmail.com। এবং আপনারা যদি আমার কাছে পৌঁছতে চান তাহলে আপনারা নাম্বার নোট করে নিতে পারেন, আমার মোবাইল নাম্বার 9641518973। আবার বলি 9641518973।
1: এতক্ষণ শুনলেন মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা, এ বিষয়ে বললেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের ক্ষেত্রীয় প্রধান ডক্টর দেবাশিস দে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন রোগ নিরাময়ে যোগের দ্বিতীয় পর্ব।

0: বলছেন যোগা ও পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায়।
1: 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। নিয়মিত সঠিক যোগাভ্যাস দেহে বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে। প্রথমেই জানব যে হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখতে যোগাসন কিভাবে আমাদের সাহায্য করে। যোগাসনের নিয়মিত সঠিক অভ্যাস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, স্ট্রেস কমায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। রক্ত বাহে ফ্যাট জমতে দেয় না, তবে যাদের কার্ডিয়াক প্রবলেম আছে তারা অবশ্যই কয়েকটি আসন এড়িয়ে চলবেন। চক্রাসন, হলাসন এবং ভস্ত্রিকা প্রাণায়াম তারা কিন্তু কখনোই অভ্যেস করবেন না। যাদের লাংসের সমস্যা আছে বা লাংস ভালো রাখতে যে আসনগুলো আমরা প্রত্যহ অভ্যেস করতে পারি তা হলো ভুজঙ্গাসন, মৎস্যাসন, সেতুবন্ধাসন এবং বিভিন্ন প্রাণায়াম, যেমন ভস্ত্রিকা প্রাণায়াম, সাহিত্য প্রাণায়াম, কপালভাতি, যাকে আমরা একটা কমপ্লিট ক্লিনজিং প্রসেস বলে থাকি। এগুলি কিন্তু আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ব্লাডকে পিউরিফাই করতেও কিন্তু সাহায্য করে। হজমের সমস্যার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু যোগাসন ভীষণভাবে কার্যকরী। আমাদের গাট হেলথ ভালো রাখতেও যোগাসনের কোনো বিকল্প নেই। বজ্রাসন, পবনমুক্তাসন, ভুজঙ্গাসন, বালাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন ইত্যাদির প্রত্যহ অভ্যেস কিন্তু আমাদের এই অ্যান্টাসিড ট্যাবলেট থেকে আমাদেরকে বহু দূরে রাখতে সাহায্য করবে। হাড়ের সমস্যা, মানে এই সমস্যায় 40 ঊর্ধ্ব মহিলারা কিন্তু কম বেশি প্রত্যেকেই ভোগেন। ওজন নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, মাসেল এবং হাড়ের শক্তি প্রদান নিয়মিত যোগাভ্যাসের কিন্তু অন্যতম সুফল। বৃক্ষাসন, বীরভদ্রাসন, অর্ধচন্দ্রাসন, ভুজঙ্গাসন, গোমুখাসন, স্বল্ভাসন ইত্যাদির অভ্যাস এবং সঠিক ডায়েট কিন্তু আপনাদের এই হাড়ের সমস্যা থেকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণ, মানে কম বেশি আমরা প্রত্যেকেই এই সমস্যায় ভুগতে থাকি, যে ওবেসিটি কিন্তু দিন দিন আমাদের ভারতবর্ষে বাড়ছে এবং প্রত্যেক দিনের যোগাভ্যাস কিন্তু আপনাকে একটা লং টার্ম, মানে বহুদিন ধরে আপনি এর ভালো সুফল কিন্তু পেতে পারেন। কিন্তু বর্তমান প্রজন্ম কিছু ক্ষেত্রে এই দ্রুত ওজন কমানোর জন্য যোগাসনের থেকে জুম্বাকে বেছে নেয়, কিন্তু এটা তারা ভুলে যায় যে এই জুম্বারও কিন্তু বেসিক হচ্ছে যোগাসন। যদি আমরা প্রপার যোগাসন না করে এই অ্যাক্টিভিটিগুলো করতে যাই তাহলে কিন্তু আমাদের মাসেল ক্র্যাম্প হওয়ার মতো অ্যাকিউট প্রবলেম এবং লিগামেন্টে চোটের মতো একটা লং টার্ম কমপ্লিকেশন কিন্তু আসতে পারে। যোগাসন যে ওজন নিয়ন্ত্রণ করে দেহকে মেধহীন এবং সুস্থ রাখতে সাহায্য করে তার উদাহরণ কিন্তু আমাদের কাছে সুনীল গাভাস্কার, বিরাট কোহলি থেকে বিনোদন জগতে শিল্পা শেট্টি। তাই এই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে আমরা এই ক্ষেত্রে মিউজিক্যাল যোগাও কিন্তু বর্তমান দিনে ব্যাপক জনপ্রিয়, কারণ এই যোগাসনের যে উপকারিতা সেটা আমরা সারা জীবন ধরে পাই, যে আমি একদিন আজকে যোগাসন করলাম কালকে সেই উপকার আমার শরীরে আসবে না এমনটা কিন্তু নয়। এবং যোগাসন যে কোনো বয়সের মানুষ সারাদিনে যে কোনো সময় করতে পারেন, তবে আমরা এটা বলি যে ভরা পেটে কখনোই যোগাসন করবেন না। একটুখানি খুব হালকা খাবার খেয়ে আরামদায়ক পরিবেশ থাকবে সেইভাবেই আপনারা কিন্তু যোগাসন অভ্যেস করবেন। তবে হ্যাঁ, একদম সকালবেলা আইডিয়াল টাইম, কারণ এই ক্ষেত্রে বাতাসে দূষণের মাত্রা কম থাকে, অক্সিজেন অনেক বেশি থাকে। তবে যাদের সকালে করার সময় নেই, আপনারা সারাদিনের যে কোনো সময় কিন্তু একদম হালকা কিছু খাবার খেয়ে যোগাসন করতে পারেন। বিছানায় বসে কখনোই যোগাসন করবেন না, মাটিতে কোনো ম্যাটের ওপর বা মোটা চাদর বা কার্পেটের ওপর কিন্তু যোগাসন করা যেতে পারে। তাই প্রত্যহ যোগাসন সঠিকভাবে অভ্যেস করুন এবং নিজেকে রোগমুক্ত রাখুন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রোগ নিরাময়ে যোগ, বললেন যোগা ও পুষ্টি বিশেষজ্ঞ রাখি চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকের দরবারে। শুরু হলো আরও একটি নতুন দিন, নতুন আশা প্রত্যাশা, ভালো লাগা নিয়ে আবারও বরণ করে নেওয়া নতুন একটি দিনকে। আজ 20 জুন,
1: আজ 20 জুন 2026। আজকের প্রাত্যহিকীর শুরুতেই দেখে নেওয়া ইতিহাসের আলোতে আজকের দিন। 1756 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতা অধিকার করেন সিরাউজদৌল্লা। বাংলার মসনদে বসার পর থেকে নবাব সিরাউজদৌল্লা ইংরেজদের নানা কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রথমে তিনি ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করে 1756 খ্রিস্টাব্দের আজকের দিনে কলকাতা অধিকার করেন। ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লাগেন।
0: বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক গৌর কিশোর ঘোষের জন্মদিন আজ। দুর্জয় সাংবাদিক গৌর কিশোর ঘোষ আপোষহীন এক মানবতাবাদী। গৌর কিশোর ঘোষের দৃষ্টি ছিল অন্তর্ভেদী। তাঁর জন্ম যশোহরে 1923 সালের আজকের দিনে। সাংবাদিক গৌর কিশোর ঘোষ কৃতি সাহিত্যিক ছিলেন। 1981 সালে পান ম্যাগসাইসাই পুরস্কার। তার আগে 1970 সাহিত্যে কৃতিত্বের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। 1967 সালে চা বাগানে শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন নিয়ে লেখেন সাগিনা মাহাতো উপন্যাস। জল পড়ে পাতা নড়ে, আমরা যেখানে, লোকটা, রূপদর্শীর সংবাদ ভাষ্য, ব্রজদার গুল্প সমগ্র ইত্যাদি তাঁর গুরুত্বপূর্ণ লেখা। 2000 সালে প্রয়াত হন গৌর কিশোর ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর। আজ জন্মদিনে তাঁকে জানাই শ্রদ্ধা।

তারানাথ তর্ক বাচস্পতির প্রয়াণ দিবস আজ। তাঁর পড়ার বিষয় ছিল বেদান্ত পাণিনি, প্রিয় ভাষা সংস্কৃত। তিনি বাল্যবিবাহের বিরোধী, হিন্দু মেলার উদ্যোগী সংগঠক তারানাথ তর্ক বাচস্পতি। তাঁর লেখা অমর কীর্তি সংস্কৃত অভিধান বাচস্পত্য 1885 সালের আজকের দিনে বর্ধমানের এই পণ্ডিত মানুষটির জীবনাবসান ঘটে।

গত শতকের চারের দশকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন সুপ্রভা মুখোপাধ্যায়। অভিনীত ছায়াছবির মধ্যে রয়েছে চোখের বালি, শুভরাত্রি প্রভৃতি। সে যুগে অভিনেত্রী সংঘের সহসভাপতি ছিলেন। মাত্র 55 বছর বয়সে আজকের দিনে অকালে প্রয়াত হন সুপ্রভা মুখোপাধ্যায়।

অভিনেতা বসন্ত চৌধুরী। বসন্ত চৌধুরী বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের নামজাদা অভিনেতা ছিলেন। পিতা সিদ্ধেশচন্দ্র চৌধুরী এবং মাতা কমলা দেবী। বসন্ত চৌধুরী 5ই মে 1928 সালে নাগপুরে জন্মগ্রহণ করেন। 1952 সালে কার্তিক চট্টোপাধ্যায়ের মহাপ্রস্থানের পথে ছবিতে প্রথম আত্মপ্রকাশ। পেশাদারী মঞ্চে এবং যাত্রায় অভিনয় করেন তিনি। বসন্ত চৌধুরী কলকাতা বেতারের সঙ্গেও যুক্ত ছিলেন। 1965 সালে রাজা রামমোহন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান BFJA থেকে। তিনি পরিচালক অসিত সেন, রাজেন তরফদার, অজয় কর এবং বিজয় বোস পরিচালিত একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে দ্বীপ জেলে যাই, মেঘ কালো, রাজা রামমোহন উল্লেখযোগ্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1966 সালে বাংলা স্টেজ সেন্টিনারি স্টার থিয়েটারের পুরস্কার পেয়েছেন তিনি। তিনি ছিলেন বিশিষ্ট সংগ্রাহক, কলকাতার শেরিফও হয়েছিলেন তিনি। এই মহান শিল্পী 2000 সালের 20শে জুন অর্থাৎ আজকের দিনে না ফেরার দেশে পাড়ি দেন। শিল্পীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

এবার সেরা পত্রদাতার ঘোষণা। মার্চ 2026, প্রথম পক্ষের বিষয় ছিল জেগে থাকা রং। সেরা পত্রদাতার নাম গোপা ব্যানার্জি, ঠিকানা বেতাইতলা, হাওড়া। মার্চ 2026, দ্বিতীয় পক্ষ, বিষয় ছিল সুখ নামের সুখ পাখি। সেরা পত্রদাতার নাম সাধন দাস, ঠিকানা ভৈরবটোলা, লবণচোয়া, মুর্শিদাবাদ। জানালাম মার্চ 2026 এর দুই পক্ষের সেরা পত্রদাতার নাম।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ফেব্রুয়ারি মাস দ্বিতীয় পক্ষের বিষয় ছিল প্রাত্যহিকীতে অজানার সন্ধান। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় পক্ষে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন রিয়া ঘোষ। রিয়া ঘোষের সাক্ষাৎকার শুনব, তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
2: ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল অজানার সন্ধান। সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন রিয়া ঘোষ, সুভাষ রাম, কলকাতা 700-146 থেকে। আজ রিয়া সাক্ষাৎকার আমরা শুনব, আপনাকে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: প্রথমেই যেটা আমরা প্রথাগতভাবে জানতে চাই, যে প্রতিক্রিয়া কেমন, অনুভূতি?
3: প্রাত্যহিকীতে লেখা শুরু থেকেই মনে মনে একটা সুপ্ত বাসনা থাকেই যে কোনো একটা দিন হয়তো লেখাটি সেরা হিসেবে নির্বাচিত হবে। তো সেই সুযোগটি পাওয়াতে তো সত্যি কথা বলতে কি মনের ভিতর থেকে খুবই আনন্দিত, এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো সঠিক শব্দও আমার কাছে নেই।
2: এই যে বললেন যখন থেকে লেখা শুরু, তো সেটা কোন সময়, কত বছর ধরে লিখছেন?
3: খুবই সম্প্রতি 2024 সালের এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষে আমি প্রথম চিঠি পাঠিয়েছিলাম।
2: আচ্ছা।
3: প্রথম চিঠিটা পাঠ করা হয়েছিল, তারপর থেকে নিয়মিত লেখা পাঠানো হচ্ছে।
2: শোনা শুরুও কি ওই 2024 থেকেই?
3: 2024 থেকেই শোনা শুরু।
2: কিভাবে শুরু হলো? অনেক সময় কি হয় যে ছোটবেলা থেকে বাড়িতে রেডিও চলছে বাবা মার থেকে, বা
3: রেডিও শোনার শুরু সেটা ছোটবেলাতেই ছিল। ঠাকুমা প্রতিদিন সকালবেলাতে রেডিও শুনতেন, তখন অত বুঝতাম না। নব ঘুরিয়ে যখন চ্যানেল চেঞ্জ করতাম, ভাবতাম যে রেডিওর ভেতরেই বোধহয় যারা কথা বলেন তারা রেডিওর ভেতরেই আছেন, সেখান থেকেই কথা বলেন। তো যখন ওই কাঁটাটা সামনে থেকে সরত, আমি ওখান দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করতাম যে ভেতরে ঘরটা কোথায়, কোন ঘরে বসে ওনারা কথা বলছেন। তো ঠাকুমা চলে যাওয়ার পর বাবার দিক থেকে হয়তো রেডিও শোনার অভ্যাসটা অনেকটাই কমে গিয়েছিল। সম্প্রতি আমার একজন বান্ধবীর বাবার বাড়িতে অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম, তো উনি প্রাত্যহিকীতে নিয়মিত লেখেন, উনি আমার লেখার অনুপ্রেরণা। উনি আমাকে প্রথম প্রাত্যহিকী অনুষ্ঠানের কথা বলেন, এবং ওনার কাছ থেকেই আমি প্রথম প্রাত্যহিকী অনুষ্ঠানে রেডিওতে আর কি আমি শুনি। তো শুনে আমার অনুষ্ঠানটি খুবই ভালো লাগে, এবং কাকু তখন আমাকে বলেন যে তুমিও লেখা পাঠাতে পারো। কাকুর হাত ধরেই আর কি প্রাত্যহিকে লেখা পাঠানো, এবং তারপর থেকে নিয়মিত রেডিওটা শোনা সেটা হয়ে থাকে।
2: বেশ, এটাই একটা খুব বলার মতো বা ভালো ব্যাপার। একজন আপনার বান্ধবীর বাবা, তিনি তুলনায় আগের প্রজন্মের মানুষ, আপনি এই প্রজন্মের একজন নবীনা। তো এই যে আপনার কাছেও প্রাত্যহিকীর যে আবেদন, সেটা আপনার কি মনে হয়, যে চিঠি লেখার একটা অনুষ্ঠান, চিঠি লেখাকে আমরা সচরাচর এখন বলি যে হারিয়ে যাওয়া শিল্প, আপনার কি মনে হয় যে এই অনুষ্ঠানটির প্রাসঙ্গিকতা বা গুরুত্ব আছে এখনো?
3: অবশ্যই, এখনো অনেক মানুষ আছেন যারা এই অনুষ্ঠানটি শোনেন। আমার পরিচিত অনেকেই আছে যারা আমার কাছ থেকে জানতে চেয়েছে যে এখানে কিভাবে লেখা পাঠানো যায়।
2: তো বেশ, কথায় আলাপচারিতায় জানছিলাম আপনি পেশাগতভাবে শিক্ষিকা, তো আপনার গ্র্যাজুয়েশন যদি বলি তার বিষয় কি ছিল?
3: আমি 2012 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবং আমার পড়াশোনার বিষয় ছিল ইংরেজি সাহিত্য।
2: আচ্ছা। আর এখন শিক্ষকতা করছেন ছোট ছোট
3: কচিকাচাদের সাথে, হিট করা হয়।
2: কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন?
3: প্রথম যখন কর্মজীবন শুরু হলো একদমই নতুন, কোনো অভিজ্ঞতা সেভাবে ছিল না। এতগুলো ছোট বাচ্চাকে কিভাবে সামলাবো সেটাও একটা আমার কাছে চ্যালেঞ্জের মতোই ছিল। তো আস্তে আস্তে সেই বাচ্চাগুলোকে তাদের সরলতা, তাদের মনের মধ্যে দুষ্টুমি, তাদের যে ভালোবাসা, তার মধ্যে কিন্তু কোনো খাত নেই। তো এইগুলোর সাথে আস্তে আস্তে প্রতিনিয়ত কথা বলতে বলতে এখন তো তারা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সকালবেলা তাদের সাথে কথা বললে নিজে থেকেই মন ভালো হয়ে যায়। তো এখন তারা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।
2: আর এই সেরা হয় আপনার পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের কি প্রতিক্রিয়া?
3: প্রথমত যে কাকুর জন্য আমার লেখা শুরু, তিনি তো খুবই উৎসাহিত ছিলেন। খুব খুশিও হয়েছেন, অনেক আশীর্বাদও করেছেন যাতে পরবর্তীকালে আরও ভালোভাবে লেখার অনুপ্রেরণা পাই। আর বাবা মা অবশ্যই ভীষণ খুশি হয়েছেন, বলেছেন যে আরও যেন পরবর্তীকালেও আমি লেখাটা চালিয়ে যেতে পারি। বন্ধু বান্ধবরাও প্রত্যেকেই সবাই মোটামুটি অভিনন্দন জানিয়েছেন লেখার ভালো হওয়াতে।
2: বেশ, শিক্ষকতা, লেখালেখি আর ভালো লাগার কি জায়গা, অবসর সময়ে সবচেয়ে পছন্দের কাজ বা?
3: গল্পের বই পড়তে ভালো লাগে, আর এছাড়া একটুখানি ছবি তোলাতে আগ্রহ আছে।
2: স্টিল ফটোগ্রাফি?
3: স্টিল ফটোগ্রাফি।
2: বেশ, আপনার চিঠির বিষয় ছিল যে চিঠির জন্য আপনি সেরা নির্বাচিত হয়েছেন অজানার সন্ধান। যেমনটা আপনিও লিখেছেন যে অজানার সন্ধান বলতেই প্রথমে একটা অনেকেরই মনে আসে যে অনেক দূরের ব্যাপার, একটা অভিযান বা একটা খুব বড় মাপের ব্যাপার, কিন্তু আত্মানুসন্ধান, নিজের প্রতি নিজের যে অজানা দিক সেগুলোকে জানা, সেটাও এক ধরনের সন্ধান। তো আপনার কি মনে হয় যে এইটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের নিজেকে এক্সপ্লোর করা?
3: আমাদের ভেতরে আসলে অনেকেরই অনেক সুপ্ত সত্তা থাকে। যেরকম আমার ক্ষেত্রেই আমি বলছি যে লিখতে ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু সেটাকে যে এত বড় একটা মঞ্চে তুলে ধরা যায় সেই সন্ধানটা আমার কাছে ছিল না। সেই সন্ধানটি আমাকে দিয়েছেন একজন, তার হাত ধরেই লেখা শুরু এবং কোথাও না কোথাও লিখতে লিখতে নিজেকে চেনা শুরু। আমার ভাষার, আমার শব্দ চয়নের ক্ষেত্রেও অনেক উন্নতি এসেছে। যখন আমি চলতি ভাষায় কথা বলতাম তখন আমি যে শব্দ ইউজ করতাম, যখন আমি লিখতে যাচ্ছি আপনার ভাবনা চিন্তাতে আমার তার একটা প্রভাব আসছে। তো অবশ্যই নিজেকে অনুসন্ধান করাটা তো খুবই দরকার।
2: হ্যাঁ, এবং সেই অনুসন্ধান বোধ হয় শেষ হয় না। আমরা সেই রবীন্দ্রনাথকে যদি আশ্রয় করি, আপনাকে এই জানা আমার ফুরাবে না।
3: অবশ্যই,
2: খুব ভালো লাগলো রিয়া, আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে।
3: ধন্যবাদ।
2: আমরা শুনলাম ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় পক্ষে সেরা পত্রদাতা রিয়া ঘোষের সাক্ষাৎকার। উনি এসেছিলেন সুভাষগ্রাম বাদুরতলা কলকাতা 700146 থেকে। এবারে আমরা শুনে নেব সেই চিঠিটি, অজানার সন্ধান বিষয়ে সেই চিঠিটি যার জন্য রিয়া সেরা নির্বাচিত হয়েছেন।
4: চলে যাব রিয়া ঘোষের চিঠিতে। লিখছেন সুভাষগ্রাম বাদুরতলা কলকাতা 146 থেকে। অনুপ্রাণনা প্রাত্যহী কি, অজানার সন্ধান বলতেই আমাদের চোখের সামনে সচরাচর ভেসে ওঠে তুষার শুভ্র দুর্গম কোনো পাহাড় জয়, কিংবা অতুল সমুদ্রের নীল রহস্য ভেদ করার রোমাঞ্চ। কিন্তু আমি আজ এক ভিন্ন অজানার মুখোমুখি। আমার কাছে মহাবিশ্বের সবচেয়ে জটিল গোলক ধাঁধা কোনো মানচিত্র নয়, বরং মানুষের নিজের অচেনা সত্তা। আমাদের জীবন অধিকাংশ সময়ই চেনা ছকের এক সুনিশ্চিত গণ্ডি, যেখানে একঘেয়েমি থাকলেও এক ধরনের স্বস্তিদায়ক নিরাপত্তা আছে। দীর্ঘদিন আমি এক রুদ্ধ ঘরে নিজেকে বন্দি রেখেছিলাম। সেই দেয়ালের প্রতিটি ফাটল ছিল আমার নখ দর্পণে, আসবাবগুলো ছিল স্থবির নিরাপত্তার বিমূর্ত প্রতীক। কিন্তু একদিন সেই কৃত্রিম দেয়াল ভেদ করে এক অলৌকিক সুর ভেসে এল। বিজ্ঞজনেরা সতর্ক করেছিলেন ওপাশে কেবল রিক্ততা, যা দৃষ্টিগোচর নয় তাকে খুঁজে ফেরা নিরর্থক। কিন্তু আমার অবাধ্য মন সেই শূন্যতাকে মেনে নিতে চায়নি। নিজের তৈরি সংশয়ের প্রাচীর টপকানোর এক অমোঘ নির্দেশ যেন আমার পঞ্চেন্দ্রিয়তে আছড়ে পড়ল। দ্বিধা ঝেড়ে ফেলে যেদিন রুদ্ধ দ্বারের মরছে ধরা হাতল ঘোরালাম, কপাটের সেই আর্তনাদের সঙ্গেই যেন আমার সুপ্ত সাহসের অর্গল খুলে গেল। অবাক হয়ে দেখলাম যে বিশাল দেয়ালটিকে আমি এতদিন জমের মতো ভয় পাচ্ছিলাম সেটি ইটের ছিল না, সেটি ছিল আমার জড়তা আর মানসিক পঙ্গুত্বের এক অভেদ্য বর্ম। সাহসে ভর করে অজানার সেই ঘন কুয়াশায় পা রাখলাম। সেখানে কোনো বাঁধানো রাজপথ ছিল না, ছিল সহস্র সম্ভাবনার অজস্র রঙিন রেখা। মাঝপথে যখন মনে হচ্ছিল পথ হারিয়ে ফেলেছি, তখনই এক পরম সত্যের মুখোমুখি হলাম। মানুষ যখন তার চেনা পথ হারায়, ঠিক তখনই সে নতুন পথ সৃষ্টির প্রকৃত সামর্থ্য অর্জন করে। কুয়াশা কেটে গেলে এক স্বচ্ছ হ্রদের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। অজানার পথে হাঁটতে হাঁটতে আমার কাঁধ আজ ঋজু, চোখে এক প্রখর অনির্বাণ দীপ্তি। বুঝলাম আমি বাইরে কিছু খুঁজতে বের হইনি, আমি বেরিয়েছিলাম আমার ভেতরের সেই অকুতোভয় সত্তাকে উন্মোচন করতে, যা এতদিন ভয়ে কুঁকড়েছিল। আজ অনুধাবন করি অজানার সন্ধান কোনো গন্তব্য নয়, এটি মূলত একটি রূপান্তর। জীবনের সবচেয়ে বড় দেয়ালটি ভয়ের উপাদানে তৈরি, সেই অনিশ্চয়তায় পা রাখা মানে অন্ধকার নয়, বরং সহস্র সম্ভাবনার এক নতুন দিগন্তকে আলিঙ্গন করা। লিখলেন রিয়া ঘোষ, ইতি অজানার সন্ধানে নিরন্তর। রিয়া ঘোষ, সুভাষ গ্রাম, বাদুরতলা, কলকাতা, 146।

খুলবো আমাদের চিঠির ঝাঁপি। তার আগে জানাই, জুন মাসের দ্বিতীয় পক্ষে আপনারা চিঠি লিখছেন জ্বরের নাম বিশ্বকাপ। চার বছর পরপর মাসখানেকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাত জেগে খেলা দেখা আর পরদিন পথে ঘাটে অফিসে বাজারে সেই নিয়ে আলোচনা তর্ক বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলিঘুঁজি কেমন অচেনা ঠেকে। ওই কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন এই বিষয়ে আপনাদের অনুভূতির কথা, আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chitHIRJHANPI চিঠির ঝাঁপি @gmail.com। এছাড়াও হাতে লেখা চিঠি পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুন মাসের দ্বিতীয় পক্ষে আপনাদের চিঠি লেখার বিষয় জ্বরের নাম বিশ্বকাপ।

জ্বরের নাম বিশ্বকাপ। এ বিষয়ে আজকের চিঠির ঝাঁপিতে চলে যাই। প্রথম চিঠিটি রীনা দাস সরকার লিখছেন অমূল্য কানন শ্রীরামপুর তিন হুগলি থেকে। আলোকিত প্রাঙ্গণ প্রাত্যহিকে আবার এলো ফিফা বিশ্বকাপ। টানা 39 দিন এই বিশ্বকাপের প্রকোপে আমরা ভুগব ছোঁয়াচে জ্বরে। গরমে যত না উত্তপ্ত হবে প্রকৃতি, হার জিতকে ঘিরে আমাদের মনের উত্তাপ বাড়বে হু হু করে। রাত হলেই আমার 90 উত্তীর্ণ বাবা খেলা দেখার জন্য লড়াই চালিয়ে যাবেন। লড়াই চলবে মায়ের সঙ্গে। বাবা বরাবরই খেলা পাগল, আর্জেন্টিনার 1 নম্বর সাপোর্টার, মারাদোনার ভক্তদের মধ্যে একজন। মারাদোনা খেলুক না খেলুক, আর্জেন্টিনাকে এই সাপোর্ট করবেন বাবা। অনেক বছর আগের ঘটনা বলি, তখন আমি খুব ছোট। মা স্কুলে শিক্ষকতা করতেন। মায়ের এক সঙ্গতি সম্পন্ন ছাত্রীর বাড়িতে টিভি এসেছে, অবশ্যই সাদা কালো। তাতে খেলা দেখার জন্য মোটামুটি 150 লোক জড়ো হয়েছিল। মার সঙ্গে ছোট্ট আমিও গিয়েছিলাম খেলা দেখতে। সুপারস্টার পেলের খেলা দেখার তীব্র আকর্ষণে সেই বাড়িতে রীতিমতো মেলা বসেছিল। এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ খেলা হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডাতে। ভারতবর্ষ থেকে সরাসরি খেলা দেখতে হলে মাঝরাত অথবা ভোররাতেই দেখতে হবে। তবু ফুটবল পাগল বাঙালিকে ঠেকায় কে? পরদিন অফিস করতে যতই কষ্ট হোক, কেউ খেলা দেখা ছাড়বে না। ফিফা বিশ্বকাপ কার দখলে যায় সেটাই দেখার। সর্বত্র চলবে বিশ্বকাপেরই আলোচনা। অনেকদিন আগের কথা, তখন আমি কলেজে, চলছে বিশ্বকাপ ফুটবল। বিধান সরণি থেকে বাসে উঠেছি। বাসে তো তুমুল ঝগড়া সেমিফাইনালের আগে। কন্ডাক্টরের মধ্যস্থতায় বচসা থামানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে হাওড়া স্টেশন এসে গেছে। নীরব শ্রোতা হয়ে অবাক হয়েছিলাম মানুষের পাগলামি দেখে। তখন পাড়ায় পাড়ায় সব ছেলেদের ফুটবল স্টার হওয়ার চেষ্টা। স্বপ্নের ফুটবলারের মতো হেয়ার কাটিং করতে ভিড় লেগে যেত সেলুনে। ধর্মতলা আর হাওড়া স্টেশনে লাট দিয়ে বিক্রি হতো বড় ফুটবল তারকাদের ছবি আঁকা টি শার্ট। একেই তো বলে বিশ্বকাপ জ্বর। লিখলেন রীনা দাস সরকার, অমূল্য কানন, শ্রীরামপুর 3, হুগলি থেকে।

0: বিজ্ঞাপনের পর ফিরে এলাম চিঠির পাতায়। এবারের চিঠি লিখছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস কান্দোরা, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় ফুটবল রসিক প্রাত্যহিকী, বিশ্বকাপ ফুটবলের আসর বসেছে উত্তর আমেরিকার মেক্সিকোতে। সালটা 1986। গ্রামে তখন দুটো মাত্র টেলিভিশন, কিন্তু রাতের পরে অত মানুষের ভিড়, তাই ঠিক হলো পাড়ার ক্লাবে টিভি নিয়ে আসা হবে। সেই মতো প্রতি বাড়ি থেকে চাঁদা তুলে একটি বড় সাদা কালো টিভি সেট আনা হলো। তারপর শুরু হলো আমাদের বিশ্বকাপ অভিযান। ক্লাবের বারান্দায় সেটটি রেখে সামনে চওড়া উঠোনে ছোট বড় প্রায় সদুই দর্শক। মারাদোনার পায়ে বল, বক্সের মধ্যে ঢুকে গেছে, গোল গোল! শত সহস্র মাইল দূরে স্টেডিয়ামের মেক্সিকান ওয়েভটা মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই চওড়া উঠোনে, সঙ্গে দুমদাম ব্যান্ড আর পটকার শব্দ। কখনো ভালদোনা, প্লাতিনি, সক্রেটিস, জিকোর সমর্থনে উত্তাল হয়ে উঠল সবাই। সেই কটা দিন আমরা ছোট বড় সবাই কেমন তীব্র বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। বাড়িতে, খেলার মাঠে, চায়ের দোকানে সর্বত্র একটাই আলোচনা, বিশ্বকাপ ফুটবল। এভাবেই আনন্দ উন্মাদনায় কেটে গেছে বেশ কয়েকটি বিশ্বকাপ। জিকো, বেকহ্যাম, জিদান, রোনাল্ডো, বহু বিশ্ব বরেণ্য ফুটবলারদের খেলা উপভোগ করেছি প্রাণ ভরে। সেদিনের সাদা কালো পর্দা বদলেছে রঙিন আলোয়, সেই সঙ্গে বদলেছে সময়। এখন ওভাবে একসঙ্গে বসে কেউ আর খেলা দেখি না, ফলে ক্লাবে সেই অত বড় সেটটিতে ধুলোর স্তর জমেছে। তবু বিশ্বকাপের জ্বর এখনও অনুভব করি অন্তরে। চার দশক পর আবারও মেক্সিকোতে বসেছে বিশ্বকাপের আসর। মেসি, নেইমার, কেমন তাদের পায়ের জাদু! ঘরের দেওয়ালে আঁটা বড় সেটটা চালিয়ে বসে যাই, মাঝে মাঝে চারপাশটা দেখি, না, উন্মাদনার মেক্সিকান ওয়েভটা নেই ঘরের মধ্যে, বড় নিঃসঙ্গ, একা লাগে। ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গ্রাম ও ডাক জ্ঞানদাস কান্দোরা, পূর্ব বর্ধমান থেকে।
1: চলে যাব পরের চিঠিতে। পিউপা ঘোষ, গ্রাম সুগডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। ভেজা সবুজ মাঠ প্রাত্যহিকী, ঠিকই বলেছ, এ তো জ্বরেরই আপন ভাই। জ্বরে যেমন গা গরম হয়, পাড়া চোঁ চোঁ উপরের দিকে ওঠে, মাথায় জলপুটি, কপালে চিন্তার ভাঁজ, মুখে স্বাদ নেই আর মন সর্বদা উসখুস। ঠিক তেমনি বাঙালির প্রিয় ফুটবল। পাড়ার কুচি কাঁচা থেকেই স্বয়ং বিবেকানন্দ এই খেলা খেলে গিয়েছেন। কবিরা কবিতা লিখেছেন, গায়ক গান গেয়েছেন, দিগ্গজেরা কত যুক্তি তর্ক করেছেন, ইতিহাস গড়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল। এখনও ডার্বি ম্যাচে আবেগ ভেজায় কলকাতা, আর গ্রাম বাংলা ভেজায় বর্ষার ভেজা মাঠে ইলশেগুড়ির সঙ্গে কোচি আর কিশোর। অনেক ক্ষেত্রে কিশোরীদের সেখানে যাওয়া মানা, অগত্যা নীরব দর্শক। কিন্তু কি জানো, ডিফেন্স আর অ্যাটাক, এর সংঘর্ষ দেখতে দেখতে কখন যে পা নিষ্পিষ করে ওঠে, আর নীরবতা কাটিয়ে পাস কর পাস কর মুখ থেকে বেরিয়ে পড়ে। ঠিক তেমনি এই বিশ্বকাপে একটিও দেশ আমাদের নয়, কোনোদিন সেসব দেশ দেখার মাত্র সুযোগ হয় না জীবনে। তবু ওই সবুজ মাঠটার 22টা প্লেয়ার যেন কত আপন, প্রত্যেকের ভিতর যেন নিজেরই রক্তস্রোত। একটা পাস, একটা ভালো শট, একটা মিস করা গোল, এক একটা সেলিব্রেশন, গা গরম, মাথায় জল, কপালে চিন্তার ভাঁজ, মন সর্বদা উসখুস। দেশ বিদেশের সকল বেড়া এইখানে হয় আবেগহারা, এই জ্বর বুকের বাম পাশের কুঠুরিতে। কোন সুদূরের একটি অচেনা মানুষের পায়ে পায়ে এগিয়ে যাওয়া একটা বল গোলপোস্টের নেট ছুঁতে পারবে কিনা, তা নিয়ে ইষ্টদেবতার মন্ত্র জপ করে একজন বাঙালি। লিখলেন পিউপা ঘোষ, গ্রাম সুগডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে।
0: ঘড়ির কাঁটা আমাদেরকে জানান দিচ্ছে যে চিঠির ঝাঁপি আজকে তো বন্ধ করতেই হবে, তবে তার আগে জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯%, সর্বনিম্ন ৯২%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪৮.২ মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে।
1: হ্যাঁ, গরমের মাঝে মাঝেই বৃষ্টির ছোঁয়া, ঠান্ডা না লাগুক, জ্বর না আসুক, তবে থাক বিশ্বকাপ জ্বর, জ্বরের নাম বিশ্বকাপ, এই বিষয়ে চিঠি লিখুন। প্রাত্যহিকে আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে,
0: শুভদীপ দে।
1: ভালো থাকবেন সকলে।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে ইন্ডিয়া ইউএস ফোরাম 2026-এ ভাষণ দিচ্ছিলেন তিনি। বিদেশমন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভারতের জন্য একটি বড় সাফল্য। ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে এবং মরক্কো 1-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়েছে। ব্রাজিল এখন হাইতির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হওয়ার পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়া সাকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষিজমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে অ্যাগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষের সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সূচনা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে। ওই মঞ্চ থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 45 লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছাবে 900 কোটির বেশি টাকা। কলকাতার রেড রোডে আগামীকাল 21 জুন সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানেও নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কলকাতা সহ রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, বাংলা ভাষার গুরুত্ব, বাংলার ইতিহাস তুলে ধরবেন বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশাও সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। সেখানকার পবিত্র স্থান সাঁওতালি জাহের ও জাহের পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং প্রার্থনায় যোগ দেবেন। এরপর মোহনচরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা অংশ নেবেন। এই অনুষ্ঠানে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে উদ্ভাবন ও প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে, যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ ও উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, ভারত উঠে আসবে প্রথম সারিতে। তিনি আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে তুলবে, যুব সমাজ এবং শিল্পায়নের মধ্যে এক যোগসূত্র রচনা করবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
1: प्रधानमंत्री विकसित भारत योजना के सहयोग से अब तक करीब 70 लाख जॉब सृजित हुई है। करीब 20 लाख युवा अपनी पहली नौकरी के 6 महीने पूरे भी कर चुके हैं और आज इन्हीं में से करीब 10 लाख युवा साथियों को अपनी पहली नौकरी में 6 महीना पूरा करने पर इस योजना के तहत उसके लाभार्थ के नाते इंसेंटिव भी मिल चुका है। 2,000 करोड़ रुपए से अधिक की राशि सीधे उनके बैंक खातों में पहुंची है।
0: ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণগ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কের ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। আদালত সরকারি অর্থের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা উচিত। সুপ্রিম কোর্ট এক রায়ে স্পষ্ট জানিয়েছে, ফুটপাত কেবলমাত্র পথচারীদের হাঁটার জন্য, এখানে গাড়ি চলাচলের অধিকার নেই। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি এ এস চন্দুরকারের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট ফুটপাতে হাঁটার ক্ষেত্রে একজন নাগরিকের মৌলিক অধিকারকে অগ্রাধিকার দিতে হবে, সেখানে গাড়ি চলাচলকে গুরুত্ব দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সব সম্পর্ককে সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দেবার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে, অর্থায়নের নেটওয়ার্কের মোকাবিলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূলে নতুন দিল্লির নিরারস উদ্যোগকে আরও জোরদার করবে। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্ন চাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5টি জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা হাওড়া এবং হুগলিতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতেও নিষেধ করা হয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে পৃথক বজ্রপাতের ঘটনায় 8 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। এর মধ্যে হাজারিবাগ জেলায় মৃত্যু হয়েছে 3 জনের, রামগড়, পালামৌ, লোহারডাঙ্গা, গোড্ডা এবং পশ্চিম সিংভূম জেলায় 1 জন করে প্রাণ হারিয়েছেন। আহতরা রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঝাড়খণ্ড সরকার জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রুপ ডির ম্যাচে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে পরাজিত করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধেই ক্যামেরন বাগেসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেড করা গোলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 ব্যবধানে এগিয়ে যায়। অপর ম্যাচে গ্রুপ বি খেলায় মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে পরাজিত করেছে। ম্যাচের একেবারে প্রথম মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। অন্যদিকে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল হাইতির বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ ডির ম্যাচে তুরস্ক মুখোমুখি হবে প্যারাগুয়ের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 8:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস খেলবে সুইডেনের বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর আজ প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ ওড়িশার ঝারসুগুড়ার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। বিদেশমন্ত্রী বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থের লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার জন্য সব রকমের ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্যজুড়ে আগামী 2-3 দিন বৃষ্টির পূর্বাভাস। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 জন বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন আপাতত বন্ধ রেখেছে পুলিশ। আজ জামাই ষষ্ঠী, জামাইদের মঙ্গল কামনায় বাংলার ঘরে ঘরে চলছে প্রস্তুতি। আজ সেই বিস্তারিত।

0: এটুরোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি প্রতিবেদন।
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ বার্ধক্যের পথে এগিয়ে চলা। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করছে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকছে। উত্তরবঙ্গে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত স্বাভাবিক করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। সব দপ্তর একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গয়াবাড়ি এবং খড়িবাড়ি সহ 110 নম্বর জাতীয় সড়কের বেশ কিছু জায়গায় যে ধস নেমেছিল তাও সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসন নদীর ওপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী 2-3 দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত 5 জেলায় আগামী 2 দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া ও হুগলি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নেবে, তাই সাধারণ মানুষকে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার পথে না হেঁটে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রকৃত দুর্নীতিতে যারা লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
2: পুলিশের উপরে আস্থা রাখো, যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারেস্টেড আছে সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে। সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, ওইটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না।
0: মুখ্যমন্ত্রী আরও জানান, দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই ঘটনায় ফলতা থানায় 3টি মামলা দায়ের হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগের পাশাপাশি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার অভিযোগে বিশেষ ধারাও যুক্ত করা হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনাথ।

0: কিছু করার উদ্যম বিকশিত ভারতের পথে সহায়ক হয়ে উঠবে। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে দলের 3 ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। এই প্রেক্ষিতে বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, দলীয় অ্যাকাউন্টের টাকা নিয়েই ভোটে লড়ে জিতেছেন এই সমস্ত বিধায়করা, অ্যাকাউন্ট অবৈধ হলে টাকা নিলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন কুণাল। আজ জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস হওয়ায় এই তিথি পিছিয়ে গেছে। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। ঐতিহ্যবাহী লৌকিক আচারে বাংলার ঘরে ঘরে জামাইকে আপ্যায়নে প্রস্তুত সকলে। নতুন বস্ত্র উপহারের পাশাপাশি ফল, মিষ্টি, রকমারি খাবার জামাইয়ের পাতে তুলে দিতে গতকাল থেকেই বাজারে ভিড়। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, লিচু থেকে শুরু করে অন্যান্য ফলের দাম চড়া হলেও উৎসাহে ভাটা পড়েনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা আগামীকাল পুনরায় নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ ইএমইউ ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-81070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17 জেলায় হেল্পলাইন আজ বেলা 12 থেকে সোমবার সকাল 6 পর্যন্ত চালু থাকবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, 2047 মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে বিকশিত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত ধ্রুব কুমার নন্দীর কণ্ঠে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র ধারাবাহিকের তৃতীয় ও শেষ পর্ব শুনবেন আজকে, বলছেন সুনীত রায়।
1: ভূগর্ভের একমাত্র অপ্রচলিত জ্বালানি হল ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি। ভূতাপীয় শক্তি হল পৃথিবীর অভ্যন্তরের সঞ্চিত তাপ, ভূকেন্দ্রের তেজস্ক্রিয় কণার ধীরে ধীরে ভাঙনের ফলে তৈরি হয়। ভূতাপ শক্তি সম্পূর্ণভাবে ভূগর্ভস্থ তাপপ্রবাহের উপর নির্ভর করে, আর টেকটনিক প্লেটের সীমানাগুলি এই তাপপ্রবাহে নিয়ন্ত্রকের কাজ করে। ভূতাপীয় শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানে রয়েছে। 2021 সালে 7টি রাজ্যে ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র ছিল, যেগুলো প্রায় 16 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করেছিল। ভারতে আনুমানিক 10,600 মেগাওয়াট পরিমাণ ভূতাপীয় শক্তির সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। যদি কেউ মনে করে ভবিষ্যতে কি ভারত ও আমেরিকার মতো ভূতাপ শক্তি থেকে বিশাল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে, উত্তরটা হল না। কারণ ভারতের ভূতাত্ত্বিক গঠন প্রণালী এর জন্য দায়ী। এ ব্যাপারে আলোচনা করার আগে ভূতাপ শক্তির চারিত্রিক গঠন সম্বন্ধে একটু জানা দরকার। পৃথিবী 4টে প্রধান স্তরে বিভক্ত। অন্তস্থ কেন্দ্র বা ইনার কোর, সেটা 1500 মাইল চওড়া লোহার মতো একটা নিরেট গোলক। বহিস্থ কেন্দ্র বা আউটার কোর, সেখানে রয়েছে ম্যাগমা নামক 1500 মাইল পুরু উত্তপ্ত গলিত শিলা। ম্যান্টেল আর বহিস্থ কেন্দ্রকে ঘিরে থাকা ম্যাগমা আর শিলা দিয়ে তৈরি প্রায় 1800 মাইল পুরু একটা স্তর। ভূতাক বা ক্রাস্ট কঠিন শিলার সবচেয়ে বাইরের স্তর, যা মহাদেশ আর সমুদ্রতল গঠন করে। মহাদেশের নিচের পুরুত্ব প্রায় 15 থেকে 35 মাইল আর মহাসাগরের নিচে তা 3 থেকে 5 মাইল। পৃথিবীর অন্তঃকেন্দ্রের তাপমাত্রা 10,800 ডিগ্রি ফারেনহাইট বা সূর্যপৃষ্ঠের মতো উত্তপ্ত। গুরুমণ্ডলের তাপমাত্রা ভূত্বকের কাছাকাছি প্রায় 312 ডিগ্রি ফারেনহাইট থেকে কেন্দ্রের কাছাকাছি 7,230 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে। ভূগর্ভের গভীরে থাকা পাথর আর জল ম্যাগমার তাপ শোষণ করে উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় তাপমাত্রা ততই ধীরে ধীরে বাড়তে থাকে। আমাদের এই ভূত্বকটি প্রধানত 8টি টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো যেখানে একে অপরের সাথে মিলিত হয়, সেখানে ম্যাগমা ভূপৃষ্ঠের খুব কাছে চলে আসে, আর সেজন্যেই সেখানে তৈরি হয় আগ্নেয়গিরি। বিশ্বের প্রধান ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলো যেমন আমেরিকা, আইসল্যান্ড, ফিলিপিনস, এরা সরাসরি সক্রিয় টেকটনিক প্লেটের সীমানা বা আগ্নেয়গিরির হটস্পটের ওপর বসে আছে। ওই অঞ্চলগুলোতে ভূপৃষ্ঠের অত্যন্ত কাছাকাছি থাকে ম্যাগমা, যার ফলে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ এনথ্যালপি অর্থাৎ উচ্চ তাপমাত্রার ব্যবস্থা তৈরি হয়। কিন্তু ভারতের মূল ভূখণ্ডে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই, তাই এক্ষেত্রে ভূতাপীয় শক্তির উৎস সম্পূর্ণ ভিন্ন। ভারত আর ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হওয়া গভীর ভূতাকীয় ফটল আর টেকটনিক ঘর্ষণের কারণে ভারতের ভূতাপ ভাণ্ডারগুলি তৈরি হয়েছে। ভারতের 7টি প্রধান প্রদেশে 381টি উষ্ণ প্রস্রবণের সন্ধান পাওয়া গেছে। হিমালয়ের পাদদেশে লাদাখের পুগা উপত্যকা আর চুমথাং, হিমাচল প্রদেশের মণিকরণ, উত্তরাখণ্ডের তপোবন ভূতাপ শক্তি কেন্দ্রগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। সোন, নর্মদা, তাপি অর্থাৎ সোনাটা লিনিয়ামেন্ট মধ্য ভারত জুড়ে বিস্তৃত একটা বিশাল থার্স্ট বেল্ট। এখানেই রয়েছে ছত্তিশগড়ের তাত্তাপানি আর মহারাষ্ট্রের জলগাঁও ভূতাপ শক্তি কেন্দ্র। মহারাষ্ট্রের পশ্চিম উপকূল, অন্ধ্রপ্রদেশের গোদাবরী অববাহিকা আর উড়িষ্যার মহানদী অববাহিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য। যেহেতু এগুলি সক্রিয় ম্যাগমার পরিবর্তে তেজস্ক্রিয় ক্ষয় আর গভীর জল সঞ্চালনের মাধ্যমে তৈরি হয়েছে, তাই এখানকার এনথ্যালপি বা তাপমাত্রা নিম্ন থেকে মাঝারি গোছের। ভারতবর্ষের পরিত্যক্ত তেলের কূপগুলি থেকেও ভূতাপ শক্তি উত্তোলনের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। কাম্বে বেসিনের তেলের কূপগুলির ভূগর্ভস্থ তাপমাত্রা 175 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণা গোদাবরীর ক্ষেত্রে 205 ডিগ্রি সেলসিয়াস, কাবেরী বেসিনের ক্ষেত্রে 90 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস, আসাম আরাকান বেসিনের ক্ষেত্রে 48 থেকে 214 ডিগ্রি সেলসিয়াস। গবেষণায় দেখা গেছে 130 ডিগ্রি সেলসিয়াসের উপর জলের তাপমাত্রা হলে তার থেকে ভূতাপ শক্তি তৈরি করা সম্ভব। তাই বর্তমানে উপলব্ধ আধুনিক প্রযুক্তির সাহায্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব নয়। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা একদমই যে সম্ভব নয় সে কথাটা বলাটা ঠিক হবে না। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতের প্রথম ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে লাদাখের পুগা উপত্যকায়। 2026-27 অর্থবর্ষের মধ্যে এর পরীক্ষা, মূল্যায়ন আর গ্রিড একত্রীকরণ সক্রিয়ভাবে কার্যকরী হওয়ার পরিকল্পনা রয়েছে।
0: ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র তৃতীয় ও শেষ পর্ব শুনলেন, বললেন সুনীত রায়।
2: আকাশবাণী কলকাতা তুবড়ি, আজ শুনবেন কৌতুক নাটিকা শাশুড়ি টাকার কল।
3: জানো পূর্ণিমা, আজ অফিসে একটা দারুণ ধান্দার আইডিয়া পেলাম।
4: ওমা, তাই নাকি? কি আইডিয়া? কি
3: আজ হঠাৎ পরেশ জানা ডাকলো, বললে নন্দদুলাল শোনো, ব্যালকনির একধারে টেনে নিয়ে গিয়ে বললো, তোমার তো বৃহস্পতি তুঙ্গে হে, যা শুনছি তা যদি সত্যি হয় একটু ট্যাঙস ট্যাঙস করতে পারলেই তোমার বাড়িতে টাকার কল বসে যাবে।
4: ট্যাঙস ট্যাঙস, সে আবার কি?
3: বুঝলে না, হাঁটাহাঁটি যাতার। বললো বাবলু, তোমার শ্বশুর বাড়ি পাতিপুকুরে না? বললাম ঠিক শ্বশুর বাড়ি না, শাশুড়ি থাকেন, শাশুড়ির বাপের বাড়ি। জানা বললো, সব জানি হে, তোমরা কি জানো?

0: বাড়িটা প্রমোটারের হাতে চলে যাচ্ছে।
1: কোন মায়ের কি হবে বলো তো?
0: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মাঝখান থেকে আমাদের কিছু হবে।
1: আমাদের মানে? আচ্ছা, ও জানা কি বললো?
0: বললো কিছুই জানো না দেখছি, রিলেশন নেই বুঝি, বিধবা অপুত্র বাবা এনে বসিয়ে গেছে, একটা রেয়ার স্পেসিস, বাবার বাড়ি বিক্রির সময় এর ভ্যালু বুঝতে পারছো?
1: তারপর
0: বললো সিচুয়েশনের ফায়দা তুলতে হবে নন্দদুলাল, তোমার শাশুড়ি ভাইদের সঙ্গে নন ভায়োলেন্টলি লড়ে যাচ্ছেন, অহিংস আন্দোলন, যতক্ষণ না পাজা কোলা করে বাইরে ফেলে দিচ্ছ আমার ঘর আমি ছাড়ছি না।
1: তো ঠিকই তো, মা কেন ঘর ছাড়বে?
0: দানা বললো নন্দদুলাল এই মৌকা, এখনো ব্রিটিশ আমলে সব কটা দাঁত রয়েছে তোমার শাশুড়ির, সহসা হড়কাচ্ছে না, যাতায়াত শুরু করে দাও, ম্যায় ম্যায় ডাকা প্র্যাকটিস করো, শাশুড়িকে সাহস দাও, যদি দেখো নরম হচ্ছে তাতাবি, সারেন্ডার করার মতো অবস্থা হলে চেপে বসিয়ে দেবে, প্রতিদিন না পারো একদিন অন্তর একবার করে গিয়ে শাশুড়িকে পটাতে হবে।
1: এই এই তুমি এখনই আমাদের কাউকে ফোন করো তো, দাঁড়াও দাঁড়াও আমি লাইন ধরে দিচ্ছি, দাঁড়াও।
0: ও কতদিন বলেছি বাড়ির টেলিফোনের মিস ইউজ করবে না, শ্বশুরের সব সালাদেরই টেলিফোনে ধরবো অফিস থেকে।
2: হ্যালো, হুম, রতুবাবু বলছি। হুম হুম, দেখুন ওসব কথা অনেক শুনেছি, সাপ সাপ বলে দিন তো পজিশন কবে পাবো, বলুন না শুনছি। হুম হুম হুম, আচ্ছা এটা একটা প্রবলেম হলো স্যার, বাগড়া দিচ্ছে কে না ওল্ড মডেল দিদি, কি আছে ওনার, স্রেফ তো ওই খাঁচাখানা ভিনটেজ, তার উপর আবার বিধবা, ছেলে নেই, সানলেস, সানলেস মানে বোনলেস। হুম, কি বললেন? জামাই আপনার কাছে গেছিল, আপনাকে অপমান করেছে? আরে বলুন না বলুন। হুম, আরে আপনাদেরই তো বাড়ি, আপনারাই তো বেচবেন, তাতে ওর কি? হুম হুম হুম, নামটা কি বললেন? নন্দদুলাল। রেস্তোর জোর আছে, শাশুড়ির হয়ে লড়বার জোশ আছে। হুম, আচ্ছা মতলববাজ, টাকার গন্ধ পেয়েছে, ঠিক আছে আমার কাছে পাঠিয়ে দিন স্যার, রাখলাম।
0: বুঝলে পূর্ণিমা, তোমার বাবার শালাগুলি এক একটি জেনুইন শালা।
1: আরে ছোট মামার কাছে গেছিলে, ছোট মামা কি বললো?
0: সে আর এক বিক্রমবাজ, বাড়ি বিক্রি দলিলে সই দিয়েছে, ভাগের ভাগ টাকা থুতু দিয়ে গুনে নিয়েছে, আমাকে দেখে কপাট করে একেবারে জাপটে ধরলো। তারপর সে কি কান্না, বাবা নন্দ, পাটিপুকুরের বাড়িটা আমাদের বাবা মার স্মৃতিবাপ, প্রত্যেকটা ইটে তাদের নিঃশ্বাস লেগে রয়েছে, কি অ্যাক্টিং!
1: ব্যাস তুমি অমনি গলে গেলে?
0: মোটেই না মোটেই না, বললাম মাকে শুধু বাড়িটা বেচে দিলেন, আপনাদের দিদির কথা বলছি, যেন কাঁচা ঘুম থেকে ডেকে তুলছি, তখনও ঘোর কাটেনি, বললো কে দিদি?
1: ও এখন আর চিনতেও পারছে না, তা বললে না কেন? সেই দিদি যে পাতিপুকুরে আপনার বাপের পুণ্য স্মৃতি আগলে বসে আছে, আপনারা আপনারা সব ভাইরা তো ফেলাট কিনে কেটে পড়েছেন। শোনো, ও আমি বেশ বুঝেছি, মামাদের দরে দরে ঘুরে কিচ্ছুটি হবার নয়, তুমি তুমি বরং ওই তোমাদের ওই পরেশবাবু, পরেশবাবু না কি জানো, কি জানা?
0: পরেশ জানা।
1: হ্যাঁ হ্যাঁ, ওই পরেশ জানার সঙ্গে কথা বলো, উনি বিচক্ষণ মানুষ, ঠিক একটা লাইন বাতলে দেবে।
0: সে পরিচয়ের সঙ্গে কথা আমার হয়ে গেছে।
1: কি কি কি বললো?
0: বললো তোমার ফাইনাল ম্যাচ রতুবাবুর সঙ্গে, প্রমোটার রতুবাবু, চাপ দিতে পারলেই দেখবে বাপ বাপ করে টাকার থলি বের করবে, সুলভ পাত্রি কামানোর দুর্লভ চান্স, খুব সাবধানে খেলবে নন্দলাল, খুব সাবধান।
2: তাহলে আপনি হলেন বড় জামাই নন্দবাবু?
0: আগে তা মায়ের ব্যাপারটা কি করলেন?
2: মাকে? ও ওহো, আপনার শাশুড়ি, শাশুড়ি আবার মা কিসের?
0: না কেন,
2: শাশুড়ি মরলে অসৌচ হবে আপনার? হবে না, রক্তের সম্পর্ক না কিছু।
0: রতুবাবু ব্যাপারটা একটু তলিয়ে বোঝবার চেষ্টা করবেন, বউদের মতো সব বিবাহিত পুরুষ মানুষদেরও এক পেয়ার মা থাকার কথা, এক পেয়ার
2: মা এবং শাশুড়ি মা।
0: ইয়েস, গর্ভধারিণী এবং ভার্যা রায়িনী, একজন জাস্ট জন্ম দিয়েছে, না দিলে টেরো।

0: খেতাম না।
1: আর একজন শাশুড়ি মোর দেন গর্ভধারিণী, বুঝেছেন? ভেবে দেখুন তো কি দিচ্ছে আপনাকে ভার্যা, স্ত্রী। ভার্যা দায়নী যদি ভার্যা না দিতেন, ভেবে দেখুন তো ঋতুবাবু কি প্রলয় কাণ্ড ঘটে যেত।
2: তা তো বটেই,
1: নো সংসার, নো ফ্যামিলি। হয় সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাও, নয়তো কোনো মেজবাড়িতে সুরত করে গিয়ে ঢুকে পড়ো।
2: বুঝলাম, শাশুড়ির সঙ্গে আপনার রিলেশনটা খুব ভালো। তাহলে একটা উপকার করুন তো, দাম পাবেন, সব সার্ভিসের জন্য আমরা পে করি।
1: কিরকম
3: কিরকম সার্ভিস পাচ্ছি তার উপর ডিপেন্ড করছে কিরকম পে করবো।
2: এই লাইনে সবচেয়ে বড় সার্ভিস হচ্ছে বাগড়া উখাড়না। উখাড়না বুঝলেন তো জামাই বাবু, শেকড় শুদ্ধ উপড়ে ফেলা। আমার প্রপোজালটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আপনার শাশুড়িকে তুলে দিন, 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি আপনাকে, হার্ড ক্যাশ।
1: কি, শাশুড়ি মাকে তুলে দেব? শাশুড়ি মা যিনি আমার মায়ের। আর একটু বাড়ুন,
2: টোটাল লস। ঠিক আছে, আরো 50,000।
1: তার মানে 2.5 লাখ। পরেশ জানা, ফাইনাল ম্যাচ জিতেছি।
2: 1, 2, 3, 4, 5 ধরুন, সব 500 টাকার নোট, 500 খানা নোট আছে, গুনে নিন।
1: গুনাগুনি কি আছে,
2: এখানে একটা সই করুন, রিসিপ্ট। 7 দিনের মধ্যেই ভ্যাকেট করে দিতে হবে কিন্তু।
1: ভ্যাকেট কি, 7 দিনের মধ্যে বাড়ির ছাদ ফেলে দিতে পারবেন? মা আমার হাতের মুঠোয়, এক হাতে মানলু আর এক হাতে মা। কালী মাকে নিয়ে যাচ্ছি টানা গাড়িতে।
4: কি গো, কি হলো, কিছু দিল?
1: এদিকে এসো, এদিকে এসো।
4: কেন, এইরকম করছো কেন?
1: সাংঘাতিক গরম।
4: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্যানটা চালিয়ে দি।
1: ফ্যানে কি করবে, আলি বাবার গরম। দাঁড়াও দাঁড়াও, কাঁচা খুলি।
4: এত টাকা
1: এখনো বুঝতে পারছো? কাঁচায় বাঁধা মিনি হিটার, পাছাটু ব্রহ্মতালী হিট জেনারেট করছিল। 2.5 লাখ আছে, খুব সাবধান, তোমার মা খুব পয়া গো। কালি আমাদের এখানে নিয়ে আসছি।
4: মা, তোমার মা রয়েছে যে,
1: পুশব্যাক করে দেবো, দুর্গাপুরে ছোট ভাইয়ের কাটারে পুশব্যাক করে দেবো। গর্ভধারিণী আছে বলে তো আর ভার্যাদায়িনীকে অবহেলা করতে পারি না।
4: এবারে কিন্তু সেইটা কিনে দিতে হবে।
1: কোনটা গো?
4: এই আমার না, আমার অনেক দিনের শখ গো।
1: কি,
4: ওই এক গাছা ভারী সারি মঙ্গলসূত্র।
1: হবে হবে, ফুলুক সে অতগুলো টাকা পেলাম, তোমার শখ অপূর্ণ থাকবে। মা কি বলছে পূর্ণিমা, পাতিপুকুর থেকে টানা ট্যাক্সিতে মধ্যম গ্রাম, ছেলে থাকলেও করতো না বুঝলে।
4: আচ্ছা, তুমি যে টাকা পেয়েছো মা কি সেটা জানে?
1: জানার কথা না, আমি খুব গোপনে খেলছি ঋতুবাবুর সঙ্গে।
4: কোথাও একটা গোলমাল হয়েছে জানো।
1: হ্যাঁ,
4: না হলে মা হঠাৎ বলবে কেন, সব বোনেদের ডেকে এক জায়গায় বসে টাকাটা তোরা ভাগ করে নে।
1: তাই বলেছে? তাহলে তো কেলো হয়ে গেল।
4: তো কেলোটা হলো কি করে? হ্যাঁ,
1: মনে হচ্ছে দীপেন বুঝলে, তোমার ছোট ভগ্নিপোত।
4: উফ, আবার দীপেনের মধ্যে আসছে কোথ থেকে?
1: আরে সেদিন টাকা নিয়ে আসবার সময় মাথা ঠিক ছিল না, 2.5 লাখ টাকা কেবলই মনে হচ্ছে কেউ কেউ ফলো করছে, এই বুঝি কেউ কাঁচা ধরে টান দিল। বাসে উঠতে ভরসা হচ্ছিল না, হাঁটতে হাঁটতে ঘামছি, ঘামতে ঘামতে হাঁটছি, একবার একটা বাসে উঠলাম। হ্যাঁ, সেই সময় মাটি ফুঁড়ে চেনা লোক কে যেন বলল, আরে নন্দদা আপনি এদিকে। চেয়ে দেখি দীপেন, কাঁচা চেপে ধরে বললাম, আমি নন্দদা না, আপনি ভুল করছেন, বলে টুক করে বাস থেকে খসে পড়লাম।
4: বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, এ ঠিক ওই দীপেনটার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, মাও তো তেমনি, তোমার সব মেয়ে যদি টাকার ভাগ নেবে, আচ্ছা আমি একা তোমাকে পুষব কেন? আর সবাই ও ভাগ নিক, পালা করে ভাগ নিক।
1: তাহলে তো বাড়িতে একটা উটকো ঝামেলা এনে ফেললাম গো।
4: টাকার ভাগ নেবার বেলা দেখো সবাই আসবে, ভাইরা ভাই, ভাইরা ভাই না ছাই, নামেই ভাই, কেউ কারো ভালো দেখতে পারে না, শুধু টাকাটাই দেখছো। মায়ের পিছনে খরচা নেই, আগা পাঁচতলা রিপেয়ার করতে হবে। দেখো তুমি কিচ্ছু ভেবো না, এই ফ্রন্টে বোনেদের সঙ্গে আমি লড়ে যাব। কালই চলো বউবাজার, একটা নোটও ভাঙিনি।

খরচের বৌনি করবে নামি সোনার দোকানে। গলায় নতুন মঙ্গলসূত্র দেখলে বোনগুলো আমার একেবারে জ্বলবে। 15-20 হাজারের নিচে হলে কিন্তু আমি কিছুতেই নেব না। হ্যাঁ।

0: হ্যালো
1: নন্দবাবু,
0: হ্যাঁ
1: আমি রতু বলছি।
0: রতু? ও হ্যাঁ, বলুন বলুন রতু বাবু, বলুন।
1: আপনাকে ধন্যবাদ।
0: হ্যাঁ,
1: বাগড়া উখারনা একটা বড় সার্ভিস,
0: সেই জন্য বড় পেমেন্টও তো আপনি করেছেন। আপনার মশাই হার্ট আছে, এক কথায় 50,000 কে যায় বলুন।
1: আচ্ছা, আপনার বাড়িতে গ্যাস না গুল কয়লা? গ্যাস নিশ্চয়ই আছে।
0: হ্যাঁ কেন?
1: একটা তোলা উনুন জোগাড় করে খুব গোপনে নোটগুলো পুড়িয়ে ফেলুন।
0: হ্যাঁ,
1: অল ফেক, জালি নোট।
0: হ্যাঁ।

0: শুনলেন কৌতুক নাটিকা শাশুড়ি টাকার কল। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে মানুষ কুমার মিশ্র, ঈশানী রায়চৌধুরী, শোভন পাঠক। শব্দ সংযোজনা রফিউদ্দিন, প্রযোজনা আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন ভক্তিগীতে শুনবেন কাকলি আচার্য দীক্ষিতের কণ্ঠে, গীতিকার কালীপদ সাময়ী।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দেশি রাগে খেয়াল। শিল্পী সুমিতা রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শ্যামল কুমার কাঞ্জিলাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশি রাগে খেয়াল, শিল্পী সুমিতা রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শ্যামল কুমার কাঞ্জিলাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: বাবা, 3000 দাও।
1: কেন বাবা?
0: আমার পকেট মানি।
1: আরে এখন তো শুধু 2000ই ক্যাশ আছে।
0: ওহো বাবা, বুলেট ট্রেনের যুগে গরুর গাড়ি চালাচ্ছো? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
1: আরে বাহ, আমাকেও শিখিয়ে দে, তোর 1000 নিয়ে নে।
0: তোমার মোবাইলটা দাও।
1: নে নে। ভারত ডিজিটাল পেমেন্ট করে
2: এখন সব লেনদেনই সহজ একেবারে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে প্রথমে শুনবেন বাঞ্ছারামের বাগান ছবির গান। তপন সিংহের কথায় সুরে প্রথম গানের শিল্পী হৈমন্তী শুক্লা।

এবার শুনবেন সংকল্প ছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অজয় দাসের সুরে। প্রথম গানটি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন সংকল্প ছবির গান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের। এই পর্ব আজ এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন। স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়ার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশজুড়ে এনটিএ একটি মক ড্রিল করবে। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে আপাতত লেনদেন বন্ধ করেছে পুলিশ। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল 3-0 গোলে হাইতিকে পরাজিত করেছে। অন্য ম্যাচে প্যারাগুয়ে খেলছে তুরস্কের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ এরাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন।
2: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভারব্রিজের শিলান্যাসও করবেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমা সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল

0: এগ্রিকালচারাল মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন নরেন্দ্র মোদী। পিএম কিষাণ প্রকল্পের আওতায় সারা দেশে 9 কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,800 কোটি টাকা সাহায্য পাঠানো হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 45 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছবে 900 কোটির বেশি টাকা। মৎস্য ও পশুপালন ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
2: An enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling, the land that helped lead Bharat's awakening.
1: এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশা সফর করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 68তম জন্মদিন উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে যোগ দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রামের পবিত্র স্থান সাঁওতালি জহর ও হোজহর যাবেন। পাশাপাশি একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র ও পাহাড়পুর স্কুলে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা সভায় যোগ দেবেন। মোহন চরণ মাঝির নেতৃত্বাধীন রাজ্য সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তারা। লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এনটিএ একটি বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি নজরদারি, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করা, পরীক্ষার সামগ্রী পরিবহনের জন্য পুলিশি প্রহরা সহ জিপিএস যুক্ত যানবাহন চলাচল ইত্যাদি। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু করেছে। রাজ্যস্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 869-791070। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ 10 বিধায়কের অভিযোগের ভিত্তিতে দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছে পুলিশ। ওই 3টি অ্যাকাউন্টে 400 কোটি টাকারও বেশি রয়েছে বলে সূত্রের খবর। দলের তহবিলে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা তা তদন্ত করে দেখার জন্য বিধাননগর সাইবার ক্রাইম থানায় চিঠি দেন ওই বিধায়করা।

এই পদক্ষেপের ফলে দলীয় তহবিল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরব হয়ে বলেছেন, ওই বিধায়করা দলীয় অ্যাকাউন্টের অর্থ নিয়েই ভোটে লড়েছেন এবং জিতেছেন। অ্যাকাউন্ট সম্পর্কে অভিযোগ থাকলে কেন তারা টাকা নিলেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগ, আমফান পরবর্তী সময় ফলতা ব্লকে মৎস্যজীবীদের জন্য ত্রাণ ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির সহায়তা বাবদ 47 কোটি টাকারও বেশি সরকারি অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। এফআইআরে নাম রয়েছে তৎকালীন বিধায়ক শঙ্কর কুমার নস্কর, তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান, তৎকালীন বিডিও সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকের। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্ব ব্যবস্থার লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সব থেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ইউএস ফোরাম 2026 ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। ভারতের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি আর্থিক ক্ষেত্রে বাজারে দক্ষতা বৃদ্ধি, নিয়ম মেনে পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ করা এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল মুম্বাইতে অনুষ্ঠিত বোর্ডের 214তম সভায় সেবি মৃত বিনিয়োগকারীদের নামে থাকা সিকিউরিটিস বা শেয়ার আইনি উত্তরাধিকারী ও দাবিদারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। কম মূল্যের দাবির ক্ষেত্রে নথিপত্র জমা ঝামেলা কমিয়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি নতুন কুইক ট্রান্সমিশন প্রসেসিং কিউটিপি বা দ্রুত হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক, সম্পদ উদ্ধার সংস্থা এবং ঋণ গ্রহীতাদের মধ্যে বোঝাপড়ার বিষয়ে সুপ্রিম কোর্ট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে বড় অঙ্কে ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তির পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত একটি বেঞ্চ বলেছেন, করদাতাদের কাছ থেকে সংগৃহীত সরকারি অর্থ ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে দেওয়া হলেও সেই বকেয়া অর্থ পুনরুদ্ধারের জন্য প্রায়ই কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে গত শনিবার বালির দাম নির্ধারণের জন্য একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আবাস যোজনার উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে বালি পেতে পারেন সে নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। নির্ধারিত হয়েছে ট্র্যাক্টর পিছু বালির দাম হবে 1500 টাকা। উল্লেখ্য, এক ট্র্যাক্টরে প্রায় 100 ঘনফুট বালি থাকে। অন্যদিকে স্থানীয় মানুষদের ক্ষেত্রে ওই দর হয়েছে ট্র্যাক্টর পিছু 3500 টাকা। দুই ক্ষেত্রেই পরিবহন খরচ নিজস্ব। কালেক্টরেটের সভাকক্ষে বৈঠকটিতে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার সৌরভ পাণ্ডে, জেলার পুলিশ আধিকারিকরা এবং বেশ কয়েকজন বিধায়ক। এই বৈঠকে বালিখাদান মালিকদেরও ডাকা হয়। জেলার খড়গপুর পৌর এলাকায় 27 নম্বর ওয়ার্ডের টুড়িপাড়াতে সম্প্রতি মহা ধুমধামের সঙ্গে পালিত হয়েছে মুথিয়াম্মা মাতা পুজো। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে দেবী কালীকে এই রূপে পুজো করা হয়। রীতি অনুযায়ী 7 দিনে 7টি রূপে দেবী কালীকে আরাধনা করা হয় এই পূজোয়। সাধারণত বছরের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে খড়গপুর শহরের বিভিন্ন এলাকাতে এই পুজো অনুষ্ঠিত হয়। খড়গপুর শহরে সারা ভারতের সমস্ত প্রদেশের মানুষ বসবাস করেন, এজন্য খড়গপুর শহরকে মিনি ইন্ডিয়া বলা হয়। খড়গপুর শহরে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আসা তেলুগু সম্প্রদায়ের মানুষের একটি বিরাট অংশের বসবাস রয়েছে। খড়গপুর শহর রেল শহর হিসেবেও পরিচিত। বংশ পরম্পরায় খড়গপুর শহরে বসবাস করে তেলুগু সম্প্রদায়ের মানুষেরা এ শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। দিকে দিকে ধুমধাম করে 9 বা 7 দিনের এই উৎসব পালন করেন তারা। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে গত সোমবার খড়গপুরে বার্তালাপ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে পরিকাঠামো, স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন বক্তারা ভাষণ দেন। পিআইবির পূর্বাঞ্চলের মহানির্দেশক টিভিকে রেড্ডি, রাজ্যের মন্ত্রী ও খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ, জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক সৌরভ পাণ্ডে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি, আইআইটি খড়গপুরের অধ্যাপক ভার্গব মৈত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রকৃতি সচেতনতার কথা মাথায় রেখে এক পেড় মা কে নাম শীর্ষক কর্মসূচিও পালিত হয়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তথ্য সরবরাহে পিআইবির ভূমিকার প্রশংসা করেন। মেদিনীপুর বিধানসভার জনগণের সমস্যার সমাধানে ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত এক অভিনব উদ্যোগ নিয়েছেন। আমার বিধায়ক নামের একটি অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে এই বিধানসভার 261,000 মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ওই অ্যাপের সূচনা করে তিনি জানান, মেদিনীপুর বিধানসভার নাগরিকরা এখন থেকে বাড়িতে বসেই এই অ্যাপের মাধ্যমে সরাসরি মেদিনীপুরের বিধায়ককে অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন। শ্রী গুছাইত জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত পরিষেবার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। খড়গপুর 2 নম্বর ব্লকের বালিহাটি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে সম্প্রতি বিশেষ যজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ব শান্তি, মানব কল্যাণ এবং সনাতন সংস্কৃতির সুরক্ষার লক্ষ্যেই এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল ময়দানে জেলাস্তরীয় যোগ শিবির অনুষ্ঠিত হবে। স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন থেকে প্রায় 2000 জন অংশগ্রহণ করবে বলে জেলাশাসক বিজিন কৃষ্ণ জানিয়েছেন। আইআইটি খড়গপুর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ 205 নম্বর স্থান অর্জন করেছে এবং ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। স্বাভাবিকভাবেই তাই এ বিষয়ে প্রতিষ্ঠানের সকলেই খুব আনন্দিত। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আজ এই পর্বের শুরুতে শুনবেন রবীন চট্টোপাধ্যায়ের সুরে রাজা রামমোহন ছবির গান। প্রথম গানের শিল্পী মিন্টু দাশগুপ্ত।

শুনছেন রাজা রামমোহন ছবির গান। এবারে শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

রাজা রামমোহন ছবির গান শুনছিলেন। এবার সাহেব বিবি গোলাম ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, কথা

সাহেব বিবি গোলাম ছবি থেকে চারটি গান শুনলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, আলপনা বন্দ্যোপাধ্যায় এবং পরে আবার সন্ধ্যা মুখোপাধ্যায়। গানে গানে দ্বিতীয় পর্বে এবারে ছবি অটোগ্রাফ, প্রথমে রূপম ইসলাম, তারপর শ্রেয়া ঘোষাল।

0: আসরের শেষ গান অটোগ্রাফ ছবি থেকে প্রিয়ম মুখোপাধ্যায়।
1: চলে রাস্তা।

আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে দশটে বেজে পঞ্চান্ন সেকেন্ড। শনিবারের গানের ভেলায় রবি ঠাকুরের গান।

মহোৎসব। তিনি আকাশে মেঘের সঞ্চার, তাকে দেখছেন মহোৎসবের আহ্বান হিসেবে। 68 বছর বয়সে 26 জুলাই 1929 শান্তিনিকেতনের আকাশে মেঘ, শ্রাবণ মেঘে মহোৎসবের আবাহন। প্রাচীন মুনি ঋষিরা ভারতবর্ষের এই মেঘকে, বর্ষাকালকে, বৃষ্টিকে প্রাণের স্বরূপ হিসেবেই দেখেছেন। আকাশ বৈ নাম, নাম রূপয়র নির্বাহিতা, ছান্দোগ্য উপনিষদ বলছে। ওই আকাশই সমস্ত নাম এবং রূপকে ধারণ করে আছে। আমাদের দেহ মন বাইরের পরিচয়, সুখ দুঃখের মধ্যে আমাদের প্রকৃত স্বরূপ নেই। আমরা প্রত্যেকে আকাশের মতো বিস্তৃত চৈতন্য। ওই চৈতন্যের মধ্যে আমাদের অস্তিত্ব, আকাশের মতো সীমাহীন চৈতন্য সত্তা। সেই চৈতন্যকে যখন চিনতে পারা যায়, তখন আকাশের মেঘ তাকে শুধু বৃষ্টিকণা জমে থাকা জলভরা মেঘ বলে মনে হয় না, তাকে মনে হয় মহোৎসবের দূত, মহোৎসবের আবাহন। আজ আষাঢ়, বৃষ্টি হোক বা না হোক, আজ আষাঢ়, আজ মহোৎসব। মল্লার রাগে একটি গান শুনে তো মন ভরে না, সূচনা হয় মাত্র আষাঢ় বন্দনা।

অন্তর্গত প্রাণকে চিনতে পারলে তেমন গান আসে। 68 বছর বয়সে শান্তিনিকেতনে যে মহোৎসবের আহ্বানকে অনুভব করছেন, তারও 20 বছর আগে 49 বছর বয়সে সেই বোলপুরে বসেই, তখন রয়েছেন গীতাঞ্জলি পর্বে, তখন এই প্রাণের গান লিখছেন। 40 বছর বয়সের পর থেকেই তো নিজেকে বৃদ্ধ বলে ভাবতেন, জীবনের উপান্তে এসে পৌঁছে গেছি, বারবার চিঠিপত্রে লিখেছেন বন্ধুবান্ধবদের স্বজনদের, কিন্তু তারপরেও এত প্রাণ। জীবনের বিপর্যয় তো তখন কম আসেনি, সব কিছুর পারে গিয়ে ঊর্ধ্বে উঠে কবি তখন ঋষি রবীন্দ্রনাথ। আর সেই ঋষিসুলভ চেতনা দিয়েই তিনি তখন জগৎকে দেখছেন, তাই মেঘের সঞ্চার আকাশে তাকে দেখছেন প্রাণের অবতরণ হিসেবে। ওই তো পুঞ্জ পুঞ্জ প্রাণ, সে নেমে আসবে মাটিতে। প্রশ্ন উপনিষদে সেই চৈতন্যের কথা বারবার এসেছে, সমগ্র জগৎ এই প্রাণে ছেয়ে আছে, আকাশে জমে থাকা মেঘ সে তো বৃষ্টি হয়ে নেমে আসছে, মাটিতে রস সঞ্চার হচ্ছে, শস্যের জন্ম হবে, সর্বত্র প্রাণের প্রবাহ। গীতায় কৃষ্ণ বলছেন না, অন্ন থেকে জীবন, আর এই অন্নের সৃষ্টির তার মূলে রয়েছে বৃষ্টি, তাই বৃষ্টি আবাহন আসলে প্রাণেরই আবাহন। সে কি তিনি কেবল ওই 68 অথবা 49 অথবা 48 অর্থাৎ পরিণত বয়সেই চিনেছিলেন, নাকি একেবারে তরুণ বয়সেও তার মধ্যে এই চৈতন্যের প্রকাশ আমরা দেখতে পাই, যখন তিনি ভানুসিংহ, কতই বা বয়স, 16, সেই সময়ের রচনাতেও আমরা দেখি তিনি কিন্তু মেঘ, তাকে একটু অন্যভাবেই দেখছেন, দেখবো নাকি আবার সেই মল্লার রাগ শুনি।

আমরা দেখছি ক্যালেন্ডারের আষাঢ়কে, আর তিনি দেখছেন আকাশের আষাঢ়। আমরা মেঘ, আকাশ, বৃষ্টি তাকে বাইরের দৃষ্টিতে দেখি, তিনি তো দেখছেন অন্তরের দৃষ্টিতে। এই দৃষ্টি কোথায় পেলেন তিনি? না তত্র সূর্য ভয়াতি, না চন্দ্র তারকাং, নেমা বিদ্যুত ভ্রান্তি কুতয়া মগ্নি। কঠোপনিষদ মনে করিয়ে দিচ্ছেন, যেখানে সূর্য জ্বলে না, চাঁদ তারাও নেই, বিদ্যুতের আলো নেই, সেখানে রয়েছে চেতনার আলো, বাইরের আকাশ নয়। ওহে আপন অন্তর আকাশকে চেন। মেঘ কি শুধু বাইরের আকাশে জমে, নাকি মনের আকাশ, অন্তর আকাশ, হৃদয় আকাশেও মেঘ বৃষ্টি নামে? কোন আকাশের ব্যাপ্তি বড়, বাইরের আকাশ নাকি হৃদয় আকাশ? হৃদয় যদি ব্যাপ্ত হয়, সে তো আকাশকেও ছাপিয়ে যায়। আষাঢ় আকাশে মেঘ জমলেই বৃষ্টি, আষাঢ় আকাশে মেঘ জমুক বা না জমুক, হৃদয় আকাশের মেঘকে কি অনুভব করা যায়? বাইরে বৃষ্টি হলেই কি ভেতরে বৃষ্টি নামে? বাইরে যখন প্রকৃতি শান্ত হয়, ভেতরও কি তখন শান্ত হয়? প্রভাব তো একটা থাকে, আসলে চাই সংযোগ। তাই বাইরে যখন ছায়া নামে, ভেতরে তখন তীব্র দহন, দাহন, নাকি সেখানেও শান্ত শীতল মেঘের ছায়া নামে? তাই কি বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশে মেঘের ছায়া দেখতে এত ভালো লাগে? বাইরে যখন টিপ টিপ, ছিপ ছিপ, রিমঝিম, ছুমছুম, নানান ছন্দে বৃষ্টি হয়, তখন আমাদের আপন আকাশে সেখানেও কি বরিশন শুরু হয়? ছায়া ছায়া মেঘের ছায়া।

ছায়া নাকি ছায়া? ছায়ার মধ্যে যে এমন মায়া আছে, রবীন্দ্রনাথ না থাকলে কে আমাদের চিনিয়ে দিতেন ছায়ার মায়া? রোদ নাকি ছায়া অনুভব করছেন এখন? বাইরের আকাশ থাক না বাইরে, চোখ রাখুন আপন আকাশে, সেখানে ছায়া মায়া নাকি রোদ? রবীন্দ্রনাথ আমাদের এই অন্তর আকাশকে চিনিয়ে দেন। তিনি নিজে যেমন বাইরের আকাশের অনুসঙ্গে আপন মনের আকাশকে বারবার উন্মুক্ত করেছেন, তেমনি করে আমাদের আপন চিত্তকে জাগিয়ে দিতে চান মাঝে মাঝে। এই যে তাঁর রচনা, 62 বছর বয়সে শান্তিনিকেতনে বসে, 1923। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, শুধু তো শান্তিনিকেতন নয়, তার জুড়োনোর জায়গা শান্তিনিকেতন আর শিলাইদহ, পদ্মার চর, এক ওই নদী উপকূল আর এক ভুবনডাঙ্গার খোলা মাঠ আর উন্মুক্ত আকাশ। আকাশ কি আশ্রয় দেয়? আকাশের সীমানা কতটুকু? আমরা নিরাপদ থাকতে চাই কোথায়? আপন গৃহকোণে চারপাশে দেয়াল তুলে। আদতে মুক্তি তো শূন্য তার মধ্যে, আকাশ শূন্য নাকি পূর্ণ? সে যদি পূর্ণ না হবে, তাহলে এমন করে আমাদের পূর্ণ করতে পারে কেমন করে? আকাশই তো পূর্ণ করে আমাদের। খুব শূন্য, খাঁখা হয়ে আছেন, শুকনো হয়ে আছেন, চোখ রাখুন আকাশে। আমরা তো মুক্তি

এখন যে ওখানে, তাই না? কি অদ্ভুত দেখুন, ওই শূন্যতার মাঝে পূর্ণতার অবগাহন, পূর্ণতার স্বাদ। তাহলে আকাশকে শূন্য বলবো কেমন করে? আষাঢ়, বর্ষা, মেঘ, আসলে মেঘ তো মেঘদূতই। অভিসারীর কথা এখানেও আছে, পরের যে গানটি শুনব সেখানেও আছে, শান্তিনিকেতনে রায়। রবীন্দ্রনাথ তখন রয়েছেন পদ্মায়, বোটে, আকাশে ঘন মেঘ। হ্যাঁ, সব তারা ঢেকে গেছে তখন, রাতের আকাশে, পদ্মার চরে, বোটের মধ্যে। হয়তো বৃষ্টিও পড়ছে একটু একটু, গোড়া উপন্যাসের মধ্যে রয়েছেন, আর গীতাঞ্জলি পর্বের কানে। সেই রাতের অনুভব, যা আমাদের চিরকালীন একলা রাতের সঙ্গী হয়ে থাকে, একা একা রাতে আপন সঙ্গী রবীন্দ্রনাথ।

ভারতীয় দর্শনে শ্রী রাধিকা বারবার খুঁজেছেন কৃষ্ণকে। আকাশে মেঘ জমলে তার মনে কৃষ্ণ ভাব এসেছে। শ্রী রাধিকার এই ব্যাকুলতাকে চিনতে চেয়েছেন, উপলব্ধি করতে চেয়েছেন বিদ্যাপতি, কালিদাস, চণ্ডীদাস। কি ব্যাকুলতা! সেই একই আকুলতা তার গানে, রবীন্দ্রনাথের গানে। ব্যাকুল হব সে কি বাইরেকে নিয়ে? এই যে নির্জন নিস্তব্ধতার মধ্যে প্রেম জেগে ওঠে, কিংবা বিরহ, এ পিঠ আর ও পিঠ, সে কি বাইরের অনুষঙ্গে? অন্তর যদি না জাগে তাহলে এই আকুলতার পরশ পাব কেমন করে? একই তথ্য দিয়ে হয়, একই সাল তারিখ দিয়ে হয়, ক্যালেন্ডার দিয়ে হয়। এই অনুভব, গভীর অনুভূতি না থাকলে, অন্তর্দৃষ্টি না থাকলে এই জগৎকে চেনা যায় না। দু চোখ দিয়ে বাইরের জগৎকে হয়তো চেনা যায়, কিন্তু অন্তর্জগৎকে তখন সঙ্গহীন হতে হয়, তখন নিঃসঙ্গ নয়। ভারতীয় শাস্ত্র বলছেন অসঙ্গ। কি চমৎকার শব্দ! বৃহদারণ্যক উপনিষদ মনে করিয়ে দিচ্ছেন অসঙ্গ হ্যাং পুরুষা। তুমি অসঙ্গ, তুমি মুক্ত, তোমার কোথাও বদ্ধতা নেই, তুমি আবদ্ধ নও, তুমি যুক্ত কিন্তু মুক্ত। তুমি তো সেই পরম পুরুষ, সেই আত্মা। এই যে পরাণ সখা, প্রাণের সখা, পরাণের সখা, তিনি কি বাইরের কেউ? ঠিক মেঘের মতো, কণা কণা জলবিন্দুর যুক্ত রূপই তো মেঘ। কিন্তু আকাশে ভেসে বেড়ানো ওই মেঘ, সে কি বদ্ধ নাকি মুক্ত? আকাশে কখনো বদ্ধতা থাকে? আকাশ মানে তো মুক্তির ডাক। ওই মেঘের সঙ্গে যুক্ত হওয়া আত্মবোধে শুষ্ক, ক্ষুব্ধ, কর্কশ, বিমর্ষ নও তুমি, তুমি স্বভাবত প্রাণবন্ত। জলভরা মেঘের কণায় কণায় প্রবহমান প্রাণ শক্তিকে অনুভব করো।

তো তেমনই প্রাণময়। ওহে আপন সীমাকে অতিক্রম করে মুক্ত হও, তুমি তো প্রাণশক্তির ঘনীভূত রূপ, তাহলে কেন বিমর্ষ হয়ে আছো, কেন কষ্টে আছো, দুঃখে আছো? কেবল তথ্য ঘাঁটবে আর জ্ঞান অর্জন, অথচ নিজের সত্তা সম্বন্ধে আর কেমন করে নির্লিপ্ত থাকবে? জাগো জাগো জাগো, ওই আকাশের মেঘ বলছে, জাগরণের ডাক দিয়ে যাচ্ছে, বলছে অসঙ্গ হও, চেনো তারই সঙ্গে তোমার নিত্য সঙ্গ, মুক্ত সঙ্গ, সচেতন হও, মেলাও তার সঙ্গে, নিজেকে মেলাও। আকাশের মেঘ দেখে কখন বৃষ্টি আসবে তা নয়, নিজেকে মিলিয়ে দাও ওখানে, ওইখানে আসার।

0: মনোমূর্ধায় তারি মধ্যপ্রবাহে।
1: কত হলো বয়স?
0: আপনাকে কি বলছি,
1: হয় না অনেক সময় কাউন্ট করতে ইচ্ছে করে, এত হয়ে গেল।
0: রবীন্দ্রনাথ এই মধ্যপ্রবাহের সঙ্গী হচ্ছেন 78 বছর বয়সে। 78 বছর বয়সে শান্তিনিকেতনে বসে এই গান লিখছেন 1346 সনের আষাঢ়ে। আর 2 বছর পরেই তিনি এই হলোক ত্যাগ করবেন। মনে হয় গৌড়মল্লার রাগে নিবদ্ধ এই গান, পাশাপাশি আরেকটি গান শুনতে যে বড় ইচ্ছে করছে, মিশ্র মল্লার, সেটিও কম বয়সের রচনা নয়, বয়স তখন 61। তাহলে বয়স থাকে শরীরে, শরীরে যদি থাকেন তাহলে বয়সের ভারে মনে হবে আর

ধরা যাচ্ছে না। ওই ভারতীয় শাস্ত্র যাকে চেনাচ্ছেন আপন স্বরূপ আত্মা অবিনশ্বর, তার তো বয়স নেই। আত্মনির্ভর আত্মনির্ভর জীবনযাপন না করতে পারলে এমন ভাব আসে আসে না। তাই রবীন্দ্রনাথের গান শুধু আকাশের মেঘকে চিনিয়ে দেয় না।

কোনো প্রাচীন মনে হয়, মনে হয় বয়স্ক, বয়সের ছাপ পড়েছে আকাশে। আকাশ সবসময় নবীন না? এই নবীনতার আহ্বান করেছেন রবীন্দ্রনাথ।

সুর কোথায় লাগে, শরীরে নাকি মনে? স্টুডিও ঘড়িতে 10:41 হয়ে 31 সেকেন্ড, এখনো পর্যন্ত আমরা সাতখানাই তো গান শুনেছি। মিশ্র মিয়াকি মল্লার রাগ থেকে, মিশ্র মল্লার থেকে আমরা আবার একটু গৌড় মল্লারে যাই, আবার সেই 78 বছর বয়সের রবীন্দ্রনাথ রয়েছেন শান্তিনিকেতনে। শরীরে আছেন নাকি আপন সত্তায়? আমরা এ গান শুনব দোকান দিয়ে নাকি অন্তর দিয়ে? তিনি যে আমাদের অন্তরকে জাগিয়ে দেন রবীন্দ্রনাথের।

কে তোলে মনও তোলে, হরষ কোথায় হৃদয় আকাশে, বাইরের আকাশে মেঘ জমে, হরষ কিন্তু হৃদয় আকাশে, রস কোথায় বাইরে নাকি ভেতরে, তৈত্তিরীয় উপনিষদ যে মনে করিয়ে দিচ্ছেন রস বৈশা, তিনি রসস্বরূপ, এই তিনি কে, রসের টইটুম্বুর, সে কি বৃষ্টি পড়লে মাটি ভেজে নাকি হৃদয়ও ভেজে। 78 বছর বয়সে এই রসের কথা, রসে ভেজার কথা, এই হরষের কথা অনুভব করছেন রবীন্দ্রনাথ 78 বছর বয়সে। গৌড়মল্লার আগে আরেকটি গান শুনি মিশ্র মল্লারে, 49 বছর বয়সে, দেখুন সেখানেও হরষ কেমন।

গান শুনতে বসলে কখন যে সময় হুশ করে চলে যায় খেয়াল থাকে না, না এত অল্প সময়ে রবীন্দ্রনাথের গান মন ভরে না, অতৃপ্তি থেকে যায় আপনারও আমারও। আবার হয়তো বর্ষা যাবে, বর্ষা তো সবে শুরু হলো, রবীন্দ্রনাথের বর্ষার গান যদি সুযোগ হয় আবার বসবো একদিন। বর্ষার গান রবীন্দ্রনাথের কেবলমাত্র প্রকৃতির গান হয়ে থাকে না, প্রাণের গান হয়ে ওঠে, জাগরণের গান হয়ে ওঠে। বৃষ্টির শব্দ শুনি সে তো দোকানে আর চেতনায়, কখনো হরষ কখনো বিরহ কখনো অপেক্ষা কখনো প্রেম, সমস্ত অন্ধকার কেটে গিয়ে কোথায় যেন একটা নির্জন নীরব আলো জেগে ওঠে। এখানেই তো রবীন্দ্র গানের মহিমা, তাই আমাদের এত ভালো লাগে। না, আগের দিন মানে গত শনিবার কথা হয়নি, আজ আপনার সঙ্গে টেলিফোনে কথা হবে। 0332213 1342 এই হলো আপনার জন্য টেলিফোন নাম্বার। আবার বলি, 0332213 1342 টেলিফোনে যাব একটি বিজ্ঞাপনের পর।

টেলিফোনের আলো জ্বলছে। 0332231342। কে আছেন প্রথম বন্ধু? হ্যালো হ্যালো, আপনাকে তো লাইনে।

0: নিয়েছি, কথা হচ্ছে না? না, আপনার কথা শুনতে পাচ্ছি না, তাহলে লাইন ছেড়ে দিন। পরের জন 0332231342। পরের বন্ধুকে সরাসরি হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
1: বহরমপুর কাশিমারের মহারাজ বলছি।
0: বলুন।
1: এত সুন্দর আপনি যে অনুষ্ঠান সংযোজন করলেন, শুনে আমি না সব শ্রোতাই মুগ্ধ হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনার কণ্ঠস্বর মনে হচ্ছে আপনার জন্ম ওই জন্যই হয়েছে, রবীন্দ্র ঠাকুর বাণী প্রচার কেন।
0: বেশ বেশ বেশ, আর কিছু?
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকেও। তাহলে পরের জন 10:54 হয়ে 11 সেকেন্ড, আরেক বন্ধুকে নিই, না হলে আবার বলবেন টেলিফোন নেওয়া হলো না, তখন আবার রাগ না, অনুরাগে থাকুন। পরের বন্ধু, এই তো আলো জ্বলেছে, কে আছেন ভাই?
2: হ্যালো।
0: হুম বলুন।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন, শুনছি।
2: আমি রাজীব ঘোষ, কুসুম থেকে, ময়নাপুর বাঁকুড়া থেকে বলছি।
0: হ্যাঁ রাজীববাবু বলুন।
2: আপনার অসাধারণ কণ্ঠ, বালিতে শ্রুতি লেখার অনুষ্ঠানে আপনার সঙ্গে পরিচয় হয়েছিল।
0: ঠিক আছে, ব্যক্তিগত
2: যেভাবে বলছেন, আমি একা, আমি অনন্য, আপনার মতো পরিবেশনের লোক যদি থাকে, উপস্থানের লোক থাকে, তার একটা উন্নত মাত্রায়।
0: না না, আজকের অনুষ্ঠানের অনুভব নিয়ে বলুন, কেমন এই অনুষ্ঠান, এই রবীন্দ্র ভাব, সেই ভাবকে যদি আর এক কদম একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, না হলে আমি গানে চলে যাব। আরেকটি ফোন নিলাম। হ্যালো বলুন।
3: স্যার, পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে দীতা পাল বলছি।
0: বলুন।
3: গত সপ্তাহে কোলাহল তো বারণ হলো, আর এ সপ্তাহে আহ্বান নিয়ে গান শুরু করলেন। একটা জিনিস, আমি এমন সময় গানগুলো দুটো সপ্তাহে হলো, আমি মানে সম্পূর্ণ একা, নিঃসঙ্গ, একটা সুচ পড়লে কিন্তু বোঝা যায়, তাই নিঃসঙ্গ কিন্তু আর নিঃসঙ্গ নয়। এই অনুষ্ঠান থেকে বুঝলাম নিঃসঙ্গ হওয়াটাও কিন্তু খুব জরুরি, তা সবকিছু জানা যায় আর নিজেকে মেলানো যায়। মিলবে না তবুও যেন কিছু কিছু জায়গায় মিলে যাচ্ছে কবিগুরুর সঙ্গে, আর আপনার উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে।
0: বেশ ভালো থাকুন।

আষাঢ় ব্রহ্ম, মেঘ ব্রহ্ম, বিদ্যুৎ ব্রহ্ম, বৃষ্টিকণাও তো ব্রহ্ম। নীরবে তুমি যে অনুভব করছো বৃষ্টি মাধুর্য, মেঘ সৌন্দর্য, সেটাও ব্রহ্ম। ওই আকাশ হলো আত্মা, মেঘ হলো আত্মার ভাব সত্তা, বৃষ্টিধারা হলো করুণা কণা, বিদ্যুৎ সেজন্য মনে হয় জেগে ওঠা আত্মজ্ঞান, আর ওই মেঘ গর্জন সেও তো আপন অন্তরের আহ্বান। আষাঢ়ের আকাশে পূর্ণ মাতৃত্ব, জলভরে মেঘে নবজন্মের স্বপ্ন, বৃষ্টিতে নতুন প্রাণ রূপ, ব্যক্ত থেকে অব্যক্ত মহালীলা। তাকে চিনতে হয় নীরবে নিবিষ্ট হয়ে, আপন অন্তর আকাশের মুক্তিকে চেনো, তাকে চিনিয়ে দেন রবীন্দ্রনাথ তাঁর গানে আমাদের আত্ম উন্মোচন। সবই তো আষাঢ় শুরু, আষাঢ় বন্দনায় আষাঢ়কে প্রণাম, তাঁকে প্রণাম।

গানের ভেলা আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী।

0: নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো।
1: ভীষণ ভালো তো থাকতেই হবে সৌরভ, ভীষণ ভালো থাকতে হবে, কারণ আজকে একটা এরকম জমজমাট দিন, তাই না?
0: ধুর ধুর জমজমাট আর বলো না, মানে আমার খিদে পেয়ে যাচ্ছে তো, মানে তুমি বুঝতে পারছো আমি কি পরিমাণ একটা লোভ সামলে বাড়ি থেকে এই মুহূর্তে স্টুডিওতে বসে আছি।
1: তুমি কি একা শুধু? আমিও আছি, মানে দেখছিলাম মা কি সব বানাতে শুরু করেছে, আর আমি
0: তাই নাকি কাকিমা বানাচ্ছে বলছো?
1: হ্যাঁ, মানে আজকে আমাদের তেমন কোনো বিশেষ ভাবে কোনো উপলক্ষ নেই, বাট এমনি কারণ বাঙালিদের কি শুরু, মানে দেখো খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, তো আমাদের একটা দিন হলেই হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: তো সেই জন্য।
0: কিন্তু আজকে কি সেইটাই তো আমরা বলছি।
1: আরে আজকে কি সবাই জানে আজকে কি? তো ঠিক আছে, আমরা বলে দিই। আর তার আগে বলে দিই যে আজকে বন্ধুদের সঙ্গে গল্প করতে কারা কারা চলে এসেছি আমরা।
0: এবং না না, সে তো আমরা এসেছি যে সৌরভ এবং মল্লিক, এবং আমাদের দুজনের গলা শুনেই হয়তো শ্রোতা বন্ধুরা বুঝে গেছে যে আবার দুজন চলে এসেছে, এবং চিনে গেছেও হয়তো কেউ কেউ। কিন্তু কিন্তু কিন্তু এই মুহূর্তে বন্ধুরা, তোমাদের কি রান্না বান্না সব শেষ? মানে মাটন, ইলিশ, চিংড়ি?
1: না না, এত তাড়াতাড়ি হয় কি করে?
0: এখনো
1: বলছো 11টাতে সবে করা চড়ে হয়তো?
0: এখন এখনো বলছো যে মানে কাটছে, কাটাকাটি কাটাকুটি হচ্ছে সব, নাকি
1: একদম সবে কাটাকুটি করে জাস্ট হয়তো করাটা বসিয়েছে?
0: আচ্ছা,
1: আর আজকে তারপরে শনিবার, উইকেন্ড শুরু। উফ উফ, মানে ফুটি প্রাণ গড়ের মাঠে আমাদের।
0: বাপ রে বাপ, মানে কি রাস্তায় ভিড়, তুমি ভাবতে পারবে না। মানে মাটনের দোকানে মনে হয় সকাল 6টা থেকে লাইন পড়ে গেছে নাকি?
1: আমি একেবারে তাই দেখলাম, এবং এইসব ভিড় টিড় ঠেলে আমরা চলে এসেছি আজকে গীতাঞ্জলিতে ঠিক সকাল 11টায়, সৌরভ এবং মল্লিকা। এবং আজকে কিন্তু আমাদের সিনেস্কোপের দিন,
0: মানে সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার দিন। এবং এবং এবং এই যে আমরা মজা করে, মানে একদম আনন্দে উৎফুল্লে শুরু করছি, তার একটা ভীষণ বড় কারণ হচ্ছে সিনেমা নিয়ে আড্ডা যুবমানি কলকাতার তো হয়, এবং আমি সৌরভ, এবং আমার সঙ্গে যিনি আছেন, আছেনই বলবো, এই মুহূর্তে সিনেস্কোপের আড্ডা কত দূর হবে সকাল 11টা থেকে 12টা জানি না, কিন্তু বাংলা সিনেমা ভার্সেস ইংলিশ সিনেমা এটা নিয়ে বিতর্ক হয়ে যেতে পারে।
1: আবার শুরু করলো এই কিন্তু প্রত্যেকবার শুরু করে বন্ধু, এবং সেটা কিন্তু তোমরা সাক্ষী।
0: যাই
1: হোক, আপাতত এখনই মানে ঝগড়া শুরু করব না, এখন একটু হাতে সময় আছে, তো প্রথমেই বন্ধুদেরকে একটু উপহার দেওয়া যাক। আর আমাদের কাছ থেকে, তরফ থেকে বন্ধুদেরকে আর কি উপহার দেওয়া যায়? গানই, তাই না?
0: না, গান তো উপহার দেবো, দেখো গান উপহার দেবো, তবে তবে তবে

0: একটু মানে জামাই ষষ্ঠী একটু মানে তুমি বুঝতে পারছো তো যে মানে এই যে আমরাও যেরকম খাবার লোভটা ছেড়ে বাড়ি থেকে এসেছি, তেমনি বন্ধুরাও তো মানে সেই সব সামলেও এসেছে, তাই তো?
1: একেবারে। এবং এবং কিছু কিছু বন্ধুদের বাড়িতে হয়তো জামাই বাবুরা আসছে, বা তারাও হয়তো এতদিনে তোমার মতন নয়, তারা হয়তো নিজেরাই জামাই হয়ে গেছে, সেটাও হতে পারে। তুমি তো প্রত্যেক বছর হা করে বসে থাকো যে কখন একটু জামাই আদর পাবে, সেটা তো এখনো পর্যন্ত সার্থক হয়নি তোমার।
0: হবে হবে, শোনো শোনো, মানে ভগবান যখন তাকাবেন না, মানে একদম
1: ছাপ্পর ফাড়কে দেন,
0: একদমই তাই,
1: একেবারে একেবারে তাই হোক। তবে এখনো একটু দেরি যখন আছে, তাই জন্য আমরা চলে এসেছি আজকে গল্প করতে। তবে বন্ধুরা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সেটা একটু জানিয়ে দিই। বন্ধু, তোমরা কিন্তু ফোন করতে পারো আমাদেরকে এবং সরাসরি কথা বলতে পারো আমাদের সঙ্গে। আমাদের ফোন নম্বর হচ্ছে 0332231342। আর সৌরভ, আর কিভাবে বন্ধুরা যোগাযোগ করতে পারে?
0: আমি কি বলবো বলো, মানে তুমি তো 2x এ বলে গেলে, মানে ও পর পর পর পর বলে গেল, ও কথাই বলতে আজকে দেবে না।
1: আমি আর সৌরভ যখন বসি আমাদের এরকম মানে চলে, মানে কে কত তাড়াতাড়ি কত কিছু বন্ধুদের সঙ্গে মানে ভাগ করে নিতে পারবো,
0: একদমই তাই। কিন্তু এই মুহূর্তে আমরা ওই যে মল্লিকা একটু আগে বলছিল যে একটু গান, একটু গান যদি না,
1: কিন্তু তুমি তো বললে না আর কি কি উপায় বন্ধুরা আমাদের সঙ্গে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে।
0: বলিনি না,
1: না বলো,
0: আসলে খেয়েই হারিয়ে ফেলছি, বুঝতে পারলে তো?
1: আমার একার দোষ দিলে হবে
0: না? না, আসলে আজকে এত আনন্দের দিন, এবং যারা শুনছে মানে রেডিওর ওপারে যারা শুনছে তাদের কাছেও আজকে এতটা আনন্দের দিন যে না, শ্বশুর মশাইয়ের বোধহয় অতটা আনন্দের দিন আজকে নয়,
1: পকেট ফাঁকা
0: হয়ে যাচ্ছে।
1: শুধুমাত্র শ্বশুর মশাই কেন, শাশুড়ি মা কি করছেন?
0: অনেক বাড়িতে আমি দেখেছি যে শ্বশুর মশাইরাও কিন্তু দারুণ বিরিয়ানি হয়তো বানাতে পারে, বা হয়তো ভীষণ একটা মাটনের রেসিপি বানান, যারা ধরো ভেজ খায়, আমরা শুধুই না মাটন ইনিশের দিকে চলে যাচ্ছি, কিন্তু যারা ভেজ খায় একেবারে নিরামিষাশী যারা, তারাও কিন্তু পনির বা পনির বললাম তোমার সাথে মানে সঙ্গে পড়ে কি হতে পারে আমার সেটাই না, পনির খায়, যাই হোক, তো সেই সব নিয়েও কিন্তু তারা ভীষণ ভালো ভালো পদ তারা রাঁধেন। তো ওই রান্নাঘরটা শুধুমাত্র মেয়েদের জন্য সেটাও কিন্তু এখন নয়, বৎস
1: তুমি যখন শুধুমাত্র শ্বশুর মশাইয়ের কথা বললে না, আমি তখন শাশুড়ি মাকেও টেনে আনলাম ওই কারণে। তো যাই হোক, আজকে পুরো জমজমাটি একটা আসর তাদের বাড়িতেও হোক, আড্ডা হোক, গল্প হোক, গান হোক, এবং তার মধ্যে
0: কিন্তু কিন্তু কিন্তু তার মধ্যেও মানে গান শুনবো অবশ্যই, কারণ রেডিওর নবটা তো সবাই চালিয়ে রেখেছে, এই মুহূর্তে গীতাঞ্জলির আড্ডা শুনছে আমাদেরকে সৌরভ এবং মল্লিকাকে। কিন্তু তাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, মানে ওই যে রান্না করতে করতে রান্নাঘর থেকে টুক করে বেরিয়ে এসে ওই যে একটু ফলের জুস দিচ্ছেন জামাইকে, বা একটু হয়তো নিজেরাও খাবার খাচ্ছেন, তার মধ্যেখানে কি কি জামাই ষষ্ঠী স্পেশাল সিনেমা আপনার মনেও আসছে?
1: ও মানে রাধে রাধে একেবারে সিনেমার কথা ভাবতে ভাবতে আমাদেরকে ফোন করবে, তাই বলছো?
0: ফোন করবে বা লিখতে পারে ফেসবুকে, বা হয়তো
1: বললো,
0: হ্যাঁ, বা হয়তো মেয়েকে বললো যে এই
1: কেন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে @vibekolkatar পেজে আমাদের একটা সুন্দর রিল গেছে, তার তলে কমেন্ট করে বন্ধুরা জানাক।
0: আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের ফেসবুকে যুববাণী কলকাতার পেজ আছে, সব জায়গায় তোমরা কিন্তু আমাদেরকে কানেক্ট করতে পারো, আমাদেরকে জানাতে পারো তোমাদের পছন্দের আজকের দিনে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি সিনেমা মাথার মধ্যে আসছে। কিংবা ওই যে ফোন লাইনও খোলা আছে, ফোনটা টুক করে তুলে নাম্বার ডায়াল করে ফেলো 0332231342 তে। এবং
1: এবার একটু এবার একটু স্বাদ বদল হোক, একটু বন্ধুদেরকে একটা গান শোনাই, কারণ আমরা তো বকতেই থাকবো, আর বন্ধুরাও চলে আসো তোমরা ততক্ষণ। আজকে কার গান শোনাবে সবার প্রথমে সৌরভ?
0: ওই যে মিউজিকটা দিয়ে শুরু করলাম, একেবারে
1: তাই ভাবছি যে
0: একেবারে জামাইদের নিয়ে গান হোক, শুরু হোক,
1: চলো শুনে ফেলি কার কণ্ঠে।
0: আমরা শুনতে চলেছি এই মুহূর্তে প্রসেনজিৎ মল্লিক বব স্টিফেনের কণ্ঠে, এই গানটি রইল তোমার জন্য,
1: শুনতে থাকো যুববাণী।

0: আমাই আমি হিট সবার সাথে,
1: এখনো হয়নি, একটু দেরি আছে,
0: মানে একটা আনন্দে উৎফুল্লে আমি বলতে গেলাম, আরে হয়নি তো কি হয়েছে, হবো তো নিশ্চয়ই কোনো একটা দিন,
1: আরে দাঁড়াও একটু দেরি আছে, গাছে কাঁঠাল গোফে তেল যত
0: তোমাকে তো খাওয়ানোর জন্য মিষ্টি লুচি আজকের দিনে ভীষণ একটা ব্যাপার আছে, সেইটা তো একটা আমি বলছিলাম, মুখ খুলছি না আমি,
1: ঠিক আছে আমিও তাহলে শুরু করতে পারি, রেলগাড়িতে চালাতে পারি, আপাতত যাই হোক এত তর্কে গিয়ে লাভ নেই, বন্ধুদের সঙ্গে আজকে আড্ডা দিতে চলে এসেছে সিনেস্কোপে, এবং আজকে কিন্তু আমরা জামাই ষষ্ঠী স্পেশাল একটা দিনে, এবং আজকে কিন্তু সিনেমাগুলো সেই নিয়ে কথা বলবো যেখানে বিয়ে থাকবে, বরকনে থাকবে, জামাইরা থাকবে, শ্বশুরমশাই শাশুড়িমা সবাই থাকবে,
0: এবং জানো তো একটা জিনিস, এই যে সিনেমা নিয়ে কথা বলবো আমরা, কারণ আজকে সিনেস্কোপের আড্ডায় বসে আছি আমরা গীতাঞ্জলিতে, সিনেমা নিয়ে কথা বলতে গেলে শনি রোববার, জামাই ষষ্ঠী ছেড়ে দাও, কিন্তু শনি রোববার দুপুরবেলা ওই যে একটা ভাত ঘুম হওয়ার আগে, মানে ওই যে সেই বাংলা সিনেমা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা চিরঞ্জীব চক্রবর্তীর ওই যে সিনেমাগুলো চলে বা চলতো একটা সময়, খুব রমরমিয়ে চলতো,
1: আমাদের মানে দুপুরবেলা হলেই আর কিছু খাওয়া দাওয়ার পরে বাবা মায়ের সঙ্গে বসে আমরা
0: ক্যারিবিয়ান দেখা,
1: কি জানা
0: না, মানে তোমার কাছে সিনেমা মানে তো পাইরেটস অফ ক্যারিবিয়ান,
1: তখন দিদাদের সঙ্গে তো এইসব সিনেমা দেখতে হতো,
0: অ্যাভেঞ্জার্স
1: এইসব, না আমি অ্যাভেঞ্জার্স এর পোকা নই, আমি ডিসি এর, যাই হোক উফ ওইসব কথাতে না গিয়ে একটু ফিরে এসো,
0: এই তুমি দেখেছো এই যে গানটা চললে খুনি জামাই 420 সিনেমাটা দেখেছো,
1: হ্যাঁ ঠিক আছে দেখেছি, সেই বিষয়ে কথাও হবে, চল আমি জানাচ্ছি তোমাকে আমি কি কি বিষয়ে

0: বলোই না, মানে
1: তুমি খালি রোমান্টিক কমেডি রোমান্টিক কমেডি কটা থ্রিলার দেখেছো?
0: শোনো, সিনেমা মানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট।
1: না শুধু এন্টারটেইনমেন্ট নয়, তার মধ্যে আরো অনেক অনেক বিভাগ আছে, তুমি খালি একটাতে স্টিক করে গিয়ে সেটা নিয়ে আমাকে বলছো।
0: আচ্ছা, মুশকিল হলো।
1: দাঁড়াও, আমার আরেকটা সুযোগ তো আসবে, আরো অনেক সুযোগ আসবে সিনেমা সিনেস্কোপে, আরো অনেক কিছু নিয়ে তোমার সঙ্গে আড্ডা দেব। সেদিনকে কি করে দাবার ছকে মানে তোমাকে হারাতে?
0: না না না, সে তো আসবেই, আর এটা আমাদের প্রথমবার সুযোগ হয়েছে সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার, সেটাও একটা কথা বলার। কিন্তু যেটা বলছিলাম যে আমার কথা হচ্ছে খুব সহজ কথা, যে ভাই আমি মানে এন্টারটেইনমেন্টের জন্য সিনেমা হলে যাচ্ছি, টিকিট কাটছি, কিংবা বাড়িতে মাটন বা চিকেন খেয়ে ঘুম দেওয়ার আগে একটা সিনেমা দেখছি, সেখানে আমি মানে ফালতু ফালতু একটা,
1: এই যে ফালতুটা বললে না এখানেই কোথায় যে তুমি বক্সটা সেটা বুঝিয়ে দিলে, বুঝেছো তো?
0: না না, সেখানে আমি কেন একটা মানে সেই কেউ কাউকে একটা মানে মেরে ফেলছি,
1: কেউ কাউকে সমাজে শুধুমাত্র মানে এন্টারটেইনমেন্টটাই নেই, তার বাদবাকি মানে বিশাল প্রসার, তাই তো সবকিছু নিয়েই আমাদের।
0: আচ্ছা, আমরা যেন কি নিয়ে কথা বলতে গেছিলাম, মানে শুরু করেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল সিনেমা নিয়ে।
1: বলো বলো,
0: ষষ্ঠী, জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে যাচ্ছিলাম।
1: এই চলো, তুমি যার কথা বলছিলে প্রশান্তজি চট্টোপাধ্যায় কথা বললে তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা তো বলতেই হবে।
0: ওরে সাবাস, মানে জামাইদের নিয়ে যদি প্রথম কোনো

0: না না সেখানে আমি কেন একটা মানে সেই কেউ কাউকে একটা মানে মেরে ফেলছে, কেউ
1: কাউকে সমাজে শুধুমাত্র মানে এই এন্টারটেইনমেন্টটাই নেই, তার বাদ বাকি মানে বিশাল প্রসার, তাই তো সবকিছু নিয়েই আমাদের।
0: আচ্ছা আমরা যেন কি নিয়ে কথা বলতে গেছিলাম, মানে শুরু করেছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল সিনেমা নিয়ে, জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে যাচ্ছিলাম।
1: এই চলো, তুমি যার কথা বলছিলে প্রশান্তজি চট্টোপাধ্যায়ের কথা বললে, তাহলে শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা তো বলতেই হবে।
0: ওরে সাবাস, মানে জামাইদের নিয়ে যদি প্রথম কোনো

0: এই যে মিউজিকটা দিয়ে তুমি শুরু করলে, এটা কেন করলে?
1: এটা ভীষণ মিষ্টি একটা মিউজিক।
0: মানে আমি মিষ্টি চাইছি না আজকে, আমি টক ঝাল চাইছি,
1: জমজমাটি একটা হইহুল্লোর একটা চাই।
0: হ্যাঁ একদম।
1: আপাতত পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ঠিকই আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: বন্ধুরা বলুক, অন্তত সেটা বন্ধুরা আমাদেরকে জানাতেই পারে তাদের মতামত।
0: কিন্তু আমাদের যে তুমি বলছিলে বিটিএস এর কথা, বিহাইন্ড দ্য সিন এর কথা, যে আমরা এই মুহূর্তে স্টুডিওতে কি করছি সেটাও আমাদের দর্শকের সামনে বা শ্রোতাদের সামনে নিয়ে আসা উচিত। আমার মনে হয় এই যে মিউজিকটা চললে একটু আগে আমাদের বিটিএস টা কিছুটা হলেও তোমরা শুনতে পেয়েছো। হ্যাঁ, তো তার জন্য ক্ষমা প্রার্থী কি আমরা?
1: না, আজকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। বন্ধুরা মানে বন্ধুদের গ্রুপে এরকম
0: একদম একদম
1: আড্ডা আসর গল্পে সবকিছু নিয়ে তো আমরা সাজি। আপাতত আবার চলে

0: আরেকটা একটা ছবি পোস্ট করেছি সমাজ মাধ্যমে,
1: করবে তো? আদ্যপান্ত বিয়ে, ভালোবাসা এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার যে জুটি সেটাকে নিয়ে কিন্তু উন্মাদনার একেবারে বহিঃপ্রকাশ,
0: একদমই তাই, বহিঃপ্রকাশ এবং ট্রিবিউট বলা যেতে পারে একটা, যে এত বছর পরেও এই জুটিটার একটা সেলিব্রেশন অফ দা টলিউড জোড়ি, দিস টলিউড জোড়ি, সেইটার একটা কিন্তু ছাপ আমরা পেয়েছি এই ছবিটার ক্ষেত্রে। এবার আসি আরেকটা সিনেমা,
1: কি
0: জামাই বাবুর পায়ের চটি কোথায় গেল হাটি হাটি, দেখ না খুঁজে দেখ না তার গজালো কি পাখনা,
1: কোথা থেকে তুমি তুলে আনো?
0: আরে এটা তুমি শোনোনি গানটা?
1: না,
0: এই মুহূর্তে যারা আমাকে শুনছে, মানে আমাদেরকে শুনছে যারা, তাদের মধ্যে অনেকেই এই সিনেমাটা ভীষণ ভাবে রিলেট করতে পারবেন, দেখেছেন হয়তো তারা।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটা হচ্ছে পূজা, পূজা বলে একটি সিনেমা।
1: আচ্ছা আচ্ছা, মানে রীনা চৌধুরী, শ্রীলা মজুমদার, তারা ছিলেন নাকি?
0: হ্যাঁ, দেখে দেখে বলো তুমি, এই যে মোবাইলটা খুলে দেখে দেখে বলছো যে কে কে
1: আছে। এগুলো তো তোমার থেকে শিখে এলুম আজকে, আমার থেকে তুমি অনেক কিছু শেখো, ঠিক আছে? চুপ করো, সব সময় পেছনে লাগা।
0: আচ্ছা তুমি বলছিলে না হলিউডের কিছু জামাইদের নিয়ে কথা বলবে,
1: ওটা আসবো পরে।
0: আচ্ছা, হলিউডে জামাই সৃষ্টি হয়? মানে ধরো একটা আমেরিকাতে জামাই সৃষ্টি হচ্ছে
1: কেন? এখান থেকে বাঙালিরা, বাঙালি তো সর্বত্র।
0: না ধরো বাঙালি নয়
1: কেন, বাঙালি নয় কেন, সেখানে কি টানা পড়ে নেই, সম্পর্কে জটিলতা নেই, সেখানে কি শ্বশুর মশাই হয় না?
0: বাবা আজকে জামাই ষষ্ঠী,
1: সন ইন ল, এই ব্যাপারগুলো তো আছে, তো সেইগুলোর কথাই তো আমরা বলবো আজকে। তো এনাদের কি
0: মানে এরকম হয় নাকি যে সন ইন ল চিট করলো ফাদার ইন ল কে, তারপর একটা কনস্পিরেসি করলো, এরকম সিনেমা নিশ্চয়ই?
1: বরঞ্চ উল্টোটা আছে, মানে জামাইকে ভালো করে পরখ করে দেখবার জন্য একজন সিআইএ এজেন্ট আছে।
0: একটা সিনেমার কথা বলো সেরকম
1: আসবে, যেমন মিট দা প্যারেন্টস, আমরা আসবো এই সব গল্পে পরে আসছি, কিন্তু আপাতত আমাদের বাংলা যে সিনেমা সেখানে থাকি, আপাতত এগুলো শেষ করে তারপর ওইদিকে যাচ্ছি। আগে দেশের কথা, আগে বাংলার কথা, তারপর তো বৃহত্তর পৃথিবীর কথা।
0: তোমার যে তোমার সঙ্গে যে কথাটা হচ্ছিল যে পূজা বলে সিনেমাটি নিয়ে, সেখানে কিন্তু তুমিও বলছিলে যে একটু আগে যে ছোটবেলা দিদুনের সঙ্গে তুমি বসে নাকি একবার দেখেছিলে সিনেমাটি, আদৌ দেখেছিলে কিনা জানি না, যাই হোক সেটা পরের কথা।
1: তোমাকে বিশ্বাস করতে হবে না, মানুষের মনে সন্দেহ ঢোকানোর জন্য সৌরভ কিন্তু সবার আগে নাম লেখায়।

0: আচ্ছা আমি 420 এর কথা
1: জামাই বদলের কথা বললাম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা তাহলে জিও জামাইয়ের কথাতে চলে আসি।
1: একদম একদম,
0: সেখানে মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, তারপর যিশু সেনগুপ্ত সবাই কিন্তু অভিনয় করেছিলেন।
1: ব্যাস ভুল ধরে ফেলেছি, জিও জামাই ইজ নট অ্যাবাউট দা মিঠুন চক্রবর্তী।
0: এ বাবা, আমি তাহলে বোঝাই আমার একটু ফাঁকেই পড়লাম। আচ্ছা তাহলে কি তুমি কি হাঙ্গামার কথা
1: বলছো? হাঙ্গামার কথা বলছি।
0: আচ্ছা আমি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা
1: হ্যাঁ,
0: আমার এই দুটো সিনেমাই দেখা হয়নি তো। দেখো এরকম ভাবে স্বীকার করতে হয় নিজের দোষ ত্রুটি গুলো, যেগুলো তুমি পারো। যাই হোক, হাঙ্গামাতে মিঠুন চক্রবর্তী ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, যিশু সেনগুপ্ত ছিলেন, আর জিও জামাইতে কে ছিল সৌরভ?
1: জিও জামাইতে হিরণ ছিল এবং তার সঙ্গে ঈশানী বলে একটি নতুন নবাগত অভিনেত্রী ছিলেন।
0: ও একেবারে মুখস্থ।
1: হ্যাঁ মানে ওই যে বললাম বাংলা সিনেমার পোকা, বুঝতে পারলে তো? তো সেই জন্য এইসব সিনেমা একদম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা নিয়ে
0: খুব ভালোবাসো
1: পারবে না আমার সঙ্গে? জাস্ট
0: আমি তো নামছি না তোমার সঙ্গে কোনো কম্পিটিশনে। কম্পিটিশন হলে তো এক কি জায়গায় থাকতো, ইকুয়ালিটি থাকতো, এখানে তো নেই।
1: মানে
0: এসো আরেকদিন অন্য কোনো বিষয় আমার সঙ্গে তর্ক করো।
1: বেশ বেশ বেশ, দেখা যাবে যে আবার আমরা ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে সিনেস্কোপের আড্ডায় বসতে পারি কিনা, কিন্তু আজকে যেটা নিয়ে বসেছি জামাই ষষ্ঠী। আচ্ছা আমার একটা কথা মনে হচ্ছে মল্লিকা, যে যেই বাড়িতে, মানে অফ দা টপিক একটা প্রশ্ন করছি তোমাকে, যে যেই বাড়িতে ধরো দুই জমজ বোন আছে, হ্যাঁ তাদের জামাইদের কি অসুবিধে বলো তো তুমি? একটা
0: খুব খুব মুশকিল, এবং ছোটবেলায় তখন জামাই তো পরে, আগে বাবা মায়েরাই গুলিয়ে ফেলেন।
1: না সেটা তো, হ্যাঁ সেটা তো একটা গুলিয়ে ফেলার ব্যাপার আছে, কিন্তু যখন বড় হলো, বিয়ে হলো, এই জমজ বোনদের কি সমস্যা তুমি ভাবো শুধু একবার।
0: আশা করি যদি বন্ধুদের মধ্যে এরকম কারোর এরকম অভিজ্ঞতা থাকে তাহলে তারা যাতে আমাদের সঙ্গে শেয়ার করে শুনে নি বন্ধুরা।
1: হ্যাঁ ফোন লাইন খোলা আছে দেখছি।
0: হ্যালো নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: আজকে বিষয়টা দিনটাও এমনই আর বিষয়টা অত সুন্দর, তোমরা অনেক ছবির কথা বললে, হাঙ্গামার একটা ডায়লগ বলি?
1: হ্যাঁ বলুন বলুন।
2: আমি সর্বঘাটের
1: হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা
2: ইত্যাদি ইত্যাদি। এই যে ছবিগুলো আসলে কমার্শিয়াল ছবি, এই 2000 থেকে 2010
1: সত্যি তাই সত্যি তাই।

0: টেলারিং দোকান।
1: আচ্ছা আচ্ছা,
0: আপনাদের কথা শুনছি আর আমার এই প্রথম ফোন পেলাম।
1: বেশ বেশ বেশ,
2: খুব ভালো থাকবেন, আজকে দিনটা খুব ভালো করে মানে উপভোগ করুন।
1: একদমই তাই, এবং এবং কেচো করতে কেউটার কথা যখন হচ্ছিল সেখানে ইন্দ্রানীসেন ছিলেন, এবং এই গল্পের এই যেদি মেয়েটি দাদুর গোটা সম্পত্তি পাওয়ার লোভে নাদানে ভরা, তো এই হ্যাঁ বিনোদনে
2: হয়েছে, তোমার হয় প্রত্যেক মুহূর্তেই হচ্ছে, আমি সেগুলো ধরছি না।
1: আচ্ছা আচ্ছা, না না,
2: দ্য বিগার পারসন, ঠিক আছে চলে,
1: কি কি কি কি কি কি শুনতে পেলাম,
2: বিগার পারসন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, না আমরা আজকে সেসব ঠাট্টি আর কি, মল্লিকার পেছনে একটু খুনসুটিটা করা আমরা একটু থামিয়ে নিয়ে আমরা জামাই ষষ্ঠীতে ফিরে
2: আসি পরের সিনেমাতে, যেটা যে সিনেমার নাম একটু আগে আরেক বন্ধু বললেন, এবং সেই সিনেমাটা হচ্ছে 1980 সালের সমাধান সিনেমা।
1: একদম একদম, সমাধান সিনেমায় স্নেহশীল স্বামী এবং মজাদার জামাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং উত্তম কুমার, এবং তার স্নেহময়ী ননদের ভূমিকায় ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়।
2: একেবারে একেবারে,
1: তো দারুণ মজার একটা সিনেমা ছিল।
2: এরপরে যে সিনেমাটার কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে বেলা শুরু, এবং আমার মনে হয় এই সময়ের হেন কোনো মানুষ নেই যারা এই সিনেমাটা দেখেননি।
1: সত্যি তাই,
2: ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছে এই সিনেমাটা, এবং যেভাবে পুরো বোনা হয়েছে পুরো গল্পটা,
1: বিশেষ করে খরাজ মুখোপাধ্যায় চরিত্রটি আমার জাস্ট মানে প্রাণের কাছে,
2: সত্যি মানে দিল খোলা একজন মানুষ, এবং ওনাকে দেখেই মানে হাসি পাওয়া শুরু হয়, এবং উনি যা গান গান
1: বন্ধন বলে একটা সিনেমার কথা আমার মনে পড়ছে, জিৎ কোয়েল অভিনীত, জিৎ কোয়েল জুটির কিন্তু এই মানে কোনে জামাই এইরকম প্রচুর সিনেমার এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি, যেমন শুভদৃষ্টি বলে একটি সিনেমা, সেখানে একদম নির্ভেজাল একটি বাঙালি বিয়ের কনসেপ্ট, এবং সেই যে একটা বন্ড তাদের মধ্যে, পরিবারের সঙ্গে একটা বন্ড, জামাই স্পেশাল একটা ব্যাপার, তো সেই সব কিন্তু ছিল। প্রসেনজিতের একটি সিনেমার কথা মনে পড়ছে, মালা বদল বলে,
2: মালা বদল, একেবারে একেবারে। এই কথা প্রসঙ্গে আমার রসগোল্লা সিনেমার একটা অংশের কথা মনে পড়লো, যেখানে একটা নতুন মিষ্টি তৈরি করা হয়েছে, এবং সেই মিষ্টিটা কাকে আগে টেস্ট করা,
1: একদমই তাই,
2: এবার কে আছে মানে বলি জন্য যে বলা উচিত না যদিও, তো জামাই বাবুকে খাওয়ানো যেতে পারে কারণ সেরকম একটা শুভ দিন, তো জামাই বাবুকে খাইয়ে মিষ্টিটা দেখা হলো যে কেমন তৈরি করা হয়েছে,
1: একদমই তাই,
2: প্রচুর মজা,
1: প্রচুর মজার সিনেমা আছে। কিন্তু বন্ধুরা আবার ফোন করছে, কি বলতে চাইছে তারা শুনেনি।
2: হ্যালো,
1: নমস্কার,
2: কোথা থেকে বলছেন?
1: বলুন।
3: হ্যালো,
2: হ্যাঁ বলুন বলুন,
1: শুনতে পাচ্ছি, বলুন।
3: আমি সোলনগর থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
3: আমি বলছি, আমি বলছি কি, একটু আগে যে যে হাঙ্গামার কথা, যে বইটার কথা বলছি,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: আমি আমি মিছুনদার কথা একটু বলছি।
1: বলুন বলুন।
3: মিছুনদার যখন তার ওই যে ম্যানেজারের ম্যানেজার এবং ম্যানেজারের স্ত্রীকে নিয়ে এসে উঠলো তার শ্বশুর বাড়িতে, মানে মিছুনের শ্বশুর বাড়িতে,
1: হ্যাঁ
3: হ্যাঁ
1: হ্যাঁ,
3: তখন ও তো তার শাশুড়িকে তো গোদাম ঘরে বন্দি করে রেখেছে।
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
3: তার তার শাশুড়িকে নিয়ে এসে হাজির হয়েছে, তারপরে তার ভাই যখন কল করলো তখন মিছুন তো বাড়ি থেকে চলে এলো, সে বলছে, এসে বল, যখন এলো তখন তার ইয়ে তার স্ত্রী বলছে, মানে ম্যানেজার স্ত্রী বলছে, তুমি তুমি কে, না আমি ঘরের লোক, না তুমি কে, না আমি ঘরের জামাই।
1: সত্যি তাই, ভীষণ একটি মজার চরিত্র ছিল।
2: আর একটি মজার কথা বলতে গিয়ে আমার মনে পড়লো, যাদেরকে ছাড়া বোধ হয় আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না, তারা হচ্ছে আমাদের সবচেয়ে মানে বাংলা সিনেমার ইতিহাসে সবার পছন্দের চরিত্র, গুপি এবং বাঘা।
1: একদমই তাই, এবং
2: মানে রাজার যে জামাই তাদের কথা না বললে হবে,
1: সত্যি তাই,
2: মানে গুপি কিন্তু বিয়ে করেছিল শুন্ডির রাজার মেয়েকে, আর বাঘা কাকে করেছিল,
1: হাল্লা রাজার কন্যাকে,
2: একেবারে,
1: অর্থাৎ দুজনেই একেবারে রাজ জামাই হয়ে যায়। তবে মজার বিষয় হলো, শুরুতে যাদের কেউ পাত্তা দিত না, সেই গ্রামের মানুষ যাদের গান শুনে বিরক্ত হতো, সেই গুপি এবং বাঘাই সেই, তারাই কিন্তু রাজ্যের সবচেয়ে সম্মানিত জামাই হয়ে উঠেছিল একটা সময়।
2: গুণ কদর পরিশ্রমে সবকিছু মানুষকে একদিন শীর্ষে তুলে দেয়,
1: আবারই আনন্দের মাঝখানে ওর ফিলোসফিক্যাল ওর দর্শনের কথা,
2: দর্শন ছাড়া জীবন কোথায়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার আমরা যেই সিনেমার কথায় আসছি, শুভদৃষ্টির কথা বলছিলাম, 2005 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল, এবং জিৎ কোয়েল জিকো জুটির একটি সিনেমা, ঠিক আছে,
2: জিকো জিকো করি রে।
1: হ্যাঁ একদমই তাই। এবং এই সিনেমাটি গান আছে বুঝলে, পাগলে কি না বলে ছাগলে কি না খাই, যে গানটি তোমার সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝে আমার মনে হয় যে তোমার,
2: আমারও তাই মনে হয়,
1: হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ছেড়ে।

0: একটু গন্ডগোল হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই যে দুই ছেলে যাদের মধ্যে
1: পরমব্রত চট্টোপাধ্যায় এবং আবি চট্টোপাধ্যায় এদের দুজনের
0: সম্পর্কটা সেটাও কিন্তু খুব ভালো করে দেখানো,
1: এবং এই সিনেমাতে খুব প্রমিসিং একজন অ্যাক্ট্রেস কিন্তু উঠে এসেছেন, সেটা হচ্ছে লহমা লহমা ভট্টাচার্য। তো এই যে ত্রিকোণ একটি ব্যাপার, ত্রিকোণ প্রেম ঠিক বলবো না, কিন্তু একটা খুব মিষ্টি সম্পর্ক, খুব তাদের মধ্যে একটা টানাপোড়েন চলে সবটা মিলিয়ে,
0: অনুধাবন করবার মতন একটা বিষয়।
1: তাপসপাল দেবশ্রীর একটা আলাদা ফ্যান বেস আছে, কিন্তু
0: তারা একেবারে ভীষণ ভাবে দাপিয়ে বেরিয়েছেন একটা সময়।
1: একদমই।
0: আর তো ভালোবাসার পরে আর কার কথা মনে পড়ছে?
1: আর কার কথা বলতে, দেবশ্রী রায়ের কথা তো বললাম, তাপস পালের কথা বললাম, এবার আসা যাক জামাই বরণ ছবির কথা। নামটা শুনলেই ক্যামেরা উৎসবের গন্ধ পাওয়া যায়, তাই না?
0: সারা পুরো শোটা ধরেই খালি গন্ধই পেয়ে যাচ্ছ, খাবারের গন্ধ, এই গন্ধ, ওই গন্ধ,
1: তারা তো খাচ্ছে জিনিসটা
0: কি করে সাইড লাইন থেকে মানে কবজি ডুবিয়ে খাওয়া যায়।
1: হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে সাইড লাইন থেকে আমি চাইছি এরাই ফোনটা করুক, দেখি ফোন আসছে কিনা।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আপনারা আজকে সিনেমা নিয়ে কথা বলছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা গল্পের কথা বলতে পারি।
1: বলুন বলুন।
2: যেখানে একটা মেয়ে,
0: নামটা বললেন না কিন্তু,
2: আমার নাম তানিশা মল্লিক, আমি মহারাষ্ট্রের সাংলি থেকে বলছি।
1: আচ্ছা বলুন।
2: যেখানে একটা নায়িকা, গল্পের নায়িকা, সে খুব বড় লোকের মেয়ে, এবং তার সাথে একটা তার বাবা খুব বড় লোক ছেলের বিয়ে ঠিক করেছিল, কিন্তু সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছিল। তো প্রেমিক যখন তাকে ছেড়ে দিল, সে আবার বিয়ে করলে সেই ছেলেকে যাচ্ছে তার বিয়ে ঠিক করেছিল, এবং শ্বশুর বললো যে আমি আমার মেয়েকে তোমাকে আবার বিয়ে করতে হবে, তারপর তুমি আমার মেয়েকে পাবে। তো নিজের কাছে মেয়েকে রেখে দিল, আর তখন জামাই শোধ তোলার জন্য শাশুড়িকে নিয়ে এসে তার বাড়িতে রেখে দিল। সত্যি দারুণ একটা ডায়লগ, এবং জনপ্রিয় একটি ডায়লগ কিন্তু এটি, যে মাসিমা মালপো খামু। তো এই যে মজার মজার কিছু বাংলা সিনেমা, এবং তার সঙ্গে একটু পরেই আসছে ইংরেজি ছোঁয়া, কারণ একটু পরেই মল্লিকা শুরু করবে ওর লিস্ট, কারণ ও তো সেই সিনেমা দেখি বড় হয়ে বুড়ো হয়ে হতে চললো। তো
0: দাঁড়াও, অনেক দেরি, বহু দেরি, এরকম ভাবে মানে ইয়ে করো না, আর এখনো প্রচুর গল্প বাকি, আমি শেষ অংশেই দেখেছি ওটা।
1: আচ্ছা আচ্ছা,
0: হ্যাঁ, আগে তো এটা
1: মনের মধ্যে রেখেছো যে
0: আচ্ছা, মালাবদলের কথা বললাম না আমরা, বরকনের কথা বললাম না, মালাবদল নিয়ে তো একটু কিছু বলো, যে মালাবদল শুনলেই কেমন একটা ওই অনুষ্ঠান বিয়ে, মানে সত্যি আবার আমরা ওখানে ফিরে যাচ্ছি, কারণ আজকে আমরা জামাই ষষ্ঠী নিয়ে কথা বলছি, এবং তার সঙ্গে বিয়ে অনুষ্ঠান যা যা আছে আর কি, সবকিছু মিলিয়ে মিশে একাকার আর কি।
1: একদমই তাই। এবং মালাবদল সিনেমার কথা বললে, আমরা দেবের কোন একটা সিনেমার কথা বললাম না, দেব শুভশ্রী অভিনীত খোকা 420, যেখানেও কিন্তু এই জামাই, মানে দেব অ্যাজ আ জামাই ওর শ্বশুর বাড়িতে যখন আসে,
0: তখন দেব কি লাল টুকটুকে ছিল
1: বাবা, ঠিক আছে হয়েছে,
0: মিষ্টি ছিল। হ্যাঁ
1: আচ্ছা, তাহলে দেবের ফ্যানরা শুনে নিয়েছো যে মল্লিকা কিন্তু বলছে দেব এখন আর লাল টুকটুকে নেই।
0: না এ মা, দেখেছো কি রকম পেঁচা একজন, মানুষের সঙ্গে আড্ডা দিতে বসেছি এই করে
1: না। আমরা কিন্তু ওই একটা দলে ভাগ হয়ে যেতে পারি যে দেব না জিত, কারণ এরকম দেব জিতের ফ্যান
0: আমি সেটাতে করছি না, আমি অংশগ্রহণ করছি,
1: কারণ তুমি তো কারোর সিনেমায় দেখো
0: না, মোটেও না, মোটেও না, আমি এরকম ভাবে বিভাজনে বিশ্বাস করি না।
1: আচ্ছা আচ্ছা, তুমি সবার সিনেমায় দেখো।
0: হ্যাঁ, তুমি দেখেছো মিট দ্য প্যারেন্টস সিনেমাটা?
1: ছবির কেন্দ্রে রয়েছে গ্রেগ ফ্রকার, এবং চরিত্র অভিনয় করেছেন কি যেন নামটা,
0: বেন স্টিলার।
1: তো তিনি পেশায় একজন মেল নার্স। আচ্ছা, নার্স বললে কিন্তু আমাদের মেয়েদের কথা মনে পড়ে,
0: তাই জন্য মেল নার্সটা বলাটা।
1: তো আমরা এই নিয়ে একটা শো করতে পারি, অনুষ্ঠান করতে পারি, যে

0: হ্যাঁ, চিরাচরিত জিনিসটাকে ভেঙে যে নার্স পেশা
1: করেছিলাম বেশ কিছুদিন আগে,
0: করেছিলে কি
1: ঠিক এক্স্যাক্টলি এই টপিকের
0: মধ্যে? তোমার খবরটা এখন আর খুব একটা পাওয়া যায় না, তো যাই হোক, ইটস ওকে,
1: পুরনোর কথা বলছি, পুরনো নতুনের কথা বলছি না, যাই হোক, ফিরে আসি।
0: তো সেই যে চরিত্রটি, সে তার প্রেমিকা প্যাম বার্নসকে বিয়ের প্রস্তাব দিতে চায়, কিন্তু তার আগে সে ভাবে মেয়ের বাবার আশীর্বাদ নেওয়া উচিত।
1: একদম, এবং সেখানেই তো শুরু হয় বিপর্যয়, বিকজ সরি কারণ কারণ ক্ষমা করো বন্ধু, কারণ প্যামের বাবা জ্যাক বার্নস কিন্তু একজন সাধারণ মানুষ নয়, সেই চরিত্রের

0: করেছিলাম বেশ কিছুদিন আগে।
1: করেছিলে কি?
0: ঠিক এক্স্যাক্টলি এই টপিকের মধ্যে।
1: তোমার খবরটা এখন আর খুব একটা পাওয়া যায় না, তো যাই হোক, ইটস ওকে।
0: পুরনোর কথা বলছি, পুরনো নতুনের কথা বলছি না, যাই হোক ফিরে আসি।
1: তো সেই যে চরিত্রটি, সে তার প্রেমিকা প্যাম বার্নসকে বিয়ের প্রস্তাব দিতে চায়, কিন্তু তার আগে সে ভাবে মেয়ের বাবার আশীর্বাদ নেওয়া উচিত।
0: একদম, এবং সেখানেই তো শুরু হয় বিপর্যয়। বিকজ সরি কারণ কারণ ক্ষমা করো বন্ধু, কারণ প্যামের বাবা জ্যাক বার্নস কিন্তু একজন সাধারণ মানুষ নয়, সেই চরিত্রের

0: আমাদের জন্য কিন্তু আমাদের যুবানির আরেক বন্ধু স্বপ্নময় তৈরি করেছে এই বিশেষ অনুষ্ঠান শুনে, কি বলছে সে?
1: World Cup Roundup.

জন্য কিন্তু চ্যালেঞ্জটা যথেষ্ট টাফ হতে চলেছে। তবে নেদারল্যান্ডসের যদি আমরা হিস্ট্রি দেখি এবং নেদারল্যান্ডস দলের যদি ডেপথ দেখি, সেদিক দিয়ে কিন্তু নেদারল্যান্ডস আজকের ম্যাচটা কিন্তু জিতে নিতেই পারে। তারপরে গ্রুপের সবচেয়ে বটম ম্যাচ, জার্মানি বনাম আইভরি কোস্ট, জার্মানি দল জামাল মুন্সিয়ালা, ফ্লোরিয়ান ভার্টেস এবং জোশুয়া কিমিচদের নিয়ে গঠিত। অপরদিকে আইভরি কোস্ট দলে কিন্তু সেবাস্টিয়ান হ্যালার, সিমন আদিংরারা কিন্তু উপস্থিত রয়েছেন। এর আগে মোট তিনবার এই দুই দল মুখোমুখি হয়েছে এবং জার্মানি কিন্তু দুইবার জিতেছে, একবার ড্র হয়েছে। এবং জার্মানি গ্রুপ ই-র শীর্ষে ইতিমধ্যে অবস্থান করছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জার্মানির মূল দলে কিন্তু কোনো চোট আঘাত নেই। সুতরাং উভয় দলই গ্রুপের শীর্ষস্থানে উঠতে চাইবে এবং জার্মানি প্রথম ম্যাচে যে 7 গোল করেছে যা এখনও অবধি 2026 বিশ্বকাপের সর্বোচ্চ স্কোর। সুতরাং অল আউট অ্যাটাকিং ফুটবল আমরা কিন্তু দেখতে চলেছি জার্মানির দিক থেকে। অপরদিকে আইভরি কোস্ট আফ্রিকার অন্যতম শক্তিশালী দল এবং তারাও কিন্তু প্রথম ম্যাচ জয়টি আরম্ভ করেছে। তবে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি জার্মানির দিকে কিন্তু সব সময় যে কাটা সেটা কিন্তু হেলে থাকবে। এরপরে আসি গ্রুপের আরও একটা ম্যাচ, ইকুয়েডর বনাম কুরাসাও। ইকুয়েডর দলে মেসিস, কাইসেডো, পিয়েরো হেনরিকে পিয়ে এবং কেন্ড্রি পায়েজার রয়েছেন এবং কুরাসাও দলে কিন্তু জুনেনহা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে চলেছে এবং বিশ্বকাপে এই প্রথম সাক্ষাৎ এই দুই দলে। কুরাসাও প্রথম ম্যাচে কিন্তু একটা বেশ বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং যেভাবে তাদের ডিফেন্সিভ ওয়াল বারবার জার্মানির বিপক্ষে ভেঙে পড়ছিল তা কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে। তবে যদি আমরা ধারে ভারে দেখি ইকুয়েডর কিন্তু সব দিক থেকে এগিয়ে এবং ডেফিনেটলি ইকুয়েডর এই ম্যাচ থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট নিয়ে ফেরত যেতে চাইবে। সুতরাং এই তিনটে ম্যাচের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অপরদিকে ইতিমধ্যে কিন্তু তিনটে ম্যাচ হয়ে গিয়েছে এবং যদি দেখি তাহলে প্রথমেই আমরা আসবো গ্রুপ টির ম্যাচ, যেখানে

0: মুখোমুখি হয় স্কটল্যান্ড এবং মরক্কো। মরক্কো কিন্তু লাস্ট ম্যাচে ব্রাজিলের এগেনস্টে ড্র করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল এবং দুটো দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে, যদিও ম্যাচের একমাত্র গোলটি হয় মরক্কোর পক্ষে 1-0 ব্যবধানে জয় তুলে নিয়ে। আফ্রিকার এই দলটি কিন্তু গ্রুপের লড়াইকে আরও জমিয়ে তুলেছে এবং স্কটল্যান্ডের জন্য নিঃসন্দেহে একটা হতাশাজনক রেজাল্ট, তবে উই আর শিওর যে স্কটল্যান্ড কিন্তু ফেরত আসবে। এরপরে যে বড় ম্যাচটা ছিল সেটা হচ্ছে ব্রাজিল বনাম হাইতি। প্রথম ম্যাচে ব্রাজিল কিন্তু বেশ কিছুটা বিমর্ষ দেখায় এবং তারা যেভাবে অফ কালার ছিল সেটা কিন্তু সত্যি চিন্তা। তবে দ্বিতীয় ম্যাচে আমরা যদি দেখি তাহলে দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল সেই চিরাচরিত সাম্বা ফ্লেভার সেটা কিন্তু দিতে সক্ষম হয়েছে। এবং যদি তোমরা দেখো ম্যাথিউস কুনা দুটো গোল পেয়েছেন এবং ভিনিসিয়াস জুনিয়র, তারও কিন্তু পারফরমেন্স সত্যি বেশ ভালো এবং ব্রাজিল এই জয়ের মাধ্যমে কিন্তু গ্রুপ স্টেজের উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং জমে উঠেছে বিশ্বকাপের লড়াই, জমে উঠেছে ফুটবল বিশ্বকাপ 2026। সঙ্গে আছি আমি স্বপ্নময়, সঙ্গে থাকো, তুমিও ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: তাহলে মানে আমরা এই মুহূর্তে ছিলাম এতক্ষণ ধরে সিনেস্কোপের আড্ডায়, আমি সৌরভ, মল্লিকা, তবে যাওয়ার সময় তো হয়ে গেছে
2: একেবারে, আর মন করছে না খুব একটা যেতে, তাও আবার ফিরবো আরেকদিন এই আশাতে। আপাতত বলছি তোমাকে টাটা, গুড বাই। তোমার জন্য রইল রায়ান রায় এবং শীর্ষা রক্ষিতের কণ্ঠে এই সুন্দর গানটা। আজকের মতো চলি
1: জামাই বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি।
2: শুভ জামাই ষষ্ঠী, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, গান রেখো রেডিওতে আর মন রেখো খোলা।
1: একদম টাটা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে দুপুর ১২টা বেজে ১২ সেকেন্ড।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখনকার অনুষ্ঠান বাংলার মুখ।

0: বিদ্রোহের মতো ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই আসাননগর। এখানকার কদমখালীতে অনুষ্ঠিত লালন মেলার কথা আজ আর কারোর অজানা নয়। অপার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভৌগোলিক ও ঐতিহাসিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসাননগরের নানা বিষয়ে আলোকপাত করব আজকের এই অনুষ্ঠানে। ৮২ বছরের প্রবীণ সনাতন মণ্ডল তার স্মৃতির ঝাঁপি খুলে বলেন,
1: আমরা এখন যেটা বাংলাদেশ, ওই বাংলাদেশেরই মানে ১৯৫০ সালে গ্রামটা হচ্ছে কাশীপুর দর্শনা বা চুয়াডাঙ্গার কাছাকাছি একটি গ্রাম, ওখান থেকে আমরা এখানে চলে আসি। আমরা সেই হিসাবে রিফিউজি, যেহেতু কাশীপুরের লোক এখানে এসে বসতি স্থাপন করতে, সেই জন্য এই পাড়াটার নাম হয়েছে কাশীপুর পাড়া। আমরা যেটা বসবাস করছি এই জায়গাটাই লোকাল নাম মটমটে বলে, জঙ্গলপূর্ণ জায়গা ছিল। শুধু এই জায়গাটা নাই, ও আসাননগর বাজার থেকে আপনার বেলতলা সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেখানে দিনেও মানুষ ঢুকতে পারত না, এরকম একটা পরিস্থিতি জায়গা ছিল। তারপর আস্তে আস্তে লোক বসতি হয়ে সেগুলো কেটে কুটে সাফ টাফ করে এখানে মানুষ বসবাস করতে, কারণ বেশিরভাগ লোকই আছে উদ্বাস্তু। কিছু লোক ছিল যারা গ্রামের অন্যান্য লোকগুলোকে একসঙ্গে সংযুক্ত করে নিয়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। তার মধ্যে আমার বাবা ছিলেন, তিনি এখানকার গ্রাম পঞ্চায়েতের অধ্যক্ষ ছিলেন। বাবাও কিছু জমি একটা স্কুলকে দান করেছিলেন, করে সেখানে প্রাইমারি স্কুল স্থাপিত হয়েছিল। বাবার নাম ছিল বীরভদ্র মণ্ডল। স্কুলটা দোতলা বিল্ডিং, স্কুলের এখানে অনেক হেডমাস্টার এসেছেন, তার মধ্যে সুভাষচন্দ্র মজুমদার বলে এক ভদ্রলোক এই স্কুলে জয়েন করেন। স্কুলের খাতাপত্র ইত্যাদি দেখে দেখে উনি আমার কাছে আসেন, এসে বলেন যে দেখুন দাদা, এখানে তো এই স্কুলটার জায়গাটা অল্প আছে, তা আপনাদের তো জায়গা এখানে আরো অনেক রয়েছে, যদি দেন স্কুলকে তাহলে এখানে একটা বিল্ডিং আমরা তৈরি করতে পারি। তা আমি বলেছিলাম হ্যাঁ,

আজ আপনাদের যে গ্রামের কথা বলবো তার নাম আসাননগর। নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার অতীব প্রাচীন নদীমাতৃক গ্রাম এই আসাননগর। সবুজে ঘেরা এই গ্রামটি তার আপন ঐতিহ্যে মহীয়ান। ব্রিটিশদের বিরুদ্ধে নীল বিদ্রোহ কিংবা কৃষক

0: এখানে 25টা চাকরি হয়েছে এবং মোটামুটি স্কুলটা চলছে। তবে আমার বাবা করেছেন একথাটা ঠিক বলা যাবে না, গ্রামে সকলেই সহযোগিতা করেছিল, সেই জন্য যাই হোক এখানকারের বাচ্চাগুলো, এখানে বেশিরভাগ লোকই হচ্ছে কৃষিজীবী শ্রমজীবী, তাদের স্কুলমুখী করাটা একটু কঠিন ব্যাপার আছে। তো সেই জন্য তখনকার লোকে যাই হোক নিজের সন্তান সন্ততিদের একটু লেখাপড়া শেখানোর জন্য তারা স্কুলে পাঠাত। তখনকার শিক্ষকরা যারা ছিলেন তারা শিক্ষা অনুরাগী হিসাবে যথেষ্ট পরিচিত ছিলেন, যেমন গোকুলবাবু এখনো বেঁচে আছেন, তিনি ওনার বয়স বোধ হয় 100 হয়ে গেছে।
1: কথা হলো ষাটোর্ধ্ব কৃষক বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে।
2: আমি ধানের চাষ করি, পাটের চাষ করি, শস্য গম ধান দুবারও হয়, একবারও হয়, একবারই বেশি করি আমি, যা জমি আমার শীতের সময় বেশি করি, এ আবার দু এক বিয়ে করি আমি ধান। আর আমাদের মানে নিশ্চিত জলে ডুবে যায়, সবজি আমি করতে পারি না, একা মানুষ তো, সবই তো জন্মজুরি করে আমার, জন্মজুরি পাওয়া যায়, দাম বেশি হয়, সময় তো পাওয়া যায় না, খুব কষ্ট হয়, আমরা বিক্রি করি এখানে, সব ব্যাপারী আছে তাদের কাছে দিই, এখানে আসে খবর দিই আমরা, 1400 টাকা বস্তা 60 কেজি মিনিকিট ধানটা হয় এই সময়, সবাই মিনিকিট করে, এখন ওই ধানটার দাম বেশি, ওই ধানটাই চাষ করে খুব বেশি আমাদের এখানে।
3: এখানে পাটের মান কিরকম, মানে কি ধরনের
2: পাটে? খুব সব রকম পাটি হয়, জলে দিলে খুব ভালো পাটও হয়, আর আমাদের যে জলের ব্যবস্থা নেই সেখানে ভেড়ি করে আমরা কালো পাট হয়, চারিদিকে আল বেঁধে আমরা পাট পোষাই, সেই পাটটা কালো হয়, দামটা অনেক কম হয়, আর যেটা বিলি দিতে পারি জল টল হলে সেটা পাটটা ভালো হয়, দাম ভালো পাওয়া যায়।
3: স্থানীয় বাজার কোথায়?
2: স্থানীয় বাজার আসাননগর বাজার,
3: ওখানে পাইকারি দিয়ে,
2: হ্যাঁ ওরাই আসে, আসে আমাদের বাড়ি দেখলে হয়তো ওদের দাম মাঠটা কেমন করে নিয়ে আমাদের দাম বিট করে নিয়ে ওরা বেঁধে নিয়ে ফেলে গেল। আমাদের মাঠটা নিচু মাঠটা, এই মাঠটা সবজি খুব একটা হয় না, পটল কলা এইসব বেগুন টেগুন করে, লঙ্কা, আমাদের উত্তর মাঠ আছে লোকের, সেই মাঠে সব সবজি হয়।
1: স্থানীয় এক শিক্ষক সুভাষচন্দ্র পাল আমাদের জানালেন,
4: আমার কর্মস্থল আশানগর উচ্চ বিদ্যালয়, আমার স্কুলে এখন 2400+ স্টুডেন্ট ছাত্রছাত্রী মিলে, আমার কন্ডিশনাল স্কুল, শিক্ষকস্থান TIC ধরে, আমি TIC 49 জন আছি আমরা, কিন্তু আমাদের পোস্ট হচ্ছে মোট 60 জন, সায়েন্স আর্টস কমার্স তিনটেই ছিল, কমার্সের ছাত্র না পাওয়ার জন্য প্রায় 10-12 বছর কোন ছেলে মেয়ে আর কমার্স নিয়ে পড়তে চায়নি, তার জন্য ওটা আপাতত স্টুডেন্টটা বন্ধ হয়ে আছে। আসননগরে ভালো ভালো ছেলে মেয়ে এবং ম্যাক্সিমাম ছেলে মেয়ে আসননগরে পড়ে, এমনকি বাইরের ভীমপুর বা চন্দননগর বা চৌগাছা এদিকে হচ্ছে কুলাছির থেকে অনেক ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আসছে, 13টি প্রাথমিক বিদ্যালয়। আমাদের আসন উচ্চ বিদ্যালয়ের সঙ্গে অ্যাটাচড আছে আসননগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, যে স্কুলে প্রচুর ছাত্র এবং সেখানে ছাত্র কোয়ালিটি প্রচণ্ড ভালো, তারা আমাদের স্কুলকে বেশ সমৃদ্ধ করছে। এবছর মাধ্যমিকে 679 নম্বর পেয়ে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে, এবং আমাদের একটা ছেলে ডক্টর BR আম্বেদকর পুরস্কারও পুরস্কৃত হচ্ছে। আসননগরেই আসননগর মদনমোহন তর্কলঙ্গর কলেজ তৈরি হওয়ার পর থেকে আমাদের বেশিরভাগ ছেলে মেয়ে এখানে যায়, আর যারা সায়েন্স নিয়ে পড়তে যায় বা অন্যান্য স্ট্রিম নিয়ে পড়তে যায় তারা কৃষ্ণনগর বা অনেকে রানাঘাট চাকদা কল্যাণী এ সমস্ত জায়গাতেও যায়, বা কেউ কেউ কলকাতার দিকেও যায়।
3: আপনার স্কুলে মিড ডে মিল হয়?
4: হ্যাঁ, মিড ডে মিল হয় আমাদের, এটাতে একটু মফস্বল টাইপের, তার জন্য আমরা জোর করেও 100% খাওয়াতে পারি না, আমাদের 5-8 সমস্ত ছাত্র যে মিড ডে মিলের ব্যবস্থা আছে, ধরুন তার মধ্যে হয়তো দেখা গেল যে স্কুলে এসছে সেই দিন হচ্ছে 439 জন, ওখানে আমরা মেরে কেটে হয়তো বড় জোর 300 জন ছেলে মেয়েকে খাওয়াতে পারলাম, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে মিড ডে মিল হচ্ছে বলে কিন্তু ওরা স্কুলে আসছে।
1: কথা হলো অঙ্গনওয়াড়ি কর্মী অন্নপূর্ণা পালের সঙ্গে।
5: আমার সেন্টারের নাম আসন্ন।

0: প্রসূতি মায়েদের পরিপূরক পুষ্টি প্রদান করেন। 3 থেকে 6 বছরের শিশুরাই প্রাক প্রাথমিক শিক্ষাদানের মধ্যে থাকে, তাদেরকে ওই পরিপূরক পুষ্টি প্রদান করা হয়। 3 দিন খিচুড়ি হাফ ডিম আর 3 দিন গোটা ডিমের ঝোল সহ সাদা ভাত। শিশু শিক্ষা কেন্দ্রেই আমাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা চলে। আমার আপাতত 25 জনা বেনিফিশিয়ারি আছে, তার মধ্যে গর্ভবতী 1 জন আছে, প্রসূতি 3 জনা, আর বাকিটা 6 মাস থেকে 3 বছরের বাচ্চা আর 3 থেকে 6 বছরের বাচ্চা।
1: আপনি প্রথম এলেন, আর আজকে অবস্থা কি পরিবর্তন দেখছেন?
0: অবশ্যই এখন মায়েরা অনেক সচেতন, আমরা যে কাউন্সিলিং করি, আমরা যে মাদার্স মিটিং করি, আমরা যে পাড়ায় পাড়ায় ভিজিটে যাই মায়েদের সচেতন করার জন্য, যে একটা কি দুটোর বেশি সন্তান অধিক নেওয়া যাবে না, কারণ একটা সন্তান মানুষ করায় বর্তমানে খুব টাফ পরিস্থিতি, কারণ তাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না, তারা প্রত্যেকেই খেটে খাওয়া মানুষ, দিন মজুর যাকে বলে। সেক্ষেত্রে সন্তান সংখ্যা কম হলে তাকে সঠিকভাবে শিক্ষা বা তারা নানা রকম আরো কিছু শেখানোর ইচ্ছা থাকলেও সেটা সম্ভব।

0: হলে ওই 7টা 8টা পর্যন্ত কিছু লোকজনকে পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না।
1: এই অঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ কিরকম?
0: অনেকগুলো ক্লাব ছিল আসাননগর, পোস্টকন্যা ছিল, তরুণ পাঠাগার ছিল, তরুণ সংঘ ছিল, ইয়ং সেন্টার ছিল, সে সমস্ত ক্লাবগুলো আজ সবই প্রায় বিলুপ্তির পথে। এখানে খেলাধুলোর প্রচুর সামগ্রী দেওয়া হতো সেই সময়, এখন মোবাইল পাওয়াতে তারা এই খেলাধুলোগুলো একদম বাদ দিয়ে দিয়েছে। এখানে সুভাষ সংঘ বলে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে 4-5 দিনের একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, 16 দলের টুর্নামেন্ট করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে এখানে খেলতে আসে।
1: এখানে রক্তদান শিবির হয় না?
0: হ্যাঁ, রক্তদান হয়, বছরে 5-6টা জায়গায় রক্তদান শিবির হয়।
1: প্রাথমিক স্কুলগুলোতে ছেলে মেয়েদের আসা যাওয়া কেমন দেখছেন?
0: কৃষ্ণগড় 1 ব্লকে আমাদের আসাননগর বোর্ড প্রাইমারি 1 নম্বর ছাত্রছাত্রী হিসাবে প্রায় 400 উপরে ছাত্রছাত্রী আছে। আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতির হার খুবই ভালো থাকে, কিন্তু আসাননগরের উত্তর দিকের কয়েকটা পাড়া আছে, সেইখানে শিক্ষার আলো পৌঁছানো যায়নি। তারা একদিন হয়তো স্কুলে আসে, আর 3 দিন স্কুলে আসে না। আমরা এর জন্য অভিভাবকদের সঙ্গে মিটিং করি, তাদেরকে জানাই স্কুলে অন্তত পাঠান হোক, কিন্তু তাদের মধ্যে এই ভাবনাটা এখনো জাগ্রত হয়নি।
2: অঙ্গনওয়াড়ি কর্মী অন্নপূর্ণা পালের লোকগান।

0: গ্রামকে নিয়ে আরও কিছু অভিজ্ঞতা ব্যক্ত করলেন 76 বছরের প্রবীণ শরদিন্দু বিশ্বাস।
1: তখন মানুষের মধ্যে একটা প্রাণ ছিল, আন্তরিকতা ছিল, যে জিনিসটা বর্তমানে যে সমাজ ব্যবস্থা তার মধ্যে এটা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা খেলাধুলা করেছি, আমরা ফুটবল খেলেছি, ওই যে তরুণ সংঘ যে বলল ওই সংঘে তখন আমরা এক্সারসাইজ করতাম 10 জন 15 জনের রুটিন মাফিক, ডাম্বেল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে এক্সারসাইজ করার যে সরঞ্জাম সেটাও ওখানে থাকতো, আমরা রুটিন মাফিক সেগুলো করতাম। কিন্তু এখন আমি আমার ছেলেটাকেই বলে সকালের ঘুম থেকে তুলতে পারি না। আমি যেমন এখনো 5টায় উঠি, সকালবেলা হাঁটি, দৌড়াই একটু।
2: ফুটবলের কথা বললেন, আর কি খেলা আপনারা খেলতেন?
1: ফুটবল থেকে আমি বেশি খেলতাম হাডুডু খেলা, যেটা আমাদের একটা টিম ছিল, আমরা বিভিন্ন জায়গায় যেতাম। তখনকার সময় রেলের চাকরি পেয়েছিল ইনসান, জুজুর আলী, এরা খেলতো, এরা রাজ্য স্তরের প্লেয়ার, এদের সঙ্গে আমরা খেলাধুলা করেছি। হাডুডু খেলাটাই আমার কাছে তখন ছিল, যেমন আমাদের পবিত্র উনি খেলতেন তখন। তখনকার যে টিমটা ছিল, সুরদা ছিল, স্বপন ঘোষ ছিল, আমাদের বিশ্বনাথ মন্ডল ছিল।
0: আসাননগরের এক নিরিবিলি গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে মা শারদা আশ্রম। এই আশ্রম প্রতিষ্ঠা করেন স্বপন বিশ্বাস। আশ্রমের ঠাকুর দালানে বসে গান শোনালেন প্রবীণ সঙ্গীত শিল্পী দেবাশিস বিশ্বাস।

0: কিছু কথা হলো গ্রন্থাগারিক অমিত বিশ্বাসের সঙ্গে।
1: আসন্নগর হাই স্কুল সংলগ্ন এরিয়াতেই লাইব্রেরিটা আছে। রাজকিশোর বসু বলে এক ভদ্রলোক এবং তৎকালীন আসন্নগরের কিছু গুণীজন মিলে ওই লাইব্রেরিটা 1959 সালের দিকে স্থাপন করেছিলেন। আমি ছোটবেলার থেকে ওই লাইব্রেরিতে যাই। বর্তমানেও লাইব্রেরিটা খোলা থাকে, কিন্তু এখন কর্মী সংখ্যার অভাব। বর্তমানে এক একজন লাইব্রেরিয়ানকে প্রায় 2-3টে লাইব্রেরি সামলাতে হচ্ছে। আমাদের নদিয়া জেলাতে টোটাল 108খানা লাইব্রেরি আছে। তা আমাদের কর্মী সংখ্যা মোটামুটি 250 জন থাকার কথা, সেখানে কর্মী সংখ্যা মানে ডি গ্রুপ লাইব্রেরিয়ান মিলে 62 জন মতন আছে। যে ভদ্রমহিলা আমাদের এই আসন্নগর লাইব্রেরিতে আছেন বর্তমানে, তাকে 3টে লাইব্রেরি সামলাতে হচ্ছে। লাইব্রেরি না থাকলে বন্ধ থাকছে, কন্টিনিউটি না থাকার জন্যে মানে গ্রন্থাগারে পাঠক সংখ্যা কমছে। এমনিতেও কমছে, কারণ মোবাইল সবার হাতে হাতে। যদি কর্মী সংখ্যা বাড়ানো যায়, লাইব্রেরিগুলো যদি প্রতিনিয়ত খোলে, তাহলে আশা করি মানে পাঠক সংখ্যা বাড়বে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায়, কিন্তু ভাবনা চিন্তার কোনো বিষয় থাকে না। কিন্তু একটা বইয়ে প্রচুর জ্ঞান পাওয়া যায়। গল্পের বই পড়ছেন, সেই বইটা পড়ছেন মানে কি, আপনার ভাবনা চিন্তাটা উন্নত হচ্ছে। মানে আপনি ব্যাকগ্রাউন্ডে ভাবছেন যে এটা হচ্ছে, ওটা হচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে, যেটা দেখাচ্ছে সেটাই আপনি দেখছেন। মানে ভাবনা চিন্তার উন্নতি ওখানে হয় না, কল্পনা শক্তি নষ্ট হয়ে যায়। ওই জন্য গ্রন্থাগারে গেলে সার্বিক উন্নত হয়। প্রমথ চৌধুরী বলেছিলেন, গ্রন্থাগারে হসপিটালের সমান।
0: এই অঞ্চলের সাহিত্য চর্চা সহ আরো কিছু বিষয় তুলে ধরেন নিমাই চন্দ্র বিশ্বাস।
2: আগে আমরা বেশ মাঝে মধ্যে মাসে 1-2 বার অন্তত সাহিত্য চর্চা যে বৈঠক তাতে বসতাম, কিন্তু সেই সব ছেলেগুলো হারিয়ে যাওয়ার পর আমরা সেই সঙ্গটা দিতে পারছি না। এখন আমাদের কাছাকাছি কৃষ্ণগড়ের যে সাহিত্য সভা হয় দুটো, অন্নবাক সাহিত্য একটা পত্রিকার তরফ থেকে মাঝে মধ্যে হয়, এবং একটা হয় কবি বাসর। আমি নিজে একটা পত্রিকা বের করতাম, সেতু সাহিত্য নামক পত্রিকা, আর একজন বের করতো রণভূমি নামক পত্রিকা। কিন্তু দুটোই বন্ধ হয়ে গেছে, আর সেরকমভাবে সাহিত্য চর্চা দেখি না। তবে অনেকেই শুনি, লেখালেখি করে আর কি।
0: দিশাশীল কবিতা পাঠ করেন।
3: রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কৃপণ কবিতাটি, সেটাই আমি আবৃত্তি করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারে ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
0: আশাকর্মী তাপসী বিশ্বাস ঘোষ আমাদের জানালেন,
4: আমাদের যখন জয়েন করানো হয়েছিল তখন বলেছিল যে মা বাচ্চা নিয়ে কাজ, কিন্তু বর্তমানে আমাদের সমস্ত

0: সমস্ত কিছুই করতে হয় আর কি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজই করতে হয়। এখন ধরুন যেরকম বয়স্ক মানুষ আর সামাজিক নানান রকম কাজকর্ম, যেরকম ফরেস্ট সার্ভেগুলো সরকারি প্রকল্প, তারপরে এখন যে সমস্ত প্রকল্পগুলো আসছে সমস্ত কিছু, এই যে আয়ুষ্মান ভারত রিসেন্ট আমাদের সফটওয়্যারে এন্ট্রি করেছে, আইডি তুলে দিয়েছে, ওইগুলো করতে হবে।
1: এখানকার মানুষ যদি অসুস্থ হন কোথায় যাবেন?
0: এখানকার মানুষ যদি অসুস্থ হয়, প্রথমে তো আমাদের আশানগর পিএইচসি হসপিটাল আছে, ওখানে সাধারণত প্রথমে যায়। ওখানে ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে ডাক্তারবাবুরা যদি মনে করেন এখান থেকে হবে তো ভালো, না হলে ওনারা যেখানে মনে করবেন সেখানে ওনারা ট্রান্সফার করে দেন। এরকম শক্তিনগর জেলা হসপিটাল আছে ইত্যাদি।
1: মানুষের মধ্যে সচেতনতা কতটা বেড়েছে বলে মনে হয়?
0: সচেতনতা অনেকটাই বেড়েছে। আগে তো আমরা বাচ্চাদের ইমিউনাইজেশন বলুন, গর্ভবতী মায়েদের বলুন, মানে ডেকে ডেকে আনতে হতো, এখন কিন্তু ওনারা নিজের থেকেই আমাদেরকে ফোন করে খোঁজ নেয়। এখন আর যে আমাদেরকে যে ওদেরকে বলতে হবে, মনে করিয়ে দিতে হবে, সেই ব্যাপারটা কিন্তু নেই। আমাদের হয়তো কোনো ভুলবশত হয়তো দেরি হয়ে গেল, তারাই কিন্তু ফোন করে খোঁজ নেয়।
2: পঞ্চম শ্রেণীতে পাঠরতা অপরূপা বিশ্বাস আমাদের শোনালো গান।

0: কালী গিন্দা ফুল।
1: সুকুমার সরকার।
2: 1990 সাল ছিল মহাত্মা লালন সাহ ফকিরের তিরোভাব শতবর্ষ। তখন অনুদয় শঙ্কর রায় বিশেষ করে আর যারা ছিলেন মানিক সরকার, তিনি তখন তথ্য সংস্কৃতি দপ্তরের উপাধিকর্তা ছিলেন, একজন মারা গেলেন যতীন্দ্রনাথ রায়, উনি এবং বিশিষ্ট কিছু লোক সংস্কৃতি প্রেমী মানুষ একত্রিত হলেন এবং কদমখালী ওদা আসলো সমন্বিত হবে একটা কমিটি গঠন করলাম। ওর আহ্বায়ক ছিলাম আমি, মহাত্মা লালন তিরোভাব শতবর্ষ উদযাপন কমিটি, এবং আমরা মেলা শুরু করলাম এবং মেলায় শান্তি ঘোষের উদ্বোধন করলেন। লালনের নামে কোনো মেলা ছিল এই উপমহাদেশে? 33 বছর যাবৎ মেলাটা হয়ে আসছে এবং আমরা একটা পত্রিকা, 33 বছরই আমরা অচিন পাখি, বিখ্যাত বিখ্যাত সমস্ত লোকসংস্কৃতিবিদদের লেখা সেখানে কিন্তু পায়। প্রদীপটা জ্বালিয়েছিলাম লালনের নামে, এখনো অমলিন অম্লান এখনো চলছে। আমাদের এখানে যেটা মূল অভাব এখন একটা শিক্ষার ক্ষেত্রে, একটা বালিকা বিদ্যালয়, যেমন কথা অনেক দূর হয়েছিল, উত্তর অনেকে মারা গেছেন, ইয়ে নেই, নতুন যে প্রজন্ম এসছে এদের মাথায় আসে কিনা জানি না, তবু আমি কয়েকজনকে বললাম পারলে সবাই মিলে একটা ড্রাইভ দিয়ে এখানে একটা বালিকা বিদ্যালয়ের খুব দরকার। এখানে স্বপন বিশ্বাস তৈরি করেছে, আমরা আছি সঙ্গে, একসঙ্গেই সারদা মায়ের নামে একটা আশ্রম। 22শে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা এখানে একটা মেলা লোক অনুষ্ঠান আয়োজন করি, বহু মানুষ আসেন।
1: গীতা রায় শুনালেন হলুদ গোটা ও কোনি বিদায়ের গান।

0: বেড়ে।
1: আসাননগর সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নিরলস কাজ করে চলেছেন পেশায় শিক্ষিকা মমতা বিশ্বাস। ওর সঙ্গে কথা বলে জানা গেল অনেক কিছু।
2: লোকসংস্কৃতি বলতে অনেক ব্রত কথা ছিল, যেমন আমাদের এই গ্রামেই হতো চৈত্র পূজার সময়, যেটা গাজন উৎসব ঠিক নয়, আমাদের এখানে বলা হতো শিব পুজো। তো তখন অষ্টক গান হতো এবং দলে দলে লোক আসতো। আমাদের বাড়িতেই ধরুন হঠাৎ করে 40-50 জন লোক চলে এলেন অন্য গ্রাম থেকে, তার দলবল নিয়ে আরো এলেন 3-4 দলে, মানে একটা লড়াই হতো কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমার ছোটবেলাটা সেরকম কেটেছে, আমাদের বাড়িতেই হয়েছে। আর তাদের জন্য অনেক আগে থাকতেই মা কাকিমারা, আমি যৌথ পরিবারে বড় হয়েছি, 40 জন ফ্যামিলি মেম্বার ছিল আমাদের, কৃষক পরিবার। ওই দেখা যেত যে চাল ডাল ছাতু এসব করাই থাকতো, সারা রাত ধরে গান হয়েছে, লোক বোঝাই হয়ে গেছে। এবং তাদের সবার জন্য আলাদা ব্যবস্থা করতে হতো না, সব মাটির মধ্যে শুয়ে আবার পরের দিন ছাতু মুড়ি আখের গুড় টিন বোঝাই থাকতো, খেয়েটে সব আবার চলে যাচ্ছে। এই সমস্ত ছিল আমাদের আসাননগর। বিল এবং খাল বেষ্টিত এবং ঝোর বেষ্টিত, উত্তর এবং পশ্চিম দিক ঝোর বেষ্টিত। তারপরে খাল আছে, পদ্ম বিল আছে, শোলমারির বিল আছে, দো বিল আছে, অনেক বিল আছে। মাছ আমার কাকাও দেখতাম মাছ ধরার অনেক রকমের যন্ত্রপাতি তৈরি করতেন, তখন কেউ কিন্তু মাছ কিনে খাবার ব্যাপারটা ছিল না, এত পরিমাণে মাছ হতো। আমন ধান হতো আমাদের প্রচুর, সেই আমন ধানের ভাত চাল চিড়ে মুড়ি খই সব আমাদের হতো। তারপরে রোয়ার চাষও দেখেছি, সেটাও এখন উঠে গেছে। আসাননগরে তাঁত একসময়ে খুব বেড়ে যায়, ওই 90-এর দশক থেকে ওপার বাংলার মানুষরা এসে খুব সহজেই এই কাজটাকে নিতে পারত। হয়তো সব হারিয়ে এসেছে, কারোর বাড়িতে কদিন থেকে তাঁত শিখলো, তাঁত শান্তিপুরের তাঁতের শাড়ি, সেটাও এখন নেই। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবার পর, বাড়িতে একটা যদি গরুর বাছুরও হয়, সুবচনীর পুজো বলে একটা পুজো হয়, তারপরে আপনার হচ্ছে বাগের নাড়ু বলা হয়, গরুর প্রথম বাছুর হলে সেই দুধের নাড়ু করে দেওয়া হয়। আমি আর একটা জিনিস দেখেছি, পৌষ মাস, সারা পৌষ মাস ধরে কথ্য ভাষায় যেটা বলা হতো হোল বোল গান, যারা রাখাল শ্রেণী ছিল তারা বাড়ি বাড়ি ধামা নিয়ে গিয়ে গিয়ে দল বেঁধে গান করতো, তাদের তৈরি করাই গান, ওই একজনের শুনে আর একজন শেখা। সেসব এখন কিচ্ছু নেই, একদমই নেই, লুপ্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় ব্যাঙের বিয়েও দিয়েছি বৃষ্টি হচ্ছে না বলে। এখন হচ্ছে নার্সারি হয়েছে, ওই কাজের সঙ্গে অনেক মানুষ যুক্ত, মেয়েরাও করছে, প্যাকেটিং করে, কেউ হচ্ছে কাটিং করে, তারপরে হচ্ছে কলম বাঁধে। আর একটা কাজ হয় সোলার কাজ, ফুল সোলা, যেটা এখন খুব কমে এসেছে। আমাদের এদিকে যে বিল বলেছিলাম ওখান থেকে ফুল সোলা সংগ্রহ করে আনে, এনে তারা ফুল সোলার বিভিন্ন রকমের কাজ করে, ওই বৃত্তিটাও আছে। আর একটা ওই যে বললাম না মাছ ধরার যে যন্ত্রপাতি বিভিন্ন, ওটা হচ্ছে বাঁশ কেটে সোলা দিয়ে বুননি তৈরি করে, ওই ওটা এখন কম বেশি, যেমন এবার যদি খুব বৃষ্টি হয় সমস্ত জলে ভরে যাবে, মানুষ ওই সমস্ত যন্ত্র দিয়ে মাছ ধরবে, বৃত্তি বলে, রাবানি বলে, খালই। মাটির কাজ ছিল, কুমোরও ছিল, কিন্তু এখন নেই বললেই চলে, মাটির জিনিস আর সেইভাবে ব্যবহার হয় না। মাটির এখন আর একটা চাহিদা আছে, যেটা আসাননগরে অনেক খেজুর গাছ এখনো আছে, আগে তো আসাননগরের খেজুরের গুড় খুব নাম করা ছিল, মাটির ভারী চাহিদাটা রয়ে গেছে। তখন আবার ওই মাটির জ্বালাই করে রস জাল, ধান সিদ্ধ বা পাত্র হিসাবে বড় বড় নাদাতে ধান ভিজিয়ে রেখে সেইগুলো সিদ্ধ, এ সমস্ত আমার ছোটবেলায় দেখেছি। তবে মাটির ভার যেটা গুড় হচ্ছে খেজুরের গুড়, সেই ভাড়ের গাছে পাতা হয়, তো এখন ওই ভারী পেতে ওই রসটা ভারী পড়ে। তারপরে যারা গাছই বলা হয়, যারা গাছ কাটে তারা ওটা এনে আবার জাল করে, এখন টিনের বা লোহার পাত্রে জাল হয়, আগে বড় বড় জ্বালায় জাল হতে দেখেছি।
1: বাংলার মুখ আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই উপলক্ষে হুগলির তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সন্ধ্যায় জেলা পরিষদ সভাগৃহে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ির পিএফ কমিশনার পবন কুমার বানসাল সহ চা বাগান ও বিভিন্ন সংস্থার কর্মীরা। ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন, নতুন কর্মীদের কর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যেই এই অনুষ্ঠান। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4,000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিকশিত ভারত জিরামজি প্রকল্পে জব কার্ড পাওয়ার জন্য 7,91,000, বার্ধক্য ভাতার জন্য 6,07,000 এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 8,15,000 আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার উত্তরবঙ্গে বালাসান নদীর উপর স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজ 2027 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার এক বিবৃতিতে জানিয়েছেন, 52 কোটি টাকা ব্যয় নতুন স্থায়ী দুধিয়া সেতু নির্মাণের কাজে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। দার্জিলিংয়ে প্রবল বর্ষণের কারণে হিউম পাইপ তৈরি অস্থায়ী দুধিয়া সেতু গতকাল ভেসে যায়। মন্ত্রী জানান, পূর্ত দপ্তর ক্রমাগত পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফের অতিরিক্ত জমি হস্তান্তর করেছে। মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন বলেন, লালগোলা ভগবানগোলা সহ বেশ কিছু সীমান্তবর্তী এলাকার জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে। জেলাশাসক আরও বলেন, মুর্শিদাবাদে সীমান্ত এলাকায় মোট 49 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার জায়গা ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোড়গ্রাম পর্যন্ত 116A জাতীয় সড়কের হাইস্পিড করিডোর নির্মাণের জন্য গতকাল মুর্শিদাবাদ জেলা প্রশাসন জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে অতিরিক্ত জমি তুলে দিয়েছে। খড়গ্রাম ও বড়য়া ব্লকের নির্দিষ্ট কিছু এলাকার জমি এই প্রকল্পের জন্য হস্তান্তর করা হয়েছে। আগেই এই প্রকল্পে 16.6 কিলোমিটার অংশের জমি হস্তান্তর করা হয়েছিল। গতকাল আরও 12.1 কিলোমিটার অংশের জমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের বর্ধমান বিভাগের প্রকল্প আধিকারিকের হাতে তুলে দেন মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার তিন মাথা নদীতে ট্রলার থেকে পড়ে এক মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। কাকদ্বীপের অক্ষয়নগর এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস সহকর্মীদের সঙ্গে এফপি সাবিত্রী নামে ওই ট্রলারে গত 15 জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান। জামাই ষষ্ঠীর বাজারের জন্য মাছ নিয়ে ফেরার পথে নদীর প্রবল স্রোতে উল্টে পড়ে ট্রলারটি। সেই সময় ট্রলারের মাথায় বসে থাকা কৃষ্ণ দাস অসাবধানবশত নদীতে পড়ে যান। তার খোঁজে তল্লাশি চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানা ঘেরাও ও হামলার চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাকে ধরা হয়। রেজিনার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের পর এবার ফলতা থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমফানের ত্রাণ বন্টনে দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার দাবি, আমফান পরবর্তী সময় ফলতা ব্লকে মৎস্যজীবীদের জন্য ত্রাণ ও ঘরবাড়ি

0: ক্ষয়ক্ষতির সহায়তা বাবদ 47 কোটি টাকারও বেশি সরকারি অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত, কোথাও বা অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

শুনছেন অতুল প্রসাদের গান। পরের গানটি তাঁরই কণ্ঠে, শিল্পী অতুল প্রসাদ সেন।

0: দ্বিজেন্দ্র গীতির পর শুনলেন অতুলপ্রসাদের গান।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: এবার শুনবেন রজনীকান্তের গান, শিল্পী দিলীপ কুমার রায়।

0: শুনলেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং সবশেষে রজনীকান্তের গান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়।

মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: pulau tabe ram nara yan patro
1: patro vale
2: lo chili lam ekuli ei matro lo chidi e baldho je lak baldho kothay dukbe
1: raja vale
0: kotal tabe egi e sochokbe
1: কোটাল বলে
3: পান খেয়েছি মশলাটাতে কর্পূর
1: আহা মশলাটাতে কর্পূর
3: গন্ধে তারে মুন্ডয় আমার একেবারে ভরপুর।

0: ভোগমে পেলে এবং পেলে বকশিস।
1: রাজা বলেন
2: হাজার টাকা ইনাম পাবে সদ্য।
1: তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য।
2: জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ। রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার বাজল কাশর ঢক্কা। উড়ে বাপরে কি তেজ বুড়ো আড়ে উড়িয়ে পায় না সে যে অক্কা।
3: বাপরে কি তেজ
2: ওরে মা বাপরে কি তেজ
3: বাপরে কি তেজ
2: মামারে।

0: बापरे किते
1: बापरे किते
0: मामारे बापरे किते
2: পলের গানটি শ্যামল গুপ্তের কথায় সুরারোপ করেছেন আলী আকবর খান, শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

রোমগীতির আসরে পরের গানটির কথা লিখেছেন অনিল ভট্টাচার্য, সুরারোপ করেছেন নির্মল ভট্টাচার্য, শিল্পী রিনি কোনার।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। সুধীন দাশগুপ্তের কথায় এবং সুরে পরের গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রৌম্য গীতি। পরের গানটি শ্যামল গুপ্তের কথায় অলোকনাথ দের সুর, শিল্পী মীনা কাপুর।

রোমগীতির আসরে মীনা কাপুরের পর শিল্পী পিন্টু ভট্টাচার্য। গানটির কথা লিখেছেন চণ্ডী দাস বোস, সুরারোপ করেছেন অনিল বাগচী।

ব্রহ্মগীতির আসরের শেষ গানটির কথা লিখেছেন জীবনময় গুহ, সুরারোপ করেছেন অরুণ কুমার দত্ত, শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন, প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামস প্রসাদ মুখার্জী বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি জাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধন এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডরেনরিচ শিল্প বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনী যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। সাবমেরিন বিরোধী যুদ্ধ এবং জলের নিচে সমীক্ষা চালানোর ক্ষেত্রে এই জাহাজগুলি বিশেষ কাজে আসবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়েছে। ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমান দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, and enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড়পুর গ্রামে পৌঁছান। তাঁকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাটতি এবং

মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তারা রায় রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। স্নাতক স্তরে ডাক্তারের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেওয়া হবে। এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে তারা আগামীকালের জন্য প্রস্তুত। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্যস্তরে কল ফ্রন্টলাইনের নাম্বার হল 0332214-3526 এবং 8697981070, এছাড়া 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং এর সংস্কৃত দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান শেষে শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল AIA নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের এক বৈঠক আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিনিধি দলের প্রধানরা বর্তমান বিশ্বের সামনে অচিরাচরিত নিরাপত্তা চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা নিয়েছেন এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেই চলেছে। সুদান ফেরত কেরালামে কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখা নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্কর বলেছেন, অস্থির এই পৃথিবীতে নিজেদের জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থা লক্ষ্য অর্জনের পাশাপাশি ভারতকে ভৌগোলিক সীমা অতিক্রম করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সবথেকে ভালো অবস্থায় নিয়ে যেতে হবে। নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া UAS ফোরাম 2026-এ ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্বের গভীরতা ও বিস্তৃতির কথা উল্লেখ করেন। দুটি দেশ পারস্পরিক বিভিন্ন সমস্যা ও জটিলতার মধ্য দিয়ে চলার সময় এই সম্পর্ক বজায় আছে। কেন্দ্র সংস্কৃতি সচিব বিবেক আগরওয়াল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ভারতের জন্য একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন বিদেশ মন্ত্রক। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রকের মুখপাত্র নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে আপোষহীন নীতি অনুসরণ করে তার পরিপ্রেক্ষিতে এই নেতৃত্বের ভূমিকা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কাজে অর্থায়নে নেটওয়ার্ক মোকাবেলা এবং অবৈধ আর্থিক ব্যবস্থা নির্মূল নতুন দিল্লির নিরলস উদ্যোগকে আরও জোরদার করবে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা 2টি এবং ভেনিসিয়াস জুনিয়া 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে হবে। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। আফগানিস্তান

জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জাতি গঠনের কাছে পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে। এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে কুর্ণিশ জানিয়েছেন তিনি। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছবেন তিনি। একটি প্রতিবেদন,
1: তারকেশ্বর থেকে কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উদ্বোধন হবে হাওড়া সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল ও পূর্ব মেদিনীপুরের হাওড় রাধারমনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন তিনি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটির মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেলে 3:30 থেকে রাত 10টা পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এই সময় জরুরি পরিষেবা দেওয়া পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে আজ বিকেল 5টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করবে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া, বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপঘাট, মাঝেরহাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নৈহাটি মাঝেরহাটের মতো চলাচলকারী লোকাল বিকল্প পথে শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে, কাকুরঘাচে হয়ে যাবে। 2টি ট্রেন শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকবে। আগামীকাল হাসনাবাদ বিবাদীবাগ এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু গ্রিন ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরীক্ষা দেবে। একই সঙ্গে ওই দিন বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি, নোয়াপাড়া দমদম বিমানবন্দরের মধ্যে 78টির পরিবর্তে 112টি ট্রেন চলবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4,000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায়

0: পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অধ্যক্ষ রথীন্দ্র বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ ঐতিহাসিক ক্ষণে সবাই এখানে সমবেত হয়েছে। এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গে গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম দমদম, নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: বলে বলে ক্লান্ত হয়ে গেলাম।
4: কি হলো?
3: নতুন কিট ব্যাগ চাই।
4: তাহলে আগে ক্যাপ্টেনকে বলো, না শুনলে অগত্যা ম্যানেজারকে।
3: কারেক্ট।
4: ঠিক এভাবেই আগে অভিযোগ ব্যাংকে করো। 30 দিনের মধ্যে কোনো উত্তর বা সমাধান না পেলে CMS পোর্টালে অভিযোগ করো, অর্থাৎ প্রথমে ব্যাংক, তারপর CMS পোর্টাল, নয়তো অভিযোগ বাতিল হবে। যাওয়া যাক। দেখো, এসে গেছে না কিট ব্যাগ।
5: RBI একথা বলে,
6: প্রথমে নিজের ব্যাংক, তারপর RBI ওম্বুডসম্যান।
1: এখন শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলা মহলে। আজ আপনাদের সঙ্গে রং মিলানতে নিয়ে রয়েছে আপনাদেরই বন্ধু আত্রেয়ী সমাজপতি। নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা, সকলে যাতে ভালো থাকেন এই আশাই রাখি। আর আপনাদের ভালো রাখার জন্যই তো আমরা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, আর ওয়েদারটা একটু ঠিক আছে, গতকালের সেই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঠিক বলবো না, বাজ পড়েছে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গা জলমগ্ন আজও রয়েছে, জলযন্ত্রণা রয়েছে, কিন্তু তার মাঝেই একটু মানে ওয়েদারটা একটু ভালো হয়েছে, তাই মনটাও ভালো আছে। আর আগামীকাল এই মন ভালো করা ওয়েদারে আমরা জানাচ্ছি যে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, সেটা আমরা সবাই জানি। মানে এখন এত প্রচার চারিদিকে, এত কিছু অনুষ্ঠান হচ্ছে এবং তার জন্য আমরা সবাই জেনে গেছি যে আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস পালিত হতে চলেছে এবং তার সঙ্গে আরও একটি দিবস বিশ্ব সঙ্গীত দিবস। তাই আগামীকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, আপনারা সেখানে চলে যেতেই পারেন মনের ইচ্ছা মতো। আর এই যোগ চর্চা, যোগের বিষয়টা কি, এই যে যোগ দিবস আমরা পালন করছি, যোগ চর্চা কিভাবে আমাদের ভালো রাখতে পারে মানুষকে, সাধারণ মানুষকে, তাই সচেতন করবার জন্যই কিন্তু এই প্রচেষ্টা প্রধানমন্ত্রী করছেন এবং তার সঙ্গে আমরাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু চেষ্টা করছি নিজেদেরকে ভালো রাখার, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সচেতন করবার জন্য। এবং চলুন না সকলে মিলে আমরা নিজেদেরকে ভালো রাখি। যোগকে সঙ্গী করলে রোগকে আমরা দূরে রাখতে পারবো, তাই না? বিভিন্নভাবে, শুধু শারীরিক স্বাস্থ্যের দিক থেকে নয় যে হাতে পায়ে ব্যথা হচ্ছে আচ্ছা একটু যোগচর্চা করি, মানসিকভাবেও কিন্তু আমাদের ভীষণ স্ট্রং করে যোগচর্চা। যেমন ধরুন সাধারণত কি হয়ে থাকে আমাদের, আমরা তো প্রচণ্ড চিন্তাভাবনার মধ্যে সারাটা দিন কাটাই, এই কি হবে, মানে এখন হয়তো কাজ করছি এই সময়ে কিন্তু আমরা পরবর্তী ভাবনা কি হবে সেটা নিয়ে ভাবতে থাকি, বাড়ি গিয়ে কি হবে কিংবা আগামীকালের কাজগুলো কিভাবে সামলাবো, এই সমস্ত কিছু নিয়ে। তো সারাক্ষণই মন ভীষণ চঞ্চল অস্থির হয়ে রয়েছে, অহেতুক চিন্তাভাবনা থাকে, অতিরিক্ত উদ্বেগ, শুধুমাত্র মানসিক চাপই যে এতে বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, মানসিক রোগেরও কারণ হয়ে উঠতে পারে,

ধরুন অহেতুক বিষয় যদি আমরা ভাবনা চিন্তা করি, যেমন ধরুন সেটা অ্যাংজাইটিতে পরিণত হতে পারে। ধরুন আপনি ভাবছেন যে এই ধরো আমি এখন যাচ্ছি, হঠাৎ করে যদি বৃষ্টি নামে, নামবে, একটু কোথাও দাঁড়িয়ে যাবেন, আর যদি নাই দাঁড়াতে পারেন তাহলে যদি ছাতা ব্যাগে করে সঙ্গে সবসময় রাখতে হবে তাহলে আর বৃষ্টিতে ভেজার চান্স থাকবে না। তাই অহেতুক আমরা নিজেদেরকে প্যাম্পার করব না আর ভাবনা চিন্তা করব না, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো রাখতে পারি। কিন্তু ওই যে চিন্তা বাবাজি আমাদেরকে পেছন ছাড় থেকে ছাড়ছেই না, তাই মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার জন্য যোগচর্চা কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে থাকে। সংসার পেশা সামলাতে সামলাতে আমাদের তো মন একদম সবসময় ভালো থাকে না, বেশ উৎকণ্ঠার মধ্যে আমাদের কাটে। আর এই উৎকণ্ঠার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস হয়, যেমন হরমোনের নিঃসরণ হয়, যেটা শরীরের জন্য ক্ষতিকর। শুধু শরীরের সঙ্গে তো সবটা জড়িত, তাই না? এই যে মস্তিষ্কের সঙ্গে সারা শরীর এবং তার সঙ্গে মন, ঘুমের 12টা বেজে যায় এর ফলে। মানে আপনি ধরুন সারাদিন চিন্তা ভাবনা করছেন এবং ঘুমের মধ্যে আপনি ঘুমিয়েও ঘুমিয়েও ভাবছেন বা ঘুমানোর পরেও চোখটা বন্ধ হয়েছে কিন্তু ভাবনা চিন্তাগুলো সরছে না, তাই ঘুমও আসছে না। রিল্যাক্স মাইন্ড হলে তবেই তো ঘুম আসে। তাই যদি যোগাসন করা যায় কিছু তাহলে কিন্তু মানসিক চাপ আমরা অনেকটা সরিয়ে ফেলতে পারি। আর তবে নিজে কিন্তু পছন্দ মতো এই যে আমি পারছি বা বিভিন্ন বই দেখে বা সামাজিক মাধ্যম থেকে সাহায্য নিয়ে করাটা কিন্তু মোটেই সমীচীন নয়। তার জন্য দরকার কিন্তু আমাদের এক্সপার্টের, একদম বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কিন্তু আমরা নিজেদের যোগচর্চা করতে পারি। নানাবিধ চিন্তা, কাজের চাপ বেড়ে যাওয়ার জন্য এই যে ঘুমের অভাব হচ্ছে এবং অনিদ্রাও চলে আসে, এই অনিদ্রা শুধুমাত্র বয়স্কদের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, হচ্ছে এখন যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্র, ছোট বাচ্চার ক্ষেত্রেও হতে পারে। তাদের ক্ষেত্রে চিন্তাভাবনাটা হয়তো কম, সেক্ষেত্রে মোবাইলের একটা মোবাইল কারণ হতে পারে। আর বড়দের ক্ষেত্রে তো কাজের চাপ সবটাই রয়েছে এবং তার জন্য যেটা হয় সেটা ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। তাই মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে, মস্তিষ্কে যাতে রক্ত চলাচল, রক্ত সঞ্চালন বেড়ে যায় তার দিকে খেয়াল রাখতে হবে, হরমোনের ভারসাম্য ঠিক রাখা এবং দুশ্চিন্তা অনিদ্রা দূর করবার জন্য কিন্তু আমাদের যোগাসন চর্চা। গবেষণায় দেখা গেছে যে আমরা যদি অত্যাধিক মানসিক চাপ বা স্ট্রেস, যেটা আমরা সবসময় বলি না কিছু হলে বাবা আমরা ভীষণ স্ট্রেস এখন, কেন না, কোনো কিছুতেই অতিরিক্ত ভাবনা চিন্তা চলে আসছে, আর এই ভাবনা চিন্তা কিন্তু 70% কার্যক্ষমতা কমিয়ে দেয়, গবেষণা কিন্তু এটাই বলছে। তাই নিজেদেরকে ভালো রাখার জন্য ওই যে বললাম প্রশিক্ষকের কাছে যেতেই হচ্ছে। এবং কেন যাব, আপনি যদি বলেন যে আমি তো বেশ ভালোই আছি, হাত পা বেশ সচলই রয়েছে, কোমরের ব্যথাটা একটু মাঝে মাঝে বেগ দেয় কিন্তু সামাজিক মাধ্যম থেকে যা দেখছি মোটামুটি হয়ে যাচ্ছে, কিন্তু বলবো তা না, কারণ প্রশিক্ষক আপনার যা যা সমস্যা সেটা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে সেই মতো একটা চার্ট করবেন এবং আপনি যে ব্যায়ামগুলো করতে পারবেন সেগুলো আপনাকে সমানভাবে শিখিয়ে দেবেন, গাইড করে দেবেন। তাই তবুও কিছু কিছু আসনের কথা আমরা বলতেই পারি, যেমন বিপরীতকরণী, শবাসন, সুখাসন, ভুজঙ্গাসন, বালাসন, বজ্রাসন, শীর্ষাসন এবং সূর্য নমস্কার। এই কটি আসন কিন্তু আমাদের বিভিন্নভাবে মানসিক সুস্থতা বজায় রাখে এবং এই যে একটা মানসিক চাপের মধ্যে থাকছি আমরা সারাটা দিন ধরে, সকালের ওই 15-20 মিনিটের এই যে সময়টা যদি আমরা রোজ বার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ওই যে সারাদিনে যতই ভারী ভারী জিনিস কাঁধে মাথায় চাপিয়ে দেওয়া হোক না কেন, আমরা বেশ সেটাকে সরিয়ে রেখে, মানে ওই যে রোগটাকে সরিয়ে রেখে আমরা যোগটাকে নিয়ে এগিয়ে যেতে পারব। মানসিক চাপ বা স্ট্রেস থেকে তো আমরা দূরে রাখতেই পারি, দূরে থাকতেই পারি, কিভাবে না, এই যোগচর্চার মাধ্যমে। কিন্তু আমরা আপনাদের থেকে মোটেই দূরে থাকতে চাইছি না এবং তার জন্যই যেটা এখন বলবো সেটা হচ্ছে জুন মাসের এক কলমে দুই নারী এবং আমার কলমের বিষয়। কারণ দিন কিন্তু আর মাত্র 2 কি 3টে পড়ে আছে সর্বসাকল্যে, তাই দেরি না করে যারা এখনও ভাবছেন যে চিঠি পাঠাবো আর ঠিক আছে সময়

রয়েছে, কিন্তু বলবো না, আমরা আপনাদের অপেক্ষায় রয়েছি, তাই দেরি আর করবো না, কারণ আজ শনিবার, কাল রবিবার, এই করে করে সোম মঙ্গলবার হয়ে যাবে। তাই জানিয়ে দিই চটপট করে আপনাদের এই মাসের এক কলমে দুই নারীর বিষয়। জুন মাসের এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলির পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাঁদের অন্তরের উপলব্ধি নিয়ে লিখে পাঠান আমাদের কাছে 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন আমাদের mohilamahol.aircolkata@gmail.com-এ। এছাড়া চিঠিও পাঠাতে পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় মহিলা মহল রয়েছে। আর এরপর জানিয়ে দিই জুন মাসের আমার কলমের বিষয়, ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপর ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি সেই ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর। বাড়িতে হোক বা বাইরে, ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন mohilamahol.aircolkata@gmail.com-এ। এছাড়া চিঠিও পাঠাতে পারেন আমাদের। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। তাই আর যে দুটো তিনটে দিন অপেক্ষায় রয়েছে, দেরি না করে বরঞ্চ আজকেই ফোন তুলে নিন আর চটপট মেল করে দিন আমাদের।

তাই আমরা তো আবদার রাখছি আপনাদের কাছে যে আমাদের আরও মেইল আসুক, আরও চিঠি আপনারা আমাদের পাঠান এবং আরও বিষয় আপনারা যে যে বিষয় আপনারা শুনতে চান আমাদের কাছে আবদার করতেই পারেন, আমরা যথাসম্ভব তা রাখার চেষ্টা করব। যোগচর্চা নিয়ে কথা হচ্ছে, যোগচর্চা কিভাবে আমাদের ভালো রাখে, মানসিক চাপ থেকে মুক্ত রাখার জন্য যোগাসন তো আবশ্যক, এবং শুধুমাত্র মানসিক এবং শারীরিক দুটো দিক দিয়ে কিন্তু এটি আমাদের অত্যন্ত উপকারী এবং প্রয়োজনীয়। মানে আজকালকার দিনে আমরা যতটা চাপ নিচ্ছি তার জন্য কিন্তু যোগাসনই একমাত্র, যেখানে আমরা ওষুধ ব্যবহার না করে শুধুমাত্র এই অভ্যাসটির মাধ্যমে নিজেদেরকে সবল রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আর আরেকটি বিষয় বলবো, বললাম স্ট্রেসের বিষয়, এছাড়া আর একটা বলবো যে অমনোযোগিতা বা মাইন্ডফুলনেস বলতে পারি। অমনোযোগিতা বা অ্যাটেনশন অনেক সময় হয়ে যায় কি, আমরা ধরুন কোনো কাজ করছি, অমনোযোগী হয়ে পড়ি, তাই না? কারোর কথা শুনছি, শুনতে শুনতে মনটা কোথায় হারিয়ে গেল, কিংবা বাচ্চারা ধরুন পড়তে বসেছে, সেই সময় পড়তে পড়তে মনটা কোথায় চলে যাচ্ছে, এইটা ওটা ভাবনা চিন্তা, সারাদিন স্কুলে কী হয়েছে, বা আপনি ধরুন রান্না করতে করতে অন্য কারোর কথা ভেবে ফেললেন, কারণ অত্যাধিক চিন্তা এবং উদ্বেগ এই সবটা নিয়ে। তাই আমরা যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমাদের কাজের 12টা বেজে যায় এবং সঠিকভাবে কোনো কাজ করতে পারি না, ভুল হয়ে যায় এবং সেই কাজটা আবার করতে হয়। তাই যদি আমরা একটু মন বসাতে পারি, একটু মনোযোগী হই, তাহলে কিন্তু এই চিন্তা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব, উদ্বেগও কেটে যাবে আর আপনি মনোযোগীও হবেন, সেই ক্ষেত্রে সাহায্য করতে পারে যোগ। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে মনোযোগের একটা সমস্যা সব বাচ্চার ক্ষেত্রে মোটামুটি বাবা মায়েরা দেখে থাকেন এবং বলেও থাকেন, এবং স্মৃতিশক্তি, যে বাচ্চা পড়ছে কিন্তু বাচ্চা মনে রাখছে না, একটা হতে পারে বাচ্চার ভালো লাগছে না, বা অনেক সময় বাচ্চাও চেষ্টা করছে কিন্তু মনে রাখতে পারছে না, কারণ ওই ব্রেনের কার্যক্ষমতা বা মস্তিষ্কের কার্যক্ষমতা এবং

সঠিকভাবে রক্ত সঞ্চালন হওয়া এবং বাকি কার্যক্ষমতাগুলো হয়তো সঠিকভাবে হয়ে উঠছে না। তাই সেই ক্ষেত্রে যদিও বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, বিশেষজ্ঞের কাছে যদিও না, সব সময় বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এবং তারই পরামর্শ মেনে করা উচিত। কারণ আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যম থেকে যা দেখে থাকি সেটা দূর থেকে, কাছে থেকে নয়। তাই যদি কোনো প্রশিক্ষক সামনাসামনি থাকেন এবং তার সামনে তার পরামর্শ মতোই করতে পারি যোগাসন অভ্যাস, কারণ নিজের ব্যথা হচ্ছে বলে আমরা প্রত্যেকটা আসনকে 10 বার বা 12 বার ধরে নিশ্চয়ই করব না, সেটা আমাদের শরীরের আখেরে ক্ষতিই করবে। তাই তার প্রয়োজন মতো এবং তার পরামর্শ মতো আমাদের এগিয়ে চলা উচিত। তো সেক্ষেত্রে স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়ানোর জন্য আমরা যেসব আসনের কথা বলতে পারি সেটা হচ্ছে বৃক্ষাসন, গরুড় আসন, তার আসন, সর্বাঙ্গাসন, ভুজঙ্গাসনের কথা বলতেই পারি। তো সেইগুলো আমাদের কিন্তু বিভিন্নভাবে সঠিকভাবে, যদি আমরা কেন বারবার বলছি প্রশিক্ষকের কাছে, কারণ তিনি সঠিকভাবে কিভাবে করলে তার ফলটা আমরা ভালোভাবে পাব সেটা কিন্তু তিনি বলবেন। হয়তো আমরা করছি কিন্তু সেইভাবে কিছু ফল পাচ্ছি না, তিনি আমাদেরকে সঠিকভাবে বলে দেবেন যে কিভাবে করলে আমরা সেটায় উপকার পেতে পারি। এছাড়া আছে হল আসন এবং পশ্চিমোত্ত আসন। যে এইসব আসনগুলো যদি আমরা রেগুলার আমাদের প্র্যাকটিসের তালিকায় রাখি তাহলে এটাই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিও করবে, একাগ্রতা এবং স্মৃতিশক্তি এটাকে উন্নতি করবে। তাই সকালবেলা উঠে আজ থেকে চলুন না, শুরু হয়ে যাক নিজেকে ভালো রাখার জন্য। হতেই পারে সারা দিনে প্রচুর কাজের চাপ রয়েছে, ধরুন সকালে অনেকটা সকালে ওঠেন, সেই সকাল থেকে কিছুটা সময় মিনিমাম 15-20 মিনিট যদি নিজের জন্য রাখা যায়, দেখবেন সারা দিন পরে ওই যে একটা ক্লান্তি, ঝিমঝিমানি এবং ভালো না লাগার একটা বিষয় মানসিকভাবে, সেইটা থেকে কিন্তু আমরা অনেকটা দূরে রাখতে পারবো, ভালো থাকতে পারবো নিজের জন্য এবং অন্যের জন্য।

আজকে রং মিলান্তিতে বন্ধু আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদেরই বন্ধু আত্রেই। আর কথা হচ্ছে যোগ নিয়ে। এছাড়াও শুধু যে মানসিক চাপ এবং স্মৃতিশক্তি, অমনোযোগিতা এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত পেতে পারি তা নয়, বয়স্কদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু যোগ আমাদের কাজে লাগে। বিভিন্নভাবে আমরা যোগকে কাজে লাগাতে পারি এবং নিজেদেরকে ভালো রাখতে পারি। নিজেরা ভালো থাকলে আমরা পরিবারকে ভালো রাখতে পারবো, পরিবার ভালো থাকলে আমরাও নিজেরাও ভালো থাকবো, তাই না? এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কিন্তু অনুপ্রাণিত করতে হবে যে যোগ চর্চা, সে বয়স্ক ব্যক্তিও হতে পারেন আবার ছোট্ট বাচ্চাটিও হতে পারে। একদম খুদে সদস্যকেও যদি ছোট বয়স থেকেই একটা ভালো অভ্যাস, আমরা তো চেষ্টা করি সবসময় সুঅভ্যাস গঠন করার জন্য, তাই এই একটি সুঅভ্যাসও যদি তাদের তালিকার মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না, এবং সেটা কিন্তু পরবর্তীকালে অনেক রোগ থেকে আমাদেরকে দূরে রাখতেই পারে। তবুও যেতে যেতে বলে যাওয়া যে আবার ওই একইভাবে যে যেহেতু 23 জুন সময়সীমা রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এক কলমে দুই নারী এবং আমার কলম এই দুই বিভাগে মহিলা মহলকে চিঠি পাঠাতে একদম ভুলবেন না। আর আপনাদের যা যা জিজ্ঞাসা প্রয়োজন রয়েছে এবং প্রোগ্রাম সংক্রান্ত জিজ্ঞাসা এবং আবদার যা আপনারা মহিলা মহলের কাছে রাখতে চাইছেন তাও নির্দ্বিধায় আপনারা মেল করতে পারেন এবং চিঠিও পাঠাতে পারেন, কারণ আমরা সবসময় আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই এক কলমে দুই নারী এবং আমার কলম এই দুই বিভাগেই আপনারা 23 জুনের মধ্যে চিঠি বা মেল পাঠিয়ে ফেলুন। আপনাদের চিঠি মেলের প্রতীক্ষায় আমরা কিন্তু বসেই আছি। আর এর সঙ্গেই আজকের রং মিলান্তি থেকে বন্ধু বিদায় নিচ্ছি আমি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সকলে চেষ্টা করুন নিজেদের ভালো রাখার, এবং তার জন্য দরকার যোগ চর্চা করা। ভালো থাকুন, আজকের মতো বিদায়।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নূতন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায়। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক কঞ্জুষ। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লতিকা দাস। আমরা ধন্যবাদ দিই লতিকা দিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য।
1: বাপরে বাপ, এত ঘরের কাজ আর করতে পারছি না। এই বয়সে কি এত কাজ করতে পারি? একটু সাহায্যের নামগন্ধ নেই, কেবল বসে বসে সিগারেট খাওয়া আর চায়ের অর্ডার, আর পারছি না বাপু।
2: কি বকছো বিড়বিড় করে? কাউকে বকছো না কারুর সাথে কথা বলছো?
1: কপাল আমার, কপাল আমার মতো কপাল যেন চির শত্রুর না হয়। কঞ্জুষ কোথাকার, এক পয়সা বাইরে দেবে না। এক পয়সা খরচা করলে পাঁচ পয়সা ঘরে নিয়ে ঢুকবে।
2: তা কি করব, রাস্তার লোককে বিলিয়ে দিতে হবে নাকি? যদি একটা ছেলে থাকতো তাহলে দেখতে কি মজা, খাচ্ছো পড়ছো বেশ আছো।
1: হ্যাঁ হ্যাঁ, বেশ আছি, আমার জীবনটা গেল, এত কাজ আমি আর করতে পারবো না। একটা কাজের মেয়ে দেখো।
2: নইব নইব চ, ওটা আমার দ্বারা হবে না। কত টাকা বেরিয়ে যাবে জানো? মাসে 3-4 হাজার টাকা। বাপরে বাপ, আমি বাপু ওসব পারবো না।
1: কেন, সিগারেট চা এসবের দাম লাগে না?
2: ওটা আমার নেশা জানো, ওটা না হলে কিছু ভালো লাগে না, কাজে এনার্জিও আসে না।
1: আহা, আমি যেন কাজের লোক, গোয়ালে গরুটাও বের করতে পারবে না, সব আমাকেই করতে হবে। খড়কাটা, ঘুঁটে দেওয়া, গোয়াল পরিষ্কার করা, সব সব কাজ আমাকে করতে হবে। আর কিপটে বাপু, বসে বসে চা আর সিগারেট খাবেন, আমি আমি আর চা করতে পারবো না, ব্যাস।
2: তোমাকে এনেছি কাজ করারই জন্য, এখন তো পারবে না বললে চলবে না, তোমাকে পারতেই হবে।
1: পিন্ডি খাবে না? সেটা কখন খাবে? বিকেল 3টে? ইচ্ছে করে 3টে রান্না করলে সেটা গিয়ে খাবে 5টায়, আর রাতের খাবার তাহলে আর লাগবে না। এই তো কঞ্জুষের কারসাজি।
2: বলছি তো, কাজ বেশি করো, তরকারি কম করো, কম খেলে শরীর ভালো থাকবে আর খরচও কমবে।
1: আহা, ওরে আমার কর্তারে, হয়তো সেই ঘরের পুঁই শাক আর কুন্দরি ভাজা, তার সাথে খেসারি ডালের বড়ার টক, সবই তো ঘরের, কেনাটা হয় কি? হ্যাঁ,
2: বেশ বেশ, কিছু কিনি না আমি, কি নেই আমার, পুকুরে মাছ আছে, চালে চাল কুমড়োর ফুল ফুটেছে, এই কুমড়ো ধরল বলে, আর কি চাই? হ্যাঁ আর কি চাই?
1: ওই পুকুরের মাছ পুকুরেই থাক, আর লোকে ছিপ ফেলে মাছ ধরুক, জমিদার কৃপণ কোথাকার।
2: শোনো গিন্নি, শেষ জীবনে সুখে বসে খাওয়ার জন্য একটু মিতব্যয়ী হওয়া দরকার, নইলে না খেয়ে মরতে হবে, বুঝলে?
1: এই তো যেগুলো খাচ্ছি খেয়ে খেয়ে মুখ পচিয়ে দেবে। এক আধ দিন তো মাছ ডিম এসব খেতে ইচ্ছে করে নাকি?
2: শোনো শোনো, ডিম খেও না, ডিমে লিভার নষ্ট করে। মাছ ভালো, তবে মাছের যা দর তাতে মাছ কেনাই দায়, আর পুকুরে তো মাছ ধরার জো নেই, তার থেকে আমরা যা খাচ্ছি তাই ভালো।
1: ঘরে গরু আছে, তার দুধটুকু বিক্রি করে দিচ্ছ বেশি দাম পাবে বলে, টাকা হবে। এসব সিগারেটের দাম ডবল হলে বাঁচি, সে খাওয়া তাহলে ঘোচে।
2: হ্যাঁ, সিগারেটের দাম বেড়েছে তো, আগে যেটা 80 টাকা প্যাকেট ছিল এখন সেই প্যাকেট 100 টাকা হয়েছে। তাও তো আমি 8খানা খেয়ে নিবিয়ে রেখে পরে ওই 8খানা খাই।
1: কৃপণ আর কাকে বলে, কৃপণের ধন টিয়ায় খায়, ভিখারি এলে 1 টাকাও জোটে না, বলে আমার কিছু নেই বাপু ফিরে যাও। আরে দান করলে কিছু কমে না, বুঝলে?
2: বলছি তো, কাল থেকে রাস্তার লোককে দান করব।
1: দান করবে তুমি? অচল পয়সা 1 কলসি এখনো পড়ে রয়েছে, সেগুলোও যদি কাউকে দিতে বলি তাও দাও না। নাকি ভাবছো যে ওগুলোও একদিন চলবে, শেষে কাজে লাগবে?
2: এই তো গিন্নির বুদ্ধি খুলেছে, মরার সাথে অচল পয়সা খইয়ের সঙ্গে ছড়িয়ে দিলেও সেটা কেউ কুড়োবে না। কেমন বুদ্ধি আমার বলো?
1: কৃপণ মানুষের পেটে পেটে মন্ত্রণা, কি সে কি করে পয়সা জমবে শুধু তাই চিন্তা। একবার ডাক্তার পর্যন্ত দেখালে না কিছু হলে, চিরদিন এভাবেই কেটে গেল, ছেলে পুলেও নাই যে তাদেরকে নিয়ে থাকবো।
2: জানো গিন্নি, ছেলে পুলে হয়নি সেটা ঈশ্বর মঙ্গলই করেছেন, ছেলে পুলে হলে তাদের মানুষ করো, লেখাপড়া শেখাও, খাওয়াও পড়াও, অসুখ করলে ডাক্তার দেখাও, বড় হ্যাপা জানো, এর থেকে বেশ আছি দুজনে।
1: মরণ দশা আমার, যত সমস্যা আমার, ওর কেবল চিন্তা কি করে পয়সা হবে। এসব কঞ্জুস মানুষ নিয়ে ঘর কন্যা করা মহা বিপদ, কারো কাছে মানটুকু থাকে না, আমার আমার মরণও তো নাই।
2: ফোন এসেছে, ফোনটা ধরবে তো?
1: ধর বাবা, পারবো না, যাও তো তুমি ধরো, এতে তো আর পয়সা লাগবে না।
2: তাই যাই, আমি তো আর ফোন করছি না যে টাকা গুনতে হবে। হ্যালো হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, তুই, দুদিন পরে এলে হতো না, সামনেই তো কালী পুজো, এত আগে আসতে হবে না, একেবারে ভাই ফোটার দিন সকালে এসে ফোটা দিয়ে চলে যাবি, বুঝলি? ছাড়ছি।
1: হেই, কে ফোন করেছিল গো?
2: আবার কে? আমার একমাত্র বোন।
1: ও তাই? হ্যাঁ গো, কবে আসবে বেলা, কিছু বললো?
2: বেলা তো কালী পুজোর আগেই আসতে চেয়েছিল, আমি বারণ করে দিলাম।
1: তোমার তোমার বোন কেউ আসতে বারণ করে দিলে? ছি ছি ছি ছি, পোড়া কপাল আমার, এই মানুষকে নিয়ে একসঙ্গে বাস করা যায়? হে ঈশ্বর!
2: জানো কত খরচ হবে? আমার বলে এখন হাত ফাঁকা, কিছু কেনার ক্ষমতাও নেই, তাই বারণ করে দিলাম।
0: শুনলেন

0: লতিকা দাসের লেখা নাটক কঞ্জুস।
1: স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া লালকুটি থেকে রীনা দত্ত। কবিতার নাম প্রার্থনা। ভোরের আলো এসে পড়ল ঘরে, শুভশক্তির উদয়, পাখিরা সব গাছের পরে, মন ভোলানো কোকিল কুহু কুহু করে, গাছে গাছে ফুলেরা সব হাসে, ভ্রমরগুলো মধু খেতে বসে, বাতাসে জড়ানো নব প্রেরণা নতুন বাসার খোঁজে মেলেছে ডানা, আপন সাথী খুঁজেছে দিবস রাতি, মনে জেগেছে নববাসনা, কে যেন করেছে নতুন দিন ঘোষণা, কে যেন করেছে নতুন দিন ঘোষণা, স্বপ্ন জাগা মনে জীবনে জেগেছে চেতনা। হে মানুষ, জীবনের এই সংক্ষিপ্ত যাত্রাপথে রেখো না কোনো ঘৃণা, রাখো শান্তির ও ভালো থাকার সুরভি, রাখো শান্তির ও ভালো থাকার সুরভি, হে মানুষ রাখো শান্তির ভালোবাসার সুরভি। এইটুকুই করি প্রার্থনা। নমস্কার
0: শ্রোতা বন্ধুরা। এই সময় আমাদেরই এক শ্রোতা বন্ধু রেবা সরকার মধ্যমগ্রাম শিশিরকুঞ্জ আবাসন থেকে আমাদের একটি আবৃত্তি করে পাঠিয়েছেন, আমরা শুনে নিই।
2: কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুষ্টর পাড়াবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রে মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোড় মারে, গিরি সংকটে ভীরু যাত্রীরা গুরু গড় যায় বাজে, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর দুটো পাঁচ মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
0: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন 8100750040 এই নাম্বারে। আর হ্যাঁ, আপনাদের সমস্ত চিঠি, কবিতা বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782 এই ঠিকানায় আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম।

পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় এবং উড়িষ্যার দু একটি জায়গায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, উড়িষ্যা এবং হুগলি, হাওড়া এবং কলকাতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতলের বিহারে ভাবুয়ায় 42.4 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের সিকিমের টাডংয়ে 28.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায় 12 সেন্টিমিটার, হরিণখোলায় 11 সেন্টিমিটার, খড়গপুর 11 সেন্টিমিটার, আমতা 10 সেন্টিমিটার, কলাইকুণ্ডা 9 সেন্টিমিটার, সল্টলেক 9 সেন্টিমিটার, ব্যারাকপুর 7 সেন্টিমিটার, বর্ধমান পূর্ব বর্ধমানে 7 সেন্টিমিটার, দমদম 6 সেন্টিমিটার, তারকেশ্বর 6 সেন্টিমিটার, আলিপুর 5 সেন্টিমিটার, মেদিনীপুর 5 সেন্টিমিটার, কল্যাণী 3 সেন্টিমিটার, ডায়মন্ড হারবার 2 সেন্টিমিটার, মানকর 1 সেন্টিমিটার, শ্রীনিকেতন 1 সেন্টিমিটার, ডিমা চা বাগান 15 সেন্টিমিটার, জলপাইগুড়ি 4 সেন্টিমিটার, কালিম্পং 4 সেন্টিমিটার, দার্জিলিং 3 সেন্টিমিটার, হাসিমারা 3 সেন্টিমিটার, পলাশবাড়ি চা বাগান 3 সেন্টিমিটার, তাডং 3 সেন্টিমিটার, গ্যাংটক 3 সেন্টিমিটার, কটক 9 সেন্টিমিটার, চিল্কা 3 সেন্টিমিটার, ভদ্রক 3 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির অনেক জায়গায় এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গায় এবং উড়িষ্যায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দু একটি জায়গায়। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে যে সমুদ্রে জলস্ফীতি হবার সম্ভাবনা রয়েছে আজ রাত 11:30 পর্যন্ত। সেই জন্য যারা মাছ ধরতে যাবেন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন আপনাদের জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই আরআইটির শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 3টে রবীন্দ্রসঙ্গীত, 3:30 শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের সরাসরি বাংলা সম্প্রচার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক, 5:30টায় শিল্পভারতী, গয়না প্রস্তুতকারক শিল্পদের যাত্রা নিয়ে সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সময়িতা দাস। 6টায় সাঁওতালি অনুষ্ঠান,

৬টা বেজে ১৫ মিনিটে রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। স্বরচিত কবিতা পাঠ করবেন শিবনাথ হেমব্রম। এরপরে লোকগীতি। ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষক ও তাঁর পরিবার। এই অনুষ্ঠানে যোগেই সারে রোগ দেবাশিস রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ৭টায় কৃষিকথার আসর, পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায় সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৭:৩০ বিচিত্র সংবাদ, ৮টায় আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:৩০ স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। রাত ৯টায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী। ৯টা বেজে ১৫ মিনিটে লোকগীতি, শিল্পী পৌলমী সেনগুপ্ত। ৯:৩০ মুখোমুখি, সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। রাত ১০টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন ঠুমরি ও দাদরা, পরিবেশনায় বিবেক কর্মাহে। আকাশবাণী ইন্দ্র কেন্দ্রের নিবেদন। রাত ১১টায় কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। রাত ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই কেটুরে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখনে হবে না তেহিয়া মাজান বেড়া রিয়ার সান্তারি আখড়া। তেহিন্দো দাগ জাপুদ দিন রে আসুল জিয়েলি কো যতন জোগাও আর রোগ আজার কো টেকাও দারাম নিয়ে বাবদে কোপলি রপর উচ্ছেন ইনা নেডা মাহা তাহেকেনা মেনখান আজকা এটকেটোড়ে খাতির ইনে সাতাম বাবদ লাইভ ফোন ইন প্রোগ্রাম উচ্ছেন দো বাং গানো কানা ওনাতে দুঃখলে সদরেটা তবে হই ইনে সাতাম বাবদ থেকে উচ্ছেন লেন মিট মারে রেকর্ডিং তেহিন্দো আজম্পে মারই রেকর্ডিং উচ্ছেন কানতে ফোন দো আলোপে ফোনা নিয়েগে নেহর দো তবে হই নিয়ে লাইভ ফোন ইন প্রোগ্রাম রেনা সাতাম আর নেওতালেন এক্সপার্ট দো মিটগে তাহেন কেনা মা এনখান আজম দি তাবন পে নুহুম মাহা হই চাঁদো রেয়ার যতম নুহুম মাহা মাজান বেড়া বাট্টারাং পেগেল টিরিজ খন পেটারাং ধাবিজ আধা ঘন্টা রেয়ার নোয়া লাইভ ফোন ইন আখড়া সাপড়া হয়েক কানা সরাসরি ফোন তেরপর নোয়া আখড়া রে তেহিয়া গালমারাও রেয়ার সাতাম দো দাগ জাপুদ অক্তে আসুল জিয়েলি কো যতন যোগাও হই আবরেন আসুল জিয়েলি মেনদো গেই কাডা ডাংরা খন এহব কাতে সিম সুকরি মেরম ভিডি গেডে নুকু আশার সান বঙ্গা দাগ অক্তে ওকালেকারে নাইতে নাপাইতে যতনতে বন্ধ হকোয়া নোয়া কোগে তেহিয়া নোয়া আখড়ারে গালমারা হয়েক আর নোয়া আখড়ারে গালমারাও লাগি নন্দে সেটের মেনে আকাদিয়া উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র রেন সিনিয়র সাইন্টিস্ট আর হেড মানতান ডাক্তার বাবুলাল টুডু গমকে সান্তারি আখড়া পাটা খন দে জোহার
1: জোহার
0: আর নোয়া সাতাম বাবদ মেনদ দা জাপুদ অক্তে আসুল জিয়েলি কো যতন যোগাও নোয়া সাতাম বাবদ আপে আজমি কোয়া জাহান কুকলি আর বাং পরামেশ পে হাতাও দাঁড়িয়ে সরাসরি নোয়া নম্বরে ফোন কাতে ফোন নম্বর দো জিরো থ্রি থ্রি টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু ফোন নম্বর দোহাতে লিয়ে কানা জিরো থ্রি থ্রি টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু তো ডাক্তারবাবু এত হবলেগে নোডে লিয়াবন মে নয় যে দাগ জাপুদ অক্ত আদো নিয়ে অক্তে আবরেন আসুল জিয়েলি মেনদ গেই ডাংরা কাডা কমুদরে ওকালেকানা রোগ আজার কো জাস্তি নিয়েল নামগোয়া
1: সানাম কোগে জোহার গাই কাডা মেরম ভিডি সে সিম সুকরি গেডে নুকু কো আবোবন আসুল কোয়া আদো নমা দাগ জাপুদ দিন রে নুকু কালা কাতে বন জোগাও যতন কোয়া নমা ইদি কাতে তেহেঞা গালমারাও আদো জোগাও যতন মেনতে দো যত জিনিস হাতে গে তো বুঝুয়া মিটান হিউক কানা চেদ লেকান জায়গার বন দহ কোয়া চেদ বন জম চো কোয়া আর রোগ আজার হই লেন খা জেলা কাতে বন রান চো কোয়া নোয়া কো হিউক কানা মূল গালমারা রনা বিষয় দো আদো নোডে দো আডি কো সাতাম মেনা তাবনা নুকু ইদি কাতে আডি মারাং সাতাম কানা নোয়া দো এনতে রহ যাহা তিনাক গান খাটো মাছাতে গে লই হিউক আ অক্ত হ কম গে তাবনা আদো নোডে দো গাই কাডা দো নোডে দো সাধারণত নিয়ে সময় দো হিউক আ ওনা যাহা এফএম ডি কো মেতা আ ওনা দো ভাইরা সাতেজতে হইউক আ মিটিন দো হইউক কানা ব্ল্যাক কোয়ার্টার কো মেতা আ ওনা দো ব্যাকটেরিয়া হাতেজতে আর মিটি দো হইউক কানা হেমারেজিক সেপটিসেমিয়া কো মেতা আ ওনা দো ওনা হ ব্যাকটেরিয়া হাতেজতে গে রোগ আজার কো দো হইউক আ
0: আচ্ছা
1: আদো নোডে দো আবো দো নুকো গাই কাডা বিশেষ করে কাডা সে ডাংরা কো দো নিয়ে অক্তো দো চাষ লাগিদ গে বাড়তি বন দহয়েত কোয়া আর যাহাই কো দো কো ব্যবসায় তাবনা তোয়া কো উনকো দো গাই কোহ কো দহ কোয়া আদো নিতং দো যেহেতু চাষ রেনা দিন কাডা আর নুকু ডাংরা দো বাড়তি বন কামি ইচো কোয়া নিয়ে সময় দো আদো নে নিয়ে সময় যদি না এফএম ডি যাহা কো মেতা কানা ফুট এন্ড মাউথ ডিজিজ যাহা দো হিউক কোনা খুরে রে হিউক
0: আচ্ছা
1: যাহাই কোয়া খুরে তাহেনা উনকু আগে নোয়া রোগ আজার দো হিউক ওনা দো কাডাওয়া হিউক গাই হিউক হ্যাঁ আর নুকু মেরম ভেড়ি হ হিউক সুকরি হ হিউক যেহেতু উনকু হ খুরে তাহেন
0: আচ্ছা
1: আদো নংকান অক্তরে যদি উনকু খুরে রে ঘাও আ তাহলে খান দো চাস বাকো কামি দাড়ে বাকো তাড়াম দাড়ে আদো উনকু ওনা দো খুদু কো নিউতু নিউম কাদা কো ফুট এন্ড মাউথ মানে জাঙ্গার হ ঝাগ ঘাও আর মোচার হ ঘাও
0: আচ্ছা
1: আদো নতে জম বাকো জম দাড়ে আর তাড়াম বাকো তাড়াম দাড়ে ᱟᱫᱚ ᱵᱟᱱᱟᱨ ᱜᱮᱛᱚ ᱨᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱢᱚᱪᱟ ᱡᱟᱦᱟᱸ ᱜᱷᱟᱣ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱨᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱡᱟᱸᱜᱟ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱜᱷᱟᱣ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱨᱟᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱦᱩᱭ ᱯᱚᱨᱮ ᱢᱟ ᱛᱚ ᱢᱤᱫᱴᱤᱱ ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱦᱩᱭᱩᱜ, ᱦᱚᱲ ᱦᱩᱭᱩᱜ, ᱨᱟᱱᱛᱮ ᱨᱟᱱ ᱵᱮᱥᱮᱛᱮ ᱩᱱᱤ ᱥᱚᱢᱚᱭ ᱞᱟᱜᱟᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱷᱟᱜᱮ ᱵᱩᱫᱽᱫᱷᱤ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱨᱥᱟ ᱞᱟᱦᱟ ᱨᱮᱜᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱮᱢᱟ ᱠᱚ᱾
0: ᱟᱪᱪᱷᱟ, ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ?
1: ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ, ᱡᱟᱛᱮ ᱟᱥᱟᱲ ᱥᱟᱱ ᱥᱮᱴᱮᱨ ᱞᱮᱱ ᱠᱷᱟᱡ ᱜᱮᱛᱚ ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱵᱚᱱ ᱟᱬᱜᱚ ᱠᱚᱣᱟ᱾ ᱟᱫᱚ ᱟᱵᱚ ᱡᱮᱢᱚᱱ ᱱᱟᱦᱮᱞ ᱠᱚ ᱟᱲᱟᱨ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱨᱮᱜᱮ ᱡᱚᱛᱚ ᱞᱟᱜ ᱨᱚᱜ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱡᱩᱛ ᱠᱟᱜᱼᱟ, ᱡᱟᱛᱮ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱟᱞᱚ ᱨᱟᱹᱯᱩᱫᱚᱜ ᱢᱟ, ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱱᱩᱠᱩ ᱦᱚᱸ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱨᱮᱜᱮ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱠᱚ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱡᱟᱛᱮ ᱴᱷᱤᱠ ᱴᱷᱟᱠ ᱵᱚᱱ ᱫᱚᱦᱚ ᱠᱚᱣᱟ, ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮ ᱡᱟᱛᱮ ᱟᱞᱚ ᱰᱤᱥᱴᱟᱨᱵᱚᱜ ᱢᱟ, ᱚᱱᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱫᱚ᱾
0: ᱮᱠᱮᱱ ᱱᱚᱣᱟ ᱨᱩᱣᱟᱹ ᱠᱷᱟᱹᱛᱤᱨ?
1: ᱱᱚ ᱮᱠᱮᱱ ᱱᱚᱣᱟ ᱨᱩᱣᱟᱹ ᱠᱷᱟᱹᱛᱤᱨ᱾ ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱤᱱ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱟᱨ ᱢᱤᱫᱴᱤᱱ ᱡᱟᱦᱟᱸ ᱵᱞᱮᱠ ᱠᱳᱣᱟᱴᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱯᱮᱥᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱠᱤ, ᱡᱟᱦᱟᱸ ᱢᱟᱥᱮᱞ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱨᱮ ᱚᱱᱟ ᱡᱤᱞ ᱛᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ, ᱚᱱᱠᱟᱱ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱯᱷᱩᱞᱟᱹᱜᱼᱟ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱛᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱡᱩᱫᱤᱢ ᱡᱚᱴᱮᱫᱟ ᱥᱮ ᱩᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱥᱯᱚᱧᱡᱽ ᱞᱮᱠᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱵᱟᱝ ᱠᱟᱹᱴᱩᱵ ᱠᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱥᱮᱱ ᱵᱚᱞᱚᱜᱼᱟ, ᱥᱯᱚᱧᱡᱽ ᱞᱮᱠᱟ ᱞᱟᱹᱵᱤᱫ ᱜᱮ ᱚᱱᱠᱟ ᱵᱷᱤᱛᱤᱨ ᱥᱮᱱ ᱵᱚᱞᱚᱜᱼᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱟᱣᱟᱡᱽ ᱦᱤᱡᱩᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱟ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱨᱩᱣᱟᱹ ᱰᱷᱮᱨ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱠᱚᱣᱟ, ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ, ᱦᱮᱸ, ᱩᱞᱤ ᱫᱟᱜ ᱡᱚᱨᱚᱜ ᱛᱟᱠᱚᱣᱟ, ᱵᱟᱠᱚ ᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭ ᱛᱮᱠᱚ ᱠᱷᱚᱲᱫᱟᱜ ᱟᱠᱚ, ᱵᱟᱠᱚ ᱛᱟᱲᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱟ ᱠᱚ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱠᱚ ᱡᱚᱴᱮᱫ ᱠᱟᱛᱮ ᱮᱢ ᱧᱮᱞᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱚᱱᱠᱟ ᱢᱟᱥᱮᱞ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱮᱠᱮᱱ ᱡᱤᱞ ᱛᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱚᱸᱰᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱪᱩᱞᱩᱝ ᱯᱷᱩᱞᱟᱹᱣ ᱠᱚᱜᱼᱟ, ᱚᱸᱰᱮ ᱡᱩᱫᱤ ᱠᱟᱹᱴᱩᱵ ᱛᱮᱢ ᱞᱤᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱩᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱵᱷᱤᱛᱤᱨ ᱥᱮᱱ ᱵᱚᱞᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱟᱹᱴᱩᱵ᱾ ᱱᱚᱣᱟ ᱢᱤᱫᱴᱤᱱ ᱯᱨᱚᱵᱞᱮᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱟᱨ ᱢᱤᱫᱴᱤᱡ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱦᱮᱢᱟᱨᱮᱡᱤᱠ ᱥᱮᱯᱴᱤᱥᱮᱢᱤᱭᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱱ ᱢᱟᱥᱮᱞ ᱡᱟᱦᱟᱸ ᱯᱮᱥᱤ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱱᱟᱥᱮ ᱱᱟᱥᱮ ᱛᱷᱟᱨᱛᱷᱟᱨᱟᱜᱼᱟ, ᱠᱟᱹᱴᱤᱡ ᱪᱩᱞᱩᱝ ᱯᱷᱩᱞᱟᱹᱣ ᱠᱚᱜ ᱛᱮ ᱚᱱᱟ ᱛᱷᱟᱨᱛᱷᱟᱨᱟᱜᱼᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱵᱟᱠᱚ ᱯᱟᱹᱜᱩᱨᱟ, ᱯᱟᱹᱜᱩᱨ ᱠᱚ ᱵᱚᱱᱫᱚᱭᱟ, ᱟᱨ ᱚᱱᱟ ᱪᱟᱹᱣᱦᱟᱹᱲᱤ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱚᱱᱮ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱟᱫᱚ ᱫᱟᱜ ᱡᱚᱢᱟᱜᱼᱟ, ᱦᱮᱸ, ᱫᱟᱜ ᱡᱚᱢᱟᱜᱼᱟ, ᱟᱨ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱢᱟᱭᱟᱢ ᱢᱮᱥᱟᱜᱼᱟ, ᱦᱮᱸ, ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱢᱤᱫᱴᱤᱱ ᱠᱟᱰᱟ ᱦᱩᱭᱩᱜ, ᱰᱟᱝᱨᱟ ᱦᱩᱭᱩᱜ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ, ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱟᱫᱚ ᱦᱳᱭ ᱱᱚᱣᱟ ᱦᱮᱢᱟᱨᱡᱤᱠ ᱥᱮᱯᱴᱤᱥᱮᱢᱤᱭᱟ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱵᱟᱠᱷᱟᱡ ᱵᱞᱮᱠ ᱠᱳᱣᱟᱴᱟᱨ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱟᱹᱵᱩ ᱠᱚ ᱥᱟᱶ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱚᱠᱟᱴᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱟᱵᱚ ᱯᱷᱟᱨᱟᱠ ᱞᱟᱜᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱨᱟᱱ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱟᱨ FMD ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱯᱷᱩᱴ ᱮᱱᱰ ᱢᱟᱣᱩᱛᱷ ᱰᱤᱡᱤᱡᱽ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱩᱨᱟᱹ ᱨᱮ ᱜᱷᱟᱜ ᱛᱟᱠᱚ, ᱚᱱᱟ ᱫᱚ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱵᱩᱡᱩᱜᱼᱟ ᱢᱳᱴᱟᱢᱩᱴᱤ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱠᱟᱱᱟ᱾ ᱟᱫᱚ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱧᱮᱞ ᱟᱠᱟᱱᱟ ᱟᱫᱷᱮᱠ ᱥᱚᱢᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱭᱟᱠᱚ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱰᱟᱝᱨᱟ ᱥᱮ ᱠᱟᱰᱟᱣᱟᱜ ᱡᱩᱫᱤ ᱠᱷᱩᱨᱟᱹ ᱨᱮ ᱜᱷᱟᱣ ᱟᱠᱟᱱᱟ, ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱞᱚᱥᱚᱫ ᱨᱮᱠᱚ ᱛᱟᱲᱟᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ᱾
0: ᱟᱪᱪᱷᱟ,
1: ᱚᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱱ ᱫᱷᱟᱨᱚᱱᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱵᱟᱝᱢᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱵᱮᱥᱚᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱱᱚᱜᱼᱚ ᱱᱟ ᱫᱷᱟᱨᱚᱱᱟ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱵᱷᱩᱞ ᱜᱮᱭᱟ᱾
0: ᱟᱪᱪᱷᱟ, ᱵᱟᱝ ᱴᱷᱤᱠᱟ,
1: ᱵᱟᱝ ᱴᱷᱤᱠᱟ, ᱞᱚᱥᱚᱫ ᱨᱮᱠᱚ ᱛᱟᱲᱟᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ, ᱚᱠᱚᱭ ᱫᱚ ᱵᱟᱞᱤ ᱨᱮᱠᱚ ᱛᱟᱲᱟᱢ ᱦᱚᱪᱚ ᱠᱚᱣᱟ᱾ ᱟᱫᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱢᱤᱫᱴᱟᱱ ᱵᱩᱡᱽ ᱫᱚ ᱟᱢᱟᱜ ᱜᱷᱟᱣ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱮᱢ ᱜᱩᱛᱩᱭᱟ, ᱚᱱᱟ ᱠᱤ ᱟᱨ ᱵᱮᱥᱚᱜᱼᱟ? ᱵᱟᱝ ᱵᱮᱥᱚᱜᱼᱟ᱾ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱚᱱᱠᱟ ᱵᱟᱝ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱵᱮᱥ ᱠᱚᱡ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱮ ᱥᱟᱯᱷᱟ ᱠᱟᱛᱮ, ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱨᱟᱱ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱥᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱨᱟᱱ ᱠᱚ ᱮᱢᱚᱜᱼᱟ, ᱵᱤᱴᱟᱰᱤᱱ, ᱚᱱᱟᱛᱮᱢ ᱥᱟᱯᱷᱟ ᱠᱮᱫ ᱛᱮ ᱢᱚᱞᱚᱢ ᱠᱚᱢ ᱞᱟᱜᱟᱣᱟ, ᱤᱧᱡᱮᱠᱥᱮᱱ ᱠᱚᱢ ᱮᱢᱟ ᱠᱚᱣᱟ, ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱛᱟᱲᱟᱛᱟᱹᱲᱤ ᱵᱮᱥᱚᱜᱼᱟ, ᱦᱮᱸ। ᱟᱫᱚ ᱡᱮᱦᱮᱛᱩ ᱱᱩᱠᱩ ᱫᱚ ᱵᱟᱠᱚ ᱨᱚᱲ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱟᱫᱚ ᱱᱟᱦᱮᱞᱮᱢ ᱡᱚᱲᱟᱣ ᱠᱚᱣᱟ ᱠᱷᱟᱡ, ᱫᱟᱞ ᱞᱮᱠᱷᱟᱡ ᱫᱚ ᱛᱟᱲᱟᱢ ᱫᱚᱭ ᱛᱟᱲᱟᱢ ᱜᱮᱭᱟ᱾ ᱟᱫᱚ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱞᱮᱠᱟ ᱠᱟᱛᱮ ᱵᱚᱱ ᱢᱚᱱᱮᱭᱟ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱟᱰᱟ ᱥᱮ ᱰᱟᱝᱨᱟ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱛᱮ ᱢᱤᱫ ᱵᱤᱜᱷᱟᱹᱭ ᱪᱟᱥ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱮᱭᱟ, ᱟᱫᱚ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱷᱚᱲᱫᱟ ᱠᱟᱛᱮ ᱫᱩᱱᱟᱹᱜ ᱫᱚ ᱵᱟᱭ ᱪᱟᱥ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱠᱚᱥᱴᱚ ᱦᱚᱸᱭ ᱠᱚᱥᱴᱚ

0: ᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱠᱤᱪᱷᱩ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱱᱩᱠᱩ ᱠᱨᱤᱢᱤ, ᱠᱨᱤᱢᱤ ᱦᱟᱛᱮᱡ ᱛᱮᱦᱚᱸ ᱠᱤᱪᱷᱩ ᱨᱳᱜᱽ ᱠᱚᱫᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱾ ᱱᱩᱠᱩ ᱠᱨᱤᱢᱤ ᱫᱚᱠᱚ ᱪᱤᱠᱟᱹᱭᱟ, ᱱᱩᱠᱩ ᱠᱨᱤᱢᱤ ᱫᱚ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱᱚᱛᱚ ᱵᱩᱨᱩ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮᱢᱚᱱ ᱦᱟᱰᱜᱟᱨ, ᱛᱩᱭᱩ, ᱩᱱᱠᱩ ᱠᱤᱪᱷᱩ ᱠᱨᱤᱢᱤ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱴᱷᱤᱠ ᱟᱪᱷᱮ ᱾ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱤᱭᱟᱹ ᱠᱟᱱᱟ ᱠᱚ, ᱱᱩᱠᱩ ᱫᱚᱠᱚ ᱢᱮᱛᱟᱣ ᱠᱚᱣᱟ ᱩᱱᱠᱩ ᱯᱷᱤᱛᱟᱹ ᱞᱮᱠᱟᱱ ᱠᱚ ᱱᱩᱠᱩ ᱠᱨᱤᱢᱤ ᱫᱚ ᱾ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱴᱟᱺᱰᱤ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱮᱭᱵᱟᱨᱮ ᱩᱱᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟᱭᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱱᱮᱛᱟᱨ ᱡᱚ ᱫᱟᱜ ᱠᱮᱫᱟᱭ ᱛᱚ, ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱹᱛᱩ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱟᱹᱛᱩ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱮᱡ ᱜᱮ ᱰᱚᱵᱷᱟᱜ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱰᱚᱵᱷᱟᱜ ᱨᱮ ᱚᱱᱟ ᱫᱚ ᱪᱟᱞᱟᱣᱮᱱ ᱜᱮ, ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱫᱟᱜ ᱥᱩᱲ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱱᱟᱣᱟ ᱜᱷᱟᱸᱥ ᱡᱟᱦᱟᱸ ᱨᱟᱠᱟᱵᱼᱟ ᱚᱱᱟ ᱜᱷᱟᱸᱥ ᱰᱚᱜᱽ ᱨᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱾
0: ᱮᱭᱵᱟᱨᱮ ᱚᱱᱟ ᱡᱩᱫᱤ ᱡᱟᱦᱟᱸᱭ ᱜᱟᱹᱭ ᱠᱟᱰᱟ ᱥᱮ ᱢᱮᱨᱚᱢ ᱵᱷᱤᱰᱤ ᱚᱱᱟ ᱠᱚ ᱡᱚᱢᱟ, ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ, ᱪᱟᱞᱟᱣ ᱯᱚᱨᱮ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱵᱟᱹᱭ ᱵᱟᱹᱭᱛᱮ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱵᱨᱮᱱ ᱨᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ
1: ᱾
0: ᱵᱨᱮᱱ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱵᱚᱞ ᱞᱮᱠᱟ ᱚᱸᱰᱮ ᱠᱚ ᱛᱩᱭᱨᱤᱭᱟ
1: ᱾
0: ᱚᱱᱟ ᱵᱚᱞ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱛᱩᱭᱨᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱫᱚ ᱠᱚ ᱟᱹᱪᱩᱨᱚᱜᱼᱟ, ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱮᱨᱚᱢ ᱠᱤᱢᱵᱟ ᱵᱷᱤᱰᱤ ᱟᱨ ᱠᱤ ᱩᱱᱤ ᱫᱚ ᱟᱫᱚᱭ ᱟᱹᱪᱩᱨᱚᱜᱼᱟ ᱱᱚᱝᱠᱟ, ᱢᱟᱱᱮ ᱵᱟᱭ ᱛᱟᱲᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱵᱚᱦᱚᱜ ᱟᱹᱪᱩᱨᱚᱜ ᱛᱟᱭᱟ
1: ᱾
0: ᱦᱮᱸ, ᱮᱵᱟᱨᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱩᱫᱩ ᱩᱱᱠᱩ ᱢᱚᱛᱚᱫ ᱵᱟᱝ, ᱚᱱᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱩᱱᱠᱩ ᱠᱨᱤᱢᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱡᱤᱞ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱡᱚᱢᱟ ᱵᱮᱥ ᱧᱚᱜ ᱵᱟᱝ ᱤᱥᱤᱱ ᱠᱟᱛᱮ, ᱛᱟᱦᱞᱮ ᱩᱱᱠᱩ ᱠᱨᱤᱢᱤ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱦᱚᱸ ᱠᱚ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱾ ᱟᱫᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱵᱚᱦᱚᱜ ᱨᱮᱠᱚ ᱪᱟᱞᱟᱜ ᱛᱚ, ᱩᱱ ᱫᱚ ᱟᱫᱚ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱨᱚᱠᱚᱢ ᱢᱟᱱᱮ ᱠᱷᱮᱯᱟ ᱠᱷᱮᱯᱤ ᱦᱚᱲ ᱞᱮᱠᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱟᱪᱚᱨᱚᱱᱟ ᱟᱫᱚ ᱚᱱᱮᱠ ᱥᱚᱢᱚᱭ ᱱᱚᱝᱠᱟᱱ ᱠᱨᱤᱢᱤ ᱦᱟᱛᱮᱡ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱦᱩᱭᱩᱜ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱥᱩᱱᱩᱢ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮ ᱟᱨᱚ ᱰᱟᱹᱱ ᱦᱚᱸᱠᱚ ᱧᱟᱢ ᱵᱟᱲᱟᱜ ᱜᱮᱭᱟ
1: ᱾
0: ᱦᱮᱸ, ᱮᱠᱪᱩᱭᱮᱞᱤ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱠᱤᱱᱛᱩ ᱰᱟᱹᱱ ᱢᱮᱱᱛᱮ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱪᱮᱫ ᱦᱚᱸ, ᱰᱟᱹᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱠᱚ, ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱱᱚᱜᱼᱚ ᱱᱚᱝᱠᱟ ᱵᱨᱮᱱ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱠᱨᱤᱢᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱚᱥᱵᱷᱟᱵᱤᱠ ᱠᱤᱪᱷᱩᱭ ᱟᱪᱚᱨᱚᱱᱟ, ᱟᱫᱚ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱰᱟᱹᱱᱮ ᱥᱮᱬᱟᱭᱟ,
1: ᱡᱤᱭᱟᱹᱞᱤ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱢᱟᱹᱱᱢᱤ ᱢᱚᱫᱽᱫᱷᱮ ᱨᱮ ᱦᱤᱡᱩᱜ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱾
1: ᱟᱹᱰᱤ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱜᱚᱢᱠᱮ, ᱡᱮ ᱫᱟᱜ ᱜᱟᱹᱭ ᱰᱟᱝᱨᱟ ᱠᱟᱰᱟ ᱠᱷᱚᱱ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱢᱟᱹᱱᱢᱤ ᱢᱩᱫᱽ ᱨᱮᱦᱚᱸ ᱪᱷᱩᱲᱭᱟᱹᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱟᱡᱟᱨ ᱨᱮᱠᱚ ᱯᱟᱲᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱵᱷᱮᱠᱥᱤᱱ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱾ ᱟᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱡᱮ ᱢᱮᱨᱚᱢ ᱵᱷᱤᱰᱤ ᱥᱩᱠᱨᱤ ᱠᱚ ᱢᱩᱫᱽ ᱨᱮ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱨᱳᱜᱽ ᱠᱚ ᱧᱮᱞ ᱚᱠᱛᱚ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ?
0: ᱟᱪᱪᱷᱟ, ᱢᱮᱨᱚᱢ ᱵᱷᱤᱰᱤ ᱥᱩᱠᱨᱤ ᱠᱚ ᱫᱚ ᱵᱟᱨ ᱨᱚᱠᱚᱢ ᱨᱳᱜᱽ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱠᱚ ᱮᱱᱮ ᱮᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱡ ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫ, ᱱᱩᱠᱩ ᱫᱚ ᱯᱮᱨᱟᱥᱟᱭᱤᱴ ᱠᱚ ᱢᱮᱛᱟᱣ ᱠᱚᱣᱟ
1: ᱾
0: ᱢᱤᱫᱴᱤᱡ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫᱴᱤᱡ ᱫᱚᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱾
0: ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱦᱨᱮ ᱨᱮᱫᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱱᱩᱠᱩ ᱡᱟᱦᱟᱸᱭ ᱛᱤᱠ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱱᱩᱠᱩ ᱥᱤ, ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱥᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱩᱱᱠᱩ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱢᱟᱭᱤᱴᱥ ᱠᱚ ᱢᱮᱛᱟᱣ ᱠᱚᱣᱟ, ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱢᱟᱱᱮ ᱠᱚ ᱜᱮᱜᱮᱨ ᱟᱠᱚ ᱟᱨ ᱠᱤ, ᱚᱱᱟ ᱦᱟᱨᱛᱟ ᱠᱚ ᱜᱮᱨ ᱜᱮᱨ ᱛᱮ ᱚᱱᱟ ᱜᱷᱟᱣ ᱠᱚ ᱵᱮᱱᱟᱣᱟ
1: ᱾
0: ᱦᱮᱸ, ᱟᱨ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮᱫᱚ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮᱢᱚᱱ ᱩᱱᱠᱩ ᱜᱳᱞ ᱠᱨᱤᱢᱤ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱩᱱᱠᱩ ᱞᱤᱵᱷᱟᱨ ᱨᱮ ᱢᱤᱫ ᱨᱚᱠᱚᱢ ᱠᱨᱤᱢᱤ ᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ
1: ᱾
0: ᱦᱮᱸ, ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱞᱤᱵᱷᱟᱨ ᱚᱸᱰᱮ ᱜᱮᱠᱚ ᱵᱟᱥᱟᱜᱼᱟ, ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱩᱱᱠᱩ ᱯᱷᱤᱛᱟ ᱠᱨᱤᱢᱤ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱾ ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨᱚ ᱠᱤᱪᱷᱩ ᱫᱚ ᱚᱱᱟ ᱠᱚᱠᱥᱤᱰᱤᱭᱳᱥᱤᱥ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱢᱟᱥᱚᱭ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱢᱟᱱᱮ ᱯᱟᱭᱠᱷᱟᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱤᱭᱟᱹ ᱢᱚᱥᱟ ᱨᱚᱠᱛᱚ ᱤᱭᱟᱹ ᱢᱟᱱᱮ ᱢᱟᱭᱟᱢ ᱢᱮᱥᱟᱜᱼᱟ
1: ᱾
0: ᱛᱟᱨᱯᱚᱨᱮ ᱢᱤᱫᱴᱤᱡ ᱫᱚ ᱩᱱᱠᱩ ᱛᱷᱟᱭᱞᱳᱨᱤᱭᱳᱥᱤᱥ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱛᱷᱟᱭᱞᱳᱨᱤᱭᱳᱥᱤᱥ ᱵᱮᱵᱮᱥᱤᱭᱳᱥᱤᱥ ᱱᱚᱣᱟ ᱠᱚᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱤᱭᱩᱨᱤᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱢᱟᱱᱮ ᱠᱚ ᱨᱟᱪᱟ ᱥᱮᱡᱟ, ᱚᱱᱟ ᱫᱚ ᱚᱱᱟ ᱤᱭᱟᱹ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱪᱟ ᱞᱮᱠᱟ, ᱪᱟ ᱡᱮᱢᱚᱱ ᱵᱟᱵᱚᱱ ᱧᱩᱭᱟ ᱚᱱᱟ ᱚᱱᱠᱟ ᱠᱟᱞᱟᱨ ᱦᱤᱡᱩᱜᱼᱟ
1: ᱦᱳᱭ ᱾ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱟᱹᱵᱩ, ᱱᱚᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ, ᱧᱮᱞ ᱦᱩᱭ ᱞᱮᱱᱜᱮ ᱚᱠᱚᱭ ᱯᱷᱳᱱ ᱟᱠᱟᱫᱟ ᱾ ᱦᱳᱭ ᱦᱮᱞᱳ
2: ᱦᱮᱞᱳ
1: ᱦᱮᱸ, ᱡᱚᱦᱟᱨ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ, ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭᱫᱟ, ᱚᱠᱚᱭᱮᱢ ᱞᱟᱹᱭᱫᱟ?
2: ᱤᱧ ᱟᱢᱟᱜ ᱫᱷᱩᱢᱥᱟᱹᱭ ᱠᱷᱚᱱ ᱤᱧ ᱞᱟᱹᱭᱫᱟ, ᱡᱷᱟᱲᱜᱨᱟᱢ ᱫᱷᱩᱢᱥᱟᱹᱭ ᱠᱷᱚᱱ ᱥᱩᱨᱮᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱤᱧ ᱞᱟᱹᱭᱫᱟ
1: ᱦᱮᱸ ᱢᱟᱢᱟ ᱠᱩᱠᱞᱤ ᱞᱟᱹᱭ ᱛᱟᱢ
2: ᱟᱪᱪᱷᱟ ᱤᱧ ᱢᱮᱨᱚᱢ ᱠᱟᱰᱮ ᱤᱧ ᱟᱹᱥᱩᱞ ᱟᱠᱟᱫ ᱠᱚᱣᱟ, ᱩᱱᱠᱩ ᱢᱮᱨᱚᱢ ᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱠᱩᱠᱢᱩ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱦᱮᱸᱥᱮ ᱟᱫᱚ ᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱩᱠᱩ ᱢᱮᱨᱚᱢ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱹᱯᱩᱫ ᱫᱤᱱ ᱠᱚ ᱦᱚᱯᱚᱱ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟᱱᱮ ᱢᱮᱨᱚᱢ ᱵᱚᱱ ᱵᱟᱠᱚ ᱱᱩᱱᱩᱭᱟ, ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱫᱮᱠᱷᱟᱣ ᱠᱟᱛᱮ ᱵᱟᱠᱚ ᱵᱟᱠᱚ ᱵᱮᱥᱚᱜᱼᱟ, ᱠᱚ ᱜᱚᱡᱚᱜ ᱟᱠᱚ ᱟᱨ ᱪᱮᱫ ᱟᱪᱪᱷᱟ ᱱᱩᱠᱩᱣᱟᱜ ᱪᱮᱫ ᱟᱡᱟᱨ ᱠᱟᱱᱟ, ᱱᱩᱠᱩ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱫᱚᱧ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱚᱦᱚ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱟᱹᱵᱩ ᱞᱟᱹᱭ ᱠᱷᱟᱡ ᱤᱧᱟᱹᱜ ᱠᱩᱠᱞᱤ ᱫᱚ ᱟᱨ ᱪᱮᱫ
1: ᱦᱳᱭ ᱦᱳᱭ ᱟᱸᱡᱚᱢ ᱢᱮ
0: ᱟᱫᱚ ᱮᱠᱷᱚᱱ ᱵᱟᱠᱚ ᱱᱩᱱᱩᱭᱟ ᱱᱚᱣᱟ ᱛᱚ ᱟᱹᱰᱤ ᱡᱚᱴᱤᱞ ᱥᱚᱢᱚᱥᱥᱟ ᱚᱱᱟ ᱫᱚ আর উনকু হপন কো যাহাই কো গুজুগ কানা উনকু দো আডি রকম কারণ তে কো গুজুগ আ এবারে নয় যাহা নিউমোনিয়া হাতে তহ কো গুজুগ আ যদি যাহা ঠেন এম দহ ওকাট কো আনা যদি সেত সেতে হইউ আ কুঠর সাহে যদি বাং হইউ আ হ্যাঁ তাহলে খান ওডে খন কে তো রোগ দো হিজু আদ ওনা হাতে তে যাহা ঠেন আবো মেরম ভিড়ি কো বন দহ কো আনা দো এমনিতে যাহা যখন আবো বাহরে রবন ইদি কো আতিন কো উন দো দাগ জাপুদ দিন লহট কাতে কো হিজু আ আরো ওড়া রে কাতে কো কোটা আ আদ কোটা লেন খান গে যদি আবো ওনা সমান মানে তাহেনা ওনা যাহা ঠেন ওডে কো বুরুমা কো না হাতে তো না দো কাটি ঢালু ন দরকার কানা যাতে কোটা কাতে দাহা দা ওডে জরো
1: বাং তুমবা
0: ওনা যাতে আলো ওডে তিঙ্গুন মা হ্যাঁ অনকা সাফা সাফি দহয় হিউ আর বাখান দ নো নিউমোনিয়া কো হিউ তাকো না তে তাহা কো গজ দাড়ে
1: সরসপুর যাহা প্রায় জিলি
0: আর যদি এনতে রহ যদি বাকো ঠিকো কাম খাই দ সরসপুর যাহাই কো ডাক্তার বাবু কো মেনা কথা বনা প্রাণী মিত্রা প্রাণী বন্ধু কো নকু কাটি মতামত হাতা দরকার কারণ উনকো তো যেহেতু প্র্যাকটিক্যালি ওনে কো নিয়েলা উনকো পক্ষে দ ওনা জিনিস মানে বুঝতে সুবিধা তাকো আছে হাতে তে নো প্রবলেম তে হইক কাম
1: হই ডাক্তার বাবু আর মেটাং ফোন হে এখানে নিয়েল হইলেন কে কই ফোন আকাদা হ্যাঁ হ্যালো
0: তিনাক গান সিম মেনা কোয়া যাই হোক সিমা রোগ সাঙ্গে গিয়া কো অবশ্য হ্যাঁ 30-40 গান আদো সিমা রোগ দো গমকে আডি জটিল রোগ কানা জটিল রোগ দো জেলকাম আছে মানে এমন আডি গান রোগ মেনা যাহারনা দো প্রায় লক্ষণ দো একই গিয়া সাদা কো পায়খানায়া তারপরে হইউ কানা বা কো জমা তারপরে ওনা উলিদা জরো তাকোয়া হ্যাঁ সাহে রে সমস্যা হইউ তাকোয়া আদো যাই হোক এনতে রহ সময় মতো কৃমি রিয়া রান খাওয়া কো হইউ আনা মেটান সমাধান দো কানা প্রথম খন আর এনতে রহ যদি বা কো বেসক কানা তাহলে খান দো সাদা পায়খানা দো আডি গান রোগ রনা কে তো সাদা পায়খানা দো মেটা সিমটম কানা আদো খান যাহা কো ভ্যাকসিন শিডিউল যাহা কো মেনা বিশেষ করে ওনা রানীক্ষেত যাহা ওনা আগে আবো পুরুলিয়া বাঁকুড়া সেন দো বেশি হইউ আ নোনা ভ্যাকসিন শিডিউল ঠিকঠাক মেনটেন হইউ আ যাতে করে আলো নাম কমা হ্যাঁ আর ওনা দো যাহা প্রাণী স্বাস্থ্য কেন্দ্র মেনা তামন ওনে বন যোগাযোগ খাই কে ফ্রি তে ওনা কো রান কো দো নামো আ
1: হই ডাক্তার বাবু আর মিটন ফোন হে কানা নিয়াল হইলেন কে কই ফোন আকাদা হ্যাঁ হ্যালো
3: হ্যালো জহরগে
1: জহরগে সান্তরি আখড়া পাটা খন হ্যাঁ কই এম লইদা কখন এম লইদা
3: এই বাকুড়া কই বুদিনা সরেন লইদা
1: হ্যাঁ মামা কুকলি লইতা
3: ইনি কুকলি দা হই কানা ই শুকরিয়া শুকরি তো বাকসাল চুয়া তো উনকো ভ্যাকসিন জম সাথে নিয়ম আছে বা উনা আগে ইনি কুকলি দা
0: শুকরি দো বাকো সাপ চোয়া তো উনকুয়া জম দো মানে ভ্যাকসিন দো জম তে দো বাং নামো আজে জমা রে মেশা কিদা উনকানা ভ্যাকসিন দো বাং নামো আদো উনকু চিকিতে বন সাপ কোয়া নোয়া বরং কাটি গুরুত্ব এম দরকার কান সাপ দো আডি হড় গেম নিয়েল কোয়া উনি রো ডাংরা বাকো আরুব চোয়া
1: হুম
0: আদো নোয়া কো দো মানে আম ডাংরা সে সিম শুকরি সাও তিনাক গান আম ডিটাচ রেম তাহেন খাই উনি বাই আরুব চোয়া মানে আম দো উনি সাও সম্পর্ক গে বানু তম অনকাল খাই দো বাং হিউ আম উনি দো আমরেন কানাই উনি আম আম উনিরেন কানাম আম নোয়া মিটি সম্পর্ক বাম তৈরি লখান উনি দো বাই সাবচো
1: জাহান জিয়েলি সালা গে আম
0: হ্যাঁ
1: ওনা সেগেই তো তৈয়ার
0: সেগেই তৈয়ার হইও তবে তো সাবচো মা মানে উনি যে নি তো অসুবিধা বুঝি দা তাহলে আম এম সাবচো আইখা উনি বেসো আন ওনা পতিও উনি ঠেন বেনাও হই হ্যাঁ তাহলে খান গে উনি দো ভ্যাকসিন চো ইনজেকশন চো আকো আদো ওনা দো অনকা জম সাথে মেশা কাতে দো বাং নামো আ গংকে ওনা দো ইনজেকশন গে নামো আ আদো তে দিন হা এম সাপ বড়া লখান হা সাপ বেচো আ গিয়া ওনা দো সমস্যা দো বাং কান ঠিক আছে
1: জিয়েলি সালা সগেই তে
0: সগেই তে আ
1: নোয়া দো ঠিক আ আদো গংকে জাম লে তাহে আ যে মেরম ভিডি সুকুরি কো মুত্রে হ রোগ আজার তো নিয়াল নামো গো আ আদো উনকো আ ভ্যাকসিন কো দো নামো
0: হ্যাঁ ভ্যাকসিন কো দো নামো হ্যাঁ
1: আদো ওনা হো কি শর্মারে বারদা হাও সে মিদ দাও গে
0: আবা আদো ওনা দো আডি গান ভ্যাকসিন মেনা আ দেখা দো শর্মারে মিদ দাও এম হইউ আ আদেকা দো বারদা এম হইউ আ আর সিম আদো যেমন শর্মারে বারপে দাও এম হইউ আ অনকান আ মেনা
1: খাস কাতে জাম লে কি দা রানী খেত হ্যাঁ
0: হ্যাঁ
1: ওনা যাহা আজা আর নোটে লে আপন মে ডাক্তার বাবু যে সিম গেডে কো মুত্রে চে লেখানা রোগ আজার কো নিয়েল নামো গো
0: আবসেন যাহা বেশি কো গুজুয়া ওনা দো ওনা না রানী ক্ষেত থেকে বাড়তি দো কো গুজুয়া
1: আচ্ছা
0: ইয়ে দো সিম দো ᱜᱮᱰᱮ ᱴᱷᱮᱱ ᱫᱚ ᱚᱱᱟ ᱰᱟᱠ ᱯᱞᱮᱜᱽ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱨᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ

শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি। এরপর শিল্পী দীপাবলি দত্ত এবং সমবেত কণ্ঠে, এবং তারপর পরপর দুটি গান শুনব। এরপরেও সমবেত কণ্ঠে গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন, এরপর পরপর দুটি গান শুনবেন শিল্পী শান্তনু রায়চৌধুরী এবং পরে ডক্টর চিত্রলেখা চৌধুরী সোম।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং আকাশবাণী শিলিগুড়ি আকাশবাণী শান্তিনিকেতন আকাশবাণী কার্শিয়াং আকাশবাণী মুর্শিদাবাদ এবং ডিটিএইচ প্রচার তরঙ্গে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের বাংলা ধারাবিবরণী। আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

এই সোনার বাংলা, এই উদার বাংলার আমরাও একজন, এই ভাবনা আমাদের গর্বিত করে। ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ দিন আজ। আজ রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে হুগলি জেলার শৈবতীর্থ এবং বিশেষ ঐতিহ্যবাহী স্থান তারকেশ্বরে আজ উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই এই আনন্দযজ্ঞে সামিল।

সকাল থেকে সারা রাজ্য আজ আমরা একেবারে আনন্দে মেতে রয়েছি এমন একটি শুভক্ষণ উদযাপনের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন আমাদের মাঝে। 1947 সালের সেই যে ঐতিহাসিক ঘটনা তারকেশ্বরের সঙ্গে আমাদের সম্পৃক্ত করে রেখেছে সেই তারকেশ্বরে। আসলে 1947 সালে তারকেশ্বরের রাজবাড়ি সংলগ্ন যে মাঠ, সেখানে একটি অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, মেজর জেনারেল এ সি চট্টোপাধ্যায়,

কলকাতা কর্পোরেশনের ভূতপূর্ব মেয়র সনত কুমার রায়চৌধুরী, আরও অনেকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার পক্ষে ভোট দানের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন, এবং ওই অধিবেশন থেকেই পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। এবং 1947 সালের 20 জুন, এমনই এক 20 জুন, বিধানসভায় ভোটাভুটিতে এই প্রক্রিয়া কার্যকর হয়। তাই এই দিনটিকে, এই 20 জুন, এই দিনটিকে শ্রদ্ধা জানাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত তারকেশ্বরে আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হবে।

এবারে পশ্চিমবঙ্গ দিবস যে উদযাপন হচ্ছে তার একটি থিম তাকেও নির্বাচন করা হয়েছে, সেটি হল পশ্চিমবঙ্গ ঐতিহ্য সম্প্রীতি এবং উন্নয়ন। এই যে থিম ঐতিহ্য সম্প্রীতি এবং উন্নয়ন, এটি নির্দেশ করে বা কোথাও একটা আমাদের জানান দেয় যে আগামীতে কী হতে চলেছে বা এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল উদ্দেশ্য কী। মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে তুলে ধরা, সম্প্রীতি বজায় রাখা এবং আরও আরও আরও উন্নয়ন এ রাজ্যের।

এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে গত বেশ কিছুদিন ধরে হুগলির তারকেশ্বর এবং তার আশপাশের এলাকায় একেবারে সাজো সাজো রব। তারকেশ্বর শহরের একেবারে সংলগ্নই বলা যায় বৈদ্যপুর বাউনার পাড় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। প্রায় 3-4 বিঘা জমির ওপরে এই সভা অনুষ্ঠিত হবে। সভাস্থলে একাধিক বিশাল বড় বড় ছাউনি তৈরি হয়েছে। মঞ্চ তৈরি করতে এলাহি আয়োজন তার ব্যবস্থা হয়েছে। মঞ্চ সাজাতে থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থোরিয়াম, তামিলনাড়ুর উটি থেকে আনা হয়েছে লিলি জারভেরা এবং নানান রকম রংবাহারি ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মঞ্চ। আমরা একটু পরেই তা দেখতে পাব, আরও প্রত্যক্ষ করতে পারব। তমলুক থেকে আসা 26 জন শিল্পী অনেক দিন ধরে বেশ লাগাতার আর তার প্রচেষ্টায় ফুল দিয়ে মঞ্চ সাজানোর কাজ করেছেন এবং এই যে গতকালের দুর্যোগই বলা যায়, সেই দুর্যোগ অতবৃষ্টি উপেক্ষা করেও মঞ্চসজ্জার কাজ শেষ করেছেন শিল্পীরা।

সকাল থেকেই শুরু হয়ে গেছে কাউন্টডাউন। একটু একটু একটু একটু করে সেই কাউন্টডাউনে সময়সীমা কমছে, কমতে কমতে আর খুব সামান্য সময় অবশিষ্ট আছে, যখন মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে এসে পড়বেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাস্থলে আসার অর্থাৎ হুগলির তারকেশ্বরে আসার যে সময় তাও ঘোষণা করা হয়েছে অনেক আগে থেকেই, কিন্তু তবু তা সত্ত্বেও আমরা যা সংবাদ সূত্রে জেনেছি, সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি, সকাল থেকেই সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তারা সবাই দেখতে চাইছেন প্রধানমন্ত্রীকে, শুনতে চাইছেন তার কথা, এবং সেই সঙ্গে আমরা জানতে পারছি যে বিভিন্ন প্রকল্পের তিনি ঘোষণা করবেন, তার মধ্যে নানান রকম প্রকল্প আছে অবশ্যই।

জনের স্বার্থে তার জন্য উপকৃত হবে পশ্চিমবঙ্গবাসী, সেসব তারা নিজে কানে শুনতে চান, প্রত্যক্ষ করতে চান, একবার দেখতে চান প্রধানমন্ত্রীকে কাছ থেকে। এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যাতে কোনো রকম দর্শনার্থীদের অসুবিধে না হয়, উপস্থিত যারা আছেন তাদের কোনো অসুবিধা না হয়, সেজন্য বিস্তীর্ণ জায়গা ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে, মাথার উপরে একটা শেড দেওয়া হয়েছে যেন কেউ ভিজে না যান, কারোর কোনো অসুবিধে না হয়। আর নিরাপত্তা ব্যবস্থা যে অসম্ভব জোরদার থাকবে এ তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার সেখানে। অনুষ্ঠানের যে মূল মঞ্চ তৈরি হয়েছে সেখানে রয়েছে গেরুয়ার ছোঁয়া, পাশাপাশি যে সভাস্থল সেখানে চারদিকে লাগানো হয়েছে কলকাতার হাতে টানা রিক্সা, পুরনো দিনের হলুদ ট্যাক্সি, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, তারকেশ্বর মন্দির, কুম্ভকারের চাকা, এমন সব বাংলার একাধিক ঐতিহ্যবাহী শিল্পকলা এবং সংস্কৃতির ছবি তুলে ধরা হয়েছে সভামঞ্চের চারপাশ ঘিরে। খুব স্বাভাবিকভাবেই এসবের মধ্যে একটা সাংস্কৃতিক আবহের পাশাপাশি নস্টালজিক পরিবেশ।

কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায় তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা, মেটাল ডিটেক্টর চেকিং এবং সর্বত্র কড়া পুলিশি নজরদারি। কেন্দ্রীয় বাহিনী যেমন সেখানে উপস্থিত রয়েছে, তেমনি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকেও দেখা যাচ্ছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে উপস্থিত।

মূল যে সভাস্থল তার পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড, সেখানে 5টি হ্যাঙ্গার রয়েছে এবং সেখানেই হেলিকপ্টার রাখার ব্যবস্থা। শুধু যে হেলিকপ্টার রাখার ব্যবস্থা তাই নয়, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যম সূত্রে যে সেখানে হেলিকপ্টারের যে জ্বালানি, সেই জ্বালানির গাড়িও মজুত রয়েছে।

মূল জনসভার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক তারকেশ্বর শিব মন্দিরেও যেতে পারেন একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মন্দিরের দুধ পুকুরকে গেরুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে, তারকেশ্বর রাজবাড়িকেও গেরুয়া রঙে সাজানো হয়েছে।

রাস্তার দুদিকে থাকা বড় বড় গাছের গুড়িতে গেরুয়া সাদা রং করে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। আসলে ভারতের ইতিহাসে এই প্রথম কোনো আসীন প্রধানমন্ত্রী হুগলির তারকেশ্বর ধামে আসছেন, সেদিক থেকে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি যারা আগ্রহের সঙ্গে উপস্থিত হচ্ছেন তাদের পাশাপাশিও আমন্ত্রিত অনেকেই আছেন। যেমন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, গ্রামীণ উন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, পঞ্চায়েতিরাজ, মৎস্য, পশুপালন এবং দুগ্ধ বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং, রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় সাংসদ শ্রী শমিক ভট্টাচার্য, এছাড়াও কেন্দ্রীয় এবং রাজ্যের নেতৃবর্গ এবং প্রশাসনের শীর্ষ কর্তারাও থাকবেন এই অনুষ্ঠানে।

আজ আমাদের রাজ্যে উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আজ 20 জুন পশ্চিমবঙ্গের আত্মপ্রকাশের দিন। 1947 সালের এই দিনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় দীর্ঘ তর্ক বিতর্কের পর বাংলার পশ্চিমাঞ্চলের হিন্দু জনগোষ্ঠীর মানুষদের জন্য পশ্চিমবঙ্গ নামের নতুন রাজ্য গঠিত হয়। ১৯৪০ সালের মার্চ মাসে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে। তাদের দাবি ছিল ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলি নিয়ে পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের। সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি আরও জোরালো হতে থাকে এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়। 1947 সালের চৌঠা থেকে 6 এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মহাসভা তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বাঙালি হিন্দু জনগোষ্ঠীর জন্য একটি পৃথক স্বদেশ ভূমি গঠনের পক্ষে মত প্রকাশ করে। বাংলা কংগ্রেসের প্রায় সব নেতাই শ্যামাপ্রসাদের পাশে এসে দাঁড়ান। এপ্রিল মাসেই অমৃতবাজার পত্রিকার প্রায় 6 লক্ষ পাঠকের মধ্যে একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল যে 98.6% মানুষ পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। এলো 1947 20 জুন কলকাতার আইনসভা ভবন। এই অধিবেশনে তৈরি হলো একটা অদ্ভুত উৎকণ্ঠা আর উত্তেজনা। সেদিন যে শুধু ভোটাভুটি হয়েছে তা নয়, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল বাংলার ভবিষ্যতের। প্রশ্ন ছিল একটাই, অখণ্ড বাংলা কি ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে? যদি বাংলা অখণ্ড থাকত, তাহলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরে তা পাকিস্তানের অংশ হয়ে যেত। ভোট গ্রহণ শুরু হল, সদস্যরা তাদের মত জানালেন। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ল 58টি, বিপক্ষে 21টি। 1947-এর 20 জুনের সেই মুহূর্তেই ইতিহাসের নতুন অধ্যায় লেখা হয়ে গেল। সেদিনই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম। ভারত স্বাধীন হওয়ার আগেই তার ভিত্তি স্থাপন হয়েছিল।

আজ এই পশ্চিমবঙ্গ দিবসে রেলপথ, কৃষি, সড়ক, পশুপালন এবং মৎস্য চাষের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন, সূচনা এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গী করার জন্যই এই অনুষ্ঠানে আজ আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে পাব আমাদের পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে। কিছু সময়ের মাত্র অপেক্ষা।

স্থাপন হওয়ার কথা নতুন ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল পশ্চিমবঙ্গের হাওড়ায় এবং পশ্চিমবঙ্গের হাওড় এবং রাধামোহনপুরের মধ্যে রোড ওভার ব্রিজ পূর্ব মেদিনীপুরে এই দুটি ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা। উদ্বোধন হবে কয়েকটি প্রকল্পের, যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 315 কিলোমিটারেরও কিছু বেশি গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে, যার অনুমোদিত ব্যয় 213 কোটি টাকার কিছু বেশি। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিণঘাটায় ছাগলের বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক এর উদ্বোধন হবে। আধুনিক এবং বর্ধিত ক্ষমতাসম্পন্ন মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জে এর উদ্বোধন আজ, এবং পশ্চিমবঙ্গের বীরভূমের সাঁইথিয়ায় আধুনিক মাছের বাজারের উদ্বোধনের কথাও ঘোষণা হয়েছে।

কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ডিজিটাল কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক শস্য বিমা প্রকল্প, পশ্চিমবঙ্গে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা হবে।

পশ্চিমবঙ্গের হাওড়ায় সাঁকরাইল এবং সাঁতরাগাছির মধ্যে রেল লিংক লাইনের কথাও উল্লেখ হয়েছে পূর্ব ঘোষণায়। পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি হিসেবে 9 কোটি, প্রায় 9.5 কোটি কৃষকের জন্য 18 কোটিরও কিছু বেশি টাকা অর্থ প্রদান করা হবে।

রেল পরিকাঠামো এবং যোগাযোগের উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন 591 কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প নেওয়া হয়েছে, হাওড়ায় 300টিরও বেশি শয্যা বিশিষ্ট নতুন আধুনিক হাসপাতাল, সাঁকরাইল সাঁতরাগাছি রেল লিঙ্ক লাইনের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থার চেষ্টা এবং হাওড়া রাধামোহনপুর রোড ওভারব্রিজের মাধ্যমে উন্নত নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নির্বিঘ্ন করার পরিকল্পনা।

কৃষি কল্যাণ এবং কৃষি উন্নয়নেও কিছু ভাবনা রয়েছে। এই ভাবনায় কোটি কোটি কৃষক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে ফসলের সুরক্ষা হবে। এগ্রিস্ট্যাকের মাধ্যমে ডিজিটাল কৃষির প্রসার হবে। পিএম ধনধান্য প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়বে।

মৎস্য চাষ এবং জীবিকা উন্নয়নের কথাও আজকের এই ভাবনায় রয়েছে। ফ্রেজারগঞ্জে মৎস্য বন্দরের আধুনিকীকরণ করা হবে, এই উদ্দেশ্যে সাঁইথিয়ায় নতুন আধুনিক মাছের বাজার হবে এবং জেলেদের জন্য উন্নত আয় এবং জীবিকার সুযোগ যাতে আরও বাড়ে, সেই ভাবনাও আজকের দিনের জন্য।

গ্রামীণ উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যেমন PMGSV3 এর অধীনে 49টি সড়ক প্রকল্পের সূচনা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অত্যাবশ্যকীয় পরিষেবাসমূহের যেন পাওয়া যায় সেই ব্যবস্থা, শক্তিশালী পরিবহন ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ উন্নয়নে গতি সঞ্চারের ভাবনাও রয়েছে।

আমাদের রাজ্যের অনেক সংখ্যক, বেশ বড় সংখ্যক মানুষ যারা পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন এবং তাদের জন্য পশুপালন এবং দুগ্ধ উন্নয়ন এই বিষয়েও কিছু পরিকল্পনা রয়েছে। যেমন পূর্ব ভারতের প্রথম ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য আঞ্চলিক বীর্য উৎপাদন গবেষণাগার এবং বীর্য ব্যাংক স্থাপন করা হয়েছে নদিয়ার হরিণঘাটায়। পশ্চিমবঙ্গের গর্ব ব্ল্যাক বেঙ্গল ছাগলের জার্মোপ্লাজম সংরক্ষণ এবং প্রসারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃষকদের স্বল্প মূল্যে জার্মোপ্লাজম তাও দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি আমাদের এই আনন্দ আমাদের ভেতরে সঞ্চারিত হচ্ছে, আমাদের প্লাবিত করছে যে এই উদযাপন এবং এই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, এর ফলে একটা সামগ্রিক প্রভাব আমাদের রাজ্যের উপরে তো অবশ্যই পড়বে, পড়বে সড়ক, রেলপথ এবং হাসপাতালের ক্ষেত্রে আমরা আরও উন্নত পরিষেবা পারব আগামীতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুযোগ সুবিধা এবং জনসেবা সেটাও সম্ভব হবে। কৃষক, মৎস্যজীবী এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তাদের যাতে আয় বাড়ে এবং তাদের জীবনমান আরও উন্নত হয় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবিকার সুযোগ বাড়ানোর কথাও বলা হচ্ছে এবং দ্রুত আর ব্যাপক দীর্ঘমেয়াদী আর্থ সামাজিক উন্নয়ন তাও কিন্তু এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে আমরা আগামী দিনে পাবো।

আরও একবার মনে করাই এই অনুষ্ঠানে আজ যারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, পশ্চিমবঙ্গের

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ বিষয়ের কেন্দ্রীয় মন্ত্রী এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পঞ্চায়েতিরাজ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, সাংসদ শমিক ভট্টাচার্য, এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের মাননীয় নেতৃবৃন্দেরা, এবং উপস্থিত আছেন, ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন অগণিত জনসাধারণ।

হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান উদযাপন। এছাড়াও আজ সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারি বহু উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান, তাকে শ্রদ্ধা নিবেদন।

এবং অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়েছেন আজ হুগলির তারকেশ্বরে, এমনটা প্রত্যাশিতই ছিল। এবং এই যে এত মানুষ আসছেন এলেন এবং তাদের যাওয়া এবং আশায় যেন কোনো ব্যাঘাত বিঘ্ন না ঘটে, পুরো বিষয়টা যেন সুচারুভাবে সম্পন্ন হয়, তাই রেলের তরফে এই বাড়তি ভিড় সামাল দিতে হাওড়া শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট শাখায় 7টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল আগেই পূর্ব রেল। এবং পাশাপাশি একটি হাওড়া আরামবাগ ইএমইউ লোকালের যাত্রাপথ গোঘাট পর্যন্ত বাড়ানোর কথাও আমরা শুনেছিলাম রেলের পূর্ব ঘোষণায়। আশা করি এই বাড়তি ট্রেন যাত্রীদের সুবিধে হয়েছে তাতে।

বিধানসভাতেও আজ পালন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। বনগা নীল দর্পণ ভবনেও পালন হয়েছে, উদযাপন হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। সেখানে মাল্যদান করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা দুটি প্রকল্পে মোট 12,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2026-27 অর্থবছরে প্রায় 1,10,00,000 কৃষক এবং 30,00,000 হেক্টর কৃষিজমি এই বিমার আওতায় আসবে। বিমাকৃত ফসলের সম্ভাব্য মূল্য হবে 28,140 কোটি টাকা। কৃষকদের প্রিমিয়ামের বোঝা কমাতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে প্রায় 777 কোটি টাকা ভর্তুকি দেবে। চলতি অর্থবর্ষে রাজ্যের 1,10,00,000 কৃষকের প্রায় 30,00,000 হেক্টর জমি বিমার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় 28,410 কোটি টাকা মূল্যের ফসল বিমার আওতায় আসবে এই প্রকল্পের ফলে।

আজ শনিবার পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ এই প্রকল্পের 23তম কিস্তি হিসেবে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা দেবেন। এদের মধ্যে 2,18,00,000 বেশি মহিলা কৃষক আছেন এবং 2019 সালের 24 ফেব্রুয়ারি এই প্রকল্প চালুর পর থেকে এবার মোট বিতরণ করা অর্থের পরিমাণ প্রায় 4,50,00,000 কোটি টাকার গণ্ডি অতিক্রম করে যাবে। পশ্চিমবঙ্গে এই কিস্তিতে 45,00,000-এরও বেশি কৃষক 900 কোটিরও কিছু বেশি টাকা পাবেন, যার ফলে রাজ্যে প্রকল্পটির আওতায় 15,055 কোটি টাকার বেশি বিতরণ হবে। শুধু বা কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষক উৎপাদন সংগঠন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে তাই আজকের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসেবেও পালন করা হচ্ছে।

আজ থেকে কেন্দ্রের ধনধান্য যোজনা চালু হবে। এই প্রকল্পে দার্জিলিং, পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম জেলায় কৃষি উৎপাদন বাড়ানো, ফসলে বৈচিত্র্য আনা, হিমঘর তৈরির কাজ হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য আনা, সেচ ব্যবস্থার উন্নতি, সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা এবং কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

রাজ্যে কৃষি প্রযুক্তি প্ল্যাটফর্মও চালু হতে চলেছে। এর ফলে সার বিলি, কিষাণ ক্রেডিট কার্ড, নগদ বিলি, ফসলের দাম, সরকারের ফসল কেনার মতো পরিষেবার জন্য একক ডিজিটাল মঞ্চ তৈরি হবে। ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এই এগ্রিস্ট্যাক চালু হলে সার বিতরণ, কিষাণ ক্রেডিট কার্ড, সরাসরি আর্থিক সহায়তা ডিবিটি এবং ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ফসল কেনার মতো পরিষেবাগুলো আরও সহজ, আরও স্বচ্ছ হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 1 কোটিরও বেশি কৃষক যুক্ত হবেন।

প্রধানমন্ত্রী, এই বাংলায় রাষ্ট্রীয় প্রাকৃতিক কৃষি মিশনের কাজেরও সূচনা করবেন। এই প্রকল্পে চলতি অর্থ বছরে 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক কৃষি ক্লাস্টার তৈরি হবে। ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিংয়ের আওতায় এই কৃষি ক্লাস্টার 43,250 কৃষককে উপকৃত করবে।

পরিবেশ বান্ধব কৃষি চর্চা প্রসারে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার এবং কৃষি সখী কর্মসূচি চালু করা হবে। নিঃসন্দেহে বলা যায় এই সব প্রকল্প চালু হলে আমাদের গ্রামীণ জীবন, আমাদের কৃষিজীবী মানুষদের নিঃসন্দেহে জীবনযাত্রার মান অনেকটা উন্নত হবে।

গ্রাম সড়ক যোজনার কথা বলেছি একটু আগে, আবারও বলি, 49টি সড়ক প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং খুব স্বাভাবিকভাবেই সড়ক প্রকল্প বা সড়কের উন্নতি হলে যাতায়াত ব্যবস্থা সুগম হবে, অর্থাৎ অনেক দ্রুত অনেক কম সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যাওয়া যাবে, এবং তেমনটা হলে শিল্পের ক্ষেত্রে তো উন্নতি বটেই, একটা সম্ভাবনা বটেই।

রাজ্য, তাই হাওড়ায় নতুন রেলের হাসপাতালেরও শিলান্যাস হবে। এই মুহূর্তে এসে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে।

0: ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণ ভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামা প্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাব, লাইব্রেরি বানাব, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ পুষ্টই সরকার কাজ করবে। ভারত মাতা কি, বাবা তারকেশ্বর ধাম কি,
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ।
2: মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণের পর আপনারা শুনতে পেলেন কিছুটা এবং জানতেও পারলেন যে কিভাবে জনতা উচ্ছ্বাস প্রকাশ করছে।
1: যাত্রা কো দর্শাতি হ্যাঁ 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি। উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিজন অর মিশন তক। তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র।
3: পশ্চিমবঙ্গ, হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা, নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে? ইতিহাস সাক্ষী, দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা। এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান। 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে। ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি। সুরাবর্দির আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠন

দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তারপরই আসে 1947 সালের 20 জুন, ঠিক আজ থেকে 79 বছর আগে। বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে, তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক গোটাবুটি। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে

0: সঙ্গীত, শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ।
1: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয়, এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয়। তাই এই বিশে জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন। আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত, উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।
2: উপস্থিত যারা ওখানে দর্শক শ্রোতা রয়েছেন, তারা এই মুহূর্তে দেখলেন একটি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন প্রসঙ্গে একটি তথ্যচিত্র, এবং আমরা তার শব্দচিত্র আপনাদের কাছে তুলে ধরলাম।
3: পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা শুনতে হে রবীন্দ্র সঙ্গীত।
2: এখন আপনারা শুনবেন রবীন্দ্র সঙ্গীত।

এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী যখন মঞ্চে উপস্থিত, সেই সময় প্রধানমন্ত্রীর এক পাশে আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্যপালকে, আর এক পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরিকে।

0: রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য। কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে গিয়ে পেশ হয় অতিথি বরণ বৈরাতি নৃত্য।
1: সমবেত কণ্ঠে আপনারা শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এবারে নৃত্য পরিবেশনা, সমবেত নৃত্য পরিবেশনা।

0: বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বাঙ্গাল কাপ
1: এবারে বাউল গান শুনব আমরা, শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী। দর্শকদের উপস্থিতি, অগণিত দর্শক উপস্থিত এবং তারা হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন।

0: নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনি।
1: এবারে আমরা দেখব পুরুলিয়ার ছৌ নাচ, এবং সেই ছৌ নাচের মধ্যে দিয়ে মহিষাসুর মর্দিনীর নাট্যরূপ বা নৃত্যরূপ।

মঞ্চে এই মুহূর্তে আটজন কলাকুশলী রয়েছেন, তারা ছৌ নাচের মাধ্যমে দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মা দুর্গাকে, দেখতে পাচ্ছি মহিষাসুরকে, এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মা দুর্গা উপবিষ্ট হয়েছেন সিংহের ওপরে, আর ঠিক পিছনেই মহিষাসুর এবং তার দুপাশে আরও দুজন দুজন চারজন নৃত্য পরিবেশন করছেন। মঞ্চের একেবারে সামনে চলে এসেছেন মহিষাসুর।

0: মহিষাসুর বধের মধ্য দিয়ে শেষ হলো এই নৃত্যকলা।
1: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সে বিনম্র অনুরোধ করতি হুঁ কি বে কৃপয়া বিভিন্ন মন্ত্রালয় কি কুচ বিশেষ পরিযোজনাও কা শুভারম্ভ উদ্ঘাটন তথা রাষ্ট্র কো সমর্পণ করনে কি কৃপা করে। মাননীয় প্রধানমন্ত্রী জি সে অনুরোধ হাওড়া মে নয়া ডিভিশনাল হসপিটাল ওর হাউর ওর রাধা মোহনপুর কে বীচ যো

তারকেশ্বরের এই সভা শেষ করে প্রধানমন্ত্রী কলকাতায় ফিরবেন এবং আগামীকাল 21 জুন রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আজ এই রাজ্য জুড়ে পালিত হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এবং এই শহরে আজ উৎসবের আবহ। আজ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ যোগ কার্নিভাল বন্দে যোগম গঙ্গার তীরে এবং গঙ্গাবক্ষে আয়োজন বিশেষ যোগ কার্নিভালের। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক সহ হুগলি নদীর তীর দিয়ে একাধিক এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগ প্রদর্শনী, চিত্রাঙ্কন এবং আলোকচিত্র প্রতিযোগিতা, লোকসঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হয়েছে। পাশাপাশি থাকছে ইন্টারঅ্যাক্টিভ যোগ ইনস্টলেশন, সেলফি জোন এবং জনসচেতনতা প্রদর্শনী।

গঙ্গাবক্ষে 3000 ড্রোন নিয়ে এক অভিনব শোয়ের আয়োজনও হয়েছে। এই শহরের 45টি জায়গায় এলইডি স্ক্রিনে লাইভ যোগা শো চলবে। প্রায় 500টি নৌকো নিয়ে গঙ্গার বুকে যোগাভ্যাসের বিশেষ অনুষ্ঠান আয়োজন হয়েছে, পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে। সন্ধ্যার আকাশে উড়বে প্রায় 3000 ড্রোন, যাই অনুষ্ঠানে অবশ্যই এক নতুন মাত্রা যোগ করবে। ড্রোন শোর মাধ্যমে যোগের ঐতিহ্য, হুগলি নদীর গুরুত্ব এবং প্রধানমন্ত্রীর যোগ প্রচারের যাত্রাপথ তুলে ধরা হবে। এছাড়া শহরের বিভিন্ন সেতু এবং গুরুত্বপূর্ণ ভবনে যোগ থিমে বিশেষ আলোকসজ্জাও দেখা যাবে।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পাশাপাশি আমাদের আপনাদের সবার নিশ্চয়ই মননে আছে যে আগামীকাল যোগ দিবস উদযাপন হবে এ রাজ্যে, এবং যোগ দিবস উপলক্ষে এবছর এ রাজ্যেই থাকছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কলকাতায় রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের দিন বিশেষ প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, এটা জানানোর আপনাদের বিশেষভাবে। কেন্দ্রের উদ্যোগে দেশজুড়ে যোগ দিবস পালন হলেও পশ্চিমবঙ্গে এবারের আয়োজনকে ঘিরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণে সাধারণ যাত্রী এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সুবিধার্থে রবিবার ভোর চারটে থেকেই, অর্থাৎ আগামীকাল ভোর চারটে থেকেই মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সবচেয়ে বেশি পরিষেবা পাওয়া যাবে ব্লু লাইনে, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে। রবিবার আপ ও ডাউন মিলিয়ে মোট 214টি মেট্রো চলবে। ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত আপ লাইনে 14 মিনিট এবং ডাউন লাইনে 15 মিনিট অন্তর ট্রেন চলবে। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, মহানায়ক উত্তম কুমার এবং শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে একাধিক বিশেষ পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত রুটে মেট্রো পরিষেবা শুরু হবে ভোর চারটে থেকেই। আপ ও ডাউন মিলিয়ে চলবে 173টি মেট্রো। ভোর চারটে থেকে সকাল 9টা পর্যন্ত আপ লাইনে 15 মিনিট এবং ডাউন

লাইনে 10 মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। অন্যদিকে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর রুটে 112টি মেট্রো চালানো হবে। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর 4:18 এবং বিমানবন্দর থেকে প্রথম ট্রেন পাওয়া যাবে ভোর 4:40। সকাল 9টা পর্যন্ত আপ ও ডাউন লাইনে।

শেষ মেট্রোর সময়সূচিতে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তবে পার্পল আর অরেঞ্জ লাইনে রবিবার কোনো মেট্রো পরিষেবা থাকবে না, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। বিশেষ এই ব্যবস্থার ফলে যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং সাধারণ যাত্রী সকলেরই যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হচ্ছে সারা রাজ্য জুড়ে। উদযাপন করছেন আপনি, উদযাপন করছি আমি, আমরা সবাই। এই উদযাপনে আমরা আমাদের মনে রাখি আমাদের রাজ্যকে, আমাদের এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির ভাবনাকে। আর সেই সঙ্গে আমাদের দেশের ঐতিহ্য, প্রাচীন ঐতিহ্য যোগ, সেই যোগ তাকে সংযোজন করি আমাদের প্রতিদিনের জীবনে, নিরোগ দীর্ঘদেহ এবং সুস্থ থাকতে এই যোগ আমাদের সাহায্য করে। যোগে হোক রোগ বিয়োগ। আজ এখানেই শেষ করি, আর শেষের পর্বে সেই অনুভব যা আমার, আপনার, আমাদের সবার, যে আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের মুখের বলিতে, আমাদের দর্শনে, সবেতেই আছে বাংলা, সবেতেই জুড়ে থাকুক বাংলা আগামী প্রজন্মের মধ্যেও এই একই রকমভাবে।

হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান অনুষ্ঠানের বাংলা ধারা বিবরণী আপনাদের সঙ্গে ছিলেন সুতপা চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

শুনলেন দেশাত্মবোধক গান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন পরিমাণ 67%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়নি। জানিয়ে দিলাম কলকাতা এবং আশেপাশের অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন আপনাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা জানিয়ে দিই। একটু পরেই 6:05 সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি দুলালিবালা সরেন ও সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন যুব অনুষ্ঠান স্বরচিত কবিতা পাঠ করবেন শিবনাথ হেমব্রম। এরপর লোকগীতে 6:38 কৃষক ও তার পরিবার যোগ

এই সারে রোগ দেবাশিস রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে সাতটায় কৃষি কথার আসর, পাট পাতা বিকল্প আয়ের উৎস, এ বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাড়ে সাতটায় বিচিত্র সংবাদ, আটটায় আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। সাড়ে আটটায় স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। রাত নটায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী। নটা বেজে পনেরো মিনিটে লোকগীতি পৌলমী সেনগুপ্ত। সাড়ে নটায় মুখোমুখি, সত্য বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় ঠুমরি ও দাদরা পরিবেশনায় বিবেক কর্মহায়, আকাশবাণী ইন্দোর কেন্দ্রের নিবেদন। এগারোটায় কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে একটু পরেই ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব পোশাক। সাড়ে ছটায় পাশ্চাত্য সঙ্গীত, সাতটা বেজে দশ মিনিটে ভক্তিগীতি, শিল্পী কাকুলি আচার্য দীশিত। সাড়ে সাতটায় দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আটটা বেজে পনেরো মিনিটে কাহকশান, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে নটায় চিত্রভারতী, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীত, হারমোনিকায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অনির্বাণ মিত্র, উপস্থাপনায় রাজীব পোশাক। এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরিগেল তুরুই কেটোটে তুরি মিটারে এহবেনা তিহা সান্তাড়ি আখড়া।

0: দুলনিবালা সরেন আর সাঁওতেন কোয়া দং সেরিং পে আজম কেদা সেরিনে দুকিন থাকেনা দুলনিবালা সরেন আর লুস্কি সরেন নিত গাপানা আখড়া কামি হরাই লিয়ে পেগে গাপানা সান্তির আখড়া পে আজমা ইতি মুরমু আর সাঁওতেন কোয়া সেরিং আজমা পে মধুসূদন মুরমু আর সাঁওতেন কোয়া সাপড়াও তিনা সেরিং ইনে বেগর গাপাতো পে আজমা জিয়ন ধারা সাঁও জপড়াওয়াকান আজার আমাট কো লাগিদ পে যোগ ব্যায়াম নিয়ে সাতাম বাবদ কুপলির অপর ডক্টর সিদ্ধু সরেন সাঁও আপনার আখড়া কামারা পে আজম কেদা
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবিআই অলক সরেন দিশম গমকে মানতীয় দ্রৌপদী মুরমু তেহেঞ্জ আজ তুরুই গে ইরাল আনা সাগুন জানাম মাহারে ওড়িশার পাহাড়পুর আতুতে সেনাকানা মানতীয় মুরমু দো ওড়িশার পনত গমকে মানতান হাড়িবাবু কামভাম্পতি আর মুখ্যমন্ত্রী মানতান মোহন চরণ মাঝি তাকিন কিন সাগুন দারাম আকাদিয়া মানতীয় দিশম গমকেয়া জানাম বিটে পাহাড়পুরতে মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদী হয় সেনলেনা মানতীয় দিশম গমকে আর মানতান মারাংমন্ত্রী বার জনাগে সান্তাড়া ধরমানা পুনে জাহেরগাড় আর হোকুয়া জাহেরগাড় রেকিন গড় জোহার আকাদা ইনে তায়াম উনকিন দো রায়রংপুর রে ওড়িশা সরকারা বার সেরমা পাউড়ি পুরেও দিশাতে সাপড়াও মিদ আখড়া রেকিন সেলেদ লেনা আর ওনা আখড়া খন ওড়িশা পনত বাখড়া পুনগে এয়াই হাজার কারোর টাকা খন হো জাস্তি কাউডি আনা আইমা গোটাং পান্তা করেয়া তেহেঞ উঠেও সাগুন হয়ে কানা আইমা গোটাং আখড়া সাপড়াও তালাতে তেহেঞ পনতরে পশ্চিমবাংলা দিবস সে পশ্চিমবাংলা মহাপালাও কানা তেহেঞ পশ্চিমবাংলা মহাপালাও লাসাড়েতে সরকারি আর বেসরকারি উদ্যোগতে পনত জাগাতরে আইমা লাকচার আখড়া আর গাপালমারাও আখড়াও সাপড়াও কানা ক্ষমতারে হেজ তায়ম পনত মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারিয়া আয়ুরতেনা বিজেপি সরকার দো বাগে জুন মাহিত দো পশ্চিমবাংলা বিরিদ মহালেকাতে পালাও রেয়া সিদ্ধান্তই হাতাও লেদা আর নোয়া দিশাতে তেহেঞ হুগলি রেয়া তারকেশ্বর রে সাপড়াও আখড়ারে মারাংমন্ত্রী মানতান নরেন্দ্র মোদী সেলেদ লেনা আর ওন্ডে খন মানতান নরেন্দ্র মোদী দো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পান্থা রেয়া বাগে পেয়ানা কিস্তি রেয়া টাকা গোটা দিশম জাগাত রেন আরে কারোর পোনগে পোন লাখ খন হয় জাস্তি চাষি কোয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট রে গে ইরাল হাজার ইরাল সাই ইরাল গে কারোর টাকা ভেজা রেয়া আর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা লেকানা পান্থা করেয়া এ উঠেও সাগুন আকাদা পশ্চিমবাংলা পনতরে নাওয়ান সরকার বেরিদ তায়ম মারাংমন্ত্রী মানতান নরেন্দ্র মোদী পৈলো ধাও লেকাতে তেহেঞ পনতে হেজ আকানা আর বার মাহা রেয়া পশ্চিমবাংলা পনত সাঙ্গাররে হুগলি জেলা তারকেশ্বরে পশ্চিমবাংলা বেরিদ মাহা রেয়া আখড়ারে তেহেঞ সেলেদ বেগর কলকাতা রেয়া রেড রোড রে গেবারানা জেগেতারি যোগ মাহা রেয়া মূড আখড়ারে হো মানতান মোদী দগাপাই সেলেদোয়া চাষি কো আলগাতে আইমা গোটাং পরিষেবা এমা কো দিশে ডিজিটাল কৃষি মিশনা আওতারে এগ্রি স্টেক রেয়া আর পুরকিতানা চাষ সে প্রাকৃতিক কৃষি লাগি জাতীয়ারি মিশন সে কামিহরা রেয়া হো মানতান মারাংমন্ত্রী দয় উঠেও সাগুন আকাদা আর নোয়া দারাইতে পুরুলিয়া দার্জিলিং আলিপুরদুয়ার আর ঝাড়গ্রাম জেলারেন পুনগে পে হাজার চাষি কো উপকারোয়া নিয়ে বেগর দক্ষিণ চব্বিশ পরগনা রেয়া ফ্রেজারগঞ্জ রে নাহা যুগানা হাকু বন্দর বীরভূম রেয়া সাঁথিয়ারে হাকু

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তি প্রদান উপলক্ষে আজ নদিয়ার ICAR কৃষি বিজ্ঞান কেন্দ্রে পালিত হল পিএম কিষাণ উৎসব দিবস। অনুষ্ঠানে জেলার 9টি ব্লক থেকে 100টিরও বেশি কৃষক অংশ নেন। তাঁরা প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখেন। এদিন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা কৃষকদের সঙ্গে মত বিনিময় করে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষবাস এবং বিভিন্ন সরকারি কৃষি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মালদা জেলার কৃষকদের জন্য বড় উপহার নিয়ে এল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির আওতায় মালদা জেলার 3,22,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে 2,000 টাকা করে পাঠানো হয়েছে। এই উপলক্ষে মালদাহ কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গে ফের সমৃদ্ধি আসছে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির প্রস্তাব পাশ হয়। সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানও যথাযোগ্য মর্যাদায় সাড়ম্বরে আজ পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গঠনের পর প্রথম সরকারিভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে জেলার সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সহায়তাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে দিনটি পালন করা হয়। নদিয়ার কল্যাণীর এইমসে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ যোগ, স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে এক বিশেষ বিষয়ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট যোগ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0: দার্জিলিং জেলার বাগডোগরা থানার পুলিশ আজ প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ধৃতের নাম ইমরান হোসেন। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায়। দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1টি জায়গায় এবং দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এই জেলাগুলির 2-1টি জায়গায়। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা নিত্য নৈমিত্তিক বিভিন্ন কর্মব্যস্ততার জীবনে সামান্য অবসরটুকু পাই না, ইঁদুর দৌড়ের মতো ছুটে বেড়াচ্ছি বিভিন্ন কাজে, কখনো আমরা খেয়ালই করি না যে আমাদের শরীর নামক বস্তুটিরও বিশেষ কোনো চাহিদা রয়েছে, বিশেষ কোনো প্রয়োজন রয়েছে। যখন আমরা কোনো সমস্যায় পড়ি, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, যখন কোনো সমস্যায় পড়ি, তখন মনে হয় এইটা কিছু একটা করা দরকার, আর তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারবাবু তাদের সাধ্যমতো যেমন তারা করেন, এর পাশাপাশি যে জিনিসটিকে আপনি এই যে যন্ত্রণার জায়গায় আসার আগে করতে পারতেন এবং এই জায়গায় হয়তো আপনাকে পৌঁছাতে হতো না, সেটা আপনি করেন না সময় থাকতে। আমি আসলে কথা বলছি যোগ নিয়ে। যোগা জিনিসটা এমন, আপনারা কখনো শুনে থাকবেন বা বহুল শ্রুত যে যোগেই সারে রোগ। কথাটা কতটা বাস্তব সেটা যারা যোগ করেন, যারা নিয়মিত চর্চা করেন, তারা বোধহয় টেরটা পান। তাই আপনারা যারা বাড়িতে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের জন্য আজকের আমাদের এই বিশেষ আলোচনা। এবং আমরা আজকের আলোচনায় পেয়েছি একজন বিশিষ্ট যোগ প্রশিক্ষক বা যোগা প্রশিক্ষক, দেবাশিস রাম। আমরা শুরুতেই দেবাশিস বাবু আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার।
3: নমস্কার। নমস্কার।
2: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত। আমি যে কথা বলছিলাম যে শুরুতে আমরা নানান অজুহাতে এড়িয়ে চলি, যখন আমাদের মানে ঠেলায় পড়ি আর কি, তখন আপনাদের মতো বিশিষ্ট মানুষজনদেরকে খুঁজে বেড়াই যে কোথায় গেলে একটু স্বস্তি পাবো, কিভাবে যোগা করব। তা এই যে এবছর যোগার একটা বিশেষ দিন এবং বিশেষ আয়োজনও করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং যোগা নিয়ে সারা বিশ্বব্যাপী, শুধুমাত্র আমাদের দেশে তা নয়, বিশ্বব্যাপী এখন যোগার উপরেই একটা আলোকপাত করছেন। কেননা বুঝতে পারছেন যে প্রাচীন এই যে শরীর চর্চা করার বা শরীরকে সুস্থ রাখার একটা পদ্ধতি, সেটাই বোধহয় একমাত্র আমাদের নিরাময়ের একটা বড় উপায়। এ ব্যাপারে একজন যোগা প্রশিক্ষক হিসেবে আপনি কি বলবেন যে যোগাটা আমরা করব কেন?
3: যোগাটা করব কেন? যোগাটা এই কারণে করব যে এটা যোগা হচ্ছে শরীর, মন এবং হচ্ছে দৈহিক এবং আধ্যাত্মিক তিনটাকে কানেক্ট করে।
2: আচ্ছা,
3: ঠিক আছে। সেই জন্য এইটাকে আপনার মেন্টালি, স্পিরিচুয়ালি, হ্যাঁ, এই জায়গাগুলো আপনার কানেক্ট করলে শরীরের কিন্তু তন মন ধন তিনটি একদম পুরো মানে সচেতন হয়ে ওঠে।
2: আচ্ছা,
3: তো যোগা করবো কেন? যোগা হচ্ছে কি বলে, চিত্তবৃত্তিকে নিরোধ করাকে যোগ বলে। আমাদের যে চিত্ত, মন, বৃত্তি হচ্ছে আমাদের যে প্রতিবৃত্তিগুলো আছে, সেই বৃত্তিগুলোকে আমরা যদি ঠিক মতো নিরোধ করতে পারি না, কন্ট্রোল যদি না করতে পারি, তাহলে অন্যদিকে আমরা পথভ্রষ্ট হয়ে যাই। পথভ্রষ্ট হয়ে যায়, সেজন্য আমাদের এই যোগ করা দরকার এবং একাগ্রতা আনা দরকার। যে একাগ্রতাতে আমরা কী করতো, যে পড়াশোনা করছি, যার কনসেন্ট্রেট যদি আমি যদি ঠিক মতো না করতে পারি, তাহলে একাগ্রতা না করতে পারি, তাহলে কিন্তু সেই সাবজেক্টটা আমি ভালো রেজাল্ট করতে পারবো না, কোনো কাজ আমি ঠিক মতো যে মানে করে সাকসেস হতে পারবো না। যে কোনো কাজই আপনি করতে যান না, করুন পড়াশোনা, করুন গান, করুন লেখাপড়া, করুন খেলাধুলা, যে খেলাধুলাই করুক না কেন, যে

0: দুনিয়ায় এত মানুষ গতিতে ফাস্ট হয়ে চলছে, সেখানে যদি আমরা নিজেকে নিজে না কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। আর একটা জিনিস আছে আমাদের খাদ্য খাবার, খাদ্য খাবারের খুব প্রয়োজন আছে। খাদ্য খাবারটা যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে কি বিভিন্ন রোগের একটা সৃষ্টি হয়, আর সেই রোগগুলোই কিন্তু আজকাল একদম মানে প্রকট হয়ে দাঁড়ায়, আর প্রত্যেকটা সংসারের রোগটা একটা চাপ হয়ে দাঁড়ায়, যে সংসারটা হঠাৎ ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য আমাদের প্রথম কি আছে, যেমন হচ্ছে চোখ একটা অমূল্য সম্পদ, ব্রেন একটা অমূল্য সম্পদ, হার্ট একটা অমূল্য সম্পদ। হার্টের রোগে আজকাল প্রচুর প্রচুর লোক মারা যায়। আর একটা হচ্ছে সেরিব্রাল স্ট্রোক, হচ্ছে সেরিব্রালের মানুষের এক মানে নিজের যদি রক্তটাকে যে ব্রেনের মধ্যে রক্তটা সঞ্চালন হয়ে ক্লট হয়ে যাচ্ছে, সেই ক্লট যদি আমরা ক্লিয়ার না করতে পারি, ব্রেন থাই হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের যে রক্তটা জমে গিয়ে পুরো জমে যাচ্ছে, সে তার সেন্স হারিয়ে ফেলছে, তার পরবর্তী ক্ষেত্রে তার ডিসএবিলিটি এসে যাচ্ছে, ডিসএবিলিটি এসে যাচ্ছে। ধরুন যদি আপনার স্ট্রোকটা ডান দিকে মারলো, স্ট্রোকটা ধাক্কা মারলো, বাঁ দিকটা আপনার লুজ হয়ে গেল, বাঁ দিকে যদি মারে আপনার ডান দিকটা কী করল লুজ হয়ে গেল, তখন সেখানে আপনার ওখানে আপনার কর্মক্ষমতা কমে যায়,
1: মানে যেগুলো আমরা চলতি কথায় বুঝি যে প্যারালাইজড
0: হয়ে যায়, ব্রেন হয়ে যায়, কখনো কখনো মুখ বেঁকে যায়, ঠিক আছে, কথা বলতে পারে না, গলার যে আমাদের খাদ্যনালী শ্বাসনালী আছে টাইট হয়ে যায়, কথা বলতে পারে না, খেতে পারে না, জল গিলতে পর্যন্ত তাদের অসুবিধা হয়। সেজন্য কি করতে হয়, সেজন্য করতে আমাদের ব্যায়াম করতে হয়, প্রাণায়াম করতে হয়, ইভেন কি চ্যান্টিং, চ্যান্টিংটা খুব জরুরি আছে।
1: তার মানে যে সমস্ত এই যে ভয়ঙ্কর কিছু কিছু জিনিস এবং খুবই বাস্তব যেগুলোর কথা বললেন, এগুলো থেকে আমাদের উপায়ের একমাত্র মাধ্যম হচ্ছে যোগ।
0: যোগ
1: তাহলে একজন মানুষ বা সবার কথা যদি ধরি, তিনি কবে থেকে শুরু করবেন বা করাটা উচিত বলে মনে করেন?
0: দেখুন আজকালকার বিভিন্ন জায়গায় যোগের কম্পিটিশন হয়, কম্পিটিশন যোগ আলাদা, আর হচ্ছে কি একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার যোগ আলাদা, ঠিক আছে, আর একটা মানুষ নিয়মিত আমি থাকবো বাঁচবো চলবো সবাইকে নিয়ে চলবো সেইটার যোগও কিন্তু আমাদের এই যোগার মধ্যেই রয়েছে।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো ছোটবেলা থেকে যখন আমি যোগ করব বা যোগা করব, সেটা যোগার মধ্যে ফ্লেক্সিবিলিটি তো অবশ্যই থেকে যায়, তারপরে আরও হয়ে যায়, এবং তার সঙ্গে মেন্টালি এবং হচ্ছে তার হচ্ছে একাগ্রতা তার সৃষ্টি হয়। সে একাগ্রতা সৃষ্টি হলে সেই জায়গাতে যদি সে কোনো একটা প্রাইজ পেল, সে যদি একটা কোনো কিছু পেল, তার এনার্জি বেড়ে যায়, তখন সেটার উপর সে আরও চর্চা করে। চর্চা করলে কি হয়, একের পর এক তার শরীরের ফ্লেক্সিবিলিটি বজায় রাখে, ব্লাড সার্কুলেশন বজায় রাখে, কিভাবে সে সামনের দিকে আরও এগিয়ে যাবে সেটা বজায় রাখে।
1: মানে যোগের থেকে আপনি বলতে চাইছেন যে আমাদের মানসিক উন্নতি,
0: মানসিক শারীরিকও উন্নতি হয়,
1: শারীরিক
0: উন্নতি হয়, হ্যাঁ, দৈহিক শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হয়। যেহেতু যোগের মধ্যে আমাদের মুনি ঋষিরা আগে কি করে গেছে, সব সংস্কৃতিতে সে মন্ত্রগুলো পড়ে গেছে, বলে গেছে, ঠিক আছে, সেই মন্ত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগুলো উচ্চারণ করলে কি হয়, আমাদের যে গলা আর এইখানে যে নালি আছে মেন্টাল, এগুলো কি হয় স্টিমুলেট হয়, সেগুলো ভাইব্রেট হয়, সেটা গিয়ে মানুষের মাথা ব্রেনটাকে আরো সুস্থ করে দেওয়া,
1: মানসিক
0: প্রশান্তি হয়।
1: ঠিক ঠিক, এই যে ধরুন যোগের কথা বা যোগের উপকারিতার কথা আপনি বললেন, অনেকগুলো উপকারিতার কথা বললেন যেগুলো আমাদের প্রয়োজনীয় একান্ত, এবছর বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে বা বিশেষ তাৎপর্যপূর্ণ যোগ দিবসটা হতে চলেছে বা হচ্ছে, এবছর যোগের জন্য বিশেষ কিছু প্রোটোকল এসেছে যে কোন কোন যোগগুলো আয়ুষ মন্ত্রণালয় থেকে আপনার কাছ থেকে আপনাদের কাছে কোনো প্রোটোকল বা কোনো নির্দেশাবলী রয়েছে যে এই এই যোগগুলো আমরা বিশেষভাবে
0: অভ্যাস করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে আয়ুষ মন্ত্রণালয় থেকে যে প্রোটোকল দিয়েছে তার মধ্যে অনেকগুলো আছে, এক্সারসাইজ আছে, টাড়া আসন আছে হার্টের জন্য, ঠিক আছে, আচ্ছা, তারপরে কোমরের জন্য আছে, সাইড বেন্ডিং যেটা রয়েছে ত্রিকোণ আসন আছে, ঠিক আছে, ভদ্রা আসন আছে, যে মানুষ আমাদের প্রতিটা মানুষের বা মেয়েদের পক্ষে যেটা পিরিয়ডের জন্য, ঠিক আছে, তো এই আছে, আর তারপরে ভুজঙ্গ আসন আছে, কোমরের জন্য ঘাড়ের জন্য পায়ের জন্য ভুজঙ্গ আসন আছে, সলভা আসন আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে সেতুবন্ধন আসন আছে, পবন মুক্ত আসন আছে, ঠিক আছে, এই চার পাঁচটা মোটামুটি করলে তারপরে শবাসন করবেন, একদম মোটামুটি শরীরের হাঁটু পা মাথা কোমর পায়ের পর্যন্ত পুরো মোটামুটি চলে,
1: মানে এগুলোর উপরেই এবছর বিশেষ করে
0: জোর দেওয়া
1: হয়েছে। বেশ,
0: 2014 আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি প্রথম যখন আমাদের এখানে প্রধানমন্ত্রী

0: তিনি উনি হলেন, তারপর থেকে তিনি যোগটাকে প্রাধান্য দিলেন। ইভেন কি প্রাধান্য দেওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে সেই যোগটাকে যাতে আরো বিস্তৃত করে দিতে পারে সেটার জন্য তিনি করলেন, এইটা ছড়িয়ে দিলেন সবার মধ্যে, এবং এই যোগটাকে এবং কি আমাদের প্রতিটা হসপিটালের মধ্যে আজকাল কিন্তু অ্যাড করা হচ্ছে। এই যে এই হসপিটাল যেগুলো আছে এই হসপিটালগুলোতে যোগের কিন্তু এখন অনেক স্টুডেন্ট তারা পড়াশোনা করে তারা কিন্তু এই তারা চাকরি বাকরিও করছে।
1: আচ্ছা, মানে এটাকে যদি কেউ কেউ চাইলে পেশাও করতে
0: পারে, পেশা করতে পারে, তাতে তারা চাকরি বাকরিও করছে অনেক। ইভেন কি তারা অনেকে এইখান থেকে আয়ুষ থেকে তারা বাইরে বা গ্রামে কোনো কোনো পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা গিয়ে কি করছে এইগুলো বাচ্চাদের শেখাচ্ছে, শিখিয়ে সেখানে যে অধ্যুষিত গ্রাম যে অঞ্চলগুলোতে সেগুলোতে সেই সবগুলো পৌঁছায় না, সেখানে গিয়ে তারা এই যোগ শিখিয়ে তারপরে লেখাপড়া শিখিয়ে তার মধ্যে দিয়ে তাদেরকে মানে উন্নত করার চেষ্টা করছে,
1: সমাজে মূল স্রোতে
0: ফিরে আসার চেষ্টা করছে।
1: হ্যাঁ, সেটা তো আছেই।
0: যে কোনো মানুষের একটা ব্যায়াম বা এক্সারসাইজ যা কিছু করুন না করুন, প্রথম মাথা থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে এক্সারসাইজ করতে করতে আসবো, তার সঙ্গে আমাদের শ্বাসের মানে ক্রিয়াটা মানে খুব জরুরি। প্রতিটি এক্সারসাইজের সঙ্গে কখন শ্বাস ছাড়বো, কখন শ্বাস নেবো, কখন সেই শ্বাসের গিয়ে আমাদের অক্সিজেনটা আমাদের শরীরে যাবে, এবং কখন কার্বন ডাইঅক্সাইডটা আমরা বার করবো, ঠিক আছে,
1: এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা অবশ্যই দরকার।
0: একদম,
1: শুধুমাত্র যোগ করলে হবে না।
0: এবং কি যারা ডিসএবিলিটি আছে, ডিসএবিলিটি যারা আছে তাদের অনেক সময় আমি দেখেছি হাত তাদের এরকম বাঁকা আছে, সেই বাঁকা হাতটাকে এক্সারসাইজ করতে করতে করতে করতে তাদের অনেকটা সোজা হয়েছে, সে হাত দিয়ে আবার খাচ্ছে এরকম করে। আমি সেইগুলো দেখে বা সেগুলো করিয়ে, আমি একটা অটিজম স্কুলের টিচারও ছিলাম।
1: আচ্ছা,
0: ঠিক আছে, তো তাদেরকে কখনো মেন্টাল, কখনো শারীরিক, কখনো তাদের গান, কখনো তাদের এই যে যোগের যে পদ্ধতিগুলো আছে, যোগের মধ্যে অনেক পার্ট আছে, সেইগুলো তাদের মধ্যে আমি অ্যাপ্লাই করে অনেক অনেক তারা উন্নত হয়েছে, তারা কথা বলতে শিখেছে, নিজেরা এ করতে শিখেছে, মূল স্রোতে আমাদের ফিরে এসে হয়েছে তারা।
1: তাহলে আপনি শেখাচ্ছেন এটা কতদিন হলো?
0: 20-22 বছর হবে।
1: 20-22 বছর ধরে শেখাচ্ছেন, এবং সেটা আপনার নিজস্ব এলাকায় না বাইরে কোথাও গিয়ে?
0: না না, আমি আগে অনেক অনেক জায়গা করেছি। আমি আগে প্রথম প্রথম আমি একটা জায়গায় সার্ভিস করতাম, সার্ভিসটা বন্ধ হয়ে যাওয়ার পর ওই যে ডাক্তারবাবু ছিলেন সেই ডাক্তারবাবু আমাকে বললেন যে দেবু কি করবি বাবু, ঠিক আছে। তারপর থেকে আমি আস্তে আস্তে আস্তে নিজেই একটা ইন্টারেস্টে আমি কি করব, আমার ছোটোবেলা থেকে একটু খেলাধুলার শখ ছিল আর একটু ব্যায়ামের শখ ছিল, ঠিক আছে, তো সেই ব্যায়ামের শখ থেকে আস্তে আস্তে আমি যোগের বিদ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, পড়াশোনা করলাম। এই যোগটাকে শিখতে গেলে পড়তে হবে, তোমায় জানতে হবে, পড়াশোনা না করলে কোনো কিছু নেই। পড়াশোনা করেই যোগটাকে যখন আমি আস্তে আস্তে শিখলাম, তার ভিতরে ঢুকতে
1: গেল। কয়েকটা যোগের কথা যদি আসি, আমরা কয়েকটা যোগের কথাই যদি আসি, যে ধরুন এবছর যেহেতু বিশেষভাবে বারবার বলছি একটা তাৎপর্যপূর্ণ যোগ
0: দিয়েছে,
1: যদি এমন কয়েকটা যোগ যেটা আমাদের যারা শ্রোতা বন্ধু যারা শুনছেন তারা বাড়িতে বসে অল্প সময়ের প্রচেষ্টায় করতে পারবেন, শারীরিকভাবে নিজেদেরকে সক্ষম রাখতে পারবেন, এমন কয়েকটা যোগ যদি একটু বলেন।
0: আচ্ছা, দেখুন, যে কোনো যোগ বা যে কোনো এক্সারসাইজ করতে গিয়ে প্রথম কিন্তু আপনি উপর থেকে মানে মাথা থেকে শুরু করবেন, ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো পা পর্যন্ত চলে আসে।
1: যেমন একটা,
0: যেমন ধরুন প্রথম হচ্ছে শ্বাস নিলেন, শ্বাস নিলেন ভস্তিকা একটা করলেন, ভস্তিকার করার পর একটা চ্যান্টিং করলেন, চ্যান্টিং করার পর একটা নিজের শরীরের মধ্যে একটা আলাদা একটা আবেগ আসবে, বেগ আসবে, আর সেই বেগের মধ্যে আমাদের যে শরীরের চক্রগুলো আছে, মূলাধর চক্র, স্বাধীন চক্র, অনাহত চক্র, এই চক্রগুলো, ঠিক আছে, এগুলো তো জাগৃত করতে হবে। আগে সহস্রচক্র এবং আজ্ঞা চক্র, যখনই আপনি যখন চোখ বন্ধ করে এই কন্ট্যাক্ট করলেন তখন আপনার ভিতর তখন একটা আপনি গান বা একটা প্রার্থনা তার মধ্যে দিয়ে আপনি প্রাণায়ামটা ঢুকিয়ে দেবেন। প্রাণায়ামটা কি আছে, প্রাণায়ামটা এমন একটা জিনিস আছে, তার মধ্যে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, প্রাণের আরাম প্রাণায়াম, কখন আমি শ্বাস নেবো, কখন শ্বাস ছাড়বো, তাতে আমার যাতে কখনো যদি হঠাৎ দমটা বন্ধ হয়ে গেল সেটাতে আমি ঠিক ছেড়ে আবার ঠিক উঠে যেতে পারি। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরুন আমি সাঁতার কাটছি, সাঁতার কাটতে কাটতে একটা সময় আমরা ডুব সাঁতার দিই, ডুব সাঁতারটি দিয়ে মানে দমটা আটকে গেল, এটা ডিপ ব্রিদিং হয়ে গেল, এবার ডিপ ব্রিদিং হয়ে এবার ভিতরে চলে গেলাম, ভিতরে জলের তলায় গিয়ে এবার কী করলাম, আরে বাপরা, অনেক তলায় জলের তলায় চলে গেছি, হ্যাঁ আমার তো শ্বাস নিতে পারছি না, যখন জলের তলায় চলে যখন আমি শ্বাস নিতে পারছি না, তো আমাকে উঠতে হবে, এমন একটা জোরে ধাক্কা দেবে, তখন আস্তে করে জলের উপরে উঠে গেল। এবার

0: উঠে গিয়ে আপনি মাথাটা তুলে অক্সিজেন নেবেন। সাঁতার যারা কাটে তারা সাঁতার কিন্তু তখন একটা মাথা বাঁ দিক, একটা মাথা ডান দিক, একটা মাথা বাঁ দিক, একটা অক্সিজেন নেয় অক্সিজেন ছাড়ে, অক্সিজেন নেয় অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে।
1: মানে এই বিষয়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আমরা শ্বাস কখন
0: নেব কখন ছাড়ব, খুব এটা শরীরের পক্ষে সেটাই দরকার। এবং প্রত্যেকটা অর্গানে যাবে, প্রত্যেকটা জয়েন্টে যাবে, এই যে প্রত্যেকটা আমাদের হাড়ের জয়েন্ট আছে, বোন আছে, বোনের জয়েন্টে যাবে, হ্যাঁ অর্গানে যাবে, এবং হচ্ছে ব্লাডে যাবে, এগুলোতে আমাদের যত সার্কুলেশন হবে তত কিন্তু সে সুস্থতা।
1: তাহলে এবারে ধরুন একটা বাড়িতে বসে যারা রয়েছেন, আমাদের অনেক প্রবীণ শ্রোতা বন্ধু রয়েছেন বাড়িতে বসে রয়েছেন, সেক্ষেত্রে একটা সংক্ষেপে কোনো একটা যোগের পরামর্শ দিন যেটা তিনি বাড়িতে বসে, এখন তো বোঝেনই তো প্রত্যেকের কোমরের বা হাঁটুর নানান সমস্যা রয়েছে, সেক্ষেত্রে তিনি কি করবেন?
0: বাড়িতে যারা বসে থাকেন, মেয়েরা অনেক কাজ করেন, ঠিক আছে, তারা বসে কাজ করেন, গ্রামের মেয়েরা তো অনেক সময় বসেই কাজ করে, আবার উনুনে এ জ্বালায়, ঠিক আছে, এরকম আছে, বাড়ির মেয়েরা অনেক কাজ করেন, তাই বসে বাড়িতে যারা সকালে কাজ করছেন, কাজের মধ্যে দিয়ে আপনি করুন, কাজের মধ্যে দিয়ে আপনি এক্সারসাইজ করুন, এবং হচ্ছে কি আপনি শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এই এই জিনিসগুলো করুন। সকালবেলা আমি উঠলাম, এক্সাম্পল দিচ্ছি, আমি সকালবেলা উঠলাম, উঠেই আমি কী করলাম, বিছানায় উঠে আগেই বসবো না, দুটো আস্তে করে হাতটা উপরে দিয়ে উঠে বসলাম, পাটা এরকম ছড়িয়ে দিলাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম, শ্বাস ছিলাম, অন্তত পাঁচবার ছবার করি, অন্তত দেশবার দশবার করা উচিত, কিন্তু পাঁচবার ছবার করলাম, আমার সময় নেই, সকালবেলা হাজব্যান্ডের খাবার বানাতে হবে, তাগাদা থাকে, তো সেজন্য উঠলাম, উঠেই কী করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছিলাম, তারপরে প্রথম কী করলাম, আস্তে উঠে উঠে আমি আগে প্রথম হাতকে বাঁ দিকে দিলাম, হাত ডান দিকে হাত দিলাম, একটু টুইস্টিং করলাম,
1: আচ্ছা,
0: শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, নর্মাল শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, একটা হাঁটু আস্তে করে ভাঁজ করলাম, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে দিলাম, আবার একটা হাঁটু নিলাম, শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে দিলাম, আবার একটা হাঁটু নিলাম, শ্বাস নিলাম, বেশি করতে হবে না, প্রপারলি ওয়াইজ করলে ঠিক হয়, দুটো হাঁটু নিলাম, তারপর একটু জড়িয়ে বসলাম, আস্তে আস্তে কী করলাম, টুইস্টিং করে একটা করে পা বিছানা থেকে নিচে নামলাম।
1: এবার এটা করার পরে তা মানে করার ফলে তারা কি উপকার পাবে?
0: হ্যাঁ, তা উঠে অক্সিজেনটা যখন হচ্ছে, তার হচ্ছে কি সঙ্গে সঙ্গে এই এই স্পাইন ভার্টিব্রাটা ঠিক থাকবে, স্পাইন ঠিক থাকবে, এবার টুইস্টিং করলে সঙ্গে সঙ্গে কি হবে, যখন আমি রাত্রে শুয়েছিলাম যখন, তখন আমার নার্ভগুলো, আমার তখন খেয়াল থাকে না কোন দিকে শুয়েছি, নার্ভগুলো একদিকে এক চাপ পড়ে রয়েছে, ব্লাড সার্কুলেশন হয়েছে কি না হয়েছে, আবার ডান দিয়ে রয়েছে শুয়েছি, শুয়েছি শুয়েছি, ব্লাড সার্কুলেশন হয়েছে কি হয়েছে না, তখন তার খেয়াল হয় না। যেই টুইস্টিং করলাম, আমরা যেমন একটা গামছাকে যদি এটা মোচড় দিই তাহলে কি জলগুলো পড়ে, তা আমি আমার শরীরকে তো আমি আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু মোচড় দিচ্ছি, মোচড় দিলে সেগুলোকে অক্সিজেনটা ঢুকছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, শরীরটা ফ্লেক্সি হচ্ছে, এই ফ্লেক্সি হতে এবার আস্তে আস্তে ফ্লোরের পা রাখলাম, পাটা রেখে, পা খুব গুরুত্বপূর্ণ, পা রেখে কিন্তু আমি সবসময় টোটো হিল করবই করব। টোটো হিল করলে কি হবে, পায়ের আমার পায়ের উপর দাঁড়িয়ে আছে আমার হাঁটু, হাঁটুর উপর দাঁড়িয়ে আছে আমার কোমর, কোমরের উপরে দাঁড়িয়ে আছে আমার বডি, বডির উপর আমার হাত রয়েছে, এই টোটালের উপর দাঁড়িয়ে আছে আমার মাথা, ঠিক আছে, এইটাকে যদি আমি ঠিক না রাখি তাহলে কিন্তু আমি ঠিক মতো চলতে পারবো না, বিভিন্ন রোগের প্রকোপে পড়বো, আর হচ্ছে কি আমি বেকায়দা চলে আমার শরীরের অঙ্গগুলোকে বাঁকা করে দেবো।
1: একদম, আসলে আমাদের সময়টা তো অনেকটা কম, দেবাশিসবাবু অনেক গুরুত্বপূর্ণ বা খুব উদাহরণ সহযোগে দৈনন্দিন জীবনে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, কোন কোন ধরন খুবই গল্পের ছলে উনি বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের তো এবার থামতেই হবে, আরও অনেক কিছু জানার রয়েছে। আবার আপনারা যদি কেউ কখনও প্রয়োজন মনে করেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্পেশালভাবে উনি কিছু পরামর্শ দিতে পারেন আপনাদেরকে, যদি আপনারা কেউ মনে করেন কখনও দেবাশিসবাবুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে করতে পারেন, আলাদাভাবে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আচ্ছা, আপনি কি চাইবেন আপনার যোগাযোগ নাম্বারটা আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে দিতে?
0: নিশ্চয়ই দেবো,
1: তাহলে একবার বলুন,
0: 90 5 1 5 1 1 6 1 6 2 4 2 4 5 4 5 4।
1: বেশ, আপনারা চাইলে কখনো কখনো মনে করলে আপনারা দেবাশিস বাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন বা পরামর্শ নিতে পারবেন। আজকের মতো আমাদেরকে থামতে হচ্ছে, আমরা কথা বলছিলাম যোগেই সারে রোগ, বিশ্ব যোগ দিবস উপলক্ষে বিশেষ এক আলোচনা, আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন যোগা প্রশিক্ষক দেবাশিস রাম। দেবাশিসবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই,
0: নমস্কার আপনাকে,
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, যোগে থাকুন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন, নমস্কার।

0: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক আজও চলে এসেছি এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, পাট চাষ কিন্তু এখন চলছে এবং আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি ধরি বা সেটা যদি আরো একটু বড় করে আমরা ভাবি, ভারতবর্ষের ক্ষেত্রেও যদি ভাবি, পাট কিন্তু একটি প্রধান অর্থকরী তন্তুজ ফসল এবং পাটের নানাবিধ ব্যবহার তো রয়েইছে। সেই কারণে পাট চাষের প্রতি আমরা যেমন যত্নবান হব, ভাবব এবং কি করে তার পাশাপাশি পাট চাষী ভাইরাও ভালো থাকতে পারেন, লাভবান হতে পারেন, সে কথাও কিন্তু আমরা ভাবব এবং আজকের অনুষ্ঠান সেই কথা মাথায় রেখেই আজ আমরা কথা বলবো পাট পাতা বিকল্প আয়ের উৎস এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ICAR নিমফেড কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেব প্রসাদ রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার ম্যাডাম।
1: ডক্টর রায়, আমরা তো আজকে পাট পাতা থেকে বিকল্প আয়ের উৎস কি করে হয় সে নিয়ে তো সত্যি কথা বলবো, কিন্তু তার আগে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি জুড়ে কিন্তু পাট চাষ হয় এবং পাট থেকে আমরা যে নানান রকম ব্যবসায়িক জিনিসপত্র পাই সেটা তো মোটামুটি আপনাদের আমাদের সকলেরই জানা। কিন্তু আমরা যদি বিগত 4-5 বছরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এই পাট চাষের ক্ষেত্রে চাষিরা কিন্তু সবসময় খুশি হচ্ছেন না, তারা লাভবান হচ্ছেন না, তারা নানান রকম অন্তরায়ের সম্মুখীন হচ্ছেন, পাটজাত জিনিসের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে বেশ কমে যাচ্ছে, যদিও চেষ্টা করা হচ্ছে এই শিল্পটাকে চাঙ্গা করার। তো সেই ক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে পাট চাষে আজকের দিনে দাঁড়িয়ে চাষিরা কি কি অন্তরায় বা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন?
2: প্রধানত আজ ভারতবর্ষের অন্যতম প্রধান ফসল, যদি তন্তুজ ফসল ধরি, পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পশ্চিমবঙ্গের একটা অন্যতম মুখ্য ফসল। এটা প্রায় 40 লক্ষ লোক পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন আরও রাজ্য জুড়ে এই পাট চাষের উপরে নির্ভরশীল এবং এটা প্রধানত তন্তুজ ফসল। যেমন আপনি বলেছেন, আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয় পাট গাছ হয়ে গেলে, 120 থেকে 130 দিনের মধ্যে পাট গাছ হয়ে গেলে কেটে পচিয়ে আঁশটাকে ছাড়িয়ে তার থেকে

0: কৃষকরা বিক্রি করে পয়সা প্রধানত পেয়ে থাকেন, টাকাটা পেয়ে থাকেন। কিন্তু কিছু বছর ধরে আমরা দেখছি পাট শিল্প একটু কিছু অন্তরায়ের সম্মুখীন অবশ্যই হয়েছে। যেমন আমাদের যেটা হাতে নিয়ে জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন হওয়ার জন্য যেমন পাট প্রধানত যে বর্ষাকালের ফসল, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে বর্ষাকালের যে সময়টা বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর অবধি এই সময়টা ঠিকমতো বৃষ্টি ঠিকমতো আসছে না এবং বৃষ্টি অনেক সময় পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার জন্য পাটকে যখন রোয়া এবং কাটা এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, সেটা ঠিকমতো হয়ে উঠছে না, যার জন্যে একটা বিশাল অন্তরায়ের সম্মুখীন হয়েছি। আর একটা বড় অন্তরায় হচ্ছে যে কৃত্রিম তন্তু, কৃত্রিম আঁশ বা সিনথেটিক যে ফাইবার বা প্লাস্টিকস, সেগুলো প্রাকৃতিক তন্তুর জায়গা একটা বাজার দখল করে আছে।
1: কারণ সেটা ব্যবহার,
0: বহুল ব্যবহার, সেটা সস্তা এবং হালকা, সেটার জন্যে অনেক রকম মানুষ ওটাকে আজকে পছন্দ করতে শুরু করেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত যে কৃষকের জমিতে শ্রমিক সেইটা পাওয়া কিন্তু এখন গ্রামাঞ্চলেও খুব আজকে অসুবিধার সম্মুখীন,
1: অনেকেই বাইরে কাজ করতে চলে যাচ্ছে।
0: অবশ্যই
1: হ্যাঁ, কিন্তু আমাদের তো একটা সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এই অন্তরায়গুলো থেকে পেরিয়ে কি করে কৃষক পাট চাষে লাভবান হতে পারে, মুক্তির পথ বা লাভের পথ দেখতে পারে, সেটা আমরা কি করে করব।
0: অবশ্যই, এবং সেটা নিয়ে আমাদের ভাবার অবশ্যই সময় এসেছে। এবং যে প্রাকৃতিক তন্তুর উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে ভারত সরকারের তরফে এবং দুনিয়া জুড়ে এর উপরেই কাজ চলছে, কিন্তু ভারত সরকারের তরফে এটা বিশেষ জোর দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা
1: শুনছিও যে আগামীতে হয়তো বেশ কিছু জায়গাতে এবং আমাদের রাজ্যেও এই পলিথিনের ব্যবহার একেবারেই কমিয়ে আনা হবে এবং সেখানে আমরা এই ব্যাগ মানে পাটজাত যে ব্যাগ সেই ব্যবহারটা বেড়ে যাবে এই কথা শুনতে পাচ্ছি এবং কিছু কিছু রাজ্যে বোধহয় সেই প্রচলন হয়েও গেছে,
0: অনেক জায়গায় হয়েছে। এবং শুধু পাট থেকে ব্যাগ নয়, অসংখ্য বৈচিত্র্যময় জিনিস তৈরি হয়। এবং আজকের দিনে যেমন পরিধানের বস্ত্র আপনি অনেক শুনে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু পাটের ব্যবহার এসে গেছে। এবং এই অন্তরায় থেকে যদি বেরিয়ে আসতে হয় কতগুলো জিনিস আমাদের কিন্তু ধরতে হবে, ঠিক করতে হবে, যে ঠিকমতো উপযুক্ত জাত নির্বাচন, যে কোন সময় দিলে রুলে এটা ঠিকমতো আমরা কাটতে পারবো, 120-130 দিন হবে, সেটা একটা ব্যাপার। কিছু সময় অল্প জলে কিভাবে করতে হয়, নতুন প্রযুক্তি কিছু এসছে সেগুলোর উপরে কিছুটা ভরসা করা যেতে হবে কৃষকদের, সেগুলোর উপরে আমরা প্রযুক্তি গ্রামেগঞ্জে নিয়ে যাচ্ছি, সেগুলো চেষ্টা করছি মানুষকে শেখানোর জানানোর। এবং যে সিনথেটিক থেকে বেরিয়ে আসার জন্য, কৃত্রিম তন্তু থেকে বেরিয়ে আসার জন্য এটার যে সচেতনতা সেটা মানুষের কাছে আমরা প্রচুরভাবে পৌঁছানোর চেষ্টা করছি।
1: ঠিক, বেশ, তাহলে এই কৃষকের আয় পাট চাষ করে কি করে বাড়বে সেই কথাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই দিকটা আপনি যদি একটু বলেন।
0: বিগত 2 বছর ছাড়া কৃষক কিন্তু পাট চাষ থেকে খুব বেশি আয় পেত না।
1: একদমই তাই,
0: গত 2 বছর বিশেষ করে করোনা পরবর্তী সময় যখন পাটের কিছু উৎপাদন কমে গেছিল, উৎপন্ন হচ্ছিল না, বা আমরা বাইরে থেকেও কিছু পাট আসে অন্য দেশ থেকেও, সেগুলোও যখন পাচ্ছিলাম না তখন পাটের দাম কিন্তু খুব বেড়ে যায়, যেটা প্রায় 2 গুণের বেশি পাটের দাম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার জন্যে পাটকে এখন মানুষকে বিশেষ যে অন্তরায়গুলো সম্মুখীন হয়েছিল তার থেকে বেরিয়ে আসার সময় তো হয়েছে অবশ্যই, এবং মানুষকে ভাবতে হবে যে পাটমুখী কি করে কি করা যায় কৃষককে, এবং তার থেকে পাট থেকে যেমন আয় বেড়ে যাচ্ছে কিছুটা মানুষের, এখন আমাদের কিছু বিকল্প আয়ের কথাও পাট থেকে ভাবার সময় হয়েছে।
1: হ্যাঁ, আপনি বলছিলেন যে প্রসাধনের কথা বা শাড়ির কথা বলছিলেন, জামা কাপড়ের কথা বলছিলেন, সেখানে পাটজাত দ্রব্য আমরা পেতে পারি, বা আমি আরও দেখেছি ধরুন বিভিন্ন হস্তশিল্প মেলায় গিয়ে দেখেছি যে পাট থেকে নানান রকম ঘর সাজানোর জিনিসপত্র, তো বৈচিত্র্যমুখী বোধহয় আমরা একটু একটু করে হচ্ছি, কিভাবে আরও বেশি হতে পারি বা সেক্ষেত্রে পাটের গুণমানটাও কি করে বাড়ানো যায় যাতে এই নানান রকম আয়ের উৎস সেখান থেকে আমরা পেতে পারি, সেটা যদি একটু বলেন।
0: পাটের যে বৈচিত্র্যময় আপনি জিনিসগুলো বলছিলেন, বিশেষ করে হস্তশিল্পের জিনিসগুলো, বা ধরুন পরিধেয় বস্ত্রের পাটের ব্যবহার, বা যদি আমি আজকের দিনের প্রযুক্তি ভাবি বিদেশে কিন্তু পাটকে ব্যবহার করে বিশেষ করে ভূবস্ত্র তৈরি করা,
1: আচ্ছা,
0: জমিতে মালচিংয়ের জন্য যে ব্যবহার করা, এবং গাড়ি বা এরোপ্লেনের বডিতে তৈরি করা কম্পোজিট তৈরি করে সেরকম জায়গায় কিন্তু ব্যবহারের কথা ভাবা হচ্ছে পাটকে, এবং সেইগুলোর দিকে মানুষ কিন্তু ভেবে এগোচ্ছে। এবং এগুলোও কিছু কিছু জায়গা আছে, সে আমাদের অন্তরায় তো আছেই, সেই সব জায়গা থেকে বেরিয়ে আসার জন্যে পাটের অন্যান্য যেগুলো অংশগুলো সেগুলো আমরা কিন্তু এখন ভাবতে শুরু করেছি যে সেগুলো ব্যবহার করে মানুষের হাতে কিছু অতিরিক্ত ইনকাম

0: আয় পৌঁছে দেওয়ার জন্য,
1: সেই জন্য হয়তো আরো বেশি গুণমানটা বাড়ানো দরকার।
0: এবং গুণমানটা বাড়ানোর জন্য পাটকে আমাদের কিছু প্রযুক্তি আছে, যেমন আমরা যাতে পাটের প্রতিষ্ঠান আছে, যেমন আইসিআর নিনফেড বা আইসিআর ক্রাইজাপ, এরা কিছু যেমন প্রযুক্তি আছে যে পাটকে লাইনে রুইতে হবে, কিছু ধরুন যে পাট কাটার উপরে যেন কিছু উন্নত জাতের পাট লাগাতে হবে, এবং সেখান থেকে পাট কাটার কিছু যন্ত্রপাতি বা পাট কাটার পরে সেখানে যে পচানোর জন্য যে কিছু বিভিন্ন রকম আমরা বলি যে অ্যাক্সেলারেটর বলি, যেটা তড়িৎ পচন করবে, সেরকম কিছু পদার্থ আমরা তৈরি করেছি, সেগুলো দিয়ে যেমন আমাদের নিনফেড সাথী আছে, সেগুলো দিয়ে পাট পচানোকে ভালো এবং উন্নত পাট তৈরি করা যে পাটের যে নিচের পাঁচ রকম পাট যে আছে, পাঁচ রকম গ্রেড আছে, নিচের দিকে যে পাটগুলো হয় ভালো হয় না, উপরের দিকে এক দুই তিনকে মোটামুটি আমরা ভালো পাট বলি, সেরকম যদি পাট হয় এবং এইগুলো করলে কিন্তু ভালো পাট আসতে পারে যদি সময়ে কাটা হয় এবং এই প্রযুক্তিগুলো কেউ গ্রহণ করে, তবে কিন্তু
1: সংক্ষেপে যদি একটু আমার চাষী ভাইদের জন্য ভালো করে বলে দেয়।
0: তো সেটার জন্য আমি কৃষক ভাইদের অবশ্যই বলবো যে যে নতুন যে প্রযুক্তিগুলো আসছে, বিশেষ করে ভালো জাত নির্বাচন, একটু জল যেখানে কম জলেও যাতে পচানোর কিছু প্রযুক্তি আছে, অ্যাক্সেলারেটর বা তড়িৎ পচনের জন্য যে নিনফেড সাথী আছে, সেই ধরনের কোনো প্রযুক্তিকে যদি চাষির মাঠে যদি কাটার পরে লাগায় গাছকে 120 দিনের মধ্যে যদি পচিয়ে নেওয়া যায়, সেরকম কিন্তু করলে কৃষক অতিরিক্ত ইনকাম, তার গ্রেড উন্নত হবে, কম দিনে পাট পচবে, তার পাটের মান উন্নত হবে এবং অতিরিক্ত পয়সা আয় করতে পারেন।
1: তাহলে এই যে আপনি বলছিলেন বিকল্প আয়ের উৎস পাট আজকের দিনে দাঁড়িয়ে হতে পারে, তাহলে সেই বিকল্প আয়ের উৎসটা আমরা কিভাবে পাবো, মানে পাটের কোন কোন অংশ থেকে সেটা আমরা পেতে পারি?
0: চিরাচরিত পদ্ধতি তো আঁশ থেকে করে পাট আমরা তৈরি করব, সেটা তো একটা চিরাচরিত এবং তার থেকে আয় আমরা অবশ্যই পাবো, কিন্তু চিরাচরিত প্রথার বাইরে গিয়েও আমরা যদি কিছু একটু রকম ভাবি যে পাটের বিভিন্ন অংশ যেমন বলছিলাম, যেমন পাট পাতা বা পাট কাঠিকে কীভাবে ব্যবহার করা যায়, তো পাট পাতার ব্যবহার নিয়ে আপনি জানেন যে আমাদের দেশ বাংলায় গ্রামেগঞ্জে আমরা দেখেছি যে পাট পাতাকে প্রধানত শাক বা সবজি হিসেবে খায়, বাজারে প্রচুর পাওয়া যায়, এই সময় তো এই এখনো পর্যন্ত একটু পাট বড় হয়ে গেছে, কিছুদিন একটু পাট শাক প্রচুর ব্যবহার হচ্ছিল এবং পাট শাকের বিভিন্ন রকম বড়া স্যুপ বানিয়ে লোকে খায়। কিন্তু পাট পাতাকে নিয়ে আমরা একটু অন্যরকমভাবে ভাবতে চাইছিলাম যে সেটা থেকে যদি কৃষক আরও বেশি ইনকাম করতে পারে,
1: যেমন
0: করার জন্য সেরকম আমরা যখন পাট পাতা নিয়ে প্রযুক্তি তৈরি করি তখন আমরা ভাবতে শুরু করি যে পাট পাতার কিছু গুণাগুণ আছে, বিশেষ গুণ আছে, সেটা আমি আসছি। সেই গুণের জন্য পাট পাতা থেকে আমরা একটা পানীয় তৈরি করেছি আইসিআর নিনফেড, এবং আইসিআর নিনফেডের সে পানীয়টা আমরা পাট পাতার পানীয় বলছি, অনেক সময় কেউ কেউ ওটাকে ভালোবেসে পাট পাতার চাও বলছে,
1: এবং সে চা।
0: আচ্ছা আচ্ছা, সেই চায় বিশেষ কিছু গুণ আছে এবং সেই গুণটা থাকার জন্য মানুষ পাট পাতার যে ঔষধি গুণগুলো আছে সেগুলো মানুষের শরীরে আসার জন্য কিন্তু মানুষের শরীরে অনেক রোগ ব্যাধিভুক্ত হতে পারে, এবং সেই বিশেষ গুণগুলো আমাদের শরীরে এলে আমরা কিন্তু চায়ের যে গুণগুলো পাই তার প্রায় অতটা যদি না পৌঁছাতে পারি তার 2/3 কিন্তু পাট পাতা থেকে আমরা শরীরের মধ্যে নিতে পারি।
1: মানে আপনি বলতে চাইছেন আমরা যে দৈনন্দিন চায়ের অভ্যেসটা রেখেছি সেই অভ্যেসটাই রাখতে পারি পাট পাতার চা থেকে?
0: একদম,
1: মানে সেক্ষেত্রে গুণাগুণটা আরো অনেকটা বেশি পাবো আমরা, তাই তো?
0: একটু চায়ের মতো পুরোটা হবে না, এবং চায়ে যেমন প্রচুর পরিমাণে ট্যানিন থাকে এখানে কিন্তু নন ট্যানিন ম্যাটেরিয়ালগুলো বেশি পদার্থ বেশি থাকে, এবং থাকার পরেও আমরা যে পদ্ধতি তৈরি করেছি সেই পদ্ধতিতে কিন্তু যেটা আমরা পানীয় তৈরি করছি পাট পাতাটাকে আমরা প্রসেস করেছি, করার পরে যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা পাউচ করেছি এবং চায়ের মতো আমরা ডুবিয়েও তার থেকে চায়ের মতো কিন্তু আমরা পান করার মতো জায়গা করেছি, এবং সেই পাট সেটা পান করার মতো জায়গায় আসার পরে ওটা যারা আমরা চায়ে আসক্ত তাদের যদি আমরা মনে করি যে অন্য কোনো বিকল্প চা হিসেবে ভাবতে পারি তা সেরকম কিন্তু পাট পাতাকে আমরা ব্যবহার করতে পারি।
1: ডক্টর রায়, আমার কিন্তু খুব আগ্রহ বেড়ে যাচ্ছে, আমার ধারণা যে আমার বন্ধুরা যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও জানতে ইচ্ছে করছে যে এই পুরো বিষয়টি কিভাবে হচ্ছে, একটু যদি বিস্তারিত বলেন।
0: প্রধানত দেখুন, যারা পাট চাষ করেন তারা তো অবগত নন, তারা তো শাক পাতাই খান, কিন্তু আমরা কিছু জায়গায় আমাদের প্রযুক্তিকে সেইভাবে নিয়ে গেছি যে পাট পাতাকে তুলে তাকে ধুয়ে তাকে একটু শুকানো হয়, জলটা ঝরানো হয়, তারপর তাকে ধরুন পরিষ্কার কাপড়ের উপরে মেলে তার জলটাকে অনেকটাই বের করে দিয়ে 2 বা 3 দিন একটু যদি শুকায় হালকা রোদ্দুর না দিয়েও একটু ছায়ায় যদি করি তাহলে কিন্তু পাট পাতা একটু মচমচে হয়ে যায়। মচমচে যখন হবে সেই পাট পাতাকে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি এবং সারা বছর আমি শাকও খেতে পারি চাইলে। এবং সেই পাতাটাকে আমরা কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে একটু প্রসেস করেছি, প্রসেস করার পর এটা চায়ের মতো হয়ে গেছে, এবং চায়ের মতো হয়ে গেলে আমরা চায়ের মতো ব্যাগে ভরে, আমাদের সেটা সেরকম মেশিনারিও এসে গেছে, চায়ের মতো ব্যাগে ভরে আমরা
1: টি ব্যাগ,
0: টি ব্যাগ

0: এবং সেরকম করে কিন্তু গরম জল ফুটিয়ে তার মধ্যে ডুবিয়ে এটা খাওয়া যায় এবং এটা করা যায়। আমি বলছি না যে প্রত্যেকটা গ্রামেগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে করবে, কিন্তু তারা ব্যবসায়িক, তারা যদি বিকল্প আয়ের উৎস হিসাবে মিনিমাম এইটুকু যে পাট পাতা তুলে শুকিয়ে পর্যন্ত ব্যাক করে রেখে দিল, তারপরে কিন্তু আমাদের কেনার মতো অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনে এটাকে ওই প্রসেসে চায়ের বা পানীয় তৈরি করার জায়গায় তৈরি করে।
1: হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বিঘা প্রতি কতটা আয় হতে পারে? ধরুন কোনো চাষি ভাই যদি এই ধরনের বিকল্প আয়ের উৎস খুঁজে পেতে চান এবং পাট পাতা সেই উদ্দেশ্যে সে চাষ করেন পাট, তাহলে বিঘা প্রতি যদি একটা পরিমাপ আপনি দিতে পারেন তাহলে খুব ভালো হয়।
0: এক বিঘেতে যখন কৃষক, আমাদের পশ্চিমবঙ্গে যে বিঘে হিসাবটা হয় তাতে প্রায় 55 কুইন্টাল মতো টোটাল বায়োমাস হয়, মানে পাট পাতা ডগা গাছ সব মিলিয়ে। এবার এই পাতার যদি হিসেব করি প্রায় হচ্ছে 5 কুইন্টাল মতো পাতা হয়।
1: আচ্ছা,
0: এই পাতাকে পুরো পাতা যদি না নিই, আমি তার যদি 1/10 ভাগের 1 ভাগও পাতা নিই, সেই পাতাকে যদি প্রসেস করানো হয় তাতে কি অজস্র চায়ের প্যাকেট বানানো যায়, মানে এরকম পানীয়র প্যাকেট বানানো যায়। কীরকম একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যদি কোনো কৃষক মনে করেন যে তার জমি আছে, তার একটা ছোট্ট জমির একটা অংশ থেকে উনি পাট পাতা তুলবেন, এবং তুলবেন কি করে, পাট পাতা মানে কিন্তু পুরো মুড়িয়ে তুলবেন না উনি, কারণ হচ্ছে পুরো গাছের পাতা যদি উনি তুলে নেন পাট গাছটা বাড়বে না, উনি আঁশও পাবেন না, কারণ ওনার লক্ষ্য কিন্তু আঁশটা পাবা। কিন্তু এখান থেকে একটা ইনকামের যদি আমরা কথা ভাবি, আয়ের যদি কথা ভাবি, পাট গাছের উপরের পাতা যদি আমরা 5-7টা পাতা ছেড়ে দিয়ে নিচের যে পাতাগুলো চক্রাকারে যে পাতাগুলো থাকে তার থেকে প্রত্যেকটা গাছে 3-4টে করে পাতা তুলবো, কতদিনের পাতা তুলবো, 45 দিন যখন বয়স হবে গাছের একবার, তার আগে নয়, 65 দিনে একবার যখন বয়স হবে তখন একবার পাতা তুলবো, এবং শেষ হচ্ছে 85 দিনের মাথায় ওই গাছটা বেড়ে যখন হলো তখন একবার তোলা। 3-4টে করে পাতা উপরের পাতাগুলো ছেড়ে কিন্তু আমরা তুলে নিতে পারি
1: মাঝখান দিকে।
0: হ্যাঁ, একটু একটু মাঝে হবে না, আর একটু মাঝখান থেকে উপরে, উপরের থেকে এবং মাঝের মাঝামাঝি যে জায়গা পাতা,
1: বেশ
0: তা সেখান থেকে পাতাগুলো তুলে উনি কি করবেন, প্রতি 10 কাঠার থেকে যে পাতা তুলবেন, মনে করুন আজকে 10 কেজি পাতা তুলেছেন কাঁচা পাতা, তো এর মধ্যে 10 কেজি কাঁচা পাতাকে উনি যদি শুকিয়ে নেন যে পদ্ধতিতে বললাম, তাতে মোটামুটি ওনার 2 কেজি মতো পাতা হবে। এই 2 কেজি পাতাকে আমাদের কেনার মতো করে আমরা আমাদের প্রতিষ্ঠান বা অন্যান্য যারা প্রতিষ্ঠান যারা এখন কিনছে, প্রতি কিলোকে আমরা 250-300 টাকা প্রতি কেজিকে এই শুকনো পাতাকে কিন্তু কিনছে, কিনে তারপর পরবর্তী বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করে ওই পানীয় তৈরি করছে। কিন্তু তার মানে প্রত্যেক কৃষক 600 টাকা এক্সট্রা যদি 10 কেজি পাতা তুলতে পারে, কিন্তু পাতা তো তার অনেক, 5 কুইন্টাল টোটাল পাতা আছে। এবার যদি অতটা পাতা না করে উনি যদি 100 কেজি পাতা টার্গেট করতে পারেন, তাহলে ওই 300 টাকা কিন্তু 100 অতগুলো টাকা তিনি কিন্তু অতিরিক্ত আয় করতে পারেন পাট তন্তু ছাড়াও।
1: বেশ, আমি এই এখানেই থাকবো, কারণ আমার মনে হচ্ছে যে আমার বন্ধুরা বোধহয় এখান থেকে একটা ভালো দিক খুঁজে পাচ্ছেন। তাহলে এবারে আমরা যাবো যে আপনি বলছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ করার ব্যাপারটা, তো প্রক্রিয়াজাতকরণের পুরো যে ব্যাপারটা সেটা একটু বুঝিয়ে বলুন, আর সেই সঙ্গে সঙ্গে কি করে বাজারজাতকরণ করা যাবে।
0: এটা একটা খুব ভালো প্রশ্ন, যে প্রক্রিয়াকরণ প্রধানত এটা একটা আমাদের পেটেন্ট বা টেকনোলজিতে আছে, কিছু কোম্পানি এগুলো নিয়েছে, সেই জন্য আমি পুরোটাই বলতে হয়তো পারবো না, কিন্তু আমি এইটুকু পর্যন্ত বলি কৃষকদের যে পাট পাতাকে ধুয়ে শুকানো ওগুলো সব বলেছি, প্যাকেট করে রাখা, প্যাকেট করে রাখার পরে যখন আমাদের যেখানে এগুলো প্রক্রিয়াকরণ করা হয় সেই প্রক্রিয়াকরণ করার সময় একটা নির্দিষ্ট তাপমাত্রা এটাকে গরম করা হয়, আমি সেটা প্রকৃত বলছি না, গরম করার পরে এর সঙ্গে কিছু পাট পাতা নিজস্ব কোনো গন্ধ নেই, অবশ্যই চা খেতে গেলে বা পানীয় কিছু পান করতে গেলে লোকের ভালো লাগবে না কিছুটা, সেই জন্য আমরা কিছু অতিরিক্ত গন্ধ সুগন্ধ মানে যেগুলো প্রাকৃতিক আদা হতে পারে, এলাচ হতে পারে, এই ধরনের কোনো জিনিস, দারচিনি হতে পারে, ওর সঙ্গে যোগ করে সেটাকে আর একটু মেশানো হয় ঠিক মতো, তারপরে আমরা কিন্তু প্যাকেটজাত করি,
1: মানে স্বাদ গন্ধটাকে বাড়ানোর জন্য
0: তারপরে ওটাকে প্যাকেটজাত করা হয়। এবং প্যাকেটজাত করে এই মুহূর্তে ধরুন আপনি বলছিলেন যে বাজারজাতকরণ কি করে, এই মুহূর্তে আমাদের ICR নিনফেটের কাছ থেকে 3টে কোম্পানি তার ওনারা কিনেছেন এই প্রযুক্তিটা, কিনে তারা নিজেদের মতো করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে কি করে মানুষের কাছে পৌঁছানো, এবং এর মধ্যে একজন কোম্পানি আছে উনি বিভিন্ন জেলা থেকে পাটের পাতা অলরেডি তুলে তার ফ্যাক্টরিতে উনি প্রসেস করছেন, এবং বিদেশের 2টো দেশের সঙ্গে অলরেডি, জাপান এবং আরেকটা দেশের সঙ্গে উনি এগ্রিমেন্ট করে, আমাদের সঙ্গে ওনার এগ্রিমেন্ট আছে, উনি একটা এগ্রিমেন্ট করে তাদের কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন,
1: মানে অলরেডি এটা বিদেশেও যাচ্ছে,
0: বিদেশে যাচ্ছে, এবং এখন আমাদের অন্তত কিছু যে আমাদের সোশ্যাল মিডিয়া এতে আছে যে প্ল্যাটফর্মগুলো আছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে, এই চায়ের প্যাকেট যদি কেউ চায় বা এই পানীয় যদি চায় আমাতা বলে বিক্রি হয় সেটা কিন্তু পাওয়া যায়।
1: বেশ, তাহলে এক্ষেত্রে আর একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে যে চাষি ভাইরা চাষ করবেন এই

0: উদ্দেশ্য নিয়ে, তাদের কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে বা তারা কিভাবে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হতে পারেন?
1: এটা একটা কৃষকদের একটা অন্তরায়ের মধ্যেও আসে, কারণ কৃষকরা সবাই বলছে আমি যদি পাট পাতা তুলি কে নেবে, এটা একটা কথা। কিন্তু আমরা সেই তুলনায় যতটা তৈরি হচ্ছে, যে চেনটা জুড়ে দেওয়া, যতটা তৈরি হওয়া, যতটা বাজারজাতকরণ, এটা কিন্তু এখনও প্রকৃতভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে। কারণ তিনটে মাত্র কোম্পানি কিনেছে, প্রচুর বাজারে এখন কিন্তু সব মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে ওঠেনি এই ধরনের চায়। সেই জন্য আমরা কি বলছি, কিছু কিছু জায়গা, বিশেষ করে আমরা এনজিও যারা আছে সেটা, বা এফপিও বা এপিসি যারা আছে, কয়েকটা আমরা সিলেক্টেড কিছু জায়গা জেলাতে হাই করে, এবং ন্যাশনাল জুট বোর্ড এবং জুট কমিশনার অফিস, তারাও উদ্যোগ নিয়েছেন, ওনারা আমাদের ফান্ডিং করেছিলেন এই প্রযুক্তিটা তৈরি করার জন্য, এবং সেই সব জায়গা শনাক্তকরণ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন মুর্শিদাবাদ জেলাকে বলা হয়েছে 200 কেজি পাতা এবার নেওয়া হবে, এবং 200 কেজি পাতা ওটা হচ্ছে ওখানে সারগাছি যে রামকৃষ্ণ মিশন আছে, ধানগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওদের মাধ্যমে এই পাতা কিন্তু নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে, বিভিন্ন এপিসির কাছ থেকে, এবং অন্যান্য জেলাতেও হচ্ছে, উত্তর চব্বিশ পরগনা আছে, অন্যান্য জেলা থেকে কিন্তু এরকম পাতা নিয়ে এই কোম্পানি কিন্তু নিয়ে তাদেরকে, তারা ডাইরেক্ট কিনছে। কিছু কিছু কোম্পানি আসছে ডাইরেক্ট আমাদের প্রতিষ্ঠানের কাছে, আইসিআর নিনপেটের কাছে, যে আপনারা কিছু করুন। সেক্ষেত্রে আমরাও মধ্যস্থতা করি এবং পাতা নিয়ে কোম্পানির কাছে পৌঁছানোর ব্যবস্থা করি, এবং তারা যাতে প্রকৃত মূল্য পায় তারও ব্যবস্থা করি।
0: হ্যাঁ, সেক্ষেত্রে আর একটা কথা, যে আপনি আগেও বলছিলেন যে উন্নত জাত নির্বাচন করা এবং গুণমানটা যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা, তার মানে পাট পাতাটার গুণমানটাও ভালো যাতে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো সেই গুণমানের কথা যেখানেই আসবে, সেখানে পাশাপাশি আরেকটা কথাও আসবে, প্রশিক্ষণ, কিভাবে সেটা করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যাপারটা আপনারা কি দেখছেন এই বিষয়ে, বা সেক্ষেত্রে যে চাষি এই বিকল্প আয় উৎস হিসেবে পাট পাতার চাষের কথা ভাবছেন বা পাট গাছের চাষের কথা ভাবছেন, তাদের জন্য সরকারি কোনো প্রকল্প, সরকারি কোনো অনুদান কি আছে এই মুহূর্তে?
1: দুটো জিনিস আছে, আপনি যেটা বললেন যে গুণগত মান, পাট পাতার যে এই যেভাবে নিচ্ছেন গুণগত মানের জন্য, যেহেতু আমরা বিদেশের বাজার ধরছি, দেশের মধ্যেও বলছি, দেখবেন অনেক সময় কীটনাশক দেওয়া হয় গাছে, যেহেতু আমরা পানীয় তৈরি করতে যাচ্ছি, আমরা চেষ্টা করব যেখানে পাটে এমনিতেই কম, পরবর্তী যখন বাড়ে পাট 45 দিনের পরে একটু কম কীটনাশক দেওয়া হয়, কিন্তু কীটনাশক মুক্ত পাতা আমরা কিন্তু চাইছি গুণের দিক দিয়ে। দু নম্বর হচ্ছে জলটা আমরা যাতে 20%-এর নিচে, 18-20% মধ্যে থাকে, শতক জল থাকে ততটুকু কিন্তু আমরা চাইছি, শুকনো হয়ে যাওয়ার পরে সেটুকু সেই হিসেবে পাতাটাকে নেয়। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাকে আমরা রাখতে হবে এক বছর ভর এই পাতাটাকে। তা সেটা নিয়ে আসার পরে যখন হলো, তা কীভাবে তারা তৈরি করবে সবাই তো জানছে না, অবশ্যই প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণের জন্য আমরা এই মুহূর্তে কিছু কিছু এপিসি বা কেভিকেকে কিছু কিছু আমরা ট্রেনিং দিয়েছি, এবং আমরা নিজেরাও এখনও আইসিআর নিনপেট আমাদের যে টিম আছে তারা উদ্যোগী হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে, ইভেন বিহারে আসামেও আমরা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ দিই বা দিচ্ছি। সেই প্রশিক্ষণের সেক্ষেত্রে কিন্তু কোনো অভাব হবে না যদি কেউ উৎসাহিত।
0: আর সেক্ষেত্রে সরকারি কোনো অনুদান বা
1: সরকারি সহায়তা বলতে, আপনাকে যেমন বলছিলাম যে মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা বস্ত্র মন্ত্রক ভারতবর্ষের, তারা উদ্যোগী হয়ে যে ন্যাশনাল জুট বোর্ডের মাধ্যমে এই প্রযুক্তিটা দিয়েছিলেন, এবং ওনারা খুব এই ব্যাপারে উৎসাহী, এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আইসিআর নিনপেট ছাড়াও ন্যাশনাল জুট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করছে। কেউ কেউ যারা এই কোম্পানি, যে 2-3টে কোম্পানি হয়েছে, তাদের মধ্যে 1-2টো কোম্পানিকে এই কোম্পানি তৈরি করার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন, বা যে যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হচ্ছে তার জন্য কিন্তু ওনারা আর্থিক সহায়তা প্রদান করছেন। যারা কেউ ট্রেনিং নিতে যাচ্ছে তারা আর্থিক সহায়তা দিচ্ছে, এবং নাবার্ড কিন্তু অগ্রণী ভূমিকা উত্তর চব্বিশ পরগনাতে কিছু কিছু এফপিসি কে নাবার্ড ফান্ডিং করছে, এই পাট পাতাকে ব্যবহার করে কিভাবে শুকিয়ে তার থেকে এই পদ্ধতিতে আনা যায়।
0: তার মানে কাজটা খুব দ্রুত গতিতেই চলছে,
1: একদম সেইভাবে আমরা।
0: আমি আরেকটা বিষয় বলি, যে এখন তো ধরুন বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে বিভিন্ন মেলা হয়, এবং সেই মেলায় নানান রকম কৃষিজ পণ্যও থাকে, তো সেক্ষেত্রে কি এই কথা কখনো ভাবা হয়েছে যে এই সচেতনতাটাকে বাড়াবার জন্য এই ধরনের যদি প্রোডাক্টগুলো, যেগুলো পাট থেকে আমরা বিকল্প উৎস হিসেবে পেতে পারি, সেই ধরনের প্রোডাক্টগুলোকে নিয়ে কোনো স্টল করা হচ্ছে, তাহলে তো হয়তো কৃষকদের উৎসাহ আরও বেশি বাড়বে।
1: একদম প্রকৃত কথা বলেছেন, এবং সেই জন্যে আইসিআর নিনফেটের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় এগুলোকে প্রদর্শন করি, বিভিন্ন জায়গায় যেখানে মেলা হয় গ্রামে গঞ্জে, যেখানে সেসব মেলাগুলো আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছাই এবং প্রত্যেকটা জায়গায় মানুষকে কিন্তু আমরা এইসব ব্যাপারে অবহিত করি। সেজন্যে প্রযুক্তি পৌঁছানোর দিক দিয়ে আমাদের কোনো নেই। তাছাড়া আমাদের যে আইসিআরের

0: আটারি আছে এখানে, আটারি কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, আটারিও কিন্তু এই প্রযুক্তি পৌঁছে যায়। ন্যাশনাল জুট বোর্ড যেমন মিনিস্ট্রি অফ টেক্সটাইলে আছেন, জুট কমিশনার অফিস, তাদের প্রযুক্তি হিসেবে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিটাকে নিয়ে যাচ্ছে।
1: বেশ, তাহলে এখান থেকে যে সরাসরি আরেকটা প্রশ্ন উঠে আসছে যে পাট পাতার চাহিদা তো রয়েছে, বিদেশের বাজারেও রয়েছে, আপনি বলছেন এটাকে শুকিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যেতেও পারে, তাহলে কেউ যদি চান বা কোনো চাষিরা যদি চান সরাসরি এটাকে কি রপ্তানি বিদেশের বাজারে করতে পারেন পাট পাতাকে?
0: এটা ভীষণ ভালো প্রশ্ন, কারণ আমরা যখন পাট পাতার উপরে কাজ শুরু করি এই প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম। কেউ একজন এসে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি রপ্তানি করতে চাই, এবং আমি তখন থেকেই কাজটা শুরু করি, এবং এটা আমি দেখেছি যে বিদেশের বাজারে পাট পাতার চাহিদা তন্তুর চেয়েও বেশি অনেক জায়গায়, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোয়। ওনারা অন্য কিছু নাম বলেন, কেউ বল মলেকুইয়া বলেন, কেউ স্যালিউড বলেন, ইডুও বলেন, এইসব বলে ওনারা কি করেন, প্রত্যেকটা খাবার খাবার আগে স্যুপ হিসেবে পাট পাতাকে ওনারা কিন্তু ব্যবহার করেন, বিশেষ করে মাংস বা পর্ক বা এই ধরনের কিছু খাওয়ার সঙ্গে পাট পাতাকে সবচেয়ে উপাদেয় খাবার হিসেবে ধরা হয়। এবং সাউথ ইস্ট এশিয়ার যে কিছু কিছু দেশ আছে তারা কিন্তু পাট পাতাকে ভীষণ উপাদেয় ফসল হিসেবে ধরা হয়, যদিও এই দেশগুলো পাট উৎপাদন প্রচুর হয় না যতটা আমাদের হয়। তাহলে এই যে সম্ভাবনা রয়ে গেল যে ভারতবর্ষে যত পাট তৈরি হচ্ছে তার থেকে যদি পাতা রপ্তানি করার দিকটা আমরা যোগ দিই, এবং পাতাকেও আমি কিছু প্রসেস করে কোনো আর অন্যান্য প্রোডাক্ট তৈরি করার ব্যবস্থা করেছি, যে আপনি কৌটো করে রেখে দিতে পারেন কিছু স্যুপ টাইপের, যে যারা সবজি খেতে পারেন না, এক্সট্রিম ক্লাইমেটে থাকেন, পাহাড়ি জায়গায় আছেন, শাক পৌঁছাতে পারছে না, সেসব জায়গায় পৌঁছানোর জন্যও কিছু ব্যবস্থা করেছি, এবং সেইগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু অশেষ সম্ভাবনাময়, অশেষ সম্ভাবনা আছে।
1: তাহলে বোঝা যাচ্ছে খুব ভালো করেই যে পাট পাতা সত্যি সত্যিই কিন্তু বিকল্প আয়ের উৎস হয়ে উঠতে পারে। পাট পাতা ছাড়াও পাট কাঠিরও তো একটা ব্যাপার রয়েছে, এবং সেখান থেকে কি কি উৎস হতে পারে আয়ের?
0: এটা বিকল্প আয়ের উৎস যখন আমরা আলোচনা করছি অবশ্যই পাট কাঠিটাও চলে আসে, বিকল্প আয়ের উৎস হিসেবে যখন ভাবছি পাট কাঠিটাও চলে আসে। পাট কাঠি একটা জিনিস যেটা গ্রামেগঞ্জে কিন্তু মানুষ পয়সা পায় না, বেড়া দেওয়া ঘর ছাওয়া এইসবের জন্য লাগায় কিন্তু পয়সা পায় না, কিন্তু পাট কাঠি থেকে অমূল্য সম্পদ তৈরি করা যায়,
1: তাই নাকি?
0: পাট কাঠি থেকে অ্যাক্টিভেটেড কার্বন, যেটা জলের মেশিনে জল পরিষ্কার করার জন্য, দূষিত জল পরিষ্কার করার জন্য অ্যাক্টিভেটেড কার্বন তৈরি করা যায় উন্নত মানের। তার দিকে মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ বলে একটা জিনিস করা যায় যা দিয়ে ওষুধ তৈরি করতে কাজে লাগে, এসব তৈরি করতে। ছাড়াও পাট কাঠির আরও কিন্তু উন্নত ব্যবহারে আসছে, যেখানে আমরা পাট কাঠিকে প্রসেস করে কিছু কিছু জায়গায় বিস্কিট তৈরি করার জন্য ব্যবহার করছি।
1: বেশ,
0: তো পাট কাঠি যেমন আমরা পাট পাতাকে নিয়ে যাচ্ছি, পাট কাঠিও একটা সম্ভাবনাময় জায়গা, এবং আমরা ভবিষ্যতে ধরছি যে পাট কাঠি কিন্তু বিকল্প আয়ের উৎস হিসেবে একটা ভালো জায়গায় পৌঁছাবে।
1: তার মানে আমার মনে হচ্ছে শ্রোতা বন্ধুরা, আজকে তো সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের মনে হচ্ছে আরও একটা অনুষ্ঠান করতে হবে, এবং ডক্টর রায়কে আবারও আর একদিন আমাদের নিয়ে আসতে হবে, যেদিনকে আমরা এই নিয়েই আলোচনা করব যে পাট কাঠি থেকে আমরা কী করে বিকল্প আয় করতে পারি। আজ কিন্তু এখানেই থামতে হবে, সময় বলছে দাঁড়ি টানো। আজ আমরা কথা বললাম পাট পাতা বিকল্প আয়ের উৎস এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এত সুন্দর করে পুরো বিষয়টা বুঝিয়ে বললেন ICAR নিমফেড কলকাতার মুখ্য বৈজ্ঞানিক ও বিভাগীয় প্রধান ডক্টর দেবী প্রসাদ রায়। ডক্টর রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকেও এবং শ্রোতা বন্ধুদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
1: সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:00

0: বেজে 50 মিনিটে শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা নিবেদিতা লাহিড়ি। দাঁতের যন্ত্রণায় ছটফট করছিলেন রোগী, ঘরোয়া টোটকা ওষুধ কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ডাক্তারের কাছে ছুটতেই আসল কারণ সামনে আসে। প্রাথমিকভাবে এই রোগীর দাঁতে গভীর এবং সংক্রমিত ক্যাভিটি তৈরি হয়েছে বলেই মনে হয়েছিল চিকিৎসকের। সেই মতো রুট ক্যানেলের দিকে এগোন তিনি। দিনক্ষণও ঠিক হয়, নির্ধারিত দিনেই রুট ক্যানেল শুরু হয়। দাঁতের ক্ষয়প্রাপ্ত অংশ পরিষ্কার করতে শুরু করেন ডেন্টিস্ট। সেই সময়ই মাড়ির গা ঘেঁষে থাকা অংশ থেকে একটি ছোট আকারের অঙ্কুরিত চারা বেরিয়ে আসে। গোটা ঘটনায় হতবাক হয়ে যান খোদ দন্ত চিকিৎসক। পরীক্ষা করে দেখা যায় মাড়ির নিচে দাঁতের গর্তে শক্ত হয়ে আটকে গিয়েছিল টমেটোর বীজ। গর্তের মধ্যে ঢুকে যাওয়ায় অক্ষত ছিল টমেটোর বীজটি। রোগীর মুখের ভিতরেই সেটি অঙ্কুরিত হয়, শিকড়ও গজাতে শুরু করে। তার জেরেই তীব্র যন্ত্রণা অনুভব করছিলেন রোগী। কিন্তু মুখের মধ্যে চারা গজানো কি আদৌ সম্ভব? চিকিৎসকদের মতে মুখের ভেতর হেসে খেলে বীজ অঙ্কুরিত হতে পারে, কারণ আমাদের মুখের ভিতরের অংশ অন্ধকার যেমন, তেমন তাপমাত্রাও 37 ডিগ্রি সেলসিয়াসের মতো। পাশাপাশি মুখের ভিতরে লালা বীজকে অবিরাম আর্দ্রতা যোগায়, এর ফলে বীজের আবরণ নরম হয়, যা অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন। তবে শুধুমাত্র এই একটি ঘটনায় নয়, পেয়ারার দানা দাঁতে আটকে তা থেকে অঙ্কুরোদ্গমের নজিরও রয়েছে। তাইওয়ান থেকে ওই ঘটনা সামনে আসে। এক রোগীর আক্কেল দাঁতটি নষ্ট হয়ে গেছিল, প্রচণ্ড যন্ত্রণা হতো। সেই আক্কেল দাঁত তুলতে গিয়ে অঙ্কুরিত পেয়ারার দানা বের করে আনে এক চিকিৎসক। খাবারে অবাঞ্ছিত বস্তু পাওয়া নিয়ে ঝামেলার অন্ত নেই, প্রশ্ন ওঠে স্বাস্থ্য সংকটের। এবার মাছি পাওয়া নিয়ে এক রেস্তোরাঁকে বড়সড় মাশুল গুনতে হলো। বিরিয়ানির মধ্যে মরা মাছি পাওয়ার অভিযোগে গ্রাহককে 10,000 টাকা ক্ষতিপূরণ এবং সঙ্গে 10 প্লেট ফ্রি বিরিয়ানি দেওয়ার নির্দেশ দিয়েছে উপভোক্তা আদালত। রিপোর্ট অনুযায়ী পুদুচেরির এমজি রোডে অবস্থিত একটি বিরিয়ানি দোকানের বিরুদ্ধে এক উপভোক্তা এই অভিযোগটি দায়ের করেন। খাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে বিরিয়ানির ভেতরে একটি মরা মাছি রয়েছে। এই অস্বাস্থ্যকর খাবার দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান, কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তেমন করে সদর্থক পদক্ষেপ না নেওয়ায় ওই গ্রাহক ন্যায় বিচারের আশায় উপভোক্তা আদালতের দ্বারস্থ হন। আদালতে মামলা শুনানির সময় রেস্তোরাঁর এই চরম গাফিলতি প্রমাণিত হয়। উপভোক্তা সুরক্ষা আদালত স্পষ্ট জানায় যে গ্রাহকদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো রেস্তোরাঁর নেই। মামলার রায় দিতে গিয়ে আদালত রেস্তোরাঁ কর্তৃপক্ষকে মানসিক হয়রানি এবং অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য গ্রাহককে 10,000 টাকা ক্ষতিপূরণ এবং ক্ষতিপূরণের পাশাপাশি ওই গ্রাহককে 10 প্লেট একদম বিনামূল্যে বিরিয়ানি দিতে বলেছে। সাপের কামড়

কারণে মৃত্যুর আশঙ্কা। ভারতে প্রতি বছর প্রায় 50,000 মানুষ সাপের বিষে মারা যান। অথচ একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, এক ফোঁটা উটের চোখের জল 26টি বিষধর সাপের বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারে, এমনকি সেই সব সাপের বিষকেও যেগুলো প্রাণঘাতী। বিকানেরের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল এই গবেষণা চালাচ্ছে। তারা উটের চোখের জল সংগ্রহ করে তাতে থাকা বিশেষ ধরনের অ্যান্টিবডিকে বিশ্লেষণ করেছে। এরপর দেখা গিয়েছে এই অ্যান্টিবডিগুলি সস্কেলড ভাইপার, রাসেলস ভাইপার, কোবরা, ক্রেইট সহ 26টি সাপের বিষের বিরুদ্ধে লড়াই করতে পারে। তারা দেখেছেন উটের চোখের জলে থাকে লাইসোজাইম, যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এছাড়াও ন্যানোবডি বিষের প্রোটিনকে নিষ্ক্রিয় করে এমন শক্তিশালী অ্যান্টিবডি থাকে। এই উপাদানগুলো মিলে উটের কান্না হয়ে উঠেছে প্রাকৃতিক মেডিসিনের সম্ভাব্য উৎস। উন্নয়নশীল দেশগুলোতে এর চিকিৎসা ব্যয়বহুল এবং অ্যান্টিভেনম সহজে মেলে না। এমন পরিস্থিতিতে উটের চোখের জল থেকে তৈরি প্রতিষেধক হতে পারে সস্তা, কার্যকর, সহজে প্রস্তুত এবং সংরক্ষণযোগ্য। এই গবেষণার পর উটের চোখের জলের চাহিদা বেড়েছে। এর দাম এখন প্রতি মিলিলিটার 7,000 থেকে 15,000 টাকা পর্যন্ত, কারণ এটি শুধু সাপের বিষের প্রতিষেধক নয়, এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো একাধিক আয়ুর্বেদিক উপাদান। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন সুদীপ বসু, উপস্থাপনা নিবেদিতা লাহিড়ী।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের দুবছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস আগামীকাল উদযাপিত হবে। কলকাতায় মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বরের সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলি এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, বাংলার উন্নয়নের লক্ষ্যে বিজেপি সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ শুরু করেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: এই মঞ্চ থেকেই তিনি পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18,880 কোটি টাকার 23তম কিস্তি প্রকাশ করেন। এর ফলে সারা দেশে 9.44 কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন। পাশাপাশি রেলওয়ে, কৃষি, গ্রামীণ উন্নয়ন, মৎস্য ও পশুপালন খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
1: আজ পিএম কিষাণ

0: सम्मान निधि की 23वीं किस्त भी जारी की गई है। देश भर के 9 करोड़ से अधिक किसानों के बैंक खातों में लगभग 19,000 करोड़ रुपए सीधे भेजे गए हैं। मैं देश के सभी लाभार्थी मेरे किसान परिवारों को बहुत बहुत शुभकामनाएं देता हूं।
1: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় রাজ্য দিবস পালিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রায়রাঙ্গপুর জনসভা থেকে ওড়িশার উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির নেতৃত্বে 2 বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তিনি বলেন, রাজ্য দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং পূর্ব ভারতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির জন্মভূমি পাহাড়পুর গ্রামে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন বলেন প্রধানমন্ত্রী। তিনি পাহাড়পুরকে সূর্যগ্রাম বা সৌরশক্তি নির্ভর আধুনিক গ্রামে রূপান্তরিত করা হবে বলে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী আজ প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
0: কেন্দ্র সরকার কা ভিজন হয় পূর্বী ভারত কে বিকাশ সে ভারত কা বিকাশ, ইসলিয়ে হম পূর্বোদয় কি নীতি পর কাম কর রহে। জিস পূর্বী ভারত কো কংগ্রেস কে দৌর মে পিছড়েপন কা পর্যায় বনা দিয়া গয়া থা, আজ বো প্রগতি কা প্রবেশ দ্বার বন রহা হ্যায়।
1: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রাঙ্গপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্ব নেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। কোভিড মহামারীর সময় ভারত বহু দেশকে ভ্যাকসিন, অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে মানবিক সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সংহতি ও মানব কল্যাণে ভারতের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে রাষ্ট্রপতি মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতায় দেশজ প্রযুক্তিতে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অ্যাগ্রেকে ভারতীয় নৌসেনার কাজে সামিল করবেন। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ নির্মাণ দপ্তর এগুলি তৈরি করেছে। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম এবং মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগ ব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগ ব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। অনুষ্ঠান স্থলে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে অংশগ্রহণ করবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণ সাধনে একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগ ব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। এছাড়াও সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে দেশের 100টি গুরুত্বপূর্ণ সংস্কৃতি কেন্দ্রে যোগ দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগ তুলে ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার শুরু হয়েছিল। ঠিক তার পরপরই এই পদক্ষেপটি নেওয়া হলো। ব্রিক্স গোষ্ঠী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 2 দিনের এক বৈঠকে আগামী সোমবার থেকে নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধি দলের প্রধানেরা বর্তমান বিশ্বের সামনে অচির

চরিত নিরাপত্তার চ্যালেঞ্জ বিষয়ে মত বিনিময় করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এছাড়াও জাতীয় পর্যায়ে নিরাপত্তার চ্যালেঞ্জ এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়েও আলোচনা হবে। স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ দেশজুড়ে একটি মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করছে। সকাল 9টায় শুরু হওয়া এই মক ড্রিল বিকেলে শেষ হবে। আড়াই লক্ষেরও বেশি নিরাপত্তা কর্মী সারা দেশের বিভিন্ন স্থানে

0: একটি সভামণ্ডপ নতুন করে তৈরি করা হচ্ছিল। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের কৈলাশ মানস সরোবর যাত্রার প্রথম দল আজ নাথুলা পাস হয়ে চীনে প্রবেশ করেছে। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর পর্যটনমন্ত্রী ছেড়িং থেন্ডুপ ভুটিয়ার উপস্থিতিতে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান। মোট 47 জন সদস্যের দলে 41 জন যাত্রী, 2 জন লিয়াজো অফিসার, 1 জন চিকিৎসক এবং 4 জন সহায়ক আছেন। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ডস সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। আজ ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথুস কুনহা 2টি এবং ভিনিসিয়াস জুনিয়র 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আরেকটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় বিজেপি সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষার ব্যর্থতার অভিযোগে ইরান আজ ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। খবর শেষ হলো, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আপনাদের জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। একটু পরেই রাত 8টায় আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনামূলক অনুষ্ঠান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 9:00 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী। 9:15 লোকগীতি, শিল্পী পৌলমী সেনগুপ্ত। 9:30 মুখোমুখি, সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা ঠুমরি ও দাদরা পরিবেশনায় বিবেক কর্মাহে, আকাশবাণী ইন্দোর কেন্দ্রের নিবেদন। 11:00 কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 কাহা কাঁসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। 9:16 স্পটলাইট, 9:30 চিত্রভারতী। 10:30 পাশ্চাত্য সঙ্গীত, হারমোনিকায় লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অনির্বাণ মিত্র, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা।

তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সক্রিয় মৌসুমি বায়ু এবং অত্যধিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। ये ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাঁদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
1: विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही।

0: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
0: তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6 জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন,
2: পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান এটা কিন্তু প্রায় 8-10-12 বছর আগেই শুরু হয়েছে। এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20 জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিন্দু যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন, আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গের 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্তি হওয়ার জন্য ভোট দিলেন।
0: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন,
3: সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000-এরও বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21 জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা

0: নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ এমু ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হল, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর সুশাসনের একটি গুরুত্বপূর্ণ উপহার যোগ। আজ শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলছেন কল্যাণ লাহা।
3: বিশ্বের আঙ্গিনায় ভারতের এক অনন্য উপহার যোগ। 2015 সাল থেকে প্রতিবছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। যোগ ও এই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস এবং বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থার ডাইরেক্টর ডক্টর অভিজিৎ ঘোষ। আপনাদের আকাশবাণীতে স্বাগত।
4: নমস্কার।
3: প্রথমে আমি রাকেশবাবুর কাছে জানতে চাইব যে যোগ নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায় হতে চলেছে, যোগ বিষয়টা কি যদি আপনি একটু ডিটেলসে বলেন।
4: স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছেন, সেখানে তিনি আমেরিকার মানুষদেরকে কিছুদিন যোগ সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন এবং এটা একটা ঐতিহাসিক তথ্য। এই যে আজকে আমরা যোগকে এত বড় আকারে দেখছি, যোগ দর্শন যে পতঞ্জলি বিরচিত, তার প্রথম ইংরেজি অনুবাদ স্বামী বিবেকানন্দ করেন। তো তার সেই যে গ্রন্থ বেরিয়েছিল তার নাম রাজযোগ। এই রাজযোগ গ্রন্থের মধ্যে স্বামীজি যোগ সম্পর্কে একটা বিস্তৃত একটা ধারণা দিচ্ছেন। তিনি বলছেন, বাহ্য জগতের ব্যাপার পর্যবেক্ষণ করা অপেক্ষাকৃত সহজ, কারণ ওই উদ্দেশ্যে বহু যন্ত্রপাতি আবিষ্কৃত হইয়াছে, কিন্তু অন্তর্জগতের ব্যাপার জানিতে সাহায্য করে এমন কোনো যন্ত্র আমাদের হাতে নাই। রাজযোগ বিজ্ঞান মানুষকে তাহার নিজের অভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপায় দেখাইয়া দেয়। তো যোগ বলতে আমরা সাধারণত যেটা বুঝি বা যেটা বোঝা উচিত সেটা হচ্ছে, আমাদের ভিতরের যে জগৎটা রয়েছে, আমি নিজে কি, আমার হৃদয় বা আমার মন, আমার চিত্ত, আমার অন্দর বা অন্তর কি, সেইটাকে জানার বৈজ্ঞানিক পদ্ধতি এবং বৈজ্ঞানিক প্রণালী, সেটি হচ্ছে যথার্থ যোগ।
3: অভিজিৎ বাবুর কাছে জানতে চাইব, যোগ তো আমাদের বহু প্রাচীন একটি ধারা সংস্কৃতি। আমরা অনেক সময় দেখেছি যে ভারতবর্ষ থেকে যোগের যে ধারাটা, ভারতেই এর উৎপত্তি, কিন্তু বিদেশের অনেক, বিশেষ করে পশ্চিমী দেশগুলোতে, ওখানকার মানুষ এটা নিয়ে চর্চা করে বা যোগ ব্যায়ামের সাথে যুক্ত থাকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগকে, ভারতের যে ধারা সেটাকে বিশ্বের আঙ্গিনায় নতুন করে প্রতিষ্ঠা করেছে এবং 2015 সাল থেকে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করে আসছি। প্রধানমন্ত্রী কিভাবে বিষয়টা কি নিয়ে ভাবলেন সেই বিষয়ে যদি আপনি বলেন।
5: নমস্কার। মাননীয় রাকেশবাবু খুব সুন্দরভাবে এর দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বর্তমান যুগের যে প্রয়োজনীয়তা, যার জন্য যোগ এত বেশি মানুষের কাছে অপরিহার্য হয়ে উঠেছে, তার একটি বড় কারণ হচ্ছে যে সারা পৃথিবী আজকে অশান্ত, আর মানব জাতি যেটা খুঁজছেন সবাই সেটা হচ্ছে শান্তি আনন্দ। আর যোগ শব্দটি দার্শনিক ব্যাখ্যা হয়তো হতে পারে এটা, কিন্তু যোগ শব্দটি হচ্ছে অঙ্কশাস্ত্রের শব্দ যেটা ইউনিফাই করে, যুক্ত করে, আর এখানেই যোগের ডিমান্ডটা বেড়েছে। তখন আমরা যুক্ত হতে চাইছি ওই শান্তি বা আনন্দ সত্তার সঙ্গে, আর সেই জায়গাটাকেই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলতে গেলে এনক্যাশ করেছেন সারা পৃথিবীর কাছে, যে ডিমান্ড যে আনন্দ শান্তি সেটা আগাগোড়ায় প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ ছাড়া আর কেউ দিতে পারেনি। সারা পৃথিবীর অন্যান্য দেশ কেবলমাত্র টেনশন, যুদ্ধ আর অশান্তি দিয়েছে, কিন্তু আমরা একটা নতুন দিগন্ত দেখিয়েছি সারা পৃথিবীকে। আর তাই 2015 সালে যখন ইউনাইটেড নেশনে 2014 মাননীয় প্রধানমন্ত্রীজি রাখলেন বিষয়টা, সানন্দে পৃথিবীর 80টি দেশ তৎক্ষণাৎ স্বীকৃতি দিলেন। তারপরে এখন তো 200-এরও বেশি দেশ যোগ দিবসকে সানন্দে সেলিব্রেট করছেন, উৎসবের মতো নিয়ে সারা পৃথিবীতে আজকে পালিত হচ্ছে, যেটা একটা ডিমান্ড ছিল পৃথিবীর। আর ভারতবর্ষ সঠিক সময়ে আমাদের সঠিক লিডারশিপের জন্য, নেতৃত্বের জন্য আমরা ভারতীয় যোগ পরম্পরাকে সবার সামনে তুলে ধরতে পেরেছি। ভারতবর্ষের আইডেন্টিটি হচ্ছে যোগ, সেটাও আমরা তুলে ধরতে পেরেছি আমাদের নেতৃত্বের কারণে। আজকে তার সুফল সারা পৃথিবী নিচ্ছে।
3: আপনি এটা সঠিকভাবে বলেছেন যে আমরা তুলে ধরতে পেরেছি, কিন্তু এর আগে আমরা কেন তুলে ধরতে পারিনি, সেখানে আমাদের একটা ব্যর্থতা তো থেকেই যাচ্ছে।
5: ঠিক আছে, আমাদের নেতৃত্ব যোগকে বিশেষভাবে গুরুত্ব দেননি, কিন্তু আমাদের যোগ পুরুষরা, এই যে স্বামী বিবেকানন্দের কথা বললেন, এরকম পরমহংস যোগানন্দ, ঋষি অরবিন্দ, বহু ব্যক্তিত্ব, আর খুব যেটা রোমহর্ষক বিষয়, এদের প্রত্যেকের জন্মভূমি পশ্চিমবঙ্গ, যেখানে আরও হারিয়ে গেছিল যোগ। তো এবারের আন্তর্জাতিক যোগ দিবস যেন একটা নতুনভাবে ঊর্জা, নতুন প্রাণ সঞ্চার করছে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে কলকাতায় যোগ দিবসের জন্য।
3: পশ্চিমবঙ্গে আবার আমরা
5: ফিরে আসছি, আবার কামিং ব্যাক টু দ্য রুট।
3: রাকেশবাবুর কাছে জানতে চাইবো যে যোগের তো একটা, আমি প্রথমেই বলেছিলাম যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
4: যোগের ইতিহাসের বিষয়ে আলোকপাত করা খুব কঠিন, কারণ যোগের ইতিহাস ইতিহাসের থেকেও প্রাচীন। এই কথাটা এই জন্য আমি বলছি, আমাদের ভারতবর্ষের বা হিন্দু সভ্যতার যে সৃষ্টি তত্ত্ব আছে সেখানে আমরা দেখি যে এক সত্য চেতন, সেখান থেকে তিনটি সত্তার প্রকাশ ঘটছে, তাদেরকে আমরা ত্রিদেব বলছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ, সৃষ্টি স্থিতি লয়। মজার ব্যাপার হচ্ছে এই যে তিনজন দেবতা আছেন, এই তিনজন দেবতার যে ডেপিকশন, যে চিত্র, চিত্রকল্প আমাদের শাস্ত্রে দিয়েছে, এরা তিনজনই কিন্তু যৌগিক অবস্থায়, যৌগিক মুদ্রায় সর্বদা বিরাজিত। আমি যদি ভগবান শিবকে দেখি, তিনি ধ্যানমগ্ন, ভগবান ব্রহ্মাকে দেখি, তিনি ধ্যানমগ্ন, ভগবান বিষ্ণুকে দেখি, তিনি অনন্ত শয়নে একটা যৌগিক মুদ্রায় শুয়ে আছেন। এবং ভারতবর্ষের যত পারফর্মিং আর্টস আছে, সমস্ত পারফর্মিং আর্টসের মধ্যেই যোগ ওতপ্রোতভাবে যুক্ত, সঙ্গীত হোক কিংবা নৃত্য। নৃত্যে আমরা জানি ভারতবর্ষের যে শাস্ত্রীয় নৃত্য, সেখানে বিভিন্ন মুদ্রার ব্যবহার হয়, বিভিন্ন শারীরিক পোশ্চারের ব্যবহার হয়, এগুলি সবই কিন্তু আসলে যোগেরই এক একটা অঙ্গ বা এক একটা আঙ্গিক। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ভগবান মহাবীর, ভগবান বুদ্ধ, আমাদের যে সমস্ত অবতাররা আছেন, যে সমস্ত মহাপুরুষরা আছেন, যারা ভারতবর্ষের এই দর্শন জ্ঞান চর্চাকে সমৃদ্ধ করেছেন, জগতের সামনে তুলে ধরেছেন, শঙ্করাচার্য হতে পারেন, রামানুজাচার্য হতে পারেন, শ্রী রামকৃষ্ণ পরমহংস হতে পারেন, শ্যামাচরণ লাহিড়িজি আছেন, তারপরে অরবিন্দ, পরমহংস যোগানন্দ ইত্যাদির কথা অভিজিৎবাবু বলেছেন, এরা সকলেই যোগী ছিলেন। এবং ভারতবর্ষের এই অধ্যাত্ম বিজ্ঞান বলি, ভারতবর্ষের জ্ঞান চর্চা বলি, যোগকে বাদ দিলে এর কিছুমাত্র অবশিষ্ট থাকে না। সেজন্য ভারতবর্ষের দর্শনে যে সৃষ্টি তত্ত্ব, সেখান থেকে শুরু করে সংহার পর্যন্ত, ব্রহ্মা থেকে সৃষ্টি, মহাদেবকে দিয়ে লয়, সকলেই যোগে অবস্থিত, যোগে প্রতিষ্ঠিত। সেজন্য যোগের যে ইতিহাস, এটা

0: ট্রেস করা খুব মুশকিল, কিন্তু আমাদের জীবনের, আমাদের সভ্যতার প্রত্যেকটা অঙ্গের মধ্যে ওতপ্রোতভাবে যোগ জড়িয়ে আছে।
1: যোগের কোনো, আমরা যদি প্রাচীন কোনো ম্যানুস্ক্রিপ্ট দিদিকে যাই, সেখানে মানে কোন অংশে আমরা পাবো যে যোগ নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করে?
0: আমরা বেদ, উপনিষদ সমস্ত জায়গাতেই আমরা যোগের উল্লেখ পাই। বলা হয়, একটি বচন আছে, হিরণ্যগর্ভ যোগস্য বক্তা নান্য পুরাতনঃ। আমাদের শাস্ত্রে যিনি সৃষ্টিকর্তা তাকে হিরণ্যগর্ভ নাম দেওয়া হয়েছে। বলা হচ্ছে হিরণ্যগর্ভই হচ্ছেন যোগের প্রথম প্রবক্তা। এবং তারপর আমরা কঠোপনিষদ যদি আমরা দেখি, সেখানে কঠোপনিষদের দ্বিতীয় বল্লির মধ্যে রয়েছে দুটি মন্ত্র রয়েছে, সেখানে স্পষ্টভাবে যোগের উল্লেখ করা হচ্ছে, যদা পঞ্চাবতিষ্ঠন্তে জ্ঞানানি মনসা সহ বুদ্ধিশ্চন বিচেষ্টতে তামাহু পরমাঙ্গতিম। যাকে আমরা সহজ কথায় সমাধি বলি, সেই সমাধি অবস্থার কথা এখানে বর্ণনা হচ্ছে। এবং তারপরে বলছেন, তাম যোগম ইতি মান্যন্তে স্থিরাম ইন্দ্রিয় ধারণাম। যখন আমি ইন্দ্রিয়গুলিকে সংযত করতে শিখছি তাকেই যোগ বলা হচ্ছে। এবং এখানে সরাসরি যোগ শব্দেরই উল্লেখ করা হচ্ছে। শ্বেতাশ্বতর উপনিষদে আমরা পাচ্ছি, ত্রিরুন্নতম স্থাপ্য সমম শরীরম হৃদিন্দ্রিয়াণি মনসা সন্নিবেশ্য। অর্থাৎ শরীরের তিনটি অঙ্গ, মাথা, বুক এবং কোমর, এইটিকে সোজা রেখে হৃদয়ের মধ্যে যখন সমস্ত ইন্দ্রিয়গুলিকে আমরা সংযত করতে শিখি তাকে যোগ বলা হয়। আমরা যদি শ্রীমৎ ভগবদ্গীতায় আসি, সেখানে ষষ্ঠ অধ্যায় তাকে ধ্যানযোগ বলা হয়। সেই সম্পূর্ণ একটা গোটা অধ্যায় কেবলমাত্র এই যৌগিক অভ্যাস সংক্রান্ত ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছেন। এবং সেখানে অর্জুনের প্রশ্ন হচ্ছে যে আমি মনকে কী করে সংযত করব, মন অত্যন্ত চঞ্চল। সেই প্রসঙ্গে ভগবান বলছেন তুমি যোগের মাধ্যমে সংযত করতে পারো। তার পরবর্তীকালে আমরা দেখেছি বৌদ্ধ দর্শনের মধ্যেও যোগকে আনা হয়েছে, জৈন দর্শনের মধ্যে যোগকে আনা হয়েছে, এবং ভগবান পতঞ্জলির যোগসূত্র এবং মহর্ষি কপিলের সাংখ্যশাস্ত্র, এই দুটি গ্রন্থ একেবারেই যোগ সংক্রান্তই গ্রন্থ। এছাড়াও যে প্রধান দশটি উপনিষদ আছে, যেগুলি শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছিলেন, সেগুলি ব্যতীত কতগুলি গৌণ উপনিষদ বলা হয়। এরকম প্রায় ছ সাতটি উপনিষদ আছে যেখানে কেবলমাত্র যোগ নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন যোগতত্ত্ব উপনিষদ, যোগকুণ্ডলিনী উপনিষদ, ধ্যানবিন্দু উপনিষদ, অমৃতবিন্দু উপনিষদ, হংসবিন্দু উপনিষদ। এরকম কতগুলি উপনিষদ আছে যেখানে সরাসরি একেবারে যোগের আলোচনা হয়েছে। সেজন্য বৈদিক কাল থেকে শুরু করে সূত্রকাল, বিভিন্ন দর্শনশাস্ত্রের কাল, উপনিষদ, গীতা, সব জায়গাতে, বিভিন্ন পুরাণে, সমস্ত জায়গাতেই আমরা এই যোগের বর্ণনা কিন্তু পাচ্ছি। রামায়ণ মহাভারতের মধ্যেও আমরা যোগের বর্ণনা, যোগের বর্ণনা মানে যেখানে কোনো সাধক যোগ অভ্যাস করছেন, সমাধিতে লীন হয়ে রয়েছেন, এরকম বহু বর্ণনা আমরা পাচ্ছি। এবং এই ধারাটা চলেই আসছে, সেটা এখনও পর্যন্ত ছিন্ন হয়নি। এখনও পর্যন্ত এই শ্রীরামকৃষ্ণ, শ্যামাচরণ লাহিড়ী প্রভৃতি তাদের যে পরম্পরায়, সেখানে যোগের অভ্যাস এবং যোগের গ্রন্থের অনুশীলন, নতুন নতুন গ্রন্থ রচনা, এটা হয়েই চলেছে। সেজন্য একটা নিরবচ্ছিন্ন ধারা আমরা সেই বৈদিক যুগ থেকে এখনও পর্যন্ত পেয়েই যাচ্ছি।
1: আমি এরপরে অভিজিৎবাবুকে জিজ্ঞেস করব যে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে যোগ মানে শুধুই ব্যায়াম, কিন্তু আমার মনে হয় যে যোগ মানে শুধু তো ব্যায়াম না, আরও অনেক কিছুই জড়িয়ে আছে।
2: ব্যায়াম খুবই একটা ক্ষুদ্র অংশ যোগের। ইভেন ব্যায়াম তো ছেড়ে দিন, যেটাকে আমরা আসন, বিভিন্ন পশ্চার প্র্যাকটিস করি, সেটাও খুব সংক্ষিপ্ত। পতঞ্জলি যোগসূত্রদের যদি দেখেন, যেটা বললেন উনি, পতঞ্জলি যোগসূত্রের যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে, সেখানে আসন একটা পার্ট, অষ্ট অঙ্গ মানে আটটা অঙ্গ রয়েছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহারা, ধারণা, ধ্যান, সমাধি। তো আসন একটা পার্ট, বাকি যে কোনো অঙ্গের অভ্যাস করতে করতেই আপনি আনন্দ প্রাপ্তি বা ঈশ্বর প্রাপ্তি করতে পারেন বা মোক্ষ প্রাপ্তি করতে পারেন, সেই লক্ষ্যে পৌঁছতে পারেন। কিন্তু আমাদের বিভিন্ন শাস্ত্র যেভাবে বলছে যোগকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে যদি আমরা দেখি আসনা বা যে পশ্চারগুলো প্র্যাকটিস করি, এগুলোর কিন্তু খুব একটা বর্ণনা আমাদের ফিলোসফিতে খুব একটা পাওয়া যায় না। শুধুমাত্র হঠযোগাতে তার কিছু আসনের বর্ণনা আছে, তাও 17-18 এরকম কয়েকটা পোশ্চার, খুব সিম্পল আসনাস, খুব ডিফিকাল্ট নয়, তাও বেশিরভাগটাই ধ্যানের জন্য, শরীরকে তৈরি করার জন্য পোশ্চার্স। বাকি এখন যে সমস্ত যোগের অভ্যাস, যোগ বলতে আমরা যে আসনের অভ্যাসগুলো করি, সেগুলো সবই বিভিন্ন ধরনের অ্যাক্রোব্যাটস তৈরি করেছে জিমন্যাস্টিক স্টাইলে, শরীরকে ফ্লেক্সিবল করার জন্য, মাংসপেশিকে আরও সুদৃঢ় করার জন্য, এগুলো অন্য পার্ট। কিন্তু অ্যাকচুয়াল যে যোগের কথা আমরা বলি, সেই যোগের জন্য এত ডিফিকাল্ট পোশ্চার, এত আর আসনের ভঙ্গিমার প্রয়োজন নেই। তার জন্য পতঞ্জলিও তার যোগের ব্যাখ্যা দিতে গিয়ে বা আসনের ব্যাখ্যা দিতে গিয়ে কোনো পার্টিকুলার আসনের কথা উনি বলেননি, উনি শুধু বলেছেন স্থিরম সুখম আসনম, যে পোশ্চারটা আমাকে স্থির করতে সাহায্য করবে, আমার শরীরকে বাঁধতে সাহায্য করবে এবং আমি তাতে সুখানুভূতি করব, সুখের একটা অনুভূতি হবে যেটাতে আমি লং টাইম, অনেক সুদীর্ঘ কাল ধরে বসতে পারবো বা মেনটেন করতে পারবো পোশ্চারটা, এই ধরনের কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে। এরকমভাবে বলা হয়নি যে এই আসনটা করতে হবে তাহলে এটা হবে, এই আসন করলে এইভাবে মনের নিয়ন্ত্রণ হবে, এরকম কোথাও লেখা নেই। যে কোনো আসনে যদি কেউ নিজেকে স্থির করতে পারে সেটাই তার আসন। আর শরীর যদি স্থির হয়, শরীর স্থির মানে কি, আসনের কনসেপ্টই হচ্ছে শরীরকে স্থির করতে করতে করতে করতে, আমরা যেমন একটা মূর্তি দেখি, একটা স্ট্যাচু, ঠিক সেই রকম অবস্থায় নিজেকে পৌঁছে দিতে হবে। শরীর যদি সেই অবস্থায় পৌঁছতে পারে তাহলে শরীর মন এবং প্রাণ একসাথে কাজ করছে, তো অটোমেটিক্যালি আমার প্রাণ স্থির হবে, আমার শ্বাস প্রশ্বাস স্থির হবে, আমার মনের চঞ্চলতা স্তব্ধ হবে। তাই পতঞ্জলি বলছেন যোগের ব্যাখ্যা দিতে গিয়ে, যোগাস চিত্তবৃত্তি নিরোধা, যোগ আর কিছুই নয়, জাস্ট কীভাবে আমি আমার চিত্ত অর্থাৎ মনের মধ্যে যে বৃত্তিসগুলো আসছে, যে থটস চিন্তাভাবনাগুলো আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, চঞ্চলতা যেটা আজকের দিনের বড় সমস্যা, স্ট্রেস টেনশন, সেগুলোকে কম করতে করতে কীভাবে একদম নিশ্চিন্ত হওয়া যায়, প্রশান্ত হওয়া যায়, সেই জায়গায় কিভাবে পৌঁছানো যায়, তার জন্য আসনের ভূমিকা। ব্যায়াম কখনোই আর যোগের পার্ট অ্যাকচুয়ালি নয়, ওটা শারীরিক কসরত শরীরকে সুঠামো করার জন্য, ঠিক আছে, কিন্তু যোগের লক্ষ্যে পৌঁছতে গেলে আপনাকে যে পোশ্চারগুলির নিজেকে শান্ত করবে, শরীরকে বাঁধবে, শরীরকে স্থির করতে সাহায্য করবে, সেই পোশ্চারগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি যোগের প্রেসক্রিপশন, অ্যাকর্ডিং টু যোগা বা যোগের দর্শন অনুসারে তার অভ্যাস হওয়া উচিত।
1: তার মানে হচ্ছে ধরুন কারো আঁকতে ভালো লাগে বা কারো গান শুনতে ভালো লাগছে বা কেউ তবলা বাজাচ্ছে বা কিছু, সেখানে সে তার যদি ভালো লাগে, তার যদি মন সেখানে আনন্দ পায়, তাহলে সেটাও তো যোগের একটা অংশ বলা যাবে।
2: এক্স্যাক্টলি, সেটাই যোগ হয়ে যাবে তার। এই জন্য পূর্বে তো অনেক ঋষি ছিলেন, অষ্টবক্রমুনি, তার শরীরটাই তো আমরা যে ফিটনেসের কথা বলি, এরকম শরীর ফিট থাকতে হবে, শরীর সিধা থাকতে হবে, পেটের মধ্যে আর কি মেদ থাকা চলবে না, বিভিন্ন রকম কনসেপ্ট বিভিন্ন জন বলে। অষ্টবক্রমুনি যার শরীরটাই টেরা বেঁকা, সেও একটা আসন আমাদের দিয়েছেন, ওকে। এরকম বহু মুনি ঋষি যাদের শরীরকে দেখলে বলবে হ্যান্ডিক্যাপড, কিন্তু তারা যোগের শীর্ষে উঠেছিলেন, মানে সাধনার শীর্ষে উঠেছিলেন, শরীরকে মনকে একাত্ম করে যে ঈশ্বর প্রাপ্তি যেটাকে বলছি, আনন্দ প্রাপ্তি, সেই জায়গায় পৌঁছতে পেরেছিলেন। তো যোগ সম্পূর্ণ ভিন্ন ধারার একটা চিন্তাভাবনা, যেটার সঙ্গে আধুনিক মতবাদ, বিশেষ করে যোগ যখন পশ্চিমের দেশগুলোতে গিয়ে খুব পপুলার হলো, তখন এই যেহেতু ওরা শরীরকে বেশি ফোকাস করে পশ্চিমের দেশগুলো, তাই শরীরকেন্দ্রিক চিন্তাভাবনা এটা যোগের মধ্যে খুব বেশি প্রভাব বিস্তার করে, আর সেটা আবার ঘুরে ভারতবর্ষেই আসে। তাই ভারতীয়রাও এখন ওই আসন ব্যায়াম এগুলোকেই যোগ মনে করতে থাকে, কিন্তু এগুলো নয়,
1: মানে শুধু ব্যায়াম যোগের অংশ নয়। তো এই বিষয়ে সাধারণ জনগণের মধ্যে আমরা কতটা মানে সচেতনতা বাড়াতে পেরেছি?
2: অনেকটা বেড়েছে এখন। একটা সময় তো একদমই আমরা আর কি আসন কেন্দ্রিক হয়ে গেছিলাম, এখন যোগের যে এডুকেশন সিস্টেম চালু হয়েছে আর সেখানে যোগ শিক্ষা বিভিন্ন কোর্স ক্যারিকুলাম ইউনিভার্সিটিতে কলেজগুলোতে স্কুলগুলোতে তার সিলেবাস তৈরি হয়েছে, সেখানে বোঝানো হচ্ছে যে শুধুমাত্র আসনই যোগ নয়, যোগ করতে গেলে অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে, তার সঙ্গে ফোর স্ট্রিম অফ যোগা যেগুলো স্বামী বিবেকানন্দ বিশেষভাবে খুব পপুলার করার চেষ্টা করেছিলেন, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, সেগুলোও যোগ। আর সেখানে আসন যে কনসেপ্ট, বা অষ্টাঙ্গ যোগ যেটা পতঞ্জলি দিয়েছেন ঋষি পতঞ্জলি, সেটা রাজযোগের মধ্যে আসছে। কিন্তু আমাদের তো আরও যোগের আয়াম আছে। উনি প্রথমেই শুরুতেই বলেছেন যে স্বামী বিবেকানন্দ যে রাজযোগ দিয়েছেন সেটা একদম টেকনিক্যাল বেসড, কীভাবে মানুষকে তৈরি করা যায় অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে উনি বুঝিয়েছেন। কিন্তু উনি তারপরে আরও এগিয়ে ভক্তিযোগের কথা বলেছেন, যে আসন করবে না, আসন ভালো লাগে না, ডিসিপ্লিন ভালো লাগে না, মানে আসন করতে গেলে বা রাজযোগে যেতে গেলে অনেক উইল পাওয়ার লাগে, সেটা সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। তো যে ইমোশনাল সে অত উইল পাওয়ার পছন্দ করে না, সে আবেগ নিয়ে চলতে চায়, তো তার জন্য ভক্তিযোগ রয়েছে। কীভাবে তার ইমোশনকে কাজে লাগিয়ে ভক্তিতে কনভার্ট করা যায় তার ইমোশনকে, এখন খুব সুন্দর সাইন্টিফিক বিশ্লেষণ বেরিয়েছে এক একটা যোগের। আর আমরা কর্মযোগ, কাজ করতে করতে যোগ, যারা আমরা কর্পোরেট সেক্টরে কাজ করি বা প্রত্যেকেই কাজ করেই বেঁচে থাকতে হয়, তো তারা তাদের কাজটি করতে করতে কাজকেই কীভাবে যোগে কনভার্ট করতে পারেন, পরিবর্তন করতে পারেন, তার মেথড দিয়েছে ভগবদ্ গীতায়। এর উপর চ্যাপ্টার রয়েছে কর্মযোগ, যদি আমরা ঠিকমতো অনুসন্ধান করি বুঝবো যে কর্মযোগের রহস্য, অর্থাৎ আমার প্রত্যেক দিনের কর্মকে আমি কীভাবে যোগে রূপান্তর করতে পারি এবং ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি, আনন্দে থাকতে পারি, স্ট্রেস ফ্রি টেনশন ফ্রি কাজ কীভাবে করতে পারি, তার সিক্রেটস এই সমস্ত টেক্সটগুলোতে, আমাদের যোগের দর্শনগুলোতে দেওয়া আছে। শুধুমাত্র আসন প্রাণায়াম করেই যে আমাকে শান্ত হতে হবে, আনন্দ পেতে হবে, মোক্ষ পেতে হবে, ঈশ্বর প্রাপ্তি করতে হবে, এরকম নয়। ঠিক একইভাবে জ্ঞানযোগের কথা বলা হয়েছে। উপনিষদ হচ্ছে আমাদের ট্রেজার হাউস অফ নলেজ, যেখানে গল্পের আকারে আর এই হিরণ্যগর্ভ তত্ত্ব থেকে শুরু করে কীভাবে আমরা সেই আনন্দ তত্ত্ব, মোক্ষ তত্ত্ব, সমাধি কী, এই সমস্ত বিষয়গুলোকে গল্পের আকারে বোঝানো হয়েছে। ছোট ছোট বাচ্চারা কীভাবে তাদের গুরুর কাছ থেকে, তাদের পিতামাতার কাছ থেকে যোগের ব্যাখ্যা শুনছেন, এটাই উপনিষদ। তা সেটা অসাধারণ একটি দিক, যেগুলো আবার আমাদের নতুন যে এডুকেশন পলিসি আসছে তার মধ্যে এগুলো আসছে, এবং বিভিন্ন যোগ সংস্থা, বিভিন্ন ইনস্টিটিউশন তারা যোগকে আর এডুকেশনে নিয়ে এসে সিলেবাস তৈরি করে শেখাচ্ছেন এগুলো।
1: আমি আপনার শিক্ষা সূত্র ধরেই রাকেশবাবুকে জিজ্ঞেস করবো, আপনি তো অধ্যাপনের সঙ্গে যুক্ত, বিভিন্ন রকমের ছাত্র ছাত্রীদের সাথে আপনার মেলামেশা থাকে, তো এই যুবদের মধ্যে যোগ নিয়ে কতটা উৎসাহ রয়েছে এখন, বিশেষ করে 2015 সাল থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর থেকে?
0: যুবকদের মধ্যে যোগ নিয়ে উৎসাহ আস্তে আস্তে বাড়ছে, এবং সেটা আশার অধিক, মানে যতটা আমরা ভাবি তার থেকে অনেক বেশি বাড়ছে। কারণ এই যোগ দিবসের বিভিন্ন জায়গাতে প্রতি বছর অনুষ্ঠান হয়, সেখানে যাওয়ার সৌভাগ্য হয়, সুযোগ হয়। সেখানে আমি দেখেছি বহু কম বয়সী ছেলে মেয়ে তারা সেই দিন সেখানে আসছে, উপস্থিত হচ্ছে, যোগ অভ্যাস করছে, এবং তাদের অনেকের সঙ্গে আমি কথাবার্তা বলেছি এবং তারা এটা জানিয়েছে যে তারা নিজেদের দৈনন্দিন জীবনেও একটা অংশ এই ধরনের প্র্যাকটিসের সঙ্গে কিন্তু কাটাচ্ছে। এবং এটাও মানে খুব আশার বিষয় যেই যে আমাদের একটা পুরনো ধারণা ছিল যে যোগ মানে শুধু ব্যায়াম, বর্তমান যুগের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু অষ্টাঙ্গ যোগ শব্দটা বলে, যেটা একসময় আমাদের মাথা থেকে প্রায় বেরিয়েই গিয়েছিল, আমরা শুধুমাত্র ব্যায়াম আসন এটাকেই যোগ ধরে নিয়েছিলাম। তারা এখন অষ্টাঙ্গ যোগের কথা বলে, তারা এখন যৌগিক আহারের কথা বলে, যে আমার খাওয়া দাওয়াটা যোগে সম্মত হচ্ছে কিনা। তো আধুনিককালের যে যুবক কিশোর, এদের মধ্যে যোগ নিয়ে একটা উৎসাহ, একটা চিন্তাভাবনা, একটা চেতনা, এটা নতুন করে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খুবই আশাব্যঞ্জক। আশাব্যঞ্জক মানে শুধুমাত্র যে যোগের প্রসার হচ্ছে তা নয়, সামগ্রিকভাবে সমাজের যে জীবন পদ্ধতি, জীবনযাত্রার মান, সেইটাই কিন্তু উন্নত হয়ে যাবে যদি সমাজের মধ্যে 70-80 মানুষ নিজেদের জীবনের সঙ্গে যোগকে ওতপ্রোতভাবে যুক্ত করে নেয়। তাহলে সামগ্রিকভাবে সামাজিক জীবন, সামাজিক জীবনযাত্রার মানই উন্নত হয়ে যাবে।
1: আপনি যৌগিক আহারের কথা বললেন, এটা শুনে আমার একটু জানতে ইচ্ছা করছে, আমার মনে হয় শ্রোতাদেরও জানতে ইচ্ছা করবে, যৌগিক আহার জিনিসটা কি?
0: যৌগিক আহার মানে যে আমি আলাদা করে বাজার থেকে অন্য কিছু কিনে খাবো তা নয়, যৌগিক আহার মানে হচ্ছে এই যে অষ্টাঙ্গ যোগের কথা অভিজিৎবাবুও বলছেন বা আমাদের শাস্ত্রে রয়েছে, সেখানে যম নিয়ম এই দুটি হচ্ছে প্রাথমিক শর্ত। যম মানে হচ্ছে আমার যে ইন্দ্রিয়গুলো আছে, মূল বিষয় হচ্ছে সেই ইন্দ্রিয়গুলোকে আমি সংযত করব। নিয়ম মানে হচ্ছে আমার ভেতরে অন্তরিন্দ্রিয় যে আছে, আমাদের মন বুদ্ধি অহংকার, সেটাকে আমি সংযত করব। এখন আমার খাওয়া দাওয়া মানে কি খাচ্ছি সেটা শুধু নয়, কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি।

0: এই সমস্ত বিষয়টা যদি আমার এই যম নিয়ম পালন করতে সাহায্য করে সেটাকেই আমরা যৌগিক আহার বলবো। মানে সেখানে নিরামিষ আমিষ এরকম কোনো বিষয় নেই। আমরা দেখেছি যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব তার থেকে বড় যোগী, আমাদের চোখের সামনে তো সেরকম কেউ নেই, কিন্তু এরা নিরামিষ আহার করতেন এরকম বিষয় নয়, আমিষ ভক্ষণ করতেন। আবার নিরামিষাসীও অনেকে আছেন যারা যোগের সেই রকম জায়গায় পৌঁছেছেন, বিকেএস আয়াঙ্গার বা তার যে গুরু ছিলেন কৃষ্ণমাচারিয়ার ইত্যাদি, কিন্তু তাদের এই যে আহার পদ্ধতি তার একটা ডিসিপ্লিন ছিল, একটা অনুশাসন ছিল, একটা মিতি ছিল। তারা যে ভোজন করতেন সেই ভোজনটা কিন্তু নিজেদের তৃপ্তির জন্য, নিজেদের সুখের জন্য করতেন না, ভোজনটা করতে হবে শরীর ধারণের জন্য, কারণ আমার শরীর ধারণের একটা বড় লক্ষ্য আছে। তো যখন আমার কাছে ভোজনটা উপলক্ষ হয়ে যাবে, লক্ষ্যের থেকে উপলক্ষে পরিণত হবে, তখন সেই ভোজনটা যৌগিক আহারে পরিণত হবে। আমি কি খাচ্ছি সেটা বড় কথা নয়, কিন্তু আমি যেটা খাচ্ছি সেটা কিন্তু ওই শুধুমাত্র একটু স্বাদ গ্রহণের জন্য, নিজের মনের বা রসনা তৃপ্তির জন্য নয়। আমি ভোজন করছি আমার শরীরকে সুস্থ করার জন্য বা আমার শরীরকে ধারণ করার জন্য, যাতে আমি আরও বড় কিছু করতে পারি, আমার জীবনের যে প্রধান উদ্দেশ্য আছে সেটা পালন করতে পারি। এই ভাবনাটা যখন খাবারের সঙ্গে জুড়ে যাবে, ভোজনের সঙ্গে জুড়ে যাবে, তখন সেই খাবারটাই যৌগিক আহার হয়ে যাবে।
1: অভিজিৎ বাবুর কাছে ফিরে যাব। আন্তর্জাতিক যোগ দিবস এবার ভারত সরকারের মূল অনুষ্ঠান কলকাতায় হচ্ছে, এবং এই বছরের মূল ভাবনা হচ্ছে যোগা ফর হেলদি এজিং। তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যে যোগা ফর হেলদি এজিং বলতে কি বোঝানো হচ্ছে।
2: এই কনসেপ্টটা আজকের দিনের খুব তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা দেখেছি যখনই আমাদের বয়স 40-50 পার হতে থাকে, বয়স বাড়ছে আর তার বহু সিমটম বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে শুরু হয়, আর প্রচণ্ড পরিমাণে মেডিসিন ডিপেন্ডেন্সি এসে যায়। এখনকার দিনে মেডিসিন ডিপেন্ডেন্সি মানেই মডার্ন মেডিসিন, প্রচুর ওষুধ খেতে হয়। যার মাল্টিপল ডিজিজ আছে তাকে তো ভাত তরকারির চাইতে ওষুধ বেশি খেতে হয়। আর সেই জায়গাটার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবাইকে একটা টার্গেট দিয়েছেন, যে আমাদের একটা গান ছিল, আমরা সবাই বড় হব বুড়ো হব না, সেই কনসেপ্টটা এখানে লাগিয়েছেন উনি। আর খুব সুন্দরভাবে এই হেলদি এজিং কনসেপ্টটা এসছে, যে বুড়ো হব, বয়স বাড়বে নাম্বার, জাস্ট আমার মৃত্যু পর্যন্ত আমি সুস্থ থাকব। আর তার জন্যই যোগা প্রোটোকল যেটা দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে, সিম্পল প্র্যাকটিস, শুধু এই যোগা প্রোটোকলটাই যদি কেউ ঠিকমতো অভ্যাস করে, মাত্র 45 মিনিটসের প্র্যাকটিস, 24 ঘন্টায় 45 মিনিট তাকে নিয়োজিত করতে হবে তার জীবনের জন্য। এইটুকু যদি কাজ কেউ করতে পারে তাহলে আজীবন ইন্স্যুরেন্স দেয়া থাকলো তাকে তার সুস্থ থাকার।
1: আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যোগ এমনই একটি বিষয়, এটা নিয়ে আলোচনা চলতে থাকলে চলতেই থাকবে। এবার আপনাকে দিয়েই আমরা শেষ করছি, যে কলকাতায় এবার আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে, তো পশ্চিমবঙ্গ এবং কলকাতার মানুষদের মধ্যে এই নিয়ে উৎসাহ কতখানি আপনি লক্ষ্য করেছেন?
2: অসাধারণ। কলকাতার যে আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে, আমি তার ওয়ান অফ দ্য পার্সন যুক্ত রয়েছি প্রথম থেকে। ক্রীড়া ভারতী প্রতি বছর এটি সেলিব্রেট করত রানী রাসমণি রোডে। সেখান থেকে এবার হঠাৎ যখন জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবারের যোগ দিবস কলকাতায় হোক, সেটাও এত শর্ট পিরিয়ডের মধ্যে, যেটা অন্যান্য রাজ্যকে 6 মাসের উপরে সময় দেওয়া হয় প্রস্তুতির জন্য, কিন্তু আমরা মাত্র 20 দিন সময় পেয়েছি এই প্রস্তুতি নেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই যে অফিসগুলো, বিশেষ করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং যারা এর সঙ্গে যুক্ত হয়ে গেছেন এখন, PWD থেকে শুরু করে ক্যালকাটা কর্পোরেশন, এই প্রত্যেকটি সংস্থা পশ্চিমবঙ্গ সরকারের, আমি যেন একটা অন্য রূপ দেখতে পাচ্ছি। আমি কল্পনাই করতে পারছি না এই পশ্চিমবঙ্গই কি এই আগের পশ্চিমবঙ্গ। প্রত্যেক দিন যে কত ফোন কল আসছে, যোগা টিচার চেয়েছে যে আমাদেরকে যোগা টিচার পাঠান, আমাদের অফিসে যোগা হবে, আমাদের পার্কে যোগা হবে, আমাদের ডিপার্টমেন্টে যোগা হবে, প্রত্যেক দিন। আর এই উৎসাহ এখন আর শুধু সরকারি অফিসগুলোতেই নেই যে এটা প্রোটোকল হিসেবে তাদের করতে হচ্ছে, এরকম নয়। আগাগোড়ায় সমস্ত সংস্থা এর অভ্যাস করতেন, কিন্তু এবারে সরকারি লেভেলে এই উৎসাহ দেখে মানুষ একদম আনন্দে আত্মহারা, গ্রাম গ্রাম পর্যন্ত ছড়িয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার এই যোগ দিবসকে কেন্দ্র করে

0: কিছু না হোক দুটো তিনটে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে। গঙ্গা বক্ষে যোগা হবে, গঙ্গার তীরে যোগা হবে, স্ট্রিট যোগা হবে, যা স্ট্রিটের উপর দাঁড়িয়ে যারা চলাফেরা করছে তাদেরকে নিয়ে যোগা হবে। অর্থাৎ এটাই মেসেজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওনারা দিতে চাইছেন যে যোগাকে সর্বস্পর্শী করতে হবে, আর তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে রয়েছে একদম।
1: যোগ নিয়ে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবসময় তুঙ্গে থাকে, আন্তর্জাতিক যোগ দিবসে সেটা আরও বাড়বে আমরা লক্ষ্য করব। আপনাদের মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন এই জন্য অনেক ধন্যবাদ। শ্রোতারা, আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
0: অনেক ধন্যবাদ,
2: অনেক ধন্যবাদ, নমস্কার।
3: শুনলেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস এবং স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সাপ্তাহিক ক্রীড়া শ্রুতি পত্রিকা স্পোর্টস এক্সট্রা টাইম।

আজ শনিবার, মানেই গীতাঞ্জলিতে এক্সট্রা টাইম। সঙ্গে আছি অঙ্কুর কুণ্ডু। প্রথমেই শুনে নেব গত সাত দিনে খেলার দুনিয়ায় কি কি ঘটে গেল। ফিফা ফুটবল বিশ্বকাপে চলতি সপ্তাহে জয় পেল ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, নরওয়ের মতো দলগুলি। অপরদিকে স্পেন ও পর্তুগালের মতো দলগুলি ড্র করে কঠিন শুরু করল এবারে বিশ্বকাপে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যাত্রা শুরু হয়েছে দুটি দুরন্ত জয় দিয়ে। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে 64 রানে জয়, তারপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে 95 রানে জয় পেয়েছে ভারত। তিনটি একদিনের ম্যাচে সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ভারতীয় এ দল শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে একদিনের ম্যাচে সুপার ওভারে পরাজিত হলেও পরের ম্যাচে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে 101 রানে জয় পেলেন তিলক বর্মা, বৈভব অংশুলরা। একদিনের ম্যাচে সিরিজ বাংলাদেশ জিতলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পরাজিত হল তৌহিদ হৃদয় মুস্তাফিজুদ্দের বাংলাদেশ। বেঙ্গল টি টোয়েন্টি লিগ 2026-এ মহিলাদের ক্রিকেটে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স ও মুর্শিদাবাদ কুইন্স পৌঁছে গেল ফাইনালে। পুরুষদের ক্রিকেটে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছালো সাঁচি রাঢ় টাইগার্স। কোচবিহার ক্রিকেট লিগে জয় পেল ভারতীয় সংঘ বয়েজ ক্লাবের বিরুদ্ধে। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া সোমবার আসন্ন অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের জন্য সম্পূর্ণ ভারতীয় দলের নাম ঘোষণা করেছে, যা 2026 সালের 27 জুলাই থেকে 2 অগস্ট পর্যন্ত আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হতে চলেছে। সোনিপত এবং লখনৌতে তিনটি বিভাগেই জাতীয় বাছাই পর্বের ট্রায়াল শেষ হওয়ার পর এই ঘোষণাটি করা হয়েছে। একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় সোমবার কলকাতার সাই সেন্টারে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজ 11-র মহিলাদের 5000 মিটার দৌড়ে হারমিলান বাইন্সের শেষ মুহূর্তের আক্রমণাত্মক লড়াইকে প্রতিহত করে জয়ী হয়েছেন সঞ্জীবনী যাদব। রবিবার আন্টালিয়ায় অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ স্টেজ 3-এ শক্তিশালী কোরিয়ান তীরন্দাজদের হারিয়ে ভারতকে মিক্সড টিম এবং পুরুষদের একক বিভাগে দুটি রিকার্ভ স্বর্ণপদক জিতিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন বি ধীরজ নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের পর প্রাচী ও মীনাক্ষীর নেতৃত্বে ভারতের 6টি পদক নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026 স্টেজ 2-এ ভারত এক আধিপত্য বিস্তারকারী পারফরমেন্স প্রদর্শন করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই অভয় সিং এবং ভেলাভান সেন্থিলকুমার জুটি শুক্রবার মালয়েশিয়ার সারাওয়াকে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান ডাবলস

0: স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে হংকংয়ের সিং ফুং লাম এবং ইয়াত লং চুং জুটিকে 11-6, 11-5 ব্যবধানে পরাজিত করেছেন। এই টানা দ্বিতীয় জয়ের সাথে তারা পুরুষদের পুল এর শীর্ষে পৌঁছে গেছেন। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ 2026-এর চতুর্থ স্থান অর্জন করে নিজের প্রত্যাবর্তনকে শক্তিশালী করলেন। নীরজ 2026 সালের কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জনের মানদণ্ড অতিক্রম করার জন্য তার এই পারফরম্যান্স যথেষ্ট ছিল। বুধবার জার্মানির বিরুদ্ধে 3-1 ব্যবধানে দুর্দান্ত জয়ের পর বৃহস্পতিবার অ্যান্টওয়ার্পে অনুষ্ঠিত FIH প্রো লিগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে 1-2 ব্যবধানে হেরে গেল ভারত। এর আগে গত 14 জুন অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে 2-3 ব্যবধানে হেরেছিল ভারতীয় পুরুষ হকি দল। আগামী 21 জুন তারা আবারও ডাচদের মুখোমুখি হবে। শনিবার অকল্যান্ডে অনুষ্ঠিত FIH উইমেন্স নেশনস কাপের সেমিফাইনালে চিলির জালে আধ ডজন গোল জড়িয়ে ভারত তাদের টানা চতুর্থ জয় নথিভুক্ত করেছে। বিপরীতে চিলি কোনো গোলই করতে পারেনি। ভারতীয় মহিলা হকি দল পৌঁছল ফাইনালে। এর আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 3-2 ব্যবধানে জয় পায়, জাপানের বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয় পায় এবং উরুগুয়ে পরাজিত হয় 2-3 গোলে। জার্মানির সুহেলে অনুষ্ঠিত ISSF জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতার প্রথম দিনে 2টি সোনা এবং 1টি ব্রোঞ্জ পদক জিতে ভারতীয় শুটার সেজাল, বংশিকা, নভ্যা, হিমাংশিরা দুর্দান্ত সূচনা করেছেন। বেঙ্গল স্টেট টেবিল অ্যাসোসিয়েশন চ্যাপ্টার 2 জিতেন্দ্র মোহন দে সরকার ট্রফি স্টেট র্যাঙ্কিং টেবিল টেনিসের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পুনিত বিশ্বাস। অনূর্ধ্ব-19 বিভাগে সেরা সোহম মুখোপাধ্যায়, অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ চক্রবর্তী, অনূর্ধ্ব-15 সেরা আরিফ দত্ত। সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2026-এ বেনেডিক্টন রোহিত পুরুষদের 50 মিটার বাটারফ্লাই ইভেন্টে 23.79 সেকেন্ড সময় নিয়ে একটি নতুন জাতীয় রেকর্ড করে এক দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছেন। থানিয়া সদক্ষরি সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ 2026-এর মহিলাদের 400 মিটার ইন্ডিভিজুয়াল মেডেল ইভেন্টে একটি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেছেন। আর্টিস্টিক জিমন্যাস্টিক এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্স দল 224.493 স্কোর নিয়ে একটি ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে। এই ইভেন্টে তারা কেবল চীন ও জাপানের পেছনে থেকে প্রতিযোগিতা শেষ করেছে। শনিবার উইমেন্স সিঙ্গলসের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার পার্ক গা ইউয়েনের কাছে সরাসরি গেমে ভারতের অস্মিতা চালিহা হেরে যাওয়ায় ম্যাকাও ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অভিযান শেষ হয়ে গেল। শুনে নেব বিস্তারিত খবর।
1: ফুটবলের মহাযজ্ঞ
0: গ্রুপ ইর এক আধিপত্যপূর্ণ ম্যাচে নবাগত কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত স্টাইলে ফিফা বিশ্বকাপ 2026 অভিযান শুরু করেছে জার্মানি। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচা গোল করে খাতা খোলেন। তবে এরপরই কুরাসাওয়ের হয়ে লেবানো কোমেনেন্সিয়া গোল করে সমতা ফিরিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের জন্ম দেন, যা ছিল বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাসে প্রথম গোল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিকো স্লটারবেক এবং কাই হাভার্টসের পেনাল্টির গোলে জার্মানি দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায়। বিরতির পর তাদের আক্রমণের তীব্রতা আরও বাড়ে। একে একে জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন, টেনিস উন্দাভ এবং হাভার্টস আরও গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। কুরাসাওয়ের লড়াকু পারফরমেন্স এবং দর্শকদের আবেগঘন সমর্থন তাদের এই বিশ্বকাপ অভিষেককে স্মরণীয় করে তুলেছে। তবে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা মাঠে এতটাই শক্তিশালী প্রমাণিত হয়েছে যে তারা শেষ পর্যন্ত একটি দাপুটে জয় তুলে নিয়েছে। আফ্রিকার অন্যতম সেরা দল সেনেগালের বিরুদ্ধে 3-1 গোলে ফ্রান্সের উদ্বোধনী ম্যাচ জয়ে অবদান রাখতে গিয়ে কিলিয়ান এমবাপে এক রেকর্ড গড়া পারফরমেন্স উপহার দিয়েছেন। সেই সাথে জোড়া গোল করে ফিফা বিশ্বকাপে নিজের অবিশ্বাস্য রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন তিনি। দ্বিতীয়ার্ধে ফ্রান্স তাদের খেলার ধার বাড়ায়। এডওয়ার্ড মেন্দির দুটি চমৎকার সেভের পর 66তম মিনিটে এমবাপ্পে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার 120 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে 81তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা। 95তম মিনিটে 18 বছর বয়সী ইব্রাহিম এমবায়ে একটি গোল করেন সেনেগালের হয়ে, কিন্তু তার এক মিনিট পরেই এমবাপ্পে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি, তবে সেনেগাল খেলায় আধিপত্য বিস্তার করেছিল। তারা দুটি বড় সুযোগ হাতছাড়া করে, যার মধ্যে নিকোলাস জ্যাকসনের একটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং ইসমাইল আসার একটি সহজ সুযোগ মিস করেন। প্রথমার্ধে আফ্রিকান দেশটির শটের সংখ্যা, অন টার্গেট শট এবং বড় সুযোগ তৈরির হার ফ্রান্সের চেয়ে বেশি ছিল। নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচে সৌদি আরব এবং উরুগুয়ে 1-1 গোলে ড্র করেছে। উপসাগরীয় দেশ সৌদি আরবের হয়ে আবদুলিল্লাহ আল আমরি প্রথম গোল করে দলকে এগিয়ে দিলেও পরে ম্যাক্সি আরহাও গোলে সমতায় ফেরায় উরুগুয়েকে। ম্যাচটিতে উভয় দলই প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়েছিল। প্রথমার্ধে উরুগুয়ের দাপট থাকলেও 41তম মিনিটে খেলার ধারার বিপরীতে গিয়ে লিড নেয় সৌদি আরব। অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্ডো মুসলেরা বলটি ঠিক মতো ক্লিয়ার করতে না পেরে আল আমরির সামনে ঠেলে দেন, আর তিনি আলতো টোকায় বলটি জালে জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় খেলা হয়েছিল সৌদি আরবের অর্ধে, কারণ উরুগুয়ে মরিয়া হয়ে সমতাসূচক গোলের সন্ধান করছিল। অবশেষে তাদের সেই প্রচেষ্টার ফল মেলে যখন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসের একটি সেভ থেকে বল পেয়ে আরাউহো দারুণ শটে গোলটি করেন। ইরাককে 4-1 গোলে হারিয়েছে নরওয়ে, আর এই ম্যাচেই আর্লিং হল্যান্ড বিশ্বকাপে তার প্রথম গোলে দেখা পেয়েছেন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার কাছ থেকে বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে নেন, তবে আয়মেন হুসেইনের একটি দুর্দান্ত হেডার ইরাককে সমতায় ফেলায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়ে হল্যান্ড নরওয়েকে আবারও এগিয়ে দেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মাত্র 51 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ায় 57-তে। মাঠে নামার কিছুক্ষণ পরেই লিও অস্টিগার্ড হেডের সাহায্যে নরওয়ের হয়ে তৃতীয় গোলটি করেন এবং দলের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন। এরপর ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে হুসেইনের একটি আত্মঘাতী গোল থেকে নরওয়ে তাদের চতুর্থ গোলটি পায়। দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেনের জোড়া গোলের পাশাপাশি জুড বেলিংহাম এবং মার্কাস র্যাশফোর্ডের গোল বন্যার ওপর ভর করে গ্রুপ এল এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 4-2 গোলে জয় পেল ইংল্যান্ড। এর মাধ্যমে এক দাপুটে জয়ের মধ্য দিয়ে নিজেদের ফিফা বিশ্বকাপ 2026 অভিযান শুরু করল তারা। ক্রোয়েশিয়ার পক্ষে প্রথমার্ধে মার্টিন বাতুরিনা এবং মুসা দুটি সমতাসূচক গোল করেন, যার মধ্যে মুসা গোলটি করেন প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে। তবে বিরতির পর থ্রি লায়ন্স আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরে এবং রক্ষণভাগ অক্ষুণ্ণ রেখে পরে আরও দুটি গোল করে এক দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের বিশ্বকাপ মিশন শুরু করে। একেই মনে হয় বলে বিগ আপসেট, প্রতিবার ফুটবল বিশ্বকাপে এরকম তো হয়। এটাও জানা কথা যে রোজ রোজ স্পেন ফলাফলহীন ম্যাচ খেলবে না, কিন্তু তা বলে কাবো ভার্দের কৃতিত্ব খাটো করা যাবে না। যদি কাবো ভার্দের কথা বলি, তারা নিজেদের মতো করে শেষ মিনিট পর্যন্ত লড়েছে। হতে পারে তাদের অতিরিক্ত ডিফেন্সিভ অ্যাপ্রোচ দৃষ্টিনন্দন নয়, তবে তারা এসেছে এফেক্টিভ ফুটবল খেলতে, যার প্রভাব 2024 ইউরো বিজয়ী ম্যানেজার ফুয়েন্তের কপালে দেখা যাচ্ছিল। একটা পরিসংখ্যান দিলেই বোঝা যাবে যে কাভোভাদের নিজেদের বক্সকে কিভাবে দুর্গ বানিয়েছিল। দলটা মোটামুটি 50-এর অধিক বল ক্লিয়ার করেছে। তোরেস, পেদ্রি, ইয়াভিরা চেষ্টা করল অনেক, কিন্তু কোনো এক ভোজিনহা লাইমলাইট কেড়ে নিলেন। 90টার কাছাকাছি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন তিনি, অভিজ্ঞতা ভরপুর। নিশ্চিত 7টি শট বাঁচিয়েছেন। স্পেনের পা থেকে বল বেরোলেই যেন বলের ঠিকানা ছিল ভোজিনহা। তুমুল প্রতিরোধের আর এক নাম ভোজিনহা বা কাভো ভার্দে বললে কি ভুল হবে? স্পেন যা করার করেছে, যতটা পারা যায় বল দখলে রাখা, শট নেওয়া সব করেছে, কিন্তু তাও 5-5.5 লাখ মানুষের দেশটা প্রথমবার বিশ্বকাপ খেলে যেন স্পেনকে একটা অ্যালার্মিং কল দিয়ে গেল, আর বিশ্বকাপে খেলতে আসা যেন সার্থক হলো কাবো ভার্দের। ম্যাচ শেষের সেলিব্রেশন যে সে কথাই বলে গেল। ফিফা বিশ্বকাপের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো শক্তিশালী পর্তুগাল দলকে 1-1 গোলে রুখে দিয়েছে। ইউএএন বিজের একটি দুর্দান্ত হেডারের সৌজন্যে কঙ্গো বিশ্বকাপে তাদের ইতিহাসে প্রথম গোল করার গৌরব অর্জন করে এবং একই সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের প্রথম পয়েন্টটি তুলে নেয়। 41 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে মূল একাদশে মাঠে নেমেছিলেন। 2006 সালে অভিষেকের পর এটি তার ষষ্ঠ বিশ্বকাপ আসর, যে রেকর্ডটি তিনি ভাগ করে নিয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে।

0: তার সহজাত গোল করার দক্ষতা দেখাতে পারেন, তবে সেটি পর্তুগাল দল এবং কোচ মার্টিনেজ উভয়ের জন্যই দারুণ উপকারী হবে। পাশাপাশি পর্তুগালের জন্য জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি প্ল্যান বি, অতএব বিকল্প পরিকল্পনা তৈরি রাখা, যা কিন্তু পর্তুগালকে পরবর্তীকালে সুবিধা দিতে পারে। 2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে যে ভুল দেখা দিয়েছিল তার খেসারত কিন্তু দিতে হয়েছিল প্রথম ম্যাচে ড্র করে মরক্কোর সঙ্গে। কিন্তু এবার হাইতির বিরুদ্ধে 3-0 গোলের জয় বুঝিয়ে দিল ব্রাজিল ছন্দেই আছে। দ্বিতীয় হাফে ব্রাজিল যদি আরেকটু তৎপরতা দেখাতো তবে গোলের ব্যবধান আরও বাড়তে পারত। ইগোর থিয়াগোর পরিবর্তে মূল একাদশে খেলতে নামে ম্যাথিউস কুনিয়া, তাঁর থেকেই আসে ব্রাজিলের প্রথম গোল। এর কয়েক মিনিট পরেই নিজের এবং দলের হয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর গোলরক্ষকের সঙ্গে 1-on-1 পজিশনে চমৎকার এক ফিনিশিংয়ের স্কোরলাইন 3-0 করেন ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয় হাফে হাইতি তাদের 5-4-1 ফরমেশন বদলে 4-4-2-এ ফিরে আসে। হাইতির এই কৌশলগত পরিবর্তন এবং ব্রাজিলের খেলার গতি কিছুটা কমিয়ে দেওয়ার কারণে ম্যাচের বাকি 45 মিনিটে গোল সংখ্যা আর বাড়েনি। স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর 1-0 গোলের কষ্টের জয়ের পর গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ সির পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। ফিফা বিশ্বকাপ 2026-এ আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে 3-0 ব্যবধানের জয়ে 17তম মিনিটে মেসি প্রথমে একটি দুর্দান্ত গোল করেন, যেখানে তাঁর বাঁ পায়ের বাঁকানো শটে বলটি গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে জালে জড়ায়। এরপর 60তম মিনিটে আলতো টোকা দিয়ে একটি সহজ গোল করেন এবং পরবর্তীতে নিজের প্রিয় বাঁ পায়ের শটে তাঁর তৃতীয় গোলটি পূর্ণ করেন। হ্যাট্রিকের এই গোলটি ছিল বিশ্বকাপে মেসির 27তম ম্যাচে 16তম গোল, যা তাঁকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে প্রথম স্থানে নিয়ে গেছে। কানসাস সিটিতে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচের প্রথম 8 মিনিটে মেসির একটি গোল সহ মোট 2টি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। কাতারে আর্জেন্টিনাকে ফিফা বিশ্বকাপ শিরোপা জেতাতে অনুপ্রাণিত করার 4 বছর পর তিনি আবারও আর্জেন্টিনা দলের চালকের আসনে ফিরে এসেছেন। মেসির আর্জেন্টিনা গ্রুপ জেতে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং টুর্নামেন্টের নবাগত জর্ডেনের মুখোমুখি হচ্ছে। ফিফা বিশ্বকাপ 2026 শুরুর আগে আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচে কোচ লিওনেল স্কালোনি মেসিকে মাত্র 20 মিনিটের জন্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছিলেন, কিন্তু কানসাস সিটিতে মেসি মূল একাদশে থেকে খেলা শুরু করেন এবং আর্জেন্টিনার হয়ে নিজের 200তম ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামেন। ম্যাচের আগে স্কালোনি বলেন, শুধু আর্জেন্টিনার জনগণই নয়, সারা বিশ্বের সবাই তাঁকে খেলতে দেখতে চায়, সবাই তাঁকে মাঠে দেখতে চায়, কারণ শুধু আর্জেন্টিনার সমর্থকদের মনেই নয়, বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের ওপর তাঁর এক অন্যরকম প্রভাব রয়েছে। আয়োজক দেশ মেক্সিকো এ গ্রুপ থেকে এবং ডি গ্রুপ থেকে ইউএসএ পৌঁছে গেছে রাউন্ড অফ 32 এ। আপাতত ব্রাজিল সি গ্রুপের শীর্ষে, কানাডা বি গ্রুপের 1 নম্বরে, ই গ্রুপের প্রথমে আছে জার্মানি, গ্রুপ এফ এর ফার্স্ট বয় এখনও পর্যন্ত সুইডেন, গ্রুপ জি এইচ আই এর প্রথম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, উরুগুয়ে, নরওয়ে, গ্রুপ জে এর শীর্ষে আর্জেন্টিনা, গ্রুপ কে ও এল এর প্রথম স্থানে যথাক্রমে কলম্বিয়া ও ইংল্যান্ড। যদিও পট পরিবর্তনের এখনও অনেক সময় বাকি আছে, প্রতিটি গ্রুপের প্রতিটি দল নিজেদের মধ্যে রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলছে। প্রতিটি গ্রুপের প্রথম 2টি দল এবং সকল গ্রুপ থেকে সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল পৌঁছবে রাউন্ড অফ 32 এ।
1: ফুটবলের মহাযজ্ঞ।
0: এবার শুনবেন আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে প্রস্তুতি নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
2: আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবস, এবারের মূল প্রতিপাদ্য যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সেই বার্তাকে সামনে রেখেই এক সপ্তাহ ব্যাপী কলকাতায় চলছে বিভিন্ন কর্মসূচি এবং চূড়ান্ত প্রস্তুতি। একদিকে ঐতিহ্যবাহী রেড রোডে হাজার হাজার অংশগ্রহণকারীকে নিয়ে বৃহৎ যোগাভ্যাসের আয়োজন, অন্যদিকে গঙ্গার তীরে 500টিরও বেশি নৌকায় বিশেষ যোগ কর্মসূচির প্রস্তুতি, যা একটি বিশ্ব রেকর্ড হতে চলেছে। শরীর

0: মনের সুস্থতার পাশাপাশি সব বয়সের মানুষের জন্য সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা পৌঁছে দিতেই এবারের এই উদ্যোগ। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে কলকাতার প্রস্তুতি এবং উদ্দীপনার ছবিটা ঠিক কীরকম তারই খোঁজে চলে গেছিলাম রেড রোডে। কথা বলেছিলাম এই প্রস্তুতিতে অংশ নেওয়া বিভিন্ন মানুষের সঙ্গে। রেড রোডে প্রস্তুতিকালীন দেখা হয়ে যায় যোগ শিক্ষিকা রাইয়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা যথেষ্ট, তিনি এত বড় একটি আয়োজনের অংশ হতে পেরে আপ্লুত।
1: প্রথমে আমার নমস্কার অল ইন্ডিয়া রেডিওকে, আমি রায় কথা। আমার অনুভূতি তা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমি বিগত 10 থেকে 15 বছর ধরে এই প্রফেশনের সঙ্গে জড়িয়ে আছি আর এই প্রথম কলকাতা শহরে এইরকম উৎসব হচ্ছে। আমার না এখন আর এই সেটা প্রোগ্রাম বলতে একদম ভালো লাগছে না, সেটা একটা উৎসব। আর এটা শুধু 7 দিনব্যাপী উৎসব নয়, আসলে মা দুর্গাপূজা কী হয়, দুর্গাপূজায় আমরা 7 দিনব্যাপী পুজো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তারপর আমরা কী বলি, মায়ের আরাধনা শুরু হয় যে পরের বার আবার আসবে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা উৎসব এবং তারপর আমাদের সেই আরাধনা নিয়ে ব্যস্ত থাকতে হবে, কারণ প্রতিদিন যোগ করতে হবে। আজকের দিনে কত মানুষ হসপিটালে গিয়ে দাঁড়িয়ে আছে, অ্যাটলিস্ট সেটা তো কমে যাবে, আপনি সুস্থ থাকা শুরু করবেন। আপনার এত প্রয়োজন হবে না যে কিছু হলেই আপনাকে হসপিটালে যেতে হবে, আপনি নিজেই প্রথমে নিজেকে সুস্থ করতে পারবেন, আর আপনি যখন সুস্থ থাকবেন আপনার পরিবারে, আপনার পরিবারের আর 5 জন সুস্থ থাকবে।
0: সুদূর মুম্বাই থেকে এসেছেন অভিনেত্রী তথা যোগ শিক্ষিকা পায়েল মুখোপাধ্যায়, শুনবো তাঁর বক্তব্য।
2: এটা খুব একটা স্পেশাল ডে, বিকজ হেলথ শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর এই ইভেন্টের থ্রু আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার, হি ইজ ফোকাসিং অন দ্য হেলথ, অন এভরি ওয়ানস হেলথ অ্যান্ড ওয়েলবিং। তো আই এম ভেরি এক্সাইটেড। আই বিং এ যোগা ট্রেনার, আমি হেলথের সাথে অ্যাসোসিয়েটেড ফর লাস্ট মোর দেন 6 ইয়ার্স। আই হেল্প উইমেন গেট ফিটার, সো আমার জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ইভেন্ট অ্যান্ড ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি অ্যাবাউট ইট দ্যাট দিস ইজ রিচিং এভরি হাউস। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, সো দ্যার ইজ দিস টার্ম কল সন্তুর মম, ওনলি দ্যাট ইজ নট হেলদি এজিং। হেলদি এজিং ইজ আমি যদি 60 বছর বয়সে নিজের গ্রসারি শপিং নিজে করে তুলে আনি, নিজের লাগেজ নিজে তুলি, আমার যদি মাটিতে উঠতে বসতে কোনো সাপোর্টের দরকার হয় না, আমি যদি আমার বাচ্চাদের আর গ্র্যান্ডকিডসের ওপর ডিপেন্ডেন্ট হই না, দ্যাট ইজ হেলদি এজিং। সো আমাদের ফোকাস শুড বি দেয়ার, ইউ শুড বি মোবাইল, ইউ শুড বি অ্যাক্টিভ, অ্যান্ড অফকোর্স দ্য এনথুজিয়াজম টু লিভ দ্য লাইফ, নট জাস্ট সার্ভাইভ। সার্ভাইভ তো সবাই করছে।
0: তার বেড়ে ওঠা এই কলকাতাতেই, সেই টানেই ফিরে আসা আর সেই আবেগই প্রকাশ করলেন সাক্ষাতে।
2: কলকাতা ইজ হোম টু মি, কলকাতা ইজ, আই বর্ন হিয়ার, আই লিভড 22 ইয়ার্স, আমার পুরো এডুকেশন কলকাতাতে। দিস ইজ, আই কনসিডার মাই সেলফ অলমোস্ট বেঙ্গলি, বিকজ ইট ইজ কলকাতা ইজ এন ইমোশন ফর মি, সো আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন এখন কলকাতা থেকে বেরিয়ে গেছি, পিপল সে দ্যাট ওকে মে বি কলকাতা ইজ এ লিটল লেট ব্যাক অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, অ্যান্ড আই লিটারালি ফাইট উইথ দেম। দিস ইজ আ সিটি দ্যাট লিভস উইথ ইমোশনস, অ্যান্ড এখানে এত বড় একটা ইভেন্ট হচ্ছে, আমি অ্যাম ভেরি হ্যাপি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই মেড শিওর দ্যাট I be a part of this. Now I don't live in Kolkata since 2009, but for this event amai ashtei hoto.
0: Jatiyo store jog shekhan Amang Tyagi, tini bollen eti ottonto gorber muhurto ebong eti ekti utshober porjay pouchhe geche.
3: Namaskar, mera naam Umang Tyagi hai, main yogacharya hu aur ye bahut hi anandayak hai, harsh aur gaurav ka samay hai hamare liye aaj, kyunki hum Kolkata mein aaye hue hain, pehli baat to ye। दूसरा, कोलकाता के साथ साथ इम्पॉर्टेंट चीज़ ये है कि आदरणीय प्रधानमंत्री जी के साथ हम कल योग का अभ्यास करने वाले हैं 21 जून को। और यहाँ पे इम्पॉर्टेंट चीज़ ये है कि आज की थीम, खासकर थीम इसलिए इम्पॉर्टेंट है क्योंकि इस बार की थीम है योगा फॉर हेल्दी एजिंग। यानी कि जो भारत इस समय अगर आप देखें तो यंग जनरेशन है, इस समय दुनिया की सबसे यंग जनरेशन। तो आपके जो हमारी जो यंग जनरेशन है, हम कहते तो हैं कि यंग जनरेशन है, हम 10 साल बाद भी अगर आप रिकॉर्ड करेंगे, 10 साल बाद भी यही क्वेश्चन पूछा जा रहा होगा कि जो यूथ है, जो यंग जनरेशन है, उनके लिए क्या मैसेज है, उसके 10 साल बाद भी यही क्वेश्चन पूछा जाएगा। तो इम्पॉर्टेंट ये है कि 10 साल बाद ना पूछकर हम आज पूछें और आज कहें सबसे कि योग का अभ्यास कीजिए, अपने शरीर पर ध्यान लगाइए, अपने शरीर को देखिए, अपने स्वास्थ्य को बेहतर कीजिए, क्योंकि अगर नहीं करेंगे तो भारत जो आज यंग जनरेशन है, तो आप ग्रेसफुली एज करना चाहते हैं आगे, तो उसके लिए बहुत इंपॉर्टेंट है कि आप आज ध्यान दें अपने शरीर पर। कभी कभी क्या होता है कि कोई देश होता है जो अपने यंग जनरेशन पे शायद फोकस ना करे इतना, परंतु यहाँ पे तो पूरी सरकार, यहाँ पे हमारे आदरणीय प्रधानमंत्री जी और जितने भी हमारे लीडर्स हैं, सभी यंग जनरेशन के लिए, पूरे देश के स्वास्थ्य के लिए बढ़ चढ़ के काम कर रहे हैं, चाहे मिनिस्ट्री ऑफ आयुष हो और चाहे एज अ क्रिएटर, एज अ योगाचार्य, चाहे मैं हूँ, तो हर एक व्यक्ति अपने शरीर पर और सभी के स्वास्थ्य पर कार्य कर रहा है। तो मुझे उम्मीद है बहुत अच्छी चीज़ है, और सबको योग करना चाहिए, चाहे छोटे बड़े कोई भी हो, और बाकी चाहे ऑनलाइन करें, ऑफलाइन करें, चाहे इंस्टाग्राम पे देख के करें, पर योग जरूर अपनाइए अपने शरीर के साथ। सभी को अच्छा लगना भी चाहिए, क्योंकि आपके शरीर, ये केवल एक इवेंट नहीं है, ये एक उत्सव है, इसीलिए योग उत्सव भी कहा जाता है इसको, या महोत्सव कहा जाता है। तो आई थिंक ये सबके लिए बहुत इंपॉर्टेंट चीज़ है, एक समझने के लिए है कि आप जब दिवाली मनाते हैं, होली मनाते हैं, या फिर दुर्गा पूजा मनाते हैं, है ना, अलग अलग इवेंट्स मनाते हैं, तो इसको भी एक अपने हर्षोल्लास के साथ, खुशी के साथ, आनंद के साथ मनाइए कि ये एक महोत्सव है, योग का महोत्सव है। इसको अपने अगर ऐसे मनाएंगे तो अंदर से आपकी वो फीलिंग्स आएंगी, अंदर आप अपनी अंतरात्मा से आपके निकलेगा कि योग क्यों ज़रूरी है, अपने अंतर मन से आप कनेक्ट होंगे। आई थिंक वही सबसे ज़्यादा इंपॉर्टेंट है।
0: দিল্লিতে থাকেন রাহুল বোস। অভিনয়, মডেলিং এবং যোগাভ্যাসের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ায় চলে অনলাইন ধুতি শেখানোর পাঠ। তিনিও এসেছেন কলকাতায় এই যোগ দিবস উৎসবে সামিল হতে। শুনবো তার বক্তব্য।
4: নমস্কার, আমি রোহিত বোস, আমি কন্টেন্ট ক্রিয়েটর। আমি ধুতি পড়া শেখাই অনলাইন, অ্যান্ড আগেকার দিনে ধুতি পড়েই যোগা করা হতো, তো দ্যাটস ওয়াই আই ফিল দিস কানেকশন। তো এখন আমার খুব ভালো লাগছে যে কলকাতায় এইবার ইন্টারন্যাশনাল যোগা ডে হচ্ছে, অ্যান্ড আমি এসেছি স্পেশালি অ্যাটেন্ড করতে দিল্লি থেকে। ইটস এ ভেরি এক্সাইটিং ইভেন্ট ফর মি, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লোকেরা তাকিয়ে আছে এই ইভেন্টটার দিকে। 12 বছর হয়ে গেছে, অ্যান্ড নাও একটা দিন, এই দিনটা ইটস নট জাস্ট এ ডে, এটা একটা গ্লোবাল মুভমেন্ট বেনে গেছে খুব বড় ফর হেলথ, ওয়েলনেস অ্যান্ড হারমনি। সো লাইক আই থিঙ্ক এভরিবডি শুড টেক পার্ট ইন ইট। আই থিঙ্ক যোগা যদিও আমাদের দেশের থেকেই বেরিয়েছে, বাট কোথাও না কোথাও এটা হারিয়ে গেছে, মানে লোকেরা যোগা করা ছেড়ে দিয়েছে। এখন ওয়েস্টে, ইউএসএ যোগা করছে লোকেরা, ওটা দেখে আমরা আবার স্টার্ট করছি। উই থিঙ্ক নাও উই থিঙ্ক ইটস কুল, বাট মাঝখানে আমরা ওটা ভুলে গেছিলাম। সো আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট যে, অ্যাকচুয়ালি সবারই জন্য ইম্পর্টেন্ট যে যোগা লাইফে অ্যাডপ্ট করা, বাট যাদের বয়স হচ্ছে ওদেরও করা উচিত, সো দ্যাট দে ক্যান এজ গ্রেসফুলি।
0: গোটা প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। এই বিশাল কর্মকাণ্ডে যারা শ্রম দিচ্ছেন, তাদের মধ্যে রয়েছে প্যান্ডেলওয়ালা এবং বিভিন্ন শ্রমিক গোষ্ঠী। তাদেরই একজনের সঙ্গে কথা হলো, তিনিও আগামীকাল সকলের সঙ্গে যোগ করবেন। বোঝা গেল যে সত্যি এক মহাযজ্ঞের আয়োজন চলছে।
5: আমার নাম ঠাকুরদাস মুখার্জি, খুব ভালো লাগছে এখানে। আমার কাজ হলো মোটামুটি এই সব মাল মিডিয়ামগুলো পড়ে আছে, যেমন হলো ম্যাট বা লোহা লক্কর পড়ে আছে, ওইগুলো আমার শুধু দেখভাল করা। আর এখানটা যোগাসন হবে, এই সর্বপ্রথম এখানেই হচ্ছে বলে মনে হচ্ছে। আর আগামীকাল এই যে প্রধানমন্ত্রী আসবে রবিবার, আমিও যোগাসন করব, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। যোগাসন করা মানে শরীরের পক্ষে তো অবশ্যই ভালো, এসব তো করা উচিত মানুষের, শুধু মানুষ ভুলে গেছে। এইসব চালু হয়েছে মানে আরও ভালো হবে।
0: শুনলাম যোগ দিবস উপলক্ষে অন্তিম প্রস্তুতি নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে প্রস্তুতি নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন। তবে এর সঙ্গে আরও একটা খবর জানিয়ে দিই, যেমন কথা ছিল আজকে সন্ধ্যাবেলা ড্রোন শো এর কার্নিভালের সাক্ষী থাকছে গোটা শহর। এরপর ফিরে আসবো অন্যান্য খবরে। ফিফা ফুটবল বিশ্বকাপ আবহের ফাঁকেই শুরু হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ। মহিলাদের টি-20 বিশ্বকাপ যে শুরু হয়েছে তা চলবে বেশ কয়েক সপ্তাহ জুড়ে। কিছুটা ফুটবলের ছায়ায় ঢেকেছে বটে, তবে যেহেতু দেশ আছে তাই আবেগের খামতি নেই। ক্রিকেট সমর্থকদের মনে ক্রিকেট নিয়েও উন্মাদনা তুঙ্গে। তার ওপর আবার 1.5 দশকের এই টি-20 বিশ্বকাপ ইতিহাসে ভারতীয় মহিলাদের পাশে কখনো চ্যাম্পিয়ন তকমাই জোটেনি। তবে এবার আশা দেখছেন ভারতীয় সমর্থকেরা। 64 রানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়ী হল। গ্রুপ পর্বে ভারতের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হরমনপ্রীতরা জয় পেলেন 95 রানে। ভারতের পরের ম্যাচগুলি যথাক্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 21 জুন, বাংলাদেশের বিরুদ্ধে 25 জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 28 জুন। ঘড়ির কাঁটা বলছে এক্সট্রা টাইমের সময় এখন শেষ। এতক্ষণ সঙ্গে ছিলাম অঙ্কুর কুণ্ডু। কেমন লাগছে এক্সট্রা টাইম জানাতে ভুলবেন না। জানাতে পারেন AIR কলকাতা sports@gmail.com এ ইমেল করে।

শুনলেন সাপ্তাহিক ক্রীড়া শ্রুতি পত্রিকা স্পোর্টস এক্সট্রা টাইম, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ধ্রুব কুমার নন্দী।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ধ্রুব কুমার নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে।

0: সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী পৌলমী সেনগুপ্তা।

পরপর তিনখানি লোকগীতেই শুনলেন শিল্পী পৌলমী সেনগুপ্ত। লোকগীতিগুলির কথা ও সুর প্রচলিত। আকাশবাণী কলকাতা

0: আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে যিনি আমাদের স্টুডিওতে এসেছেন তিনি শিল্পী সত্য বন্দ্যোপাধ্যায়, চিত্র মঞ্চ সব দিকেরই। তা আজকে তার পরিচিতি আমি চাইছিলাম যে তারই মুখ থেকে আমরা নেব, মানে তার কাজের মধ্যে দিয়ে তার পরিচয়। তিনি যেটা বললাম না আগে, সেটা হচ্ছে বেতারের একজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী। তাই বেতার শিল্পীর পরিচয়, তার কিভাবে আস্তে আস্তে তার পরিচিতিকে বাড়িয়ে তুলেছে, সেই সম্পর্কে প্রথম প্রশ্ন রাখতে চাই। তা কি বলবো,
1: বলো কি বলবে? আচ্ছা, তোমাকে আমি কি বলবো প্রথমে জিজ্ঞেস করি? তোমাকে আমি গীতা বৌদি বলি?
0: বেশ তো, তাই তাই বলবে?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: আচ্ছা, তুমি বরং বলো যে প্রথম অভিনয় কবে থেকে শুরু করলে এবং কেমন করে?
1: কি অভিনয়? এই
0: আমাদের বেতারের অভিনয়?
1: বেতারের?
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: আচ্ছা, বেতারের অভিনয় আমি শুরু করি প্রায় 100 বছর আগে।
0: তোমার বয়সটা কত?
1: না বলছি বৌদি, প্রায় 100 বছর কেন, আমি বলছি 40-45 বছর তো নিশ্চয়ই, আমি সেই জন্যই 100 বছরটা।
0: সময়টা অনেক দীর্ঘ।
1: হ্যাঁ দীর্ঘ। তা আমি আর সত্যি কথা বলতে কি, এই বেতারে আসার ব্যাপার নিয়ে খুব নানান রকম ঘটনা ঘটেছিল, সেগুলো বলবো একটু?
0: হ্যাঁ কেন না।
1: আচ্ছা শোনো বৌদি, আমি প্রথম যখন অডিশন দিলাম, অডিশন দিয়ে ঢুকতে হতো? তাহলে বেশ মনে আছে, অডিশন প্রথমবার পাশ করতে পারলাম না।
0: ভালো ভালো, এটা আর একটু জোরে জোরে বলতে হবে, কারণ আমাদের অনেকেই তো এরকম ফেল করে যায়, তারা ভাবে যে তাদের ভবিষ্যতে কখনোই কিছু হবে না।
1: আচ্ছা কিন্তু একটা শোনো, আমি 9 বার ফেল করেছি।
0: হ্যাঁ এটা কি সত্যি সত্যি 100 বছরের মতো নয়? তো
1: না, 100 বছরের মতো না, এটা ফ্যাক্ট। আমি 9 বার ফেল করেছি, এবং 9 বারে তখন আমার আমার বেশ মনে আছে মৃত্যুঞ্জয় দা ছিলেন, শ্রীধর দা ছিলেন, বাণীদা ছিলেন, এরা সব পরীক্ষা নিতেন।
0: বীরেন্দা তো বটে।
1: হ্যাঁ বীরেন্দা তো বটে। তা কোনো কোনো সময় আবার মৃত্যুঞ্জয় ছিল, সিদ্ধদা ছিলেন, বা এরা থাকতেন, কেউ থাকতেন না, একজন হয়তো থাকতেন না, এরম হতো। যাক, আমি প্রত্যেক এতেই আমি চেষ্টা করতাম যে আমায় অডিশন দিয়ে আমি বেতারে আমায় ঢুকতেই হবে রেডিওতে। তখন একটা দারুণ শখ চেপেছিল,
0: তখন তো রেডিও ক্রেজ, হ্যাঁ
1: ক্রেজ একটা ছিল দারুণভাবে। তা এখন যেমন টিভি ক্রেজ একটা হয়েছে, তেমনি রেডিও ক্রেজ ছিল। তা যাই হোক, সেই আমি 8 বার 9 বার নানান নামে আমি অডিশন দিয়েছিলাম।
0: হ্যাঁ এ বাবা,
1: মানে একবার সত্য বন্দ্যোপাধ্যায়, একবার অরুণ বন্দ্যোপাধ্যায়, একবার ডাক নামে আমার তাই বন্দ্যোপাধ্যায়, এইরকম ভাবে আমি 9 বার অডিশন দিয়েছিলাম। তা 9 বার অডিশন দেওয়ার পর আমার মৃত্যুঞ্জয় বললে যে আচ্ছা আপনার নামটা কি বলুন তো। আমি বললাম কেন, বলে আপনি তো প্রত্যেক মাসে এসে অডিশন দিচ্ছেন। হ্যাঁ বললাম যে না, নাম মানে একটা নামই আছে, তা আমি এখানে ঢুকতে চাই, অভিনয় করতে চাই, সেই জন্যে চেষ্টা করছি আর কি, এইটা আপনি বলতে পারেন। তা বলছে না হলো না, এবারে 9 বারেরও হলো না। আমি কেন দাদা 9 বারেরও হলো না কেন? বললেন না, ও ভয়েস বাস্ট করেছে।
0: আচ্ছা,
1: তা আমি তখন বাস্ট কি আর কি লিক কি আমি ও আমি তো জানি না। হ্যাঁ ঠিক আছে, তাহলে 9 বারে হলো না, তাহলে আরেকবার চেষ্টা করব। বলে তাহলে কি সামনের মাসেই আসবেন? আমি দেখি কি নাম জোগাড় করি আগে। তা আমার হলো কি, একটা অ্যামেচার শো করছিলাম বুঝলে, সেখানে বীরেন্দা সভাপতি ছিলেন, আমাদের বীরেন ভদ্রমশাই।
0: আচ্ছা,
1: তা সভাপতি ছিলেন উনি, আমাদের অ্যামেচার শো যখন শেষ হয়ে গেল উনি আমাকে একটা কার্ড পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন যে ওকে আমার সঙ্গে রেডিওতে দেখা করতে বলো। তা আমি তার পর দিনই ছুটে এসেছি রেডিওতে, আমি বীরেন্দার কাছে কাঁচু মাচু হয়ে ঢুকলাম। আমি বীরেন্দা, আপনি কার্ড পাঠিয়েছেন, আমি কার্ডটা নিয়ে এসেছি। তা বলে তুমি রেডিওতে প্লে করো না কেন? হ্যাঁ আমি রেডিওতে, বৌদি আমি এর উত্তর কি দিই বলো? আমার কোনো উত্তর দেওয়ার কিছু নেই, আমি প্লে করি না।

0: আমাকে প্লে করতে নেয় না কোনটে। বলে কেন, তুমি অডিশন দিয়েছিলে? আমি আগে, হ্যাঁ আমি নবার অডিশন দিয়েছিলাম। বলে নবার? নবার কী করে তুমি অডিশন দেবে? নিয়ম আছে একটা, আমি না বিভিন্ন নামে আমি দিয়েছিলাম, আমার সবাই চিনে ফেলে যে আমি অডিশন দিতে আসি, এই আর কি। যেমন রক্ত দেওয়া গোছের আর কি, সবাই রক্ত দিতে, একজন লোক 50 বার ধরে রক্ত দিচ্ছে এই গোছের, আমি তখন লাইনে দাঁড়িয়ে যেতাম অডিশন। তখন এখান থেকে ফর্ম দেওয়া হতো, গ্যাস্টিন প্লেসের কথা বলছি, মানে ও বাড়ির কথা। আচ্ছা, তখন এইসব নতুন ধরনের স্টুডিও হয়নি। তা যাই হোক, বীরেন্দার কাছে গেলাম, বীরেন্দা বলে ঠিক আছে তুমি নেক্সট টাইম অডিশন দাও, আমি থাকবো, আমি দেখবো তোমার কী ডিফেক্ট, আমি সেগুলো তোমাকে বলবো, সারিয়ে নেবো, এইসব বলে আমি অডিশন দিলাম। তো অডিশন দিতে বীরেন্দা বললেন যে হ্যাঁ মন্দ হয়নি, অডিশন মন্দ হয়নি, তবে একটু তোমাকে সারিয়ে সুরিয়ে নিতে হবে, মানে সে আপনি আছেন সারিয়ে নেবেন, এইভাবে বলে। কিন্তু আমি তার প্রায় এক সপ্তাহ বাদই আমার চিঠি গেল যে এখান থেকে যে আমি পাশ করেছি।
1: বাহ!
0: এবার তখন যে আমার কী আনন্দ হয়েছিল আমি কী বলবো। শুধু পাশ করেছি নয়, আমার প্রথম প্রোগ্রামটা পর্যন্ত পৌঁছে গেল, সেটা ছিল আমার বেশ মনে আছে বাণী কুমারের আষাঢ়স্য প্রথম দিবসে বলে একটা নাটিকা,
1: মিউজিক্যাল ফিচার। আচ্ছা আচ্ছা,
0: বুঝলে? তাতে আমার একটা ছোট রোল ছিল, আমি সেই করলাম। তা সেই রোলটা করবার আগে আমি বোধ হয় আমার পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে বলেছিলাম, অমুক সময় রেডিও খুলে শোনো, আমি আমি আমার কথা তো আমি আছি, আষাঢ়স্য প্রথম দিবসে আমি আছি। হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলে বেরিয়েছিলাম। তা যাই হোক, এরমভাবে হয়ে আমি প্রথম ঢুকলাম। তারপরে তুমি নিশ্চয়ই জানো বৌদি, বীরেশ্বর সেনের নাম শুনেছ তো?
1: নিশ্চয়ই।
0: হ্যাঁ, অত বড় একটা শিল্পী, অভিনেতা। তা সেই বিরুদার কাছে আমি কেবলই দেখতাম যে কি করে উনি রেডিও অ্যাক্টিংটা করতেন,
1: যেমনি কণ্ঠ তেমনি কণ্ঠ
0: তেমনি মডুলেশন, আর কিভাবে ধরা, কিভাবে ছাড়া, কিভাবে কথাগুলো যোগান দেওয়া, হয়তো স্ক্রিপ্টের একটু গোলমাল হয়ে গেল কিভাবে ম্যানেজ করা, এগুলো আমার ভীষণ ভালো লাগতো। এবং আমি সত্যি আমি বিরুদাকে একদম হুবহু কপি করে আমি এ করি। অভিনয়টা হয়তো আমার নিজস্ব কিছু আছে, কিন্তু প্রথম প্রথম আমি আমি বিরুদার এতে চলতাম।
1: বিরুদাই তোমার গুরু ছিলেন?
0: গুরু ছিলেন বলতে গেলে, আর ছিলেন বীরেন ভদ্র। বীরেন্দা আমাকে শিখিয়েছেন কী করে অ্যাক্টিং করতে হয়, কী করে কোথায় পজ দিতে হয়, কী করে থামতে হবে, কী করে বলতে হবে, কী করে দাঁড়াতে হবে, স্টেজ অ্যাক্টিং পর্যন্ত বীরেন্দা আমায় হাতে ধরে শিখিয়েছেন, দাঁড় করিয়ে, যে এরমভাবে বলো, ছোট্ট এইভাবে বলো। ওনার ডিরেকশনে আমি তো স্টেজেও প্লে করেছি, তা উনি আমায় এইভাবে শিখেছে। এবং এই তোমাদের রেডিওতেও বৌদি আমার বীরেন্দা আমার কান মূলে দিয়ে শিখিয়েছে।
1: আচ্ছা, ধরো তখন তো আমাদের এই টেপ সিস্টেম ছিল না,
0: তখন ভয়ানক বিভ্রাট ছিল গো, তখন তো একদম লাইভ, যা বলছি তাই বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? একটু উল্টোপাল্টা হলেই মুশকিল ব্যাপার, তখন ম্যানেজ করা যে, এখন তো সুবিধা, এখন রেকর্ড করলুম, পাচ্ছি না কেটে নিলে, তোমরা আবার নিলে, তখন তো তা না, যা বলবো একবারই হবে, দ্যাট ইজ ফাইনাল, তাই না?
1: এর জন্য আমার মনে হয় রিহার্সালটা বেশি দিতে।
0: ও, রিহার্সাল তো আমরা তখন প্রায় 6-7 দিন করে দিতাম, 6-7 দিন ধরে রিহার্সাল চলতো, কারণ নইলে ধরে একটু ভুল হলে তো মুশকিল, আর তো গোড়া থেকে বলো বা তা তো হবে না,
1: একবার যা বেরিয়ে গেল,
0: একবার যা বেরিয়ে গেল, দ্যাট ইজ লাইভ ব্রডকাস্ট, একদম লোকে শুনে নিল, পাবলিকে জেনে গেল। আর ঠিক তাই এরম ভুলভাল যে বেরোতো না তা নয়, বেরিয়েও যেত, ম্যানেজও করতে হতো। এরমও হয়েছে ভুল যে আমি পাঠ করতে করতে আমার নিজের পাঠটা না বলে আমি অপরের পাঠটা বলছি, বুঝতে পেরেছো? ব্যাপার হচ্ছে মানে তখন ড্রামাটা চলছে, এমন সময় আমার মনে হয় শ্রীধরদার প্রোডাকশন ছিল, শ্রীধরদা বললে হাত ইশারা করে কাঁচের ঘর থেকে একটু তাড়াতাড়ি চলো, মানে টাইম হয়ে এসছে আর কি, এরম একটা কিছু, তা তাড়াতাড়ি ছিল, আমি ছিলাম আর অনুপ কুমার ছিল, আমার বেশ মনে আছে।
1: তুমি অনুপের সংলাপ বলে দিলে?
0: হ্যাঁ হ্যাঁ, অনুপ আমায় তাড়াতাড়ি চলো বলতে, অনুপ আমায় দেখিয়ে দিল হাত দিয়ে এই লাইনটা বল, তা অনুপ আমায় এই লাইনটা বলতে আমি ধরলুম কিন্তু অন্য লাইনে, মানে অনুপের কথাটাই আমি বলে দিলাম, তখন অনুপ কি বলবে তখন খুঁজে পাচ্ছে না, বুঝলে? তা সেইভাবে চলতে চলতে যা হোক আমরা লাইনে এলাম, আর দেখি ওদিকে শ্রীধরদা মাথা চুলছে, যে মানে কি করছে এই দুটোতে।
1: আচ্ছা, একটা কথা, ধরো এই যে অভিনয়, বেতারে অভিনয় করে, এটা তো তুমি নিশ্চয়ই মানবে যে লোকে তোমাকে ভীষণভাবে নিয়েছে।
0: ভীষণ আমার মানে বেতারের অভিনয় সত্যি বৌদি আমার ভীষণ ভালো লাগে। তুমি এখনো দেখছো আমি ব্যস্ত নানান কাজে, কিন্তু আমরা যখন ডাকো, যখনই ডাকো, আমি সময় পেলেই আমি চলে আসি।
1: আকাশবাণীতে অভিনয়ের ব্যাপারে তোমার যে একটা আলাদা
0: দুর্বলতা
1: আছে সেটা বোঝাই যায়। তো এইটা যখন প্রথম প্রথম পেতে শুরু করলে, তখন কিরম লাগতো?
0: তখন দারুণ ভালো লাগতো। তখন আমায় আস্তে আস্তে তোমরা মানে রেডিও যারা তখন যারা ছিলেন, বাণীদা ছিলেন, বীরেন্দা ছিলেন, আমায় ভালো ভালো রোল দিতে লাগলেন, ভালো ভূমিকা পেলাম, ভালো ক্যারেক্টার পেলাম, ভালো ভালো অভিনয় করবার সুযোগ পেলাম। আর ওদের সঙ্গে মানে বিরুদার মতন অ্যাক্টারের সঙ্গে, আরও বড় বড় সব অ্যাক্টার,

0: ছিলেন
1: ছিলেন
0: তখন, হ্যাঁ।
1: আমার তখন তোমাদের এখানে কম্বাইন ধরো একটা বড় শাহজাহান টাজাহান জাতের
0: হুম হুম হুম
1: অভিনয় হতো, তখন ধরুন অহিন্দরবাবু
0: হ্যাঁ,
1: অভিনয়
0: অহিন্দ্র
1: করেছেন,
0: চৌধুরী এসেছেন।
1: আমি জানি না তোমাদের সে রেকর্ড আছে কিনা এখন, তাতে আমি দাঁড়া করেছিলাম
0: আচ্ছা আচ্ছা,
1: অহিনবাবুর সঙ্গে। সরোজী দেবী ছিলেন, সরোজী দেবী তখন
0: জাহানারা,
1: জাহানারা
0: হ্যাঁ
1: করেছিলেন।
0: হ্যাঁ
1: তা এইসব তখন হতো রেডিওতে, তখন রেডিও একটা মস্ত বড় অ্যাট্রাকশন ছিল তো, দারুণ। আমি যে এখন অ্যাট্রাকশন নেই তা বলবো না, তবে আমাদের শহরের দিকে একটু হয়তো কম,
0: কিন্তু এখনো আকাশবাণীতে
1: ও
0: মানে
1: বাবা
0: বেতারে নাটকের কিন্তু
1: ডিম্যান্ড দারুণ ডিম্যান্ড আছে। এবং তুমি এই যে রেকর্ড করে গেলাম, এই রেকর্ড আমি পাঁচজনকে বললাম, তারা ঠিক তাই শোনে। কারণ এখন শুধু নাটক শোনে না, এখন নাটকের গল্পটা শোনে, অভিনয়টা তারা শোনে, এবং কার লেখা সেটা শোনে, কিভাবে প্রোডাকশনটা হচ্ছে সেটা, আগে যে হলো শুনলাম শেষ তা নয়।
0: আচ্ছা, কার কার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছো?
1: দেখো আমি সে কথা বলতে গেলে আমি সবার সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো তখনকার থেকে এখন এই যে তোমার এই কাজগিয়ে যে কাজটা করলাম আমার ভয়ানক ভালো লেগেছে। তবে তোমাদের এখন মতামতটা, তোমাদের যে ওয়েতে তোমরা এখন চলছো, তখনকার ওয়ে থেকে হয়তো একটু সামান্য একটু পরিবর্তন করেছো,
0: স্কুলিংটা তো আলাদা
1: হবে, একটু আলাদা হবে, তার কথাতে কিছু আমাদের অসুবিধা
0: না। আমি তাদের কথা শুনতে চাই,
1: তাদের কথা বলি কি বলবো, তুমি কার কথা শুনতে চাও?
0: না না, তখনকার দিনে যে বীরেন দা, শ্রীধর দা,
1: এদের মানে মানে এ বলে বোঝাতে পারবো না। আমি শুধু মিথুন দাকে একটু ইয়ার কি করে বলেছিলাম, ওই যে অডিশনে আমায় বলেছিল যে বাস্ট করেছে, তা আমি যখন অডিশনে পাস করে এলাম তখন মিথুন দা, মিথুন দা তখন প্রোডাকশন করছি আমি, মানে একটা নাটক অভিনয় করছি, মিথুন দা প্রডিউসার। তা আমি বললাম মিথুন দা একটু ভালো করে দেখো আমার গলাটা না বাস্ট করে, তখন বলে একটি ছড় মারবো তোমায় ট্রেনে, সত্য। এরকমই সম্পর্ক হয়ে গেছিল।
0: এই সময়কার উল্লেখযোগ্য প্রোডাকশন,
1: এই সময়কার উল্লেখযোগ্য অনেক প্রোডাকশন আছে, আমি তোমায় বলছি, আমি তোমার একটা সার্কাস নিয়ে হয়েছিল, তোমার মনে আছে কি?
0: সেটা অনেক পরে।
1: অনেক পরে কি?
0: আমি বলছি যে যে সময়টা বীরেন্দা ছিলেন
1: বীরেন
0: ভদ্র,
1: আচ্ছা বীরেন্দার, আমি বলছি বীরেন্দার টাইমের অভিনয় আমি করেছি 20 বছর আগে, নাটক আমি করেছি, তাতে আমি ভালো রোল, কিন্তু অহিনবাবু ছিলেন সেই নাটকে।
0: আচ্ছা,
1: সেই নাটকে আমি মনে হয় সেটা এখনো তোমাদের এখানে আছে, একবার যেন সেটা বেজেছিল আমি শুনেছিলাম, বুঝলে, সেই নাটকে বীরেন্দা ছিলেন ডিরেক্টর।
0: আরেকটা নাটক আমার মনে আছে, ফিরে দেখা,
1: হ্যাঁ, এটাও অদ্ভুত প্রোডাকশন হয়েছিল, এবং
0: শ্রীধর দা প্রোডাকশন
1: ছিল, এবং ফিরে দেখাটা বহুবার রিকোয়েস্টে তোমরা বাজিয়েছিলে।
0: আরেকটা নাটকের কথা আমার মনে পড়ছে, যে সেই প্লাবন আসবে অনিল সেনগুপ্ত, বোধহয় প্রমোদ গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন,
1: একা একা একা বলে একটা ছিল, প্রমোদ দা ছিলেন। তোমার বৌদি, তোমাকে আর প্রমোদ দার কথা আমি কি বলবো, প্রমোদ দার সঙ্গে আমাদের যে কি সম্পর্কটা ছিল, আজকে তিনি ওপরে চলে গেছেন কিন্তু ভুলতে পারা যায় না, এই রেডিওতে এলেই প্রমোদ দার কথা মনে পড়ে। আমি কেবলই বলতাম এই যে আর একজন ছবি বিশ্বাস, কি জানি ওর গলাটা এমন ভাবে বলতেন আমার ছবিদার মতন লাগবে, তাই না?
0: অনেকেই বলতো
1: আর, কিন্তু অদ্ভুত, আমি দেখতাম ওকে, আমি লক্ষ্য করে অদ্ভুত পাঞ্চুয়েশন, অদ্ভুত কথার ডেলিভারি, থেমে কথা বলা, এই যে এগুলো শেখা,
0: পজ অ্যাক্টিং
1: যেমন ছবিদার ছিল, আমাদের দেশে পজ অ্যাক্টিং বলতে এখনো বোঝা যায় ছবি বিশ্বাস, এখনো কি ফিল্মে কি স্টেজে কি তোমার রেডিওতে এখনো বোঝায়, কিন্তু এই পজ অ্যাক্টিংটা ভেরি ডিফিকাল্ট, সবচেয়ে শক্ত। এবং বীরেন্দা আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে, এবং সঙ্গে সঙ্গে আমি বলি প্রমোদ দা যখন রিহার্সাল দিতেন আমাদের সঙ্গে বসে, উনি আমাদের নানান রকম লেসন দিতেন, দেখো সত্য করছো করো অভিনয়, কিন্তু বাড়িতে এইগুলো প্র্যাকটিস করবে। আমি একটা বলবো, হ্যাঁ, একটা মজার জিনিস, আচ্ছা বলবে যে উচ্চারণ ঠিক করবার জন্য এইগুলো বলবে, আমি কি প্রমোদ দা, তা আমায় লিখে দিয়েছিলেন কয়েকটা, তার এখনও আমি মনে আছে, যে বলতেন যে এই হাই রোলার, লো রোলার, লোয়ার রোলার, বলে এইরম করবে তোমার জিভটা ঘুরতে থাকবে, তাহলে তোমার উচ্চারণ পরিষ্কার হবে। তাহলে ভাবো কী ধরনের চিন্তাধারা, হাই রোলার, লো রোলার, এই দেখো আমার আটকে যাচ্ছে, হাই রোলার, লো রোলার, লোয়ার রোলার,
0: বাবা
1: আমরা অভ্যেস করতুম বৌদি, আমরা বাড়িতে অভ্যেস করতুম এটা, হাই রোলার বলছো তাড়াতাড়ি বলবে, প্রথমটা আস্তে আস্তে বলে তারপর তাড়াতাড়ি বলবে,
0: ডিফিকাল্ট
1: না, এটা সেই অনেক কথার ধাঁধার মতন, কিন্তু এটা কথার ধাঁধা না, এটা জীব পরিষ্কার করবার জন্য উচ্চারণ কর, যেমন রিষড়ের আর পার খড়দার খালধার, রিষড়ের আর পার খড়দার খালধার, এই যে

0: এই যে ডিফারেন্স, এই প্রমোদদার দোয়া, প্রমোদদার লিখে দিয়েছিল।
1: আরেকটাও শুনেছিলাম সেই খুড়ি খুড়ি ভাড়ে দই,
0: হ্যাঁ সেও এক রকম, হ্যাঁ সে তো তুমি আরো কি শুনবে ধরো। হ্যাঁ আরো তোমার অদ্ভুত জিনিস শোনাচ্ছি, এখন আমার মুখস্থ আছে কারণ আমরা এগুলো মুখস্থ করেছিলাম লেসন হিসেবে। আজকালকার যেসব এরা তো কেউ জানে না, যে যে নতুন যারা এসছে, নতুন যারা আসবে তারা কিন্তু জানে না কেউ যে এইগুলো কত

0: পরপর লাগছে লাগছে না, এইটে বাঁচাতে গিয়ে বলছে এইটে তুমি তৈরি করবে। এই প্রমোদদার আমায় দিয়েছিলেন লিখে, তা আমি বললাম যে প্রমোদদা আমি তো বলতে পারছি না। বলে বলতে পারছো না, ভালো করে বলো, ঠিক হয়ে যাবে। তা আমার এখনো পর্যন্ত সেই কবে এক যুগ আগে আমি সেটা মুখস্থ করেছি, আমার এখনো মুখস্থ আছে। চারখানি কাঁচ কাঁচা চাচা, চারখানি কাঁচ পাকা, পাকা কাঁচ কাঁচা চাচা, কাঁচা কাঁচ পাকা।
1: বাবা
0: কি বলো
1: সত্যি
0: বলো তুমি, কিরম ভাবে চন্দ্রবিন্দু লাগছে চন্দ্রবিন্দু লাগছে না? এখন উচ্চারণের দরকার তো,
1: একশোবার
0: অভিনয়ের দরকার তো।
1: আর এটা এক অদ্ভুত রকমের ব্যাপার দেখা যায় যে পূর্ববঙ্গের মানুষ চন্দ্রবিন্দু উচ্চারণ করে না,
0: করবে না,
1: পাঁচ বলে না, পাঁচ
0: পাঁচ।
1: আবার ঠিক পশ্চিমবঙ্গের লোককে দেখা যায় চন্দ্রবিন্দু যেখানে প্রয়োজন সেখানে বলবে না,
0: উল্টো পাল্টা হয়ে যায়,
1: হাসপাতাল
0: হাসপাতাল,
1: সেখানে চন্দ্রবিন্দু নেই,
0: ঘোড়া ঘোড়া ঘোড়া কেউ বলবে না।
1: এগুলো আসল কথা ডায়ালেক্টের ব্যাপার তো, একটা দেশের প্রভাব পড়েই যায়।
0: কিন্তু এই প্রভাবটাই যে আর্টিস্টদের প্রভাব বলো, এই প্রমোদদার প্রভাব বলো, এই বীরেন্দার প্রভাব বলো, এই বাণীদার প্রভাব বলো, সিদ্ধদার সিদ্ধদার, আমি এদের দেখতাম এরা এত, তোমরা যেমন ডেডিকেটেড আমি বলি আর কি, তোমরা এই রেডিওর জন্য তোমরা যেন তৈরি হয়েছো, ঠিক ওরাও তেমনি তৈরি হয়েছিলেন রেডিওর জন্য। মৃত্যুন্দা রেডিওর জন্য, বীরেন্দা রেডিওর জন্য তৈরি হয়েছিলেন, তাদের জন্ম হয়েছিল আমি বলবো। তারপরে তারা চলে গেছেন অন্য এতে, অন্য স্টেজে গেছেন, স্টেজে গেছেন, ফিল্মে গেছেন।
1: আচ্ছা একটা কথা, ধরো তুমি তো চলচ্চিত্র করছো, টিভি সিরিয়ালে করো, তারপরে স্টেজে করো, রেডিওতে করো, আনন্দ সব থেকে কিসে পাও?
0: তোমার সত্যি কথা যদি বলতে, আমার বলতে বলো, আমার রেডিওতে ভীষণ ভালো লাগে। আমি রেডিওতে এই বসে বলছি বলে না,
1: সেই আমাদের সামনে বসে বলছি
0: না, না তা নয়, সত্যি আমি সেটা তোমরা অনেক প্রমাণ পেয়েছো,
1: প্রমাণ পেয়েছি বলেই তো জিজ্ঞেস করছি।
0: আমার সব থেকে ভালো লাগে রেডিও অভিনয় করতে, কি জানি এখানে না একটা আলাদা লাইফ পাই, এখানে তো আমি দর্শকদের দেখতে পাচ্ছি না, কিন্তু স্টিল আমার ভালো লাগে।
1: গলার খেলাটা তো এখানেই চলে,
0: এবং আমার দর্শককে যে বোঝাতে হবে যে আমি একটা জিনিস, এই আমি বসলুম বাবা, এই যে বসলুম, এটা দর্শকের চোখে যেন ফুটে উঠলো, এই যে ফোটানোর জিনিসটা চেষ্টা করাটা, এইটি ভালো লাগাটা,
1: কতটা ভালো করা যায়,
0: কতটা ভালো করা যায়, কতটা লোকে চোখে দেখতে পাবে, কানে শুনে চোখে দেখতে পাবে যেন, এই যে চেষ্টাটা, এই যে অভিনয়টা, কেন ভীষণ ভীষণ শক্ত বৌদি,
1: ভীষণ শক্ত,
0: ভীষণ শক্ত।
1: এবার তোমার মঞ্চের অভিনয়ের কথা আমার মনে আছে। আচ্ছা মঞ্চের অভিনয়ের আগে আমি একটা কথা বলি, আমার ছোটবেলা, ছোটবেলা বলতে মানে বাচ্চা নয় তো, তখন আমরা আর কি কলেজে
0: কলেজে পড়ি। আচ্ছা
1: তোমার মুখে একটা কবিতা আবৃত্তি আমি কোথায় কোন আসলে শুনেছিলাম মনে নেই, তখন কিন্তু তুমি অভিনয়ের থেকে আমার মনে আবৃত্তি বোধ হয়,
0: তখন আবৃত্তি আমি খুবই করতাম, ভীষণ আমি আবৃত্তি করেছি। তোমায় বলি সেখানে বীরেন্দা জাজ এরম জায়গায় আমি আবৃত্তি করেছি,
1: আমি শুনেছি,
0: বুঝেছো,
1: ডাস্টবিন আমার মনে
0: আছে, ওটা আমার লেখা কিন্তু।
1: আচ্ছা
0: আমি যে কবিতা লিখি অবশ্য কেউ জানে না, বা আমি জানাতেও চাই না, আজকে হয়তো কেউ কিছু
1: কিছু জেনে গেলাম অনেকেই।
0: হ্যাঁ ডাস্টবিন আমার খুব মানে বিখ্যাত কবিতা, চোর আমার বিখ্যাত কবিতা,
1: এই দুটোই শুনেছি আমি।
0: আবার কে এলো আছে কবিতা আমার, মাঝে মাঝে কবিতা লিখি, আমার কবিতা লেখা কোনো,
1: কিন্তু এটাকে ছেড়ে দিয়েছো?
0: আমি ছেড়ে দিইনি, আমার কিরম জানো যখন মনে হয় আমি একটা নাটক লিখবো তখন আমি নাটক লিখি। আমি যে
1: যেমন বলছি আবৃত্তি করা,
0: না আবৃত্তি করাটা আমি ছাড়িনি, আমি আবৃত্তি
1: এখনো করি, কখনো কোথাও করতে,
0: সে কোথাও রেডিওতে আমার সেরকম সুযোগ দাও কোনো নাটকে আবৃত্তি করার, তাহলে আমি তোমাদের আবৃত্তি করে শোনাবো। আমি যেখানে সুযোগ পাই, আবৃত্তি করার চান্স পাই, আমি সেখানেই করি, কোনো ফাংশনে আবৃত্তি করি। তারপর ধরো এখন যাত্রায় গেছি, তোমরা জানো যাত্রাতে আমি যে রোল নিই তাতে আমি আবৃত্তি রাখি, সে কি রবীন্দ্রনাথ ঠাকুরের, কি আমাদের কাজী নজরুলের, কি আধুনিক কবিদের, কিংবা আমাদের কবি সুকান্তের, এইসব কবিতা আমি আবৃত্তি করি, আমার ভালো লাগে। আর আবৃত্তি করাটা একটা জিনিস কি জানো, নাটকের পক্ষে খুব সুবিধে, আবৃত্তি করলে এটা নাটকের পক্ষে খুব সুবিধে, গলা পরিষ্কার হয়, উচ্চারণ পরিষ্কার,
1: যারা শেখে তা যারা শেখান তারাও বলে।
0: তুমি বৌদি তোমাকে একটা কথা বলি, এখনো আমাদের মধ্যে, আমার নিজের মধ্যে আমি তোমায় বলছি, তুমি যে আজকে যে নাটক করতে গিয়ে তুমি একটা ভুল আমার কানে বললে যে এসে কথাটা ঠিক করে বলো, তুমি বললে না যে এসে এসে এসে কি হয়ে যাচ্ছে, স হয়ে যাচ্ছে, এসে এসে এসে এসে, এই যে স স স, এই যে এতগুলো স স স, এগুলো যে তোমরা যে বললে, এখনো আমরা আমাদের ভুল হয়, কারণ আমরা অন্য মানুষকে হয়ে যাই পট করে বেরিয়ে গেল। কিন্তু একটু যদি আমি মাইনিউটলি বলি, যে তুমি যেমনি ধরে দিলে তখন আমি ওটাকে ঠিক করে নিলাম,
1: অবশ্যই হ্যাঁ,
0: যে ডিসিপ্লিন বলতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়,
1: এটা ঠিক কথা যে রেডিওতে বেতারে অভিনয় করলে পরে উচ্চারণের সম্পর্কে এতখানি আমরা সচেতন
0: হয়ে যায়,
1: হতে হয়
0: বা হয়ে যায়,
1: উচ্চারণ স্পষ্ট হয়।

0: এবং সংশোধন হয়, সমস্ত ব্যাপারটাই একটা
1: পরিষ্কার হওয়া চাই।
0: হ্যাঁ হ্যাঁ, পৌঁছয়
1: স্টেজে। তো বৌদি, স্টেজে তো উচ্চারণ পরিষ্কার রাখতে হবে।
0: স্টেজে উচ্চারণ ক্লারিটি নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু যেখানে চোখে দেখার ব্যাপার আছে তো একটা,
1: সেটা তো আলাদা ব্যাপার,
0: তাই ভেসে যায় ব্যাপার,
1: তাই তো ভেসে যায় উচ্চারণটা।
0: এখানে তো তা নয়, এখানে তো কানে শুধুমাত্র শব্দটা পৌঁছে,
1: এবং শব্দটা পৌঁছে তাদের রিয়াকশন হবে, তাই না?
0: আচ্ছা, মঞ্চে তোমার একটা নাটক দেখেছিলাম।
1: কি নাটক? তুমি অনেক নাটক তো করেছেন।
0: না, আমি একটা নাটকের কথা,
1: আচ্ছা তুমি একটা কথা বলি, আমি রেডিওতে ধরো আমি 450-500 নাটক করেছি।
0: তত হবে? এত দিন
1: থেকে করেছেন?
0: হ্যাঁ,
1: কিন্তু আমার
0: তুমি বলছো 100 বছর ধরে নাটক করছো,
1: 100 বছর ধরে
0: গড়ে তাহলে 5টা নাটক যদি ধরি
1: খালি ধরো তো। আচ্ছা, আমি কিন্তু কয়েকটা নাটক আমার, এখন আমি ঠিক তোমার নাম বলতে পারছি না, কয়েকটা নাটক আমার মনে দাগ কেটে আছে। একটা আন্দামানের ওপর করেছিলাম, অভিমানী আন্দামান।
0: হ্যাঁ হ্যাঁ, প্রমোদ গাঙ্গুলি প্রোডাকশন,
1: অভিমানী আন্দামান, মনে আছে? মানে ওই দাগ কেটে গেছে আমার।
0: এবং আমার এটুকুনো মনে আছে, নায়িকা ছিলেন রুমা গুহ ঠাকুর।
1: খুব সম্ভব,
0: খুব সম্ভব না, আমার মনে আছে।
1: আচ্ছা আচ্ছা, তাই তাই তাই হবে, আন্দামানি
0: অভিমানী আন্দামান। জঙ্গলে জঙ্গলে
1: জঙ্গলে কি নাম ছিল বেশ, ওদের জাতের একটা কি নাম, কিন্তু এইটা আমার মনে ভীষণ। তারপরে রিসেন্টলি তোমাদের সাহেব করেছি, সাহেব তো খুব সাড়া পড়ে গেছে,
0: বাইরেও খুব সাড়া,
1: এখনো ক্যাসেট প্রচুর সব বিক্রি হচ্ছে এবং যেখানে যাই সাহেবের কথা বলে। তাই বলছি আমি যে এখানে তুমি যেটা বলে উচ্চারণ, এগুলো এখানে ভীষণ ভাবে দরকার।
0: আমি যে নাটকটার কথা বলছি সেটা হচ্ছে এরাও মানুষ,
1: এরা মানুষ। হ্যাঁ, এই তো বহুদিন আগেকার কথা গো।
0: ওই নাটকটার কথা একটু বলো না।
1: আচ্ছা, এরাও মানুষ,
0: কারণ ওইটার মধ্যে একটা অদ্ভুত চরিত্র তুমি করেছো।
1: হ্যাঁ, আচ্ছা তুমি বোধহয় জানো না বৌদি, একটা কথা বলি, এরা মানুষ তো বহু আগে, তখন আমি ইয়াং ছিলাম।
0: হ্যাঁ, একেবারে
1: একবার ইয়াং, তা আমি চরিত্র করছিলাম একটা প্যারালিটিক ছেলে, তাই না? তার মধ্যে সব কিছু ভাব, তার অনুভূতি সবই আছে, কিন্তু সে নিগৃহীত হয় বাড়িতে, এমন বঞ্চিত হয় সব থেকে, এরকম ধরনের একটা ক্যারেক্টার আমি করেছিলাম। সেটা বৌদি অনেকদিন আগেকার কথা, আমার মনে আছে, এই নিয়ে একটা ছবিও হয়েছিল, এই সত্যি বলে আমরা এই করেছিলাম, বুঝলে? আর সেই স্টেজে সে অভিনয় তো আছেই। আমি তোমায় রিসেন্টলি একটা কথা বলছি, এখন এই যে আমাদের একটা বই হচ্ছে তোমার কাশী বিশ্বনাথ মঞ্চে, সেই বইটা একটা বই হচ্ছে, সেখানেও আমি একটা চরিত্র করছি এখন স্টেজে, যে স্টেজে একটা চরিত্র করছি।
0: আচ্ছা,
1: সেই স্টেজে এখন একটা ওইরম ধরনের নয়, কিন্তু আমি হুইল চেয়ারে বসে করছি।
0: আচ্ছা আচ্ছা,
1: তুমি যদি দেখো তোমার ভালো লাগবে এটা নাটকটা, আমার এই ক্যারেক্টারটা তোমার খুব ভালো লাগবে।
0: আরেকটা চরিত্র আমার মনে আছে, ওই কালকুটের,
1: কালকুটের
0: কোথায় পাবো তাই
1: কোথায়, আহাহা
0: কি অসাধারণ,
1: কি প্রোডাকশন, অসাধারণ প্রোডাকশন। আর কি আমার চরিত্রটা ছিল, আমি ক্যারেক্টারটার নাম কোথায় পাবো তারে, রাজবীরী বাবু অ্যাজ এ ডিরেক্টর, প্রডিউসার ডিরেক্টর ছিলেন উনি। আর সত্যি রাজবিহারী বাবুর মতন একটা কথা বলি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ বৌদি, যে একটা ভালো প্রোডাকশন, জমকালো প্রোডাকশন কি করে করতে হয় উনি জানতেন।
0: মানে প্রোডাকশনের শোম্যানশিপ, যেটা
1: শোম্যানশিপ
0: সেটা ছিল,
1: সেটা উনি জানতেন এবং উনি সেই ধরনের প্রোডাকশন করে গেছেন।
0: ফিল্মে যেমন ছিল রাজ কাপুরের শোম্যানশিপ,
1: রাজ কাপুরের শোম্যানশিপ,
0: হ্যাঁ
1: তেমনি উনি চৌরঙ্গি করেছেন, কোথায় পাবো তারে করেছেন, তারপর কড়ি দিয়ে কিনলাম করেছেন, এরকম অনেক নাটক, আমি অনেক নাটক আমি অভিনয় করেছি।
0: কোথায় পাবো তারে তো রেডিও,
1: কোথায় পাবো তারে, হ্যাঁ রেডিওতে হয়েছে। তা অচিন্ত বলে, ইয়েস আমার মনে পড়ে গেছে,
0: অচিন্তবাবু,
1: অচিন্তবাবু বলে একটা ক্যারেক্টার, আহা কি সুন্দর মিষ্টি চরিত্র ছিল, আর কি প্রাণ ভরে, আমি সত্যি সেই সব কথা, দিনের কথা মনে পড়লে আমার মনটা খারাপ হয়ে যায়।
0: তা আমরা আবার সেই বেতারের কথা দিই।
1: হ্যাঁ বলো, বেতারের কথা দিই,
0: বেতার কে তোমার কেমন লেগেছে, আর ভবিষ্যতে বেতারকে নিয়ে কিভাবে আরো ভাবতে পারছো?
1: বৌদি বেতারে আমি রক্ত দিয়েছি, তুমি জানো?
0: হ্যাঁ জানি, আমাদের এখানে যখন রক্ত নেওয়া হয়েছে তখন তুমি রক্ত দিয়েছো।
1: আমি এসে দেখলাম রক্ত দেওয়া হচ্ছে, আমি বললাম যে আমি রক্ত দেব।
0: অবশ্য তাহলে আর বেতারকে কেমন লাগে, এর বেশি আর
1: কোনো আর কি বলবো বলো,
0: মানে ব্যাখ্যা হয় না,
1: ব্যাখ্যা হয় না,
0: যে আমি রক্ত দিয়েছি,
1: আমি রক্ত দিয়েছি,
0: মানে দরকার হলে ভবিষ্যতেও দেবে,
1: দেব
0: কথা দিলে তো।
1: হ্যাঁ দে, নিশ্চয়ই 100 বার 1000 বার।
0: তাহলে আমাদের আজকের এই সাক্ষাৎকার আমরা আজকে অল্প সময়ের মধ্যে এখানে,
1: যেটুকু পারা গেল, এই সাক্ষাৎকার যদি তুমি 5 ঘন্টা করো আমি 5 ঘন্টা বলে যেতে পারি।
0: আচ্ছা তাই,
1: আচ্ছা নমস্কার জানালাম আমিও
0: সবাই
1: শ্রোতারা প্রত্যেককে, আর তোমাদেরও নমস্কার জানাচ্ছি বৌদি, তোমাকে প্রণাম করি, আর কি বলবো, নমস্কার কেন, প্রণাম করছি। আর আমাদের প্রমোদদাকে আমি স্মরণ করছি, বীরেন্দাকে স্মরণ করছি,
0: শ্রীধরদা,
1: শ্রীধরদা, এরা সব এক একজন স্টলওয়ার্ট ছিল, এক একজন স্টলওয়ার্ট,
0: ড্রামা সেকশন বলতে
1: বলতে
0: ড্রামা নাট্য বিভাগ বলতে এরাই
1: এরাই ছিলেন।

0: তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি তাদের, আর কি বলবো।
1: মুখোমুখি অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণীর সংগ্রহশালা থেকে আজ শুনলেন বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন গীতা গঙ্গোপাধ্যায়। মুখোমুখি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
9: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় 2 দিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে।

0: डॉक्टर विवेक करमहे के द्वारा प्रस्तुत ये था राग सोहिनी। आपके साथ हारमोनियम पर संगत कर रहे थे रविंद्र किल्लेदार और तबले पर निशांत शर्मा। ये कार्यक्रम आकाशवाणी इंदौर की प्रस्तुति थी। इसके साथ ही आज की अखिल भारतीय संगीत सभा संपन्न होती है।
1: That was Rag Sohini presented by Dr. Vivek Karmahe. Accompanying him were Ravindra Killedar on harmonium and Nishant Sharma on tabla. This program was presentation of Akashvani Indore. With this, today's national program of music comes to an end.
2: Akashvani Kolkata গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কীর্তন, শিল্পী অর্চনা দেবী মণ্ডল। কীর্তনটির পদকর্তা শ্রী বলরাম দাশ।

কীর্তন শুনলেন শিল্পী অর্চনা দেবী মণ্ডল। কীর্তনটির পদকর্তা শ্রী বলরাম দাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন শুনবেন বাংলা আধুনিক ও ছায়াছবির গান। প্রথমে বাংলা আধুনিক গান, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

0: দ্বিজেন মুখোপাধ্যায়।
1: এতক্ষণ যে গানটি শোনালাম আপনাদের, এটি সাহেব কথাচিত্রের গান ছিল কত স্বপ্ন স্বপ্ন থেকে যায়। এখন যে গানটি শোনাচ্ছি, বড় ভয় ছিল যাবার বেলায়।

বাংলা আধুনিক গানে শুনছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। এবারে শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

বাংলা আধুনিক গান শুনছিলেন প্রথমে দ্বিজেন মুখোপাধ্যায় ও তারপর বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি।

0: বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ আধুনিক গানে শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায় ও বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান। ছায়াছবির গানে ছিল অজস্র ধন্যবাদ ও দৃষ্টিকোণ ছায়াছবির গান।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

শ্রীতমা মিত্র। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পোস্টবক্স, উপস্থাপনায় আভাস দেবনাথ এবং অঙ্কিতা চৌধুরী। বেলা বারোটায় সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক। বারোটা পনেরো মিনিটে নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী। বারোটা তেত্রিশ মিনিটে গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। একটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান। দুটোয় অনুরোধের আসরে শুনবেন বাংলা আধুনিক গান। দুটো বেজে তিরিশ মিনিটে নাটক বলবান জামাতা, রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়, নাট্যরূপান্তর স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, আন্তর্জাতিক যোগ দিবস। সাক্ষাৎকার শুনবেন তুষার শীল মহাশয়ের, সাক্ষাৎকার গ্রহণ করেছেন সঞ্জয় হাজরা। পাঁচটা বেজে তিরিশ মিনিটে যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় এবং সম্পূর্ণা চক্রবর্তী। ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি এতি মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়, তারপর সাঁওতালি অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাক্ষাৎকারে থাকবেন যোগ শিক্ষক ডক্টর সিধু সোরেন। এরপর শুনবেন লোকগীতি কানুরাম সোরেন, মধুসূদন মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়। ছটা বেজে আটত্রিশ মিনিটে যাত্রানুষ্ঠান দেবী মা মনসা, রচনা শৈলেন নাথ, পরিবেশনা শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। আটটা বেজে তিরিশ মিনিটে নানা রঙের গান, আটটা পঞ্চান্ন মিনিটে এ মাসের গান, শিল্পী সুমন চট্টোপাধ্যায়, গান ওরে গঙ্গা, গীতিকার এবং সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। রাত নটায় শিক্ষাঙ্গন থেকে শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নটা তিরিশ মিনিটে নাটক সুধাকে আমি দেখিনি, রচনা ডক্টর অমরেন্দ্রনাথ সান্যাল, প্রযোজনা ডক্টর দীপকচন্দ্র পোদ্দার। রাত দশটায় রবীন্দ্রসঙ্গীত ও নানা রঙের গান, রাত এগারোটায় অতুল প্রসাদের গান, শিল্পী মানুষ ভুল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান এবার সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীতে খেয়াল, শিল্পী পণ্ডিত যশরাজ। ছটা তিরিশ মিনিট থেকে কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের হিন্দি ও ইংরেজি ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আটটা তিরিশ মিনিটে বাংলায় হিন্দি শিক্ষার আসর, নটায় নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী। নটা বেজে পঁচিশ মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রীমন্তী দাস। নটা চল্লিশ মিনিটে রসধারা, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। দশটা পনেরো মিনিটে বাংলা আধুনিক গান, দশটা তিরিশ মিনিটে বৃন্দগান শিক্ষার আসর, বেলা এগারোটায় পোস্টবক্স নাম্বার ওয়ান ওয়ান ওয়ান। বেলা বারোটায় সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। বারোটা কুড়ি মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কালিং অল চিলড্রেন, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। দুটো বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সন্দীপ ঘোষ। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানুষ ভুল। পাঁচটা কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব বসাক। পাঁচটা তিরিশ মিনিট থেকে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলার হিন্দি ও ইংরেজি ধারাবিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। নিউজ অন এআইআর অ্যাপে ছটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সাতটা দশ মিনিটে আধুনিক গান, শিল্পী তমালী ভট্টাচার্য। সাতটা তিরিশ মিনিটে দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা তিরিশ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো মিনিটে দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, রাত নটা তিরিশ মিনিটে অখিল ভারতীয় কার্যক্রমে নাটক, দশটা তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। এগারোটা দশ মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন একুশে জুন দু হাজার ছাব্বিশ রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সবচেয়ে বেশি পরিমাণ ছিল ৯৮% এবং সবচেয়ে কম পরিমাণ ছিল ৬৭%। গত ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৮ হয়ে ৫ সেকেন্ড। জয় হিন্দ।